0: শুনছিলেন শিল্পী মোহন সিংহাঙ্গুরার কণ্ঠে এই গান। অনুষ্ঠান আনন্দধ্বনি, সকাল ছটা পর্যন্ত সঙ্গে রয়েছি 107 FM রেনবো সৌম্যকান্তি। প্রায় অনুষ্ঠানের শেষ পথে, যারা টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। এরকম আবার মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। যদিও অনুষ্ঠানের সঙ্গে রয়েছি ছটা পর্যন্ত, তবুও একটু অগ্রিম বিদায় চেয়ে নিলাম অন্যান্য দিনের মতোই। অনুদিত কবিতার অংশে কোন জাপানি কবিতার ইংরাজি অনুবাদ হইতে, বাতাসে অশ্বত্থ পাতা পড়িছে খসিয়া, বাতাসেতে দেবদারু উঠিছে শসিয়া, দিবসের পরে বসি রাত্রি মুদে আঁখি, নিরেতে বসিয়া যেন পাহাড়ের পাখি, শ্রান্ত পদে ভ্রমি আমি নগরে নগরে, বিজন অরণ্য দিয়া পর্বতে সাগরে, উড়িয়া গিয়াছে সেই পাখিটি আমার, খুঁজিয়া বেড়াই তারে সকল সংসার, দিন রাত্রি চলিয়াছি শুধু চলিয়াছি, ভুলে যেতে ভুলিয়া গিয়াছি, আমি যত চলিতেছি রৌদ্র বৃষ্টি বায়, হৃদয় আমার তত পড়িছে পিছায়, হৃদয় রে ছাড়াছাড়ি হলো তোর সাথে, এক ভাব রহিল না তোমাতে আমাতে, নীড় বেঁধেছি নু যেথা যারে সেইখানে, একবার ডাক গিয়ে আকুল পরাণে, কে জানে হতেও পারে সে নীড়ের কাছে হয়তো পাখিটি মোর লুকাইয়া আছে, কেঁদে কেঁদে বৃষ্টি জলে আমি ভ্রমিতেছি, ভুলে যেতে ভুলিয়ে গিয়েছি, দেশের সবাই জানে কাহিনী আমার, বলে তারা এত প্রেম আছে বা কাহার, পাখি সে পলায় গেছে কথাটি না বলে, এমন তো সব পাখি উড়ে যায় চলে, চিরদিন তারা কবু থাকে না সমান, এমন তো কত সতর রয়েছে প্রমাণ, ডাকে আর গায়ে উড়ে যায় পরে, এছাড়া বলো তো তারা আর কি ব্যাপারে, পাখি গেল যার তার এক দুঃখ আছে, ভুলে যেতে ভুলে সে গিয়েছে, সারাদিন দেখি আমি উড়িতেছে কাক, সারা রাত শুনি আমি পেচকের ডাক, চন্দ্র উঠে অস্ত যায় পশ্চিম সাগরে, পূরবে তপন উঠে জলদের স্তরে, পাতা ঝরে শুভ্র রেণু উড়ে চারিধার, বসন্ত মুকুলে কি অথবা তুষার, হৃদয়ে বিদায় লই এবে তোর কাছে, বিলম্ব হইয়া গেল সময় কি আছে, শান্ত হরে একদিন সুখী হবি তবু, মরণ সে ভুলে যেতে ভোলে না তো কভু। শুনছিলেন কোন জাপানি কবিতার ইংরাজি অনুবাদ হইতে, 107 FM রেনবো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: এবারে শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

আজ আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন শিল্পী সুমিত্রা সেন, সাগর সেনের দ্বৈত কণ্ঠে। এই গানটি শুনতে শুনতেই আজকের মতো বিদায় চেয়ে নিলাম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ১০৭ FM রেইনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 28 সেকেন্ড, বাংলাদেশের সময় 6:32 হয়ে 22 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

একটি বিশেষ ঘোষণা। উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরাবর এবং সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা মাঝে মাঝে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরাবর এবং সংলগ্ন গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘোষণাটি এখানেই শেষ হলো।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সুচিন্তন। আজ শুনবেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ।

জ্ঞান উন্মেষের পর শিশু যখন তার চারপাশের জগতের দিকে তাকিয়ে দেখে, তখন মন তার চরম বিস্ময়ে ভরে ওঠে। চারপাশে যা কিছু সে দেখে সবই তার কাছে রহস্যময় বলে মনে হয়। তার কৌতূহলী মনে কত প্রশ্নই না জাগে। এজন্যে শিশুদের শিক্ষার ভার যাদের হাতে আছে, তাদের উচিত সাধারণত হাতের কাছে যেসব জিনিস পাওয়া যায়, যা ছোট ছেলেমেয়েদের মনকে আকর্ষণ করে, যে কোনো ফুল, লতাপাতা, পাখি, এমনি সব টুকরো জিনিসের ওপর নজর দিতে শেখানো। কাজ অবশ্য শক্ত। শিক্ষকদের নিজেদের মনকে ছোটদের কৌতূহলী মনের রসে রসিয়ে নিতে হবে। তার জন্য চাই শিক্ষকদের একটা স্বাভাবিক ক্ষমতা অর্জন করা, যাতে তারা ছাত্রদের সঙ্গে সহজে মিশতে পারেন। এই জন্য আমি বলি, আমাদের দেশে বিজ্ঞানের যা শেখানো হচ্ছে, এই যেমন ছোট ছেলেমেয়েদের শ্রেণীতে ভারী ভারী বই পড়ানো, তাতে তাদের কতটুকু লাভ হয়? বইয়ের ভেতরের কথাগুলোর মানে করতেই তাদের সময় চলে যায়, এবং বোধ হয় সেই মানেগুলো শেখা ছাড়া আর বেশি কিছু তারা গ্রহণ করতে পারে না। প্রকৃতির সঙ্গে পরিচয় রাখতে গেলে শিশুর মনে সবার আগে জাগিয়ে তুলতে হবে কৌতূহল। তাদের নতুন নতুন জিনিস সংগ্রহ করার ভার দিতে হবে। হয়তো একটু আধটু রেশারেশির মধ্যেই সেসব জিনিসের চলবে সংগ্রহ, আর এমনি করেই প্রকৃতির সঙ্গে যোগটা তাদের ঘনিয়ে উঠবে। পল্লীগ্রামের স্কুলে আরও একটু সুবিধে হতে পারে। এইসব ছোট ছোট কাজ সারা হওয়ার পর পেঁয়াজ, ছোলা, মটর যে যেমন ভালোবাসে, তাকে তার বাগান তৈরি করবার ভার দেওয়া। আমি দেখি বিজ্ঞান সম্পর্কে অল্প বয়স্ক ছেলেমেয়েদের এমন সব বড় বড় কথা বলা হয়, যা শুনলে আমাদেরই প্রাণে আতঙ্ক আসে। সেদিন একটা ছোটদের পাঠ্যবিজ্ঞান বইতে দেখছিলাম থার্মোমিটার কেমন করে তৈরি করা হয়, সে সম্পর্কে বোঝাতে গিয়ে

লেখক ছোটদের কাছে এমন সব কথা বলেছেন যা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার বিষয়বস্তু, কিন্তু সাধারণ তথ্যগুলোর সঙ্গে যাতে সোজাসুজি ছাত্রদের পরিচয় হয় তারই চেষ্টা করা উচিত। আসল কথা, বিজ্ঞান কেন আমাদের শিক্ষা দেওয়া হয়, বাস্তব সম্পর্কে আমাদের ধারণাটা খাঁটি হবে বলে। তা বলে একথা আমি বলছি না যে আমাদের জীবন থেকে কল্পনাকে একেবারে ছেঁটে ফেলতে হবে। কল্পনা থাকা ভালো, কিন্তু বস্তু এবং সংসার সম্পর্কে যদি উদ্ভট অলৌকিক ধারণা থাকে তবে পদে পদে আমাদের জীবনযাত্রা ব্যাহত হয়। বেঁচে থাকতে হলে প্রত্যেকের দাবি দাওয়া সম্পর্কে সজাগ ও সচেতন থাকা উচিত। বিজ্ঞান আমাদের এটুকু শিখতে সাহায্য করে, প্রকৃতির মধ্যে যে সত্য লুকিয়ে আছে বিজ্ঞান সে সত্যকেই উদ্ঘাটিত করে দেয়। আমাদের মনের বাইরে কোনো কিছু ঘটে গেলেই সেটা কোনো দেব দানবের কীর্তি হবে এমন কথা মনে করার কোনো কারণ নেই। একটু বিশ্লেষণ করে দেখলে নিশ্চয়ই তার মূল কারণটা বেরিয়ে পড়বে। অসুখ করলেই যদি আমরা মনে করি যে এ নিতান্ত দৈবের ঘটনা, দেবতার সন্তুষ্টি সাধন ছাড়া আমাদের আর কিছুই করার নেই, তবে আমাদের টিকে থাকা শক্ত হবে। গাছপালা, জন্তু জানোয়ার সবের মধ্যেই শিক্ষণীয় জিনিস রয়েছে। প্রত্যেকেই আমাদের সত্য স্বরূপে পৌঁছে দিতে চায়। আমাদের মধ্যে যদি শ্রদ্ধার উদ্রেক হয়, অজানাকে জানবার আকাঙ্ক্ষা যদি জাগ্রত হয়, তবে আর সব কিছুই সহজ হয়ে আসবে। তখন শিক্ষা দেবার পদ্ধতি নিয়ে আর গোলে পড়তে হবে না।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, রাগ কোমল ঋষভ আশাভরী ও ললিতা।

শেষ হলো সুবদ্ধ সঙ্গীত। প্রথম আলোর এই অনুষ্ঠানে কোমল ঋষভ আশাবরী উলুলিত রাগে সেতার পরিবেশন করলেন পণ্ডিত দেবী প্রসাদ চট্টোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: বাংলা সংবাদ। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানীশ কুমার বলেছেন, নির্বাচন কমিশন ভোটার সচেতনতা বৃদ্ধি ও ভোটদাতাদের প্রশিক্ষিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ভারতীয় বৈদেশিক পরিষেবা IFSA 2025 ব্যাচের প্রশিক্ষার্থী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করছিলেন। শ্রী মোদী ভারতের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে প্রযুক্তি, উদ্ভাবন ও সক্রিয় যোগাযোগের সংমিশ্রণের উপর জোর দিয়ে তাদের এ ব্যাপারে উৎসাহিত করেন, যাতে এর মধ্যে দিয়ে ভারতের আন্তর্জাতিক যোগাযোগও আরও সুদৃঢ় হয়। বিশ্বে ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে অনুঘটকের ভূমিকা পালনের জন্যও এই আধিকারিকদের প্রতি আহ্বান জানান শ্রী মোদী। ভারতকে বিশ্বের মানচিত্রে এক গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যস্থল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের জন্যও তাদের প্রতি আর্জি জানান প্রধানমন্ত্রী। গোটা বিশ্বে তরুণ প্রজন্মকে ভারত সম্পর্কে আরও উৎসাহিত করতে ভারত কো জানিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজনেরও পরামর্শ দেন তিনি। এই IFS আধিকারিকরা তাদের প্রশিক্ষণ ও ভারত দর্শনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। উল্লেখ্য, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 50 জন IFS আধিকারিক এই দলে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলন 2026 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতীয় নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। শ্রী শাহ বলেন, মাল্টি এজেন্সি সেন্টার বা MSC এ থাকা তথ্য AI এর মাধ্যমে বিশ্লেষণ করে জাতীয় নিরাপত্তার জন্য মান্য কার্যবিধি বা SOP তৈরি করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রহার প্রকল্পের জন্য প্রশিক্ষণের ওপরেও গুরুত্ব দেন তিনি। সম্মেলনের প্রথম দিনে সন্ত্রাসবাদ বিরোধী ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ ও বহিষ্কার, সাইবার অপরাধ এবং পাকিস্তানের ছায়া যুদ্ধ নিয়ে আলোচনা হয়। দুদিনের সম্মেলনে সারা দেশ থেকে 850-এরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলবেন। 2003 সালে ভারত ও চীনের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য গৃহীত বিশেষ ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে অজিত দোভাল ও ওয়াং ই 3,400 কিলোমিটার দীর্ঘ ভারত চীন সীমান্ত সমস্যা নিরসনে আলাপ আলোচনা চালাবেন। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার প্রেক্ষিতে নতুন দিল্লি ও পেইচিংয়ের মধ্যে সম্পর্কের টানা পোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। উল্লেখ্য, পেইজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করও জোর দিয়ে বলেছেন, চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সীমান্ত এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। শ্রী দোভাল তার সফরকালে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং জেংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ক্রেমলিনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ডক্টর জয়শঙ্কর বৈঠকে ভারত রাশিয়ার সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তার সম্পর্কেও তিনি পুতিনকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মোদী বিসকেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও বিদেশমন্ত্রী জানিয়েছেন।
1: Our economic cooperation, trade, energy, fertilizers, nuclear, other dimensions as well. Overall, I think our economic cooperation has grown very significantly. Prime Minister Modi looks forward to meeting you at the SCO summit, then welcoming you in India for the BRICS summit, and in due course, as per your mutual convenience, having the annual summit. So we have a very strong picture of cooperation to present.
0: বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতে সারের সরবরাহ আরও বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, মস্কো ভারতের কৃষিক্ষেত্র কৃষকদের সাহায্য করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। চলতি বছরে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লি ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন পুতিন। এর আগে বিদেশমন্ত্রী এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ গতকাল মস্কোয় বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30শে আকাশ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ।

কলকাতাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু করছেন। অর্থমন্ত্রক জানিয়েছে, সফরকালে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আরও বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে। শ্রীমতী সীতারামন টরন্টোয় কানাডার বিদেশমন্ত্রী ফ্রাঙ্কোস ফিলিপ

0: তা বৃদ্ধি ও ভোটদাতাদের প্রশিক্ষিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। তিনি গতকাল লখনৌয়ে ইলেকটোরাল লিটারেসি ক্লাব ও ইসিআই নেট অ্যাপ সংক্রান্ত এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। নির্বাচনী প্রক্রিয়ায় দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা সম্পর্কেও গুরুত্ব আরোপ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
1: इलेक्टोरल लिटरेसी क्लब जो चुनाव आयोग की परंपरा रही है उसको सशक्त रूप से और एक प्रोएक्टिव रूप से ढालने का एक प्रयास चुनाव आयोग ने।
0: ভারতীয় জনতা পার্টি পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে 117টি আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। পাতিয়ালায় গতকাল প্রথম আঞ্চলিক বৈঠকে বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ একথা জানান। ছত্তিশগড়ের সুকমা জেলার ভেজ্জি থানার পুলিশ মাওবাদী ডেরায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র বিস্ফোরক উদ্ধার করেছে। আত্মসমর্পণ করা মাওবাদীদের কাছ থেকে খবর পেয়ে জেলা পুলিশ সংরক্ষিত বাহিনী এবং বাস্তার ফাইটার্স ভান্দারপাদার ও মুনুর কোন্ডরের পাহাড়ি জঙ্গল এলাকায় যৌথ অভিযান চালায়। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তর পূর্ব ভারত, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, উত্তরপ্রদেশ, বিদর্ভ, কর্ণাটকের উপকূলীয় অঞ্চল, ঝাড়খণ্ড, মাহে এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। কলম্বোর সিংহারি স্পোর্টস ক্লাবে ভারতের থেকে 495 রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে 9 উইকেটে 503 রান করে ভারত ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7:25।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন রাধানাথ শিকদারের জীবন কথা।
3: মানুষটি নিজের চোখে সম্ভবত দেখেননি এই পর্বতচূড়াকে। তাকে কাজে বহাল করেছিলেন যে ব্রিটিশ সাহেব, তিনিও সম্ভবত চাক্ষুষ করেননি সু উচ্চ পিক 15-এর গরিমা। শুধুমাত্র তথ্য বিশ্লেষণ করেই সাহেবের কর্মচারী জানিয়ে দেন যে বিশ্বের সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ হল পিক 15। পরবর্তী সময়ে নামকরণে অবশ্য কোনো গুরুত্ব দেওয়া হয়নি কর্মচারীকে, চালু প্রথা মেনে গুরুত্ব পেলেন সাহেব। পিক 15-এর নাম হয়ে গেল মাউন্ট এভারেস্ট। লোকচক্ষুর আড়ালে রয়ে গেল যে কর্মচারীর কৃতিত্বের কথা, তিনি রাধানাথ শিকদার। নিয়োগকর্তা জর্জ এভারেস্টের নাম সর্বকালের জন্য জড়িয়ে রইল সর্বোচ্চ শৃঙ্গের সঙ্গে। রাধানাথ স্নাতক স্তরের শিক্ষা পেয়েছিলেন হিন্দু কলেজে, অঙ্কে তাঁর প্রতিভার প্রকাশ ঘটে সেখানেই। কিন্তু পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াল আর্থিক অভাব, দরকার একটা চাকরি। প্রিয় ছাত্র রাধানাথের নাম জর্জ এভারেস্টের কাছে সুপারিশ করলেন অঙ্কের অধ্যাপক ডক্টর টাইটেলের। এভারেস্ট তখন সরকারি আবহাওয়া বিভাগের মানমন্দিরের সুপারিনটেন্ডেন্ট। রাধানাথের কথা আগেই শুনেছিলেন এভারেস্ট। 30 টাকা মাস মাইনেতে তিনি চাকরিতে বহাল করলেন 18 বছর বয়সী রাধানাথকে। পদের নাম কম্পিউটার, কাজের জায়গা কলকাতা। এই জায়গা থেকে তাঁকে দেরাদুনে সরানো হল এক সুবিশাল কর্মকাণ্ডের অংশ হওয়ার জন্য। গোটা দেশের ভৌগোলিক চিত্রটাকে নিখুঁতভাবে জানতে চেয়েছিল ব্রিটিশ প্রভুরা, আর তাই শুরু করা হয় দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে। সেটা 1819। দুর্গম এলাকায় দুরূহ অভিযান চালানোর জন্য নিযুক্ত হন হাজার হাজার ভারতীয়। ম্যালেরিয়া আর বন্য পশুর আক্রমণে মারাও যান অনেকে। যাই হোক, এমন এক সমীক্ষায় প্রয়োজন হয় দক্ষ গণকের।

0: এর বিভিন্ন শাখা, বিশেষ করে ত্রিকোণমিতির উপর দখল আছে যার। রাধানাথের গাণিতিক দক্ষতার কথা মাথায় রেখে এই কাজে পাঠানো হয় তাঁকে। কর্মস্থল দেরাদুন। পরে অবশ্য তিনি ফিরে আসেন কলকাতায়। 39 বছর বয়সে 1852 সালে এই সার্ভে থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে বুঝতে পারেন, সর্বোচ্চ শিখরের গণনায় কোথাও একটা ভুল রয়েছে। তাঁর গণনায় বেরিয়ে আসে যে পিক 15 হল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ব্রিটিশ প্রভুরা তাঁর কাজের মর্যাদা না দিলেও ইউরোপ থেকে প্রকাশিত প্রামাণ্য গ্রন্থে তাঁর গণনার উল্লেখ করা হয়েছে মর্যাদার সঙ্গে। তবে মাউন্ট এভারেস্টের উচ্চতা গণনা তাঁর একমাত্র কাজ ভাবলে ভুল হবে। আবহাওয়ার পূর্বাভাস জানানোর জন্য যেসব পরিমাপ জরুরি, তার বেশ কয়েকটির ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্ভাবন করেন তিনি। 1813 সালে জন্মেছিলেন রাধানাথ, বেঁচেছিলেন 1870 পর্যন্ত। সারা জীবন বিয়ে করেননি। অবসর নেওয়ার পর নানান সামাজিক কাজে ব্যস্ত রাখেন নিজেকে। এর মধ্যে একটা ছিল মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য উপযুক্ত বই রচনা। আজ রাধানাথের কৃতিত্বের কথা জানেন অনেক মানুষ, কিন্তু তাঁর কাজের বিবিধ ক্ষেত্র নিয়ে আলোচনা এবং তাঁর শিক্ষণের প্রতি নজর দেয়নি সমাজ। এ দেশের পক্ষে সেটা আশু প্রয়োজন।
1: শেষ হল এই মহাজীবন। আজ শুনলেন রাধানাথ শিকদারের জীবন কথা। এখন শুনবেন যন্ত্রসঙ্গীত, প্রীতম পালের পরিবেশনায়, জয় জয়ন্তী।

0: শুনলেন যন্ত্রসঙ্গীত প্রীতম পালের পরিবেশনায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী এরিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী এরিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে অর্থাৎ 594 কিলো হয়েছে। এখন শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মাটির স্বাস্থ্য রক্ষা। এ বিষয়ে বলছেন ইফকো পশ্চিমবঙ্গের স্টেট মার্কেটিং ম্যানেজার স্বপন রায়।
2: আজকের দিনে দেখুন, যদি চাষির সবচেয়ে বড় সমস্যা যদি উল্লেখ করতে চান, তাহলে দেখবেন যে চাষের খরচ বেড়ে গেছে, তুলনামূলকভাবে ফলন কমে যাচ্ছে। এই চাষের খরচ বাড়ার মূল কারণটা কিন্তু সারের দাম বাড়ছে এবং সারের ব্যবহার বেড়ে যাচ্ছে। সারের দাম বাড়ছে সেটা তো আমাদের নিয়ন্ত্রণে, চাষি ভাইয়ের নিয়ন্ত্রণে নেই, কিন্তু সারের ব্যবহার চাষি ভাইরা যে দিনে দিনে বাড়িয়ে চলেছেন সেখানে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন চাষি ভাইরা। তাহলে জানতে হবে যে সারের ব্যবহার কেন বাড়াতে হচ্ছে চাষিদেরকে। তার কারণ হচ্ছে আগে যে পরিমাণ সার দিলে কাজ হতো, আজকে তার চেয়ে বেশি সার দিয়েও সেই পরিমাণ ফলন হচ্ছে না। তার কারণ হচ্ছে মাটির উর্বরা শক্তি কমে গেছে, যার ফলে সারের ব্যবহার বাড়াতে হচ্ছে, সারের কার্যকারিতা কমে গেছে। তো তার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে মাটিতে জীবাণুর উপস্থিতি কমে গেছে, জীবাণুর সংখ্যা কমে গেছে। তার কারণ হচ্ছে জীবাণুগুলোর যে খাওয়ার, যে জৈব সার, সেইটা আমরা পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি না, যার ফলে না খেতে পেয়ে জীবাণুগুলো মরে গেছে, তাদের সংখ্যা কমে গেছে, যার ফলে গাছের যে খাওয়ার, যেটা সার থেকে গাছের খাওয়ারে যে রূপান্তর হয় সেটা হচ্ছে একটা জৈব রাসায়নিক পদ্ধতিতে সার থেকে গাছের খাওয়ারে রূপান্তরিত হয়। এখন জীবাণুর সংখ্যা কমে যাওয়ার ফলে সারগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো পুরোপুরি গাছের খাওয়ারে রূপান্তরিত হচ্ছে না, যার ফলে গাছের খাদ্যের অভাব থেকে যাচ্ছে। এর হাত থেকে বাঁচার জন্য প্রথম কর্তব্য হচ্ছে আমাদেরকে মাঠে জীবাণুর উপস্থিতি বাড়াতে হবে, অর্থাৎ জীবাণু সারের প্রয়োগ করতে হবে, এবং সেই জীবাণুগুলো যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, বংশবিস্তার করতে পারে, পর্যাপ্ত পরিমাণে থাকতে পারে, তার জন্য জীবাণুর খাওয়ার অর্থাৎ পর্যাপ্ত জৈব সার আমাকে সরবরাহ করতে হবে। এই দুটো জিনিস যদি আমি করতে পারি তাহলে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার হবে, এবং তার ফলে কী হবে না, এই যে অতিরিক্ত সার, রাসায়নিক সারের ব্যবহারের হাত থেকে আমরা বাঁচতে পারব। কম পরিমাণ রাসায়নিক সার দিলেও আমরা আশা অনুরূপ আমাদের ফলন আমরা পেতে পারব। তো সেইটা করতে গিয়ে আমরা বলবো যে জীবাণু সার প্রাথমিকভাবে কীভাবে ব্যবহার করবেন। ইফকোর পক্ষ থেকে আমরা একটি জীবাণু সার আমরা বাজারে এনেছি, দেখবেন সেটার নাম হচ্ছে NPK কনসোর্টিয়া। এর মধ্যে 5 রকম জীবাণু থাকে, অজোটোব্যাক্টার, রাইজোবিয়াম, যারা বাতাসের নাইট্রোজেনকে ধরে মাটিতে সরবরাহ করে, আরেকটা হচ্ছে ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া মাটিতে আবদ্ধ ফসফেটটাকে আবার মুক্ত করে দেয়।

0: গাছ যেটা গ্রহণ করতে পারবে। আরেকটা হচ্ছে পটাশ মোবিলাইজিং ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা মাটিতে যে পটাশ আবদ্ধ হয়ে থাকে সেই পটাশটাকে মুক্ত করবে, যার ফলে গাছের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। তো এই ব্যাকটেরিয়া সার, যেটা জীবাণু সার, এটা যদি আমরা মাটিতে ব্যবহার করি তাহলে কিন্তু মাটিতে জীবাণুর সংখ্যা বেড়ে যাবে। এই জীবাণু সারটা ব্যবহার করার পদ্ধতি, সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এই যে এক লিটারের এই এনপিকে কনসোর্টিয়াকে তিন লিটার জলে মিশিয়ে 10-12 কেজি জৈব সারের সঙ্গে ওটাকে মাখাতে হবে। মাখিয়ে দেওয়ার পর ওই যে 10-12 কেজি জৈব সারটাকে ছায়াতে ঢাকা দিয়ে এক সপ্তাহ রেখে দিতে হবে, এবং তারপরে কী হবে না, ওই জীবাণুগুলো বংশবিস্তার করে কোটি কোটি সংখ্যায় হয়ে যাবে। ওই 10-12 কেজি জৈব সারটাকে পরে আমরা জমিতে যদি প্রয়োগ করি তাহলে মাটিতে জীবাণু সারের প্রয়োগ হবে, জীবাণুর সংখ্যা বাড়বে, সঙ্গে সঙ্গে আমাকে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে যাতে ওই জীবাণুগুলো বহাল তবিয়তে খেয়ে পরে বেঁচে থাকতে পারে এবং বংশবিস্তার করতে পারে। এইটা করব, সঙ্গে সঙ্গে আমরা রাসায়নিক সারের ব্যবহার কমাবো।
1: শুনছিলেন মাটির স্বাস্থ্য রক্ষা, এ বিষয়ে বললেন ইফকো পশ্চিমবঙ্গের স্টেট মার্কেটিং ম্যানেজার স্বপন রায়।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, আজ 25/8/2026 মঙ্গলবার। এখন শুনবেন আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। 7:05 শুনবেন লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান বাংলিপোষি ওড়িশা, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 8:30 ঐতিহাসিক শহরের কথা, আজকের শহর খাজুরাহ, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 8:45 কথাকার বিস্তৃত বাঙালি প্রমথনাথ বসু, তার সম্বন্ধে বলবেন দীপক কুমার দাঁ। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে সেতার পরিবেশন করবেন দেবরাজ চট্টোপাধ্যায়, রাগ জৌনপুরী, তাকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী, 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুলগীতি পরিমল ভট্টাচার্যের কণ্ঠে, এরপরে দোতারা স্বপন কুমার বর্মনের কণ্ঠে। সকাল 11:00 গ্রামীণ মহিলাদের জন্য লোকায়ত কৃষি সংস্কৃতি সম্পর্কে ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 রোমগীতে, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অঙ্কিতা চৌধুরী, 12:30 নাটক মেঘমল্লার, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ সনত কুমার পাল, প্রযোজনা ডক্টর অশোক বসু মল্লিক, 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি 2:30, দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় 3:30, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর মন নিয়ে, উপস্থাপনায় সৌমিলি রায়, 4:35 অন্বেষা, বিজ্ঞান সংবাদ বিজ্ঞান ক্লাব আন্দোলনের হাল হকিকত সম্পর্কে আলোচনায় ডক্টর শুভব্রত রায়চৌধুরী এবং অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 5:05 আজ সন্ধ্যায় জাতীয় চক্ষুদান পক্ষ সম্পর্কে অনুষ্ঠান, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চৈতালী মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য, কথিকা কেন নেত্রদানের অঙ্গীকার করবেন, এ বিষয়ে বলবেন ডাক্তার শাগনিক সূর্য দাস। সন্ধ্যে 7:00 যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 7:45 কবি কণ্ঠে কবি মন্দাক্রান্তা সেনের সঙ্গে আলাপচারিতায় সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী রমেন্দ্রনাথ সাহার সাক্ষাৎকার শুনবেন আজ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। সাক্ষাৎকারটি নিয়েছেন শর্মিষ্ঠা রায়, সম্পাদনায় প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান, কুস্তির আখড়া। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলায় আড়া চৌতাল পরিবেশন করবেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। তাকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি 12:00। আজ 25/8/2026 মঙ্গলবারের সারাদিনের অনুষ্ঠান সূচি শুনলেন। এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানে আজকে প্রথম শিল্পী ইমন চক্রবর্তী।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন লোকগীতির অনুষ্ঠান। আজকের লোকগীতের অনুষ্ঠানে শেষ গানটি শুনবেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় থাকছি সাক্ষ্যদীপা সরকার। আজকের স্থান বাংরিপোশি, উড়িষ্যা।

সুপ্রভাত বন্ধুরা, আপনাদের জন্য অফবিট জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ খোঁজ পেলাম উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার একটি মনোরম জায়গা বাংরিপোষি। যারা বুদ্ধদেব গুহর বাংরিপোষির দুরাত্মীর পড়েছেন, তাদের সামনে তো একেবারে বইয়ের পাতা থেকে উঠে এসে সামনে ধরা দেবে লেখকের বর্ণনা, কারণ এখানে বসেই তিনি উপন্যাসটি লিখেছিলেন। নদী পাহাড় অরণ্য সব মিলেমিশে একাকার হয়ে যেন আপনার জন্যই অপেক্ষায় রয়েছে। স্লেটের মতো কালো মসৃণ রাস্তা পেরিয়ে বারবার আপনার সামনে উঁকি দেবে নীল পাহাড়, লালমাটির পাহাড় পেরিয়ে যেখানে জঙ্গল আরও ঘন হচ্ছে সেখানে, অর্থাৎ বাংরিপোষি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অপূর্ব এক জলপ্রপাত ব্রাহ্মণীকুণ্ড। বেশ উঁচু জায়গা থেকে পাথরে আছড়ে পড়ছে বিপুল জলরাশি, সুন্দর করে রেলিং দিয়ে ঘেরা রয়েছে। সমতল রাস্তা পেরিয়ে আপনার গাড়ি যখন পাহাড়ি রাস্তা ধরবে, সেখান থেকে উঠতে উঠতে যখন 3000 ফুটের কাছাকাছি আপনি, তখন আপনার সামনে জলজল করবে ঠাকুরানী পাহাড় শ্রেণী। সেখানে একদল বানর আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য বসে আছে। তারপর অনেকটা চড়াই উতরাই পেরোনোর পর ছোট ছোট ছবির মতো আদিবাসী গ্রাম পেরিয়ে আপনার গন্তব্য বাকবাল ড্যাম। আপনি এখন পৌঁছে গেছেন বাকবাল ড্যামে। সামনে রয়েছে সুবিশাল হ্রদ, যার মধ্যে পলি পড়ে এক অদ্ভুত চিত্র তৈরি হয়েছে যেন। চোখ তুললেই আবার নীল পাহাড়ের শ্রেণী। এখান থেকে মোটামুটি ওই 30 কিলোমিটার গেলেই দেখতে পাবেন সুলাইপাত ড্যাম, খার্কি নদীর উপর এই বাঁধ। সেখান থেকে হাঁটতে হাঁটতে বাঁধের অন্য প্রান্তে একটি মনোরম পার্ক, সেই পার্কের ওপর তাকালেই দেখতে পাবেন এক খাড়াই পাহাড়। তবে এত কিছু ঘোরাঘুরি না করলেও, শুধুমাত্র যদি গাড়ি নিয়ে রাস্তায় ভ্রমণ করেন, তাহলেও রঙের প্যালেটের সব রং একেবারে একচোট।

আপনার চোখের সামনে ধরা দেবে। প্রকৃতি যেন তার সমস্ত রং ঢেলে দিয়েছে এই বাংরি পশিতে। ধূসর রঙের ধুধু প্রান্তর কখনো বা ঘন সবুজ গাছের সারি, আবার চোখ ফেরালেই নীল পাহাড়। আর যদি ফুলের মরশুমে যান তাহলে তো লাল, হলুদ, কমলা, গোলাপি সব রং আপনার সামনে নেচে উঠবে। এবার আবার নিরালায় ফিরে আসুন বাংলিপশির রাতের সৌন্দর্য দেখতে। একদিন তো কাটলো, পরের দিন যদি থাকেন তাহলে এই মাত্র 17 কিলোমিটার ভ্রমণ করলে আরেকটি অভূতপূর্ব জিনিস দেখতে পাবেন। কি বলুন তো? মুরগির লড়াই। তার জন্য চলে যান বিষয়ীতে। এই রাস্তায় ভ্রমণ করতে করতে এক অন্য সৌন্দর্য আপনার সামনে ধরা দেবে, যা আগের দিন আপনি উপভোগ করেননি। তারপর সেই আদিবাসী গ্রাম বিষয়ী। সেখানে গেলে বিশাল হাট দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে নানা জিনিসের বসরা। কাঁচের চুড়ি, জামা কাপড়, সবজি, মুরগি, মাছ, ঘর সাজানোর জিনিস, আর একটি বিশেষ পানীয় হাড়িয়ার দোকান। আর ওই যে আগেই বলেছি, বিশেষ আকর্ষণ মুরগির লড়াই। এখান থেকে মাত্র 30 মিনিট দূরে পাহাড়ের বাঘ ঘুরে চলে যান দুয়ার শনি মন্দির, যাকে বলে একেবারে পাহাড়ের চূড়ায় খুব জাগ্রত দেবী। অনেকে বলেন দুর্গা মাতার মন্দির, অনেকে বলেন বনদুর্গা, কেউ কেউ আবার ঠাকুরানী। এখানে তিনি দুয়ারশিনী মাতা। বাংলিপ্রসী ভ্রমণ কিন্তু একদিনের নয়, ঠিকমতো দেখতে গেলে একটু সময় আপনাকে ব্যয় করতে হবে। এরপর আরও একটা দিন খরচ করে চলে যান বাংলিপশির কাছেই বহু প্রাচীন সিমলেশ্বরী শিব মন্দির। মন্দির থেকে কিছুটা দূরেই শনিবারের হাট, সেখান থেকে আবার কয়েক কিলোমিটার পথ হেঁটে পৌঁছে যাবেন ডোকরা শিল্পের জন্য বিখ্যাত কুলিয়ানা গ্রাম। তার একটু পরেই আবার রয়েছে কাঞ্চিন্ডা। শাল, সেগুন, মহুয়া, শিমুল, পলাশ গাছে ঘেরা এই জায়গাটিতে গেলে প্রকৃতিকে যেন আরও কাছ থেকে পাবেন। আর রয়েছে বুড়িবালামের শাখা নদী কালাবাদ। সেখান থেকে যদি সূর্যোদয় আর সূর্যাস্ত না দেখেন তাহলে তো বাংলিপশি ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। এখানে ঘোরার আরও একটি আকর্ষণ রয়েছে কিন্তু, বুড়িবালাম নদী, যার সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির স্বাধীনতার ইতিহাস। বুড়িবালামের পাড়েই শহীদ হয়েছিলেন বাংলার বীর বিপ্লবী বাঘা যতীন। তাই এই বুড়িবালামের সঙ্গে বাঙালির মন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এছাড়াও ওড়িশার রানী বাংলিপশিকে ঘিরে আছে বিদ্যাবিহার, পাথরকুশি, অর্ধেশ্বর, বুধবোধি, এছাড়াও নাম না জানা অনেক পাহাড় চূড়া। সকাল সকাল খাওয়া দাওয়া সেরে অনায়াসে ট্রেকিং কিন্তু সেরে আসা যায়। একটু বেলাতে নদীতে স্নান সেরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে বিকেলে হেঁটে হেঁটে জঙ্গল বা গ্রামে, সেখান থেকে ঘুরে আসা এক অনন্য অভিজ্ঞতা। আর সন্ধ্যায় দূরে জঙ্গল থেকে ভেসে আসা মাদুলের তান আর পাখিদের ঘরে ফেরার গান আপনাকে পৌঁছে দেবে এক নতুন দেশে। রাতের আকাশটাকে মনে হবে যেন গোটা পৃথিবীর তারা কেউ কুড়িয়ে এনে বাংলিপশির আকাশে ছড়িয়ে দিয়েছে। এবার বলি কখন যাবেন। মনোরম আবহাওয়া যদি পেতে চান তাহলে অক্টোবর থেকে জুন এ সময় যেতে পারেন, তবে বর্ষার এখানে অন্য রূপ থাকে। না না, একেবারেই ভয়ঙ্কর নয়, বলা যায় কাব্যিক। সেটাও দেখার জন্য যেতে পারেন এই এখন বর্ষাকালে। কলকাতা থেকে বাংলিপশি যাবার বিভিন্ন উপায় রয়েছে, বা আপনি যদি পশ্চিমবঙ্গের অন্য জায়গায় থাকেন তাহলে কলকাতা চলে এসে সেখান থেকে যেতে পারেন।

0: কলকাতা থেকে ধৌলি এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে করে আপনি নামবেন বালেশ্বর। সেখান থেকেই বাংলিপোষী লোকাল ধরে বাংলিপোষী চলে যাবেন, অথবা বালেশ্বর থেকে গাড়ি বুক করে 85 কিলোমিটার রাস্তা পেরিয়ে বাংলিপোষী। ধর্মতলা বা বাবুঘাট থেকে রাতে বাসে বাড়িপদা হয়েও বাংলিপোষী যেতে পারেন। লং ড্রাইভে যেতে চাইলে কলকাতা থেকে গাড়িতে NH6 ধরেও পৌঁছে যাওয়া যায় বাংলিপোষী। থাকার জন্য বেশ কিছু হোটেল, রিসর্ট, হোমস্টে রয়েছে। খরচ ওই আনুমানিক 1000 টাকা থেকে। আর যদি ছোটবেলায় খাতায় আঁকা কুড়ে ঘরে থাকতে চান, তাহলে অত্যাধুনিক কুড়ে ঘরও আপনার সামনে হাজির হয়ে যাবে। তাহলে আর কি, পাহাড়ের কোলে সবুজে ও বিভিন্ন রঙের মিশেলে এক নির্ভেজাল প্রকৃতি ও দূষণমুক্ত পরিবেশের আস্বাদন পেতে হলে, এক বুক অক্সিজেন প্রাণ ভরে নিতে হলে চলে যাবেন বাংলিপোষী। এ তো শুধু ভ্রমণ নয়, এ হলো জীবন দর্শন। এই বলেই শেষ করছি আজকে আসুন বেরিয়ে যান ভারতে। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। এখন শুনবেন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন CAA-তে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরকার আটা এবং অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ভারতীয় বৈদেশিক পরিষেবা IFS 2025-এর ব্যাচের প্রশিক্ষার্থী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। শ্রী মোদী ভারতের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে প্রযুক্তি, উদ্ভাবন ও সক্রিয় যোগাযোগের সংমিশ্রণের ওপর জোর দিয়ে তাদের এ ব্যাপারে উৎসাহিত করেন, যাতে এর মধ্যে দিয়ে ভারতের আন্তর্জাতিক যোগাযোগও আরও সুদৃঢ় হয়। বিশ্বে ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে অনুঘটকের ভূমিকা পালনের জন্যও এই আধিকারিকদের প্রতি আহ্বান জানান শ্রী মোদী। এই IFS আধিকারিকরা তাদের প্রশিক্ষণ ও ভারত দর্শনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 50 জন IFS আধিকারিক এই দলে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতীয় নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। শ্রী শাহ বলেন, মাল্টি এজেন্সি সেন্টার বা MSC-তে থাকা তথ্য AI-এর মাধ্যমে বিশ্লেষণ করে জাতীয় নিরাপত্তার জন্য মান্য কার্যবিধি বা SOP তৈরি করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রহার প্রকল্পের জন্য প্রশিক্ষণের ওপরেও গুরুত্ব দেন তিনি। সম্মেলনের প্রথম দিনে সন্ত্রাসবাদ বিরোধী ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ ও বহিষ্কার, সাইবার অপরাধ এবং পাকিস্তানের ছায়াযুদ্ধ নিয়ে আলোচনা হয়। দুদিনের এই সম্মেলনে সারা দেশ থেকে 850-এরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইন CAA-তে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে যে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নের সাংবাদিকদের বলেন, এই আইনে নাগরিকত্বের জন্য এখনও পর্যন্ত 2,30,000 নাগরিক আবেদন করেছেন। তার মধ্যে 23,000 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে তাদের হাতে শংসাপত্র

তুলে দেওয়া হয়েছে। বাকিদের দ্রুত শুনানি শেষ করে জেলা শাসকদের মাধ্যমে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। ধর্মীয় নিপীড়নের জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা নাগরিকদের নাগরিকত্ব পাওয়ার জন্য তিনি সিএএতে আবেদন জানাতে বলেন। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠক

0: টানা পোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। উল্লেখ্য, পেইজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করও জোর দিয়ে বলেন, চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিদেশমন্ত্রী গতকাল ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। জয়শঙ্কর ওই বৈঠকে ভারত রাশিয়ার সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন।
1: India Russia partnership has consistently demonstrated resilience and adaptability even amidst a complex international landscape. Our engagement has continued to deepen, reflecting the mutual interest and confidence that define our bilateral partnership.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা সম্পর্কে তিনি পুতিনকে অবহিত করে বলেন, প্রধানমন্ত্রী মোদী বিশকেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতের সারের সরবরাহ আরও বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, মস্কো ভারতের কৃষিক্ষেত্র কৃষকদের সাহায্য করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। নতুন দিল্লি ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন পুতিন। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ মস্কোতে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিংয়ের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়মকানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি গতকাল টোকিওয় এক অনুষ্ঠানে জানান, ভারতে সেমি কন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্য দুটি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। দু মাসের মধ্যে আগের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। ভারত দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘের মিশনে মোতায়েন শান্তিরক্ষীদের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। ওই হামলায় ইথিওপিয়ার এক নিরাপত্তা রক্ষীসহ দুজন প্রাণ হারান, আহত হন আরও অনেকে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় কার ভারতীয় খেলনার ঐতিহ্য প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের আয়ের সম্ভাব্য সব উৎস বন্ধ করাই নিষেধাজ্ঞার লক্ষ্য। তিনি বিভিন্ন দেশকে সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখলে তাদেরও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান করেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তার দাবি, অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্ক আরও সীমিত করার মতো অর্থনৈতিক ক্ষমতা ওয়াশিংটনের নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আরও বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ওপরে আলোচনা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশনার ভোটার সচেতনতা বৃদ্ধি ও ভোটদাতাদের প্রশিক্ষিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। তিনি গতকাল লখনৌয়ে ইলেকটোরাল লিটারেসি ক্লাব ও ইসিআই নেট অ্যাপ সংক্রান্ত এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। নির্বাচনী প্রক্রিয়ায় দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা সম্পর্কেও গুরুত্ব আরোপ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভারতীয় জনতা পার্টি পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে 117টি আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। পাতিয়ালায় গতকাল প্রথম আঞ্চলিক বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষ একথা জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল

0: নতুন দিল্লিতে স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ বা CBSE-র বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সরকার আটা ও অন্যান্য গমজাত পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আটা, ময়দা, সুজি এবং অন্যান্য গমজাত পণ্য বিদেশে রপ্তানির পথ প্রশস্ত হল। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় DGFT-র জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটা ও সংশ্লিষ্ট পণ্যগুলির পরিবর্তিত রপ্তানি নীতি অবিলম্বে কার্যকর হয়েছে। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। সিংহালি স্পোর্টস ক্লাবে এই টেস্টে ভারতের থেকে 495 রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। খবর আপাতত এ পর্যন্ত, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা।

সুপ্রভাত বন্ধুরা, রবি ঠাকুর লিখেছেন, আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, লোক আছে চারদিকে, কিন্তু আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা, কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, এই কথা ভাবতে ভাবতে চলে এলাম আজ সকালের আড্ডায়। মনের সেই বন্ধ দরজা আজ খুলে দেব শ্রোতা বন্ধুদের সামনে, গল্পে গানে গাঁথব আজ সকালের আড্ডা। আর আপনারা তো জানেনই, সকাল আটটায় শুনব দৃষ্টিকোণ, 8:20 বিজ্ঞানের কথিকা জানা অজানা। সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। তাহলে শুরু হোক আমাদের আজকের আড্ডা গানে গানে, অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে।

মেঘলা দিনে এই উষ্ণ আলো ছড়িয়ে পড়ুক আপনাদের সবার মনে। ফিরে এলাম গানের পরে আমাদের সকালের আড্ডায়। এখন এমন একজনের কথা বলবো যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগের বাংলা সাহিত্য আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিনি বাংলা ভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য পত্রিকা শনিবারের চিঠির প্রতিষ্ঠাতা সম্পাদক হয়তো নন, কিন্তু এই পত্রিকার প্রাণপুরুষ বলতে পারি তাকে। এমএসসি পড়াকালীন এই পত্রিকায় যোগ দেন। ভাবকুমার প্রধান এই ছদ্মনামে লিখতেন। বুঝেই গেছেন তিনি সজনীকান্ত দাস। একটা সময় প্রবল রবীন্দ্র বিরোধিতা করেছিলেন, তার জন্য রীতিমতো সমালোচনার মুখেও পড়েছিলেন। সেই মানুষটি অদ্ভুতভাবে আবার একটি অনবদ্য সৃষ্টি করলেন সেই রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথ জীবন ও সাহিত্য এই গ্রন্থটি, আবার রবীন্দ্রনাথের প্রয়াণের পর মর্ত হতে বিদায় এই অসামান্য কবিতাটি লেখেন, যা এখনো আমাদের ভাবায়। নজরুল ও জীবনানন্দ এরাও তাঁর কলমের খোঁচা থেকে কিন্তু পার পাননি। পরে অবশ্য সেই রসায়ন অনেকটাই বদলে গিয়েছিল। বাংলা গদ্যের প্রথম যুগ, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস, এসব পড়লেই বোঝা যায় তিনি দুই ধরনের প্রবন্ধ রচনা করতে পারতেন, কখনো কঠিন, কখনো আবার কোমল। তার প্রবন্ধে যুক্তি ছিল ভরপুর। তাকে আমরা কি বলতে পারি, যুগসন্ধিক্ষণের কবি, সাহিত্যিক, সম্পাদক এবং অবশ্যই সমালোচক। অতীত এবং বর্তমানের মধ্যে রচনা করেছিলেন এক অদৃশ্য সেতু। আজ সেই মানুষটিকে জন্মদিনের শ্রদ্ধা ও প্রণাম। যার সঙ্গে সজনীকান্তের একটি অম্লমধুর সম্পর্ক ছিল, সেই নজরুলের রেখা একটি ভোরের গান এখন আমরা শুনে নিই।

0: যদিও বলার অপেক্ষা রাখে না, তবুও বলি, গানটি শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবার আরও একজনের কথা, যার প্রথম স্মৃতি কবিতা লেখার, সেই থেকেই তিনি এক মুক্ত পাখি। প্রথমে স্থানীয় সাহিত্য পত্রিকাগুলিতে তার লেখা প্রকাশিত হতে থাকে খুব কম বয়সেই। তারপর নিজের পত্রিকা শুরু করেন, পত্রিকার নাম সেজুতি। তাঁর লেখালেখিতে সমাজ ও ধর্মের এই প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ ও বিদ্রোহের সুর স্পষ্ট, যার কারণে সাহিত্য জগতে তিনি একজন বিদ্রোহী নারী হিসেবে পরিচিত। বুঝে গেছেন বন্ধুরা তিনি তসলিমা নাসরিন। তার লেখা লজ্জা দ্বিখণ্ডিত এবং বিভিন্ন কবিতার বই তাঁকে বিশ্বজুড়ে আলোচনা ও বিতর্কে এনেছে। তসলিমার এবারের জন্মদিনে এটাই আমরা বলতে পারি, তার মতো চিন্তার স্বচ্ছতা ও সঠিক দার্শনিক অবস্থান নির্মাণে তিনি আমাদের প্রতিনিয়ত উদ্বুদ্ধ করেন।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
0: ফিরে এলাম জনস্বার্থে ঘোষণার পর। এরপর একটি নয়, শুনে নেব পরপর দুটি গান। প্রথম গানটি জিমুত রায়ের কণ্ঠে এবং পরবর্তীতে

আবার ফিরে এলাম সকালের আড্ডায় দুটো অসাধারণ গানের পর। এবার আপনাদের একটু জানিয়ে দিই আজকের রাতের হারানো দিনের গানের বিষয়। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, নানাবিধ নায়কের করিব বর্ণন। হই হই চই চই আনন্দের ঢেউ, সদালাপি হাসি মুখ নায়ক কেউ কেউ। গম্ভীর কম কথা তারই মাঝে মাঝে, নায়কের মন হারায় সকালে ও সাঁঝে। আত্মভোলা ভব ঘুরে নায়ক আছে ভাই, কোথায় বলি ওই যে রাতে কানপাতা চাই। এই হলো আজকের হারানো দিনের গানের বিষয়, নানা চরিত্রের নায়ক। উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। এবং জানি বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনতে ভুলবেন না, তবে এখন ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে দৃষ্টিকোণের। শুনবেন এখন দৃষ্টিকোণ প্রযোজনা আকাশবাণী মৈত্র সংবাদ। আজ শুনবেন স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের স্মরণে দৃষ্টিকোণ।

নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক বেনী মাধব দাস যার বাবা, স্বাধীনতা সংগ্রামী সরলা দেবী যার মা, আর সহিংস স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী কল্যাণী দাস যার বড় বোন, তার চিন্তায় মননে দর্শনে যে দেশাত্মবোধ আর জাতীয়তাবাদী ভাবধারা প্রবাহিত হবে সে কথা বলাই বাহুল্য। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তার নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। তিনি বীণা দাস।

চালচলনে সাধারণ আটপৌরে বাঙালি নারী হলেও মেধায় বা বিপ্লবী চেতনায় তা কিন্তু একেবারেই নয়। ১৯১১র ২৪শে অগস্ট কৃষ্ণনগরে তাঁর জন্ম।

কিশোরী বেলাতেই তার মনে ঘটে রাজনৈতিক চেতনার উন্মেষ। নিষিদ্ধ হবার আগেই পড়ে ফেলেন শরৎচন্দ্রের উপন্যাস পথের দাবি। ১৯২৬ সাল ম্যাট্রিকুলেশনের ইংরেজি পরীক্ষায় ইয়র ফেভারিট নভেল রচনায় লিখেও ফেললেন সেই উপন্যাসের কথা। খুব স্বাভাবিকভাবেই মার্কস কাটা যায় তাঁর। এতে অবশ্য তাঁর আক্ষেপ হয়নি, বরং কিছুটা গর্বই অনুভব করেছিলেন মনে মনে।

0: বেথুন কলেজে পড়বার সময় সান্নিধ্যে আসেন বিপ্লবী দলের সদস্যা সুহাসিনী দত্ত এবং শান্তি দাশগুপ্তের। ১৯২৮ যোগ দেন সাইমন কমিশনের বিরুদ্ধে সহিংস ছাত্র আন্দোলনে। সে বছরই কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে বড় বোন কল্যাণীর সঙ্গে স্বেচ্ছাসেবী বাহিনীতে যোগ দেন বীণা।
1: যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত।
0: দেশ জুড়ে একের পর এক ঘটনায় বীণা তখন অস্থির। তাঁর অন্তরাত্মা ডাক দিচ্ছে দেশের জন্য কিছু করার। অবশেষে এলো সেই সুযোগ। তাঁর উপর ভার পড়ল গভর্নর জ্যাকসনকে হত্যার। বিপ্লবী কমলা দাশগুপ্ত তাঁর হাতে তুলে দিলেন রিভলভার। ৬ ফেব্রুয়ারি ১৯৩২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে ইংরেজি অনার্সের ডিগ্রি পাবার কথা বীণার। সেই অনুষ্ঠানেই বিশ্ববিদ্যালয়ের আচার্য জ্যাকসনকে লক্ষ্য করে তিনি চালিয়ে দিলেন পরপর ৫টি গুলি। না, একটি গুলিও লাগেনি জ্যাকসনের গায়ে, কিন্তু যে সাহস আর বিপ্লবের আগুন তিনি জ্বালিয়ে দিয়ে গেলেন তার আঁচ পড়ে সুদূর ইংল্যান্ডেও। বিচারে ৯ বছরের সশ্রম কারাদণ্ড হয় বীণার। ১৯৩৯ ছাড়া পান গান্ধীজির প্রচেষ্টায়। এবার যোগ দেন অহিংস আন্দোলনে। ১৯৪২ ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হন। ফের কারাবরণ করেন ৩ বছরের জন্য।
2: ফেল

প্রাচীর বেদি। জেল থেকে ছাড়া পেয়ে তিনি জড়িয়ে পড়েন শ্রমিক আন্দোলনের সঙ্গে, বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, সত্যি হয় ভারতবাসীর স্বাধীনতার স্বপ্ন।

1947 থেকে 1951 পর্যন্ত তিনি ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য। 1960 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে, কিন্তু কোনো উপাধির মোহ তাঁকে ত্যাগ ও তিতিক্ষার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। তাই তিনি তাম্রপত্র নিতে দিল্লি যাওয়ার প্রয়োজন বোধ করেন না, অনায়াসেই ফিরিয়ে দিতে পারেন সরকারি পেনশন। তাঁর আত্মজীবনী শৃঙ্খল ঝংকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক অনন্য দলিল।

স্বামী জ্যোতিষ ভৌমিকের মৃত্যুর পর তিনি চলে যান ঋষিকেশে। ১৯৮৬ ২৬শে ডিসেম্বর ঋষিকেশের রাস্তায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। দেশের জন্য নিবেদিত প্রাণ বীণা দাস চলে গেলেন দেশের মাটি চুম্বন করেই। আগামী প্রজন্মের কাছে রেখে গেলেন দেশাত্মবোধ, কর্তব্যপরায়ণতা, ত্যাগ, নিষ্ঠা আর আমৃত্যু দৃঢ় চেতা থাকার

বীণা দাসের স্মরণে শুনলেন আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। আমরা প্রায় আড্ডার অনেকটা পথ পেরিয়ে এসেছি, এখন এই যে আমাদের দ্বিতীয় পর্ব, আবারও একটু গানে গানে শুরু করে চলুন। গানটি শুনব ভূমি ব্যান্ড থেকে।

0: গানের পর একটি খুব জরুরি বিষয় আপনাদের জানানোর পালা। প্রতি বছর ভারতে হাজার হাজার মানুষ কর্নিয়ার অন্ধত্ব নিয়ে জীবনযাপন করেন, মাত্র একটি মাত্র কাজেই কিন্তু দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সম্ভব, চক্ষুদান। কিন্তু সেখানেই মূল সমস্যা। সমস্যাটি চিকিৎসার অভাব নয়, কিন্তু বরং প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় দান করা কর্নিয়ার ঘাটতি। এই সচেতনতা বাড়াতেই প্রতি বছর 25শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত পালিত হয় ন্যাশনাল আই ডোনেশন ফোর্টনাইট, এই জাতীয় চক্ষুদান পর্ব। এ দরকার কেন? এই প্রচারাভিযানটি অনেক মানুষের যেসব ভ্রান্ত ধারণা আছে, ভুল বোঝাবুঝি আছে চক্ষুদান নিয়ে, সেই সমস্তকে দূর করে এবং সকলকে মৃত্যুর পরে চক্ষুদানে উৎসাহিতও করে। এই 2 সপ্তাহ ধরে বিভিন্ন হাসপাতাল, আই ব্যাংক, সরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থাগুলি স্বেচ্ছায় চক্ষুদানে উৎসাহিত তো করেই, তার পাশাপাশি কর্নিয়া প্রতিস্থাপনের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করার সচেতনতামূলক প্রচার অভিযান করে। আসলে কে না চাই বলুন নিজেদের একটি ছাপ রেখে যেতে? আমি হয়তো থাকব না, কিন্তু আমার কর্নিয়া দিয়ে একজন মানুষ নতুনভাবে পৃথিবীকে দেখবে। তাই এই ধরনের কর্মসূচি সত্যি প্রশংসনীয়। আর আসুন না আমরা সবাই জুড়ে যাই এই কর্মসূচির মাধ্যমে।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
2: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
0: বন্ধুরা, এবার একটু চট করে আপনাদের জানিয়ে দিই আজকের আবহাওয়ার খবর। আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আজ সারাদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97% এবং সর্বনিম্ন 82%। গত 24 ঘন্টায় 4.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাহলে চট করে আপনাদের জানিয়ে দিলাম আজকের আবহাওয়ার খবর, যা বোঝা যাচ্ছে সঙ্গে ছাতাটি কিন্তু অবশ্যই রাখবেন, নয়তো সমস্যায় পড়তে পারেন। এবার আরও একটি খুব মজার খবর দিই আপনাদের। বহুদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে, এবার বক্সায় ফিরছে রয়্যাল বেঙ্গল। কিন্তু বাককে শুধু আনলে তো হবে না, তার সঙ্গে সহাবস্থান অতটা সহজ নয়। তাই 2রা অক্টোবর বাঘ আসার আগেই বাঘ ও মানুষের সহাবস্থানের পাঠ দেওয়া হবে আশেপাশের এলাকার গ্রামবাসীদের। কিভাবে? স্কুলে স্কুলে চলবে সচেতন কর্মসূচি। এমনকি এবার থেকে পড়ুয়ারাও জানবে যে বাঘের পায়ের ছাপ কেমন হয়, এবং সেখানকার মানুষেরা আগে বিভ্রান্ত হতো, এখন খুব সহজেই বুঝতে পারবেন।

যে অন্য প্রাণীদের সঙ্গে বাঘের পায়ের ছাপের কতটা পার্থক্য, তাই কেউ চট করে আতঙ্কিত হবেন না। একদিন দুদিন নয়, পুরোপুরি এক মাস। 27 আগস্ট থেকে এই এক মাস চলবে কর্মসূচি। তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে 16টি স্বেচ্ছাসেবী সংস্থাকে। যদিও ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের একেবারে কোর জায়গা যেখানে, সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র, তবুও যারা আশেপাশে রয়েছেন তাদের জন্য এই ব্যবস্থা। এবং তার ফলেই গ্রামবাসীরা কিন্তু ভীষণ খুশি, তারা আর আতঙ্কিত নয়। তারা ভাবছেন যে তাদের জীবিকা এই সুযোগে আরও অনেকটা ফুলে ফেঁপে উঠবে। বক্সায় তো বাঘ ফিরছে, তাহলে তাকে আগাম স্বাগতম জানাই আমরা গানে গানে, একটি সমবেত গানে।

আরও একটি ভালো খবর দিই আপনাদের, নির্মল পূর্জা এবং তার অবিশ্বাস্য পর্বত অভিযানের গল্প সে তো সবাই জানে। মাত্র ৬ মাস ৬ দিনে পৃথিবীর ৮০০০ মিটারের বেশি উঁচু সবকটি শৃঙ্গ যিনি ছুঁয়েছেন এবং কখনোই অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেননি, মানে যেটা আমরা কল্পনাও করতে পারবো না, ৮০০০ মিটারের উপরে ডেথ জোনে অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার ছাড়া। কিন্তু ২০২৬ পাকিস্তানের ব্রডপিকে একটি ভয়াবহ তুষার ঝড় থামিয়ে

দেয় এই দুরন্তকে। কিন্তু পাহাড় যেন তাকে না ভোলে তার জন্য এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। হিমালয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলে আবিষ্কৃত সাম্প্রতিকতম উদ্ভিদ প্রজাতি তার নামকরণ করা হয়েছে তার নামে। নেপালের মিয়াগদি অঞ্চলের এই উদ্ভিদকে নির্মল মানে নিমস এই নামটি দেওয়া হয়েছে। তাকে আমরা জানি নির্মল পূর্জাকে আমরা ভালোবেসে নিমস বলে ডাকি। এই নামেই এই উদ্ভিদ প্রজাতির নামকরণ হয়েছে ইম্প্যাটিয়েন্স নিমস পূর্জাই। অসাধারণ না? ঘড়ির কাটা আবার চোখ রাঙাচ্ছে, বলছে এখন সময় হয়ে গেছে বিজ্ঞানের কথিকা জানা অজানার।

0: জানাও জানায় শুনছেন ধারাবাহিক আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ, আজ তৃতীয় ও শেষ পর্ব। বলছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী।
1: সেদিন 7 জুন 1925, তার তৈরি টেবিলের প্রথম রাশিটি বোর্ডের সূত্রের সঙ্গে একেবারে মিলে গেল। এই তো ঠিক পথেই এগোচ্ছেন তিনি, উত্তেজিত হয়ে পড়লেন হাইজেনবার্গ। তাহলে কি সাফল্যের নাগাল পাওয়া গেল? পরের হিসাব নিকাশ করতে গিয়ে উত্তেজনার বশে একের পর এক গাণিতিক ভুল করতে শুরু করলেন তিনি। অবশেষে সব কিছু ঠিক করে হিসেব মেলাতে মেলাতে রাত 3টে বেজে গেল। সবগুলো রাশি নির্ভুলভাবে শক্তির যাবতীয় নিয়মনীতি মেনে চলছে। তাহলে কি সত্যিই পরমাণুর বৈজ্ঞানিক রহস্য উদ্ঘাটন করা হয়ে গেল? সূর্যোদয় হতে এখনও অনেকটা দেরি। সাফল্যের উত্তেজনায় কোনোভাবেই ঘুম আসছে না। নতুন দিনের আলোকে স্বাগত জানাতে ঘর থেকে বেরিয়ে এলেন তরুণ পদার্থবিদ, হাঁটতে শুরু করলেন দক্ষিণ দিক বরাবর। আকাশের আবছা আলোয় অনেকটা দূরে একটি উঁচু টিলা দেখা যাচ্ছে। সাগরের দিক থেকে ছুটে আসা শীতল বাতাস শুষে নিচ্ছে যাবতীয় ক্লান্তি। পথরেখাহীন পাথুরে জমি ধরে টিলায় চড়তে শুরু করলেন হাইজেনবার্গ। খুব দ্রুত পৌঁছে গেলেন শীর্ষে। এখানে বসেই সূর্যোদয়ের জন্য অপেক্ষা করলেন তিনি। তার দৃঢ় ধারণা, এই হিসেব নিকাশ নতুন কোয়ান্টাম বলবিদ্যাকে ব্যাখ্যা করতে পারছে। এক অনির্বচনীয় অনুভূতি হচ্ছে হাইজেনবার্গের। মনে হচ্ছে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা প্রকৃতি এবং সেই প্রকৃতি সৃষ্টিকারী যাবতীয় পদার্থদের পৃষ্ঠতলের অভ্যন্তরে পরমাণুরাজ্যের অনিন্দ্য সুন্দর মায়াবী জগৎকে তিনি প্রত্যক্ষ করতে পারছেন। পিসার সেই হেলানো মিনারে উঠে পতনশীল বস্তুদের পর্যবেক্ষণের পর গাণিতিক নিয়মনীতিতে সেই সব ঘটনা ব্যাখ্যা করতে পেরে গ্যালিলিওর কি একই রকম অনুভূতি হয়েছিল? প্রাকৃতিক ঘটনাকে গণিতের ভাষায় প্রকাশ করতে পারার অনুভূতি যে অনন্য। 9 জুন হেলিগোল্যান্ড ছেড়ে গটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে ফিরে এলেন হাইজেনবার্গ। হিসাব নিকাশের একটি কপি পাঠিয়ে দিলেন বন্ধু পাউলিকে। শেষে লিখলেন, আমার কাছে সবকিছুই এখনও খুব অস্পষ্ট, তবে মনে হয় ইলেকট্রনগুলো সত্যি সত্যি কক্ষপথে ঘুরছে না। ঠিক এক মাসের মাথায় অধ্যাপক ম্যাক্স বর্নকেও পাঠালেন সেই হিসাব নিকাশের কপি। লিখলেন, আমি সম্প্রতি এমন এক গবেষণা প্রবন্ধ লিখেছি যেটাকে মাথা পাগল করা বলে মনে হচ্ছে, আর তাই কোথাও প্রকাশের জন্য পাঠাতে সাহস পাচ্ছি না। আপনি যদি পেপারটি পড়ে কোনো সদুপদেশ দেন তাহলে বাধিত থাকব। পেপারের গুরুত্ব অনুধাবন করে 25 জুলাই ম্যাক্স বর্ন নিজেই হাইজেনবার্গের গবেষণা প্রবন্ধটিকে পাঠিয়ে দিলেন জাইটশ্রিফ্ট ফুড ফিজিক জার্নালে। এবার হাইজেনবার্গের পদ্ধতিকে আরও দৃঢ় গাণিতিক ভিতের ওপর দাঁড় করাতে এগিয়ে এলেন বর্নের আরেক ছাত্র পাস্কেল জর্ডন। কয়েক মাসের মধ্যেই হাইজেনবার্গ, বর্ন ও জর্ডন এমন এক নতুন বলবিদ্যার কাঠামো তৈরি করে ফেললেন যেখানে বলের ধারণা ও যাবতীয় সমীকরণ একেবারে সনাতন বলবিদ্যার অনুরূপ, কেবলমাত্র পরিবর্তনশীল রাশিগুলোকে নম্বর টেবিল বা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করা হয়। এখানে বিজ্ঞান মহলে কোয়ান্টাম বলবিদ্যা নামে পরিচিতি পেল এই নতুন শাখা। গ্যাটিঙ্গেনে 3 পদার্থবিদের সাফল্যের বছরখানেকের মধ্যেই একটি চিঠি এলো বিজ্ঞানী ম্যাক্স বর্নের ঠিকানায়। পল ডিরাক নামে এক ইংরেজ তরুণ একটি সংক্ষিপ্ত পেপারে যে তত্ত্ব উপস্থাপন করেছেন ফলাফলের নিরিখে সেটা গ্যাটিঙ্গেনের পদার্থবিদদের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বরং ডিরাকের তত্ত্বের ভাষা অনেক বেশি গাণিতিক ও বিমূর্ত, অর্থাৎ এতে করে কোয়ান্টাম বলবিদ্যার ভিত আরও দৃঢ় করা গেল। এবার তাহলে বোর্ডের বর্ণিত কক্ষপথগুলো যাচাই করে নেয়া দরকার। কিন্তু গাণিতিক হিসাব নিকাশ ক্রমেই এত জটিল হয়ে উঠল যে হাইজেনবার্গ, বর্ন ও জর্ডন 3জনেই পাউলির শরণাপন্ন হলেন। উলফগ্যাং পাউল

0: মানুষটি যেমন মেধাবী তেমনি অহংকারী, তবে কোনো সমস্যা নিয়ে লেগে পড়লে সমাধান না করে হাল ছাড়েন না। সপ্তাহখানেকের চেষ্টায় এবারেও সফল হলেন পাউলি। হাইজেনবার্গ, বর্ন ও জর্ডন বর্ণিত ম্যাট্রিক্স মেকানিক্সের সাহায্যে শক্তির যে মানগুলো পাওয়া গেল বোর্ডের অনুমানের সঙ্গে সেটা দারুণভাবে মিলে যাচ্ছে। শুধু তাই নয়, এই তত্ত্ব অনুযায়ী আলোর তীব্রতাও হিসেব করে ফেলা গেল, যা পরীক্ষালব্ধ ফলাফলকে সম্পূর্ণরূপে সমর্থন করে। যাদের হাত ধরে পদার্থবিদ্যা জগতের এই নতুন শাখার সূচনা হল, তাদের মধ্যে ম্যাক্স বর্ন বাদে কারোরই বয়স ৩০-এর কোঠায় পৌঁছয়নি। কোয়ান্টাম মেকানিক্সকে গাটিংগেনেই মজা করে সবাই বলতেন ছোকরাদের পদার্থবিদ্যা। হেলিগোল্যান্ড দ্বীপে বসে প্রথম যে আইডিয়া মাথায় এসেছিল, সেটা নিয়ে লেখা গবেষণা প্রবন্ধের শুরুতেই ওয়ার্নার হাইজেনবার্গ লিখেছিলেন, এই কাজের উদ্দেশ্যই হল কোয়ান্টাম বলবিদ্যা তত্ত্বের ভিত্তি স্থাপন করা, যা নীতিগতভাবে পর্যবেক্ষণযোগ্য মানগুলোর মধ্যে সম্পর্কের উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে। এবার প্রশ্ন হল, শুধুই পর্যবেক্ষণযোগ্য রাশির ওপর নির্ভরশীল হওয়াই কি যথেষ্ট? এসবের বাইরেও কিছু রয়ে গেল না তো? কিন্তু মজার ব্যাপার হল, শুধুমাত্র পরিমাপযোগ্য রাশিগুলোকে নিয়ে গড়ে ওঠা এই মৌলিক তত্ত্ব আজ পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি, আর এই তত্ত্বের সীমাবদ্ধতাও আমাদের অজানা।
1: আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়। বললেন ডক্টর অমিতাভ চক্রবর্তী।
2: শেষ হল বিজ্ঞানের কোথিকা জানা অজানা। আড্ডার শুরুতেই বলেছিলাম বন্ধুরা যে মনের দরজা খুলে দেব আপনাদের সামনে, শ্রোতা বন্ধুদের সামনে। আশা করি কিছুটা হলেও সার্থকতা পেয়েছি। যেতে যেতে শুনিয়ে যাব এই মনের খোলা দরজা থেকে মান্নাদের কণ্ঠে একটি গান।

শ্রোতা বন্ধুরা, এখানেই বিদায় জানাই। শেষ হলো আজকের সকালের আড্ডা। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু সাক্ষ্যদীপা সরকার। ভালো থাকবেন।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 594 কিলোহার্টজে অর্থাৎ 505 মিটারে। এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা।

আকাশবাণী মৈত্রী, ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর খাজুরাহো, বলছেন শ্রাবণী চট্টোপাধ্যায়।

কখনো কখনো ইতিহাস যেন শুষ্ক পাণ্ডুলিপি নয়, বরং খোদ শিল্পীর হাতে গড়া এক জীবন্ত চিত্রপট। আর ভারতের ইতিহাসে সেই চিত্রপটের এক প্রাচীন মূল্যবান অধ্যায়ের নাম খাজুরাহো। মধ্যপ্রদেশের ছত্রপুর জেলার নির্জন কোণে বনভূমির কোলে পাহাড়ের ছায়ায় জেগে আছে এক অতীত, একটি ছোট্ট শহর, যে শহরে শুধু স্থাপত্য নয়, এক আধ্যাত্মিক সৌন্দর্যের দিগন্ত রচনা হয়েছে। খাজুরাহো নামটি শুনলেই মনে পড়ে যায় স্থাপত্য, সূক্ষ্ম ভাস্কর্য ও তন্ত্রের শিল্পরূপ আর ইতিহাসের রহস্য ঘেরা এক শহর, যা যুগে যুগে বিস্ময় জাগিয়েছে ইতিহাসবিদ, শিল্পপ্রেমী ও পর্যটকের মনে। খাজুরাহো শুধু একটি শহর নয়, এ যেন এক খোলা পাথরের গাঁথা কাব্য, ছন্দে, রূপে ও নকশায় গাঁথা তার প্রতিটি মন্দির, যেন যুগের পর যুগ ধরে তার পাথর বলে যাচ্ছে জীবনের কথা, সাধনার কথা। আসলে খাজুরাহো শহর আর তার মধ্যে অবস্থিত খাজুরাহো মন্দিরগুলি একে অপরের পরিপূরক। এই শহরের ইতিহাসের বেশিরভাগটাই জুড়ে রয়েছে খাজুরাহো মন্দিরের কথা। খাজুরাহো এই নামটির সঙ্গেই পরতে পরতে ইতিহাস জড়িত, জড়িত সংস্কৃতির মেলবন্ধন, জড়িত ধ্বংসের ইতিকথাও। তাই তো খাজুরাহোর প্রত্যেকটি ধূলিকণা ইতিহাসের গল্প বলে। তবে ইতিহাসেরও ইতিহাস থাকে, তাই শুরুটা করা যাক একটু শুরুর দিক থেকেই। হাজার বছরেরও আগের কথা, হেমবতী নামে এক অসাধারণ সুন্দরী রমণী পূর্ণিমার রাতে নির্জন এক সরোবরে স্নান করছিলেন। এমন সময় দেবলোক থেকে চন্দ্রদেব তার সামনে উপস্থিত হন। এক ঐশ্বরিক মুহূর্তে চন্দ্রদেবের আশীর্বাদে হেমবতীর এক পুত্রের জন্ম হয়। তার নাম রাখা হয় চন্দ্রবর্মা। হেমবতীর স্থির বিশ্বাস ছিল চন্দ্রবর্মা একদিন মহারাজ হবেন, প্রতিষ্ঠা করবেন এমন এক রাজ্য যার কীর্তি যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে। ধীরে ধীরে চন্দ্রবর্মা বড় হলেন, জ্ঞান, বুদ্ধি আর ন্যায়বোধের জন্য তার খ্যাতি ছড়িয়ে পড়ল। তার নেতৃত্বে গড়ে উঠল এক গৌরবময় রাজবংশ, চান্দেলা রাজবংশ। হেমবতীর বিশ্বাস সত্যে পরিণত হল। এই চান্দেলা রাজবংশের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল খাজুরাহো। খাজুরাহো যেখানে পৌরাণিক কাহিনী, লোককথা, ইতিহাস এবং বর্তমান সহাবস্থান করে। আসলে ইতিহাস এবং পৌরাণিক কাহিনী খাজুরাহোতে মিলেমিশে এক হয়ে গেছে।

তবে ইতিহাস বলে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষে শুরু হয় রাজ্যে রাজ্যে বিচ্ছিন্ন শাসন ব্যবস্থা। একদিকে প্রতিহার, অন্যদিকে পাল, আর দক্ষিণে রাষ্ট্রকূটেরা মাথা তোলে। ঠিক সেই সময় নবম শতকের মাঝামাঝি উঠে আসে এক নতুন শক্তি, চান্দেলা রাজবংশ। এদের প্রথম শক্তিশালী শাসক হর্ষ শক্তি, তবে প্রকৃত রূপকার ছিলেন যশোবর্মা চান্দেলা, যিনি কলিঙ্গ, কনৌজ ও দক্ষিণের প্রতাপশালী শাসকদের পরাজিত করে চান্দেলাদের নিজস্ব সাম্রাজ্য গড়ে তোলেন। তিনি শুধু রাজ্য জয়ই করেননি, তার চেয়ে বড় কাজ তিনি গড়ে তোলেন এক নতুন তীর্থ, এক মহাস্থাপত্যের কাব্য খাজুরাহো। মনে করা হয়

এই খাজুরাহ এই জায়গাটির নাম খজুর বা খেজুর গাছ থেকে এসেছে। একসময় এই এলাকায় নাকি ছিল খেজুরের বাগান, যেখানে তপস্বীরা বাস করতেন। আবার অনেকে বলেন খজুরাহ বা খর্জুরা বাহক নামটি প্রাচীন সংস্কৃত শব্দ খর্জুর বা খেজুর এবং বাহক অর্থ যিনি বহন করেন বা বহনকারী থেকে এসেছে। লোককথা অনুসারে খাজুরাহ শহরে স্থাপিত মন্দিরগুলির প্রবেশদ্বার হিসেবে দুটি সোনালী খেজুর গাছ ছিল, তাই এই নাম। আবার খর্জুরা বাহক অর্থ বিছে বহনকারীও, যা দেবতা শিবের আরেকটি প্রতীকী নাম, যিনি তার রুদ্ররূপে সাপ এবং বিছের মালা পরেন, তাই খাজুরাহ। তবে 1850 এবং 1860-এর দশকে প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহামের নামকরণ খাজুরাহ নামটি, যা বর্তমানেও সর্বজন স্বীকৃত এবং এখনও তা ব্যবহৃত হচ্ছে। চান্দেলাতে সময়কালে খাজুরাহ পরিণত হতে থাকে মন্দিরের শহরে। তাদের ক্ষমতা বৃদ্ধির প্রায় পরপরই তারা রাজ্য জুড়ে নির্মাণ কাজ শুরু করেন। বেশিরভাগ মন্দির হিন্দু রাজা যশবর্মন এবং রাজা ধঙ্গের রাজত্বকালে নির্মিত হয়। এই সময় খাজুরাহ শহরটিতে গড়ে উঠতে থাকে একের পর এক মন্দির। কেন খাজুরাহতেই মন্দিরগুলো গড়ে উঠেছিল তার কারণ অনেকটাই ভৌগোলিক। এই অঞ্চলটি ভূমিকম্পন প্রবণ নয় এবং অনেকটা কড়াইয়ের মতো আকৃতির, তাই মন্দির নির্মাণের ক্ষেত্রে এই জায়গাটিকেই বেছে নেওয়া হয়। গড়ে ওঠে প্রায় 85টি মন্দির, যার মধ্যে আজও টিকে আছে মাত্র 22টি। এই মন্দিরগুলি শুধু ধর্মচর্চার কেন্দ্র ছিল না, ছিল রাজনৈতিক, সাংস্কৃতিক, তান্ত্রিক চিন্তার আশ্রয়স্থল। জীবনের প্রতিটি অনুভব, উৎসব, রস, জীবনজীবিকা, যাবতীয় খুঁটিনাটি পাথরের গায়ে অঙ্কিত, যা দেখলে বোঝা যায় তখনকার জীবনযাত্রা, নারী পুরুষের মানসিকতা, সমাজ ব্যবস্থা ঠিক কেমন ছিল। ইতিহাস আরও বলে, একসময় চান্দেলা রাজবংশের রাজধানী ছিল কালিঞ্জর। প্রাচীন এবং মধ্যযুগীয় সাহিত্যে তাদের রাজ্যকে জিজহতি, জেজাহকিতি, চিহচিত এবং জেজাকভুক্তি নামে উল্লেখ করা হয়েছে। খাজুরাহোর প্রথম উল্লেখ পাওয়া যায় 641 সালে একজন চীনা তীর্থযাত্রী জুয়ানজাংয়ের লেখায়, যিনি বেশ কিছু বৌদ্ধ মঠ এবং বেশ কয়েকটি হিন্দু মন্দিরের বর্ণনা দিয়েছিলেন, যেখানে প্রায় 1000 উপাসক ব্রাহ্মণ ছিলেন। 1022 খ্রিস্টাব্দে খাজুরাহের কথা উল্লেখ করেছিলেন মুসলিম ঐতিহাসিক আবু রিহান আল বিরুনি, যিনি খাজুরাহ শহরটিকে দেবতাদের শহর বলে অভিহিত করেছিলেন। দ্বাদশ শতাব্দীর শেষ পর্যন্ত খাজুরাহ মন্দিরগুলি জাঁকজমকপূর্ণ ছিল। ত্রয়োদশ শতাব্দীতে এই অবস্থার পরিবর্তন ঘটে। কথায় বলে, আলো যেমন কালো তেমন, উত্থান যা তারই অপিঠ অধঃপতন। সেরকমই চান্দেলাদের জৌলুসও ধীরে ধীরে ফিকে হতে থাকে। এই সময় কুতুবুদ্দিন আইবকের নেতৃত্বে দিল্লির সুলতানের সেনাবাহিনী চান্দেলা রাজ্য আক্রমণ করে ও পরে তা দখল করে। প্রায় এক শতাব্দী পরে মরক্কোর ভ্রমণকারী ইবন বতুতা 1335 থেকে 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিলেন এবং তিনি তার স্মৃতিকথায় খাজুরাহ মন্দির পরিদর্শনের কথা উল্লেখ করেছেন। এই সময় খাজুরাহকে তিনি কাজরা বলে অভিহিত করেছেন। ত্রয়োদশ শতাব্দী থেকে 1800 শতক পর্যন্ত বিভিন্ন মুসলিম রাজবংশ দ্বারা নিয়ন্ত্রণাধীন ছিল এই অঞ্চল। 1495 খ্রিস্টাব্দে সিকান্দার লোদীর মন্দির ধ্বংস অভিযানে খাজুরাহ অন্তর্ভুক্ত ছিল। তবে খাজুরাহ শহরটি যেহেতু একটু দূরে ছিল, তাই খাজুরাহে অবস্থিত হিন্দু ও জৈন মন্দিরগুলি মুসলিমদের ক্রমাগত মন্দির ধ্বংসের হাত থেকে কিছুটা রক্ষা পেয়েছিল। এই সময় খাজুরাহ হয়ে পড়েছিল নিভৃত, প্রায় হারিয়ে যাওয়া এক শহর। শতাব্দীর পর শতাব্দী ধরে গাছপালা মন্দিরগুলিকে ঢেকে ফেলে, তবে গরিমা হারিয়ে গেলেও তার স্মৃতি জেগে থাকে স্থানীয় বাসিন্দাদের মনে। তাদের কাছে শুনেই খেজুর গাছের আড়ালে মন্দিরের কাছে হাজির হয়েছিলেন ব্রিটিশ জরিপকর্মী টি এস বার্ট। সেখানে দাঁড়িয়ে এত সূক্ষ্ম ভাস্কর্য স্থাপত্য দেখে তিনি বিস্মিত হয়েছিলেন। তিনি ফের মন্দিরগুলির অস্তিত্ব তুলে ধরেন, কিন্তু তখনও সেগুলির অস্তিত্ব গণ্ডিবদ্ধ ছিল স্থানীয় বাসিন্দাদের কাছে। পরে ব্রিটিশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার আলেকজান্ডার কানিংহাম মন্দিরগুলিকে তুলে ধরেন বিশ্বমঞ্চে। আসলে আমাদের এই ভারতবর্ষ এক
অনন্য সুন্দর দেশ, যা যুগে যুগে বিস্মিত করে এসেছে সমগ্র পৃথিবীকে। এর সভ্যতা, শিক্ষা, কৃষ্টি

0: এই রীতিনীতি একসময় অবাক হয়ে দেখত গোটা দুনিয়া। কত বড় বড় শহর, নগর, রাজা মহারাজা তাদের বানানো বিশাল বিশাল শিল্প কারুকাজ, স্থাপত্যের গল্পে ভরে আছে আমাদের ইতিহাস, যার কথা ভাবলে আজও বিস্মিত হতে হয়। এরকমই এক নগরী তো ছিল খাজুরাহো, যেখানে আজ থেকে হাজার বছর আগে চান্দেলারা তাদের রাজধানী মহোবা বা কালিঞ্জরের মতো জায়গায় রাখলেও খাজুরাহো ছিল তাদের আধ্যাত্মিক রাজধানী। প্রাচীন শহরটি তখন একটি সংগঠিত শহর হিসেবে গড়ে ওঠে, শিল্পী, ভাস্কর, পুরোহিত, তান্ত্রিক ও রাজপুরোহিতদের আবাসস্থল হিসেবে। খাজুরাহোর চারপাশে ছিল উঁচু প্রাচীর, যার ভিতরে ছিল মন্দির, বিশ্রামাগার, জলাধার, বিশাল উদ্যান ও পাথরের পথ। শহরের স্থাপত্য বিন্যাস ছিল সুসংবদ্ধ, প্রতিটি মন্দিরের একটি নির্দিষ্ট প্রবেশপথ এবং প্রস্থান পথ ছিল। তখনকার খাজুরাহো ছিল এক আধ্যাত্মিক নগর, যেখানে শৈব, বৈষ্ণব ও জৈন ধর্মের সহাবস্থান ছিল। যা আগেই বলেছি, খাজুরাহোতে তখন নিয়মিত যজ্ঞ, পূজা, নাট্য, সঙ্গীত ও তান্ত্রিক ক্রিয়া অনুষ্ঠিত হতো। স্থানীয় জনতা যেমন ছিল কৃষিকাজে নিযুক্ত, তেমনি চিত্রকর, মৃৎশিল্পী ও নৃত্যশিল্পীদেরও বাস ছিল এখানে। এই সময় খাজুরাহো হয়ে উঠেছিল এক সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে ধর্ম ও শিল্পের মেলবন্ধন ঘটে। আজ খাজুরাহো ইউনেস্কোর হেরিটেজ সাইট। আজ প্রতি বছর খাজুরাহোতে হয় নৃত্য উৎসব। ভারতনাট্যম, ওড়িশি, কত্থক, মণিপুরী মন্দিরের পাদদেশে ফের জীবন্ত হয় সেই অতীতের চেতনা। ইউনেস্কো খাজুরাহোর মন্দিরগুচ্ছকে ঘোষণা করেছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে, আর তাই সারা পৃথিবী থেকে শিল্পী, গবেষক, পর্যটকরা আসেন খাজুরাহো মন্দিরের স্থাপত্য ভাস্কর্যের টানে। আসলে খাজুরাহো শহরটি হল অসামান্য মন্দির শিল্প, গম্ভীর ভাস্কর্য ও এক অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী। খাজুরাহো শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, বরং ভারতীয় শিল্প, সংস্কৃতি, ধর্ম ও আধ্যাত্মবাদের এক সংমিশ্রণের প্রতীক। এটি এক হারানো সাম্রাজ্যের উজ্জ্বল স্মৃতি, যা সময়ের ধুলোয় ঢাকা পড়ে গিয়েছিল, কিন্তু ইতিহাসের আলোয় আবারও জেগে উঠেছে। স্থাপত্য ভাস্কর্যের এরকম অনন্য মেলবন্ধন পৃথিবীর কোথাও আর দেখা যায় না। আজকালকার আইআইটি, এমআইটির ছাত্র শিক্ষকদের কাছে এই মন্দিরগুলি এক বিস্ময়কর গবেষণার বিষয়। ভাবলে অবাক লাগে, এককালের আধ্যাত্মিক, স্থাপত্যিক ও সাংস্কৃতিক রাজধানী ইতিহাসের অতলে হারিয়ে গিয়েও আজ কেমন দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সাক্ষীর মতো। তবে শহরের কোনায় কোনায় ভগ্ন পাথরের মূর্তিগুলি এখনো ফিসফিস করে বলে যাচ্ছে খাজুরাহোর গর্বিত ইতিহাস।
1: ঐতিহাসিক শহরের কথা এই অনুষ্ঠানে শুনলেন। খাজুরাহো সম্পর্কে বললেন শ্রাবণী চট্টোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী।
2: শেষ হল অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে অনুষ্ঠান কথাকার। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিস্তৃত বাঙালি পর্যায়ে প্রমথনাথ বসুকে নিয়ে একটি কথিকা, লিখেছেন দীপক কুমার দাঁ।
1: 1904 সাল, কলকাতার একটি বিখ্যাত ইংরেজি দৈনিকে একটি সংবাদ প্রকাশিত হল। জামশেদজি টাটা মধ্যপ্রদেশের ধুলি ও রাজহড়ার কাছে লৌহ ইস্পাত কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর পড়া মাত্র এক বাঙালি ভূতত্ত্ববিদ জামশেদজি টাটাকে চিঠি লেখেন। দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে 1904 থেকে 1908 মধ্যে বর্তমান জামশেদপুরে এই কারখানা গড়ে ওঠে। যার অসাধারণ দূরদৃষ্টির ফলে এটি সম্ভব হয়েছিল, সেই বাঙালি ভূতত্ত্ববিদের নাম প্রমথনাথ বসু। পিএন বোস নামেও তিনি খ্যাত ছিলেন। 19 শতকের গোড়া থেকে বাংলায় যে নবজাগরণের সূচনা হয়, তার পরিপ্রেক্ষিতে আধুনিক বিজ্ঞান চর্চায় কালানুক্রমিক বিচারে প্রথম বিজ্ঞানী শিরোপায় যিনি ভূষিত হবেন তিনি রাধানাথ শিকদার। দ্বিতীয় বিজ্ঞানী হিসাবে যার নাম উঠে আসে তিনি প্রমথনাথ বসু। এরপর জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ অনেকেই আসবেন। প্রমথনাথ বসুর জন্ম 1855 সালে তৎকালীন 24 পরগনায় গোবরডাঙ্গার গৈপুর গ্রামে। পিতা তারাশঙ্কর বসু, মাতা শশীমুখী দেবী। একেবারে শুরুতে তিনি খাঁটুরা আদর্শ বঙ্গবিদ্যালয়ের প্রাথমিক শ্রেণীতে ভর্তি হন। কিছুদিন পর দাদু নবকৃষ্ণ বসু তাঁকে কৃষ্ণনগরে নিয়ে আসেন। দাদুর তত্ত্বাবধানে স্কুল শিক্ষা শুরু হয় কৃষ্ণনগর কলেজিয়েট হাই স্কুলে। এখান থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। 1873-74 নাগাদ গিলক্রিস্ট বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি লন্ডন যাত্রা করেন। সেপ্টেম্বর 1874 সালে ভর্তি হন লন্ডন বিশ্ববিদ্যালয়ে। এখান থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন 1877-এ। বৃত্তির মেয়াদ আরও 1 বছর থাকার কারণে ভর্তি হন রয়্যাল স্কুল অব মাইন্সে। এখানে তার বিশেষ বিষয় ছিল জীববিদ্যা এবং পলিওনটোলজি তথা জীবাশ্মবিদ্যা। বিশেষ কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্বদেশী কার্যকলাপের জন্য তিনি ব্রিটিশের কুনজরে পড়েন। প্রমথনাথ ব্রিটিশ সরকারকে জানান যে সরাসরি চাকুরির নিয়োগপত্র না পেলে তিনি ভারতে ফিরবেন না। শেষমেশ ভারতীয় ভূতত্ত্ব সমীক্ষা পর্ষদ তথা জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কেন্দ্রীয় দপ্তরে তিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে কলকাতায় ধর্মতলার হেড অফিসে কাজে যোগদান করেন। এখানে তিনি কর্মরত ছিলেন 1880 থেকে 1903 অবধি। এখানে উল্লেখ প্রয়োজন, লন্ডনে থাকাকালীন 1880-এর ফেব্রুয়ারি ও সেপ্টেম্বরে ভূতাত্ত্বিক জীবাশ্ম অনুসন্ধান বিষয়ে দুটি দীর্ঘ গবেষণা নিবন্ধ প্রকাশ করেন লন্ডনের দুটি খ্যাতনামা বিজ্ঞান জার্নালে। অনেকে মনে করেন কোনো ভারতীয়ের পক্ষে বিদেশি জার্নালে বিজ্ঞান বিষয়ে গবেষণা নিবন্ধ প্রকাশ এই প্রথম। ভারতে ফিরে সরকারি কাজে যোগ দিয়ে পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়লেন খনিজ অনুসন্ধানে। অতি দুর্গম পাহাড় পর্বত অরণ্য ঘেরা জঙ্গলে তাঁবু খাটিয়ে লোক লস্কর, ঘোড়া, উট, ভেড়া, গাধা এসব নিয়ে চলত 6 মাসের ফিল্ড ওয়ার্ক। শীত মরশুম অক্টোবর থেকে মার্চ 6 মাস চলত খনিজ পদার্থ সন্ধানে নানা পরীক্ষা নিরীক্ষা, পাথরের নমুনা সংগ্রহ, খনিজ ম্যাপ তৈরির নানা তথ্য ও উপাদান সংগ্রহ। 6 মাস পর অফিসে ফিরে চলত রিপোর্ট লেখা, জিওলজি ম্যাপ প্রণয়ন এবং জিএসআই মেমোয়ার্সের জন্য গবেষণা সন্দর্ভ তৈরি। বলা যায় আজকের ভারতের আধুনিক শিল্পায়ন পর্বের অন্যতম মূল কাণ্ডারী তিনি। 1903 সালে মাত্র 22 বছর সরকারি চাকরি করার পর

0: তিনি স্বেচ্ছা অবসর গ্রহণ করেন ব্রিটিশের অবিচারের প্রতিবাদে। তাঁর সব রকম যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করে জিএসআই এর সর্বোচ্চ পদ। সুপারিনটেন্ডেন্ট রূপে নিযুক্ত হন পাঁচ ধাপ নিচের একজন সাহেব অফিসার। স্বেচ্ছা অবসরের পর তিনি উড়িষ্যার নানা স্থানে, কাশ্মীর, বার্মা, আসাম, ত্রিপুরা প্রভৃতি স্থানে বেসরকারি সাহায্যে খনিজ অনুসন্ধানে ব্রতী হন। আসামে তেলের খনির সম্ভাবনা তিনিই প্রথম প্রকাশ করেন। 1904 সালে জামশেদপুরে টাটাদের লৌহ কারখানা স্থাপন শুধু নয়, আজকের ভারতের বিভিন্ন স্থানে যে লৌহ, তামা, অ্যালুমিনিয়াম, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, অভ্র ইত্যাদি প্রাকৃতিক আকর খনিজ ভাণ্ডার আবিষ্কার ও তার উত্তোলন ও কারখানা স্থাপন হয়েছে, তারও প্রধান কর্মযোগী ছিলেন প্রমথনাথ বসু। তাঁর ভূতাত্ত্বিক কর্মকাণ্ডের মধ্যে ছিল মধ্যপ্রদেশে নর্মদা নদীর নিম্নাংশের খনিজ সন্ধান, রায়পুর অঞ্চলে লিগনাইট কয়লা, জবলপুরে লৌহ ও ম্যাঙ্গানিজ গঠিত খনিজ, রেওয়া ও সন্নিহিত 2000 বর্গমাইল স্থানের খনিজ সন্ধান ও ম্যাপ প্রণয়ন, বাংলায় বরাকর ও রানীগঞ্জে অভ্রেস্তর এবং দার্জিলিং জেলায় কয়লা সন্ধান, সিকিমে তামার আকরিক সন্ধান, ব্রহ্মদেশে কয়লার খনি ও অন্যান্য আকরিক যেমন গ্রানাইট পাথর, স্ফটিক প্রস্তর সন্ধান প্রভৃতি। 1907 সাল অবধি তিনি খনিজ অনুসন্ধানে ব্রতী থেকে পরবর্তী সময়ে লেখালেখি, ব্যায়াম, বাগান পরিচর্যা ইত্যাদি নিয়েই থাকতেন। তাঁর স্ত্রী কমলা বসু ছিলেন বিদুষী মহিলা, প্রখ্যাত লেখক ও আইসিএস রমেশচন্দ্র দত্তের বড় কন্যা। 1882 সালে প্রমথনাথের বিবাহ সভায় রমেশচন্দ্র দত্তের আমন্ত্রণে দুই অতিথি বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের প্রথম মিলন ঘটে, যা ঐতিহাসিক গুরুত্বে চিহ্নিত। দুঃখের বিষয়ে তাঁর বৈজ্ঞানিক কৃতির সেভাবে মূল্যায়ন হয়নি আজও। উল্লেখ্য, আচার্য সত্যেন্দ্রনাথ বসু প্রমথনাথের কাজের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। বিজ্ঞান শিক্ষা ও গবেষণা কার্যের প্রসারে, বিশেষ করে টেকনিক্যাল তথা প্রযুক্তিবিজ্ঞান শিক্ষার প্রসারে তাঁর অদম্য আগ্রহ ও নিবেদিত প্রচেষ্টা তাঁকে দেশ গঠনের অগ্রপথিকের সম্মানে ভূষিত করেছে। বেঙ্গল টেকনিক্যাল কলেজ, যার তিনি অবৈতনিক রেক্টর ছিলেন প্রতিষ্ঠার থেকে 1920-21 অবধি, সেটি আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রূপ পেয়েছে। প্রমথনাথ বসু একজন বিশিষ্ট দেশ ও নায়ক ও সুলেখক ছিলেন। কলকাতায় কংগ্রেসের অধিবেশনে তিনি শিল্পমেলার আয়োজন করতেন। ভারতে আধুনিক সাবান কারখানা প্রতিষ্ঠায় তিনি অগ্রগণ্য ছিলেন। প্রমথনাথের লেখা অন্যতম বিখ্যাত বই তিন খণ্ডে রচিত আ হিস্ট্রি অব হিন্দু সিভিলাইজেশন ডিউরিং ব্রিটিশ রুল। এছাড়াও তাঁর বহু গ্রন্থ ও পুস্তিকা রয়েছে আধুনিক ভারতের রূপরেখা তৈরির প্রয়াসে। তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থেকেও স্বদেশী জাগরণ প্রয়াসে তাঁর বহুমুখী অবদান ছিল। 1955 সালে তাঁর শতবর্ষে প্রখ্যাত লেখক গবেষক যোগেশচন্দ্র বাগল একটি বই রচনা করেন, পি এন বোস লাইফ অ্যান্ড ওয়ার্কস। ভূতত্ত্ববিদ্যায় এবং সার্বিকভাবে বিজ্ঞান ও শিক্ষার প্রসারে প্রমথনাথ বসুর অবদান নিয়ে জনসাধারণের মধ্যে ইতিবাচক ও ফলপ্রসূ চর্চা হলে তবেই বিস্মৃতির আড়ালে থাকা এই উজ্জ্বল জ্যোতিষ্ককে যথাযথ সম্মান দেওয়া যাবে।
1: শেষ হল অনুষ্ঠান কথাকার। কথাকার অনুষ্ঠানে আজ শুনলেন বিস্তৃত বাঙালি পর্যায়ে প্রমথনাথ বসুকে নিয়ে একটি কথিকা, লিখেছেন দীপক কুমার দাঁ। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আপনাদের জানিয়ে দিই আজকের হারানো দিনের গানের বিষয়। শুনো শুনো বন্ধুগণ, শুনো দি এমন নানাবিধ নায়কের করিব বর্ণন। হই হই চই চই আনন্দের ঢেউ, সদালাপি হাসি মুখ নায়ক কেউ কেউ। গম্ভীর কম কথা তারি মাঝে মাঝে, নায়কের মন হারায় সকালেও সাঁঝে। আত্মভোলা ভব ঘুরে নায়ক আছে ভাই, কোথায় বলি ওই যে রাতে কান পাতা চাই। শুনলেন আজকের হারানো দিনের গানের বিষয়, নানা চরিত্রের নায়ক। উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। তাহলে বন্ধুরা, শুনতে ভুলবেন না আজকের এবং প্রতিদিনের হারানো দিনের গান।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে জৌনপুরি রাগে সেতার পরিবেশন করবেন দেবরাজ চট্টোপাধ্যায়। তাকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শুনলেন শিল্পী দেবরাজ চট্টোপাধ্যায়, রাগ জনপুরী, তবলায় ইমন সরকার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঈশিতা দাস অধিকারী। আজকে লেবুর পাতায় করমচা, এই শব্দটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই সঠিক কেন এটি ব্যবহৃত হতো বা হয় সেই বিষয়টি কিন্তু অনেকেই ভুলে গেছে। লেবুর পাতায় করমচা মূলত জনপ্রিয় বাঙালি ছড়া আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে লেবুর পাতায় করমচা যা বৃষ্টি ঝরে যা। সত্যি এখন এমন একটা সময় যখন শরতের পূর্বাভাস হচ্ছে ধীরে ধীরে, সেই সময় বৃষ্টিকে হয় ঝরতে বলছে না হয় একদম ঝরে শেষ হয়ে যেতে বলছে। তাই সত্যি কথাই যে এই পরিচিত কথাটির মধ্যে দিয়েই এবং তার সঙ্গে লেবুর পাতা এবং করমচা মিলিয়ে বৃষ্টি ঝরে যা বা থেমে যা, এর একটা যেন কোথাও সম্পর্ক রয়েছে। কি সেই সম্পর্ক আর এই করমচা ফলটি বা কীরকম, সবই তো ধীরে ধীরে জানবো বন্ধুরা। প্রথমে আমরা একটি গান শুনিনি, একটি আধুনিক গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

মিষ্টি ঝরে ঝরে এবার শেষের দিকে হবে, আমরা সবাই বন্ধুরা সেই আশাটাই রাখি। আচ্ছা, এই যে করম চা, করম চা ফলটিকে নিয়ে আমাদের বলা যেতে পারে যে আমাদের গ্রাম বাংলায়, মানে আমাদের দুই বাংলার মানুষই কিন্তু এই করম চা ফলটিকে চেনে, কিন্তু শহরের আজকের ছোটরা কি চেনে? তারা তো চেনে না। আবহমান বাংলার জনপ্রিয় লোকছড়াটিতে উল্লিখিত ওই যে ফলের নাম করম চা, সেই ফলটি অত্যন্ত ছোট আকারের টকস্বাদের মুখরোচক ফল। কাঁটা ভরা এই ফলটি একসময় দেশের গ্রামাঞ্চলে ব্যাপকভাবে রোপণ করা হলেও এখন অবশ্য শহরেও কখনো কখনো বাসাবাড়ির সামনে, ছাদ কিংবা বারান্দায় তার দেখা মেলে। গাছটির পাতা ও ফলে নান্দনিকতার ছোঁয়া থাকায় অনেকেই এখন সৌন্দর্য বর্ধনের জন্য এটিকে রোপণ করছেন। বর্তমানে দেশীয় প্রজাতির এই ফলটি ছাড়াও হাইব্রিড জাতের বিদেশি মিষ্টি করম চাও পাওয়া যায়। বর্ষা আসবে, বর্ষা যাবে, বর্ষার গান শুনতে হবে, তাই এবারে একটি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনব, শিল্পী শুভমিতার কণ্ঠে।

দুই বাংলার প্রিয় বন্ধুরা, আপনারা আকাশবাণী মৈত্রীতে শুনছেন আপনাদের প্রিয় মনের মতো গান। ভাদ্র মাস, ভাদ্র মাস মানে আমরা জানি যে শরৎকাল কিন্তু এসে গেছে, অবশ্যই খাতায় কলমে। এখন কখন যে বৃষ্টি আসবে আর কখন যে ঝরে যাবে সেটা কিন্তু আমরা অনেক সময় জানতে পারি না। অবশ্য আমাদেরকে আবহাওয়া অফিসের কাছে জানতে হয় আজকে কি হবে। এখন ঠিক সময়ে সঠিক সময় সঠিক বৃষ্টি কোথায় হয়, তাই না? এই যে এলনিনোর প্রভাবে আমাদের বৃষ্টির পরিকল্পনা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আগে ছিল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, তারপর ভাদ্র আসবে আশ্বিন, তারপর কার্তিক, তখন যেন বৃষ্টি ক্রমশ কমে আসবে। অবশ্য বারে বারেই এই সময় বন্যার কথা আমরা শুনি, কিন্তু ঝরার যখন কথা তখন সে ঝরে না বা কম ঝরে, আবার কখনো বা সে যেন ঝরেই যায়। তবু একটা কথাই মনে হয় এই সময় বসে, যে এবার একটু থামো, তার মানে যাই বৃষ্টি পালিয়ে যায়, আয় রোদ্দুর দৌড়ে আয়। রোদ্দুর দৌড়ে আসার জন্যেই যেন এই গানটি, সেরকম একটি গান আপনাদের শোনাব। বৃষ্টি থামার শেষে পারাবত প্রিয়া ছায়াছবির গান, শিল্পী আশা ভোসলে।

0: শুধু কি কবিতায় বা ছড়ায় এই লেবুর পাতা করমচার উল্লেখ রয়েছে, আমাদের সাহিত্যেও রয়েছে। আমাদের এই লেবুর পাতায় করমচা বললে যেন মনে হয় আমাদের শৈশব আর হারিয়ে যাওয়া যে দিনগুলো রয়েছে তার এক স্নিগ্ধ দলিল। একটি বইতে, সেই জাদুকরী লেখনীতে লেখিকা লিখেছেন, এমন একটি গল্প যা পাঠককে ফিরিয়ে নিয়ে যাবে সেই মেঠো পথ, লেবু পাতার সুবাস আর করমচার টক মিষ্টি স্বাদের দিনগুলোতে। এখানে হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা যেন মনে হয় এক শৈল্পিক প্রতিফলন আসে এই কথার মাধ্যমে আর তাঁর এই লেখনীর মাধ্যমে। কিন্তু গান তো চলতে থাকবে। এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।
1: টাপুর টুপুর বৃষ্টি ঝ

অনেকেই সকালবেলা বেরোচ্ছেন, সূর্য উঠেছে, তার মানে রোদ বৃষ্টির খেলা। হতেও পারে নাও হতে পারে, আজ সারাদিন বৃষ্টি আর হচ্ছে না, কিন্তু হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামছে, সব কাজ ভণ্ডুল, বৃষ্টিতে ভিজে একসার। তার মানে এতদিন যে মনোরম বৃষ্টি আমাদের হৃদয়কে হরণ করে রেখেছিল, সেই বৃষ্টি এখন মাঝে মাঝে আমাকে ভোগাচ্ছে। রোদ বৃষ্টি চলতে থাকুক, আর সেই রোদ বৃষ্টির ফাঁকে একটি গান শুনে নি, শিল্পী মান্না দে।

যখন বৃষ্টি ঝরছে, সে তো ঝরছে, সে তো ঝরছে, মন অবিরত বলছে কেন এ বৃষ্টি, কেন এ বৃষ্টি, কেন এ বৃষ্টি। আর মনের কথা শুনতে শুনতে আমরা মনের মতো একটি গান শুনে নিই। শিল্পী ফিরোজা বেগম, নজরুলগীতি শুনবেন।

আকাশ পৃথিবী মেঘ যেন নিঃশেষে বলে যায়, আমি আছি, কখনো আছি, কখনো নেই, কখনো থাকবো না, যখন আছি আমায় নিয়ে কবিতা লেখো, আমায় নিয়ে স্বপ্ন দেখো, আবার যখন থাকবো না তখন সূর্যের কথা ভাববো। এবারে শুনে নি একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রাবণী সেন।

এইভাবে মেঘের স্তবকে স্তবকে মেঘ জমে ওঠার এক অপরূপ সৌন্দর্য ওঠে। আবার তারপরে আকাশটা যখন হয় দারুণ নীল, আকাশটা হোক দারুণ নীল, ছড়াক ডানা শঙ্খচিল, তখন তার আরেক রকম রূপ। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে তাকে নিয়ে লিখতে লিখতে কবির চলে যায় সারা বেলা। এবারে এই যে করমচা ফল, একে নিয়েই তো এত কথার অবতারণা। সেই ফলটি সম্পর্কে কিছুটা বন্ধুরা প্রথমেই জানিয়েছি, আবারও এই যে ছোট্ট ফলটি, এই হলো টক স্বাদের যে ফল করমচা। ইংরেজিতে একে বলে নাটাল প্লাম। কাঁটাময় গুল্মজাতীয় এ গাছের দেখা মেলে এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশে। আর অবশ্যই অনুমান করা হচ্ছে আমাদের এতক্ষণ কথোপকথনের মাধ্যমে যে এটি বর্ষাকালের ফল। ফলের রং সবুজ যখন সে কাঁচা, কিন্তু পরিণত হলে ম্যাজেন্টা রঙের হয়ে যায়। ফলটি সত্যি টকস্বাদের। আমাদের খাবারের এটি ব্যবহার করা হয়। আমাদের খাদ্যাভ্যাসে আসলে প্রতিদিন বা বেশ প্রায় দিনই তেমন করে খাদ্যাভ্যাসে সে তার আসন গড়ে তুলতে পারেনি। তবে একটু সে অবহেলিত হলেও তার পুষ্টিগুণ কিন্তু মোটেই অবহেলা করার মতো নয়। এবারে আরও একটি গান রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, সেই মেঘ, পরদেশী মেঘের কথা নজরুলগীতি শুনবেন রাঘব চট্টোপাধ্যায়।

যে ফলটি নিয়ে বলছিলাম, করম চা। বন্ধুরা, আমরা বললাম যে পুষ্টিগুণ কিন্তু মোটেই অবহেলা করার মতো নয়। করম চার মতো নানান গুণাবলী স্বাস্থ্যরক্ষায় যে খুব উপকারী সেটা জেনেও যেন কোথাও যেন এই অবহেলা। যারা ডায়াবেটিসে ভুগছেন ও হার্টের রোগী রয়েছেন, তাদের জন্য এই ফল কিন্তু খুব উপাদেয়। অবশ্যই ওজন কমাতেও সাহায্য করে এবং রুচিবর্ধক। স্কার্ভি, দাঁত ও মাড়ির রোগেও কার্যকারী। তার মানে ফলটি যেমন সুন্দর, সে যখন পেকে যায় তেমনই সুন্দর। আবার তার সঙ্গে আমাদের গ্রাম বাংলার যোগ রয়েছে, আর রোদ বৃষ্টির মিল রয়েছে, এবং ফল হিসেবে সেও কিন্তু বেশ করে বলা যায় যে সে তুলনাহীন। এবারে আরও একটি গান শুনিনি, নজরুলগীতি হৈমন্তী শুক্লার কণ্ঠে।

আমাদের শৈশবের সেই যে চেনা মিঠো পথ, তার সঙ্গে হারিয়ে যাওয়া দিনগুলো, সেগুলোকে আমরা ফিরিয়ে আনি কখনো কথায়, কখনো রূপকের মাধ্যমে, কখনো সেই হারিয়ে যাওয়া ছড়া যা মনে মাঝে মাঝে সারা জাগায়, কিন্তু আবারও হারিয়ে যায়, ফিরে যায় জীবনের অন্যান্য ব্যস্ততায়, কিন্তু আবারও কখনো কখনো শুনতে পাই সেই শব্দ, সেই চেনা ছড়া।

লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি ঝরে যা, কত কথার মানে রয়েছে এই কথার মধ্যে। ঝরতেও বলছে আর ঝরে ঝরে শেষ হতেও বলছে, নতুন ঋতুকে স্বাগত জানাতে বলছে। আসলে হারিয়ে যাওয়া দিনগুলোকে মানুষ এভাবেই খুঁজে খুঁজে রাখে। পরবর্তী প্রজন্ম এসে সেই বিষয়টি যদি সে অনুভব করতে পারে, সে যদি আবারও কখনো ফিরে চায়, ফিরে পেতে চায় আমাদের মতো জীবনগুলি, ঠিক এইভাবেই ধীরে ধীরে তারা ফিরে পাবে। তাদের ভালো লাগবে। হ্যাঁ, সব সময় ব্যস্ততা, আত্মকেন্দ্রিকতা সেই জীবন নয়। কখনো কখনো সে শান্তি দিতে পারে না, ভালো লাগা থেকে যায় এই সমস্ত কথায়, এই সমস্ত গানে। এবারে যে প্রিয় গানটি, মেঘের কোলে রোদ এসেছে, শুভমিতার কণ্ঠে।

এবারে যেন বলতে চাই, লেবুর পাতা করমচা, যা বৃষ্টি পালিয়ে যা। লেবুর পাতায় করমচা, যা বৃষ্টি পালিয়ে যা। আমাদের সেই পুরনো প্রবাদটি, আয় বৃষ্টি।

পেঁপে ধান দেব মেপে, লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি ঝরে যা। আর এখন যেন বলতে চাই, লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি পালিয়ে যা। আমরা শুনে নেব এই যে গানটি শুনলেন রবীন্দ্রসঙ্গীত শুভমিতার কণ্ঠে, এবারে যে গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে, রাগ অনুরাগ ছায়া ছবির গান। প্রিয় বন্ধুরা, কিছুক্ষণ আগে যে টাপু টুপু বৃষ্টি ঝরে গানটি শোনালাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, কথার ফাঁকে ভুলেই গেছি যে বলতে যে গানটি ফুলেশ্বরী ছায়াছবির গান। এখন গাছের পাতায় রোদের ছিকিমিকি।

আহা, মধুর এ গান। প্রিয় বন্ধুরা, সময় বলছে এক্ষুনি শেষ করতে হবে, তাই দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মনের মতো গান। আপনাদের সঙ্গে ছিলাম আমি, ঈশিতা দাস অধিকারী। ভালো থাকবেন বন্ধুরা।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন রামধনু, নজরুলগীতিতে পরিমল ভট্টাচার্য।

রামধনু শুনছেন। প্রথমে শুনলে নজরুলগীতি পরিমল ভট্টাচার্যের কণ্ঠে, এবারে দোতারা স্বপন কুমার বর্মনের পরিবেশনায়।

আজকে রামধনু এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো লোকায়ত কৃষি সংস্কৃতি এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: বন্ধুরা, এই যে আমাদের কৃষি সংস্কৃতি, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষের কাছে কৃষির কিন্তু একটি সংস্কৃতি আছে বলেই আমার বিশ্বাস। আমি মনে হয় এটা আপনাদের সকলেরই বিশ্বাস।

0: লাঙল, জোয়াল, বলদ, মই এবং কোদালের মতন সাধারণ কিছু সরঞ্জাম ব্যবহার করেই তো মূলত আমাদের যে প্রথাগত চাষাবাদ সেটি হয়। কিন্তু তার সঙ্গে আবার কোথাও কোথাও মিশে থাকছে নানান লৌকিক বিশ্বাস ও আচার। চাষ শুরুর আগে পুজো, ফসলের উর্বরতা ও মঙ্গল কামনায় বিভিন্ন লৌকিক দেবদেবীর পুজো এবং ব্রত, এসব কিছু রয়েছে। তার সঙ্গে কি কোথাও বিজ্ঞান মিশে রয়েছে? কি এই লোকায়ত কৃষি সংস্কৃতি? কিভাবেই বা তা আমাদের দৈনন্দিন দিনযাপনের সঙ্গে মিলে রয়েছে, কিভাবে তা আমাদের দিক সূচিত করে, এই সব কিছু নিয়েই আজকে আমরা এই অনুষ্ঠানে কথা বলবো। আমাদের সঙ্গে যিনি রয়েছেন, অত্যন্ত গুণী একজন মানুষ রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমেই জানতে চাইব যে লোকায়ত, এই লোকায়ত কথাটি বলতে আমরা কি বুঝছি?
1: লোকায়ত হলো লোক সম্বন্ধীয়, লিঙ্গ, ভাষা, ধর্ম, জীবিকা, ভৌগোলিক সীমা, রাজনৈতিক মতাদর্শ ইত্যাদি যে কোনো একটি বিষয়ের স্বার্থে ঐক্যবদ্ধ একদল মানুষকে আমরা বলি থাকি লোক। এবার এই লোক শব্দটি মূলত লোক সংস্কৃতি নামক বিদ্যা শৃঙ্খলার সাথে জড়িত। এই একটি লোকের যে সামগ্রিক সংহত জীবনচর্যা এবং মানুষচর্চা তাকেই আমরা লোক সংস্কৃতি বলি। সহজ কথায় বলতে গেলে আদিমকাল থেকে গোষ্ঠীবদ্ধ মানুষ তার যে সামগ্রিক কৃতি যা জীবনযাপনের পরতে পরতে স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়েছিল তাকেই আমরা লোক সংস্কৃতি বলবো। কিন্তু সেই কৃতি এবং কৃষ্টি কিন্তু ওই গোষ্ঠীর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গৃহীত, লালিত এবং পরিবাহিত হতে হবে, তবেই সেটা ঐতিহ্যে পরিণত হবে এবং লোক সংস্কৃতির অঙ্গীভূত হবে।
0: বেশ, তার মানে এই লোকায়ত সংস্কৃতি যেটি একটি প্রজন্মের পর থেকে আরেকটি প্রজন্ম সেটিকে বয়ে নিয়ে চলেছে, মানে একটি গোষ্ঠীর লোক যদি আমরা ধরে নিই তারা এটিকে ধারণ করে চলেছে, তাই তো? তাহলে এই লোক সংস্কৃতির অন্তর্ভুক্ত বিষয়গুলি কি কি?
1: দেখুন, জীবনের কৃতি ও কৃষ্টিকে তো একটি শৃঙ্খলার মধ্যে বাঁধা খুব কঠিন কাজ, কিন্তু আমরা লোক সংস্কৃতির স্বরূপ বিশ্লেষণ করার জন্য, আমাদের সুবিধার জন্য আমরা একটা শ্রেণীবিভাগ করে থাকি। কিন্তু এটা মনে রাখতে হবে, এই শ্রেণীবিভাগটি কিন্তু খুব শক্ত বা কঠিন কিছু নয়, মানে একের সাথে আরেকটা মাঝে মাঝে মিলেমিশে একাকার হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে লোক সংস্কৃতি সাধারণত দু রকমের হয়, বস্তুধর্মী এবং ভাবধর্মী। খুব সহজ ব্যাপার, বস্তুধর্মী লোক সংস্কৃতি হলো যে উপাদানগুলিকে আমরা স্পর্শ করতে পারি, সেগুলি হলো বস্তুধর্মী লোক সংস্কৃতি। যেমন ধরুন লোকশিল্প, লোক স্থাপত্য, লোক তৈজস, লোক যন্ত্র, লোকায়ুধ, লোকবাদ্য, মুখোশ, এগুলো হলো সমস্ত বস্তুধর্মী। আবার কিছু কিছু লোক সংস্কৃতি আছে যেগুলো শুধুই অনুভব করা যায়, যেগুলোকে কিন্তু স্পর্শ করা যায় না, সেগুলোকে আমরা বলি ভাবধর্মী লোক সংস্কৃতি। যেমন ধরুন লোকাচার, লোকসংস্কার, লোকসাহিত্য, অঙ্গভাষা, লোকজ্ঞান, লোক মনস্তত্ত্ব, এইগুলোকে আমরা বলে থাকি ভাবধর্মী লোক সংস্কৃতি। কিন্তু খুব আধুনিক কালে যেটা হচ্ছে সেটা হলো লোক সংস্কৃতির কয়েকটি শাখায় আলোচিত হচ্ছে। যেমন ধরুন বাককেন্দ্রিক লোক সংস্কৃতি, অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোক সংস্কৃতি, এইরকম কতগুলো ভাগে শাখায় বিভক্ত করে লোক সংস্কৃতি আলোচিত হচ্ছে। খুব সহজে যদি বলা যায়, লোকায়ত সমাজ তার নিজস্ব লোক ভাষায় মৌখিক প্রবাহে যে সমস্ত ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা, গীতিকা, গান, নাটক এসব তৈরি করে, সেগুলো যখন শ্রুতি ও স্মৃতি বাহিত হয়ে ঐতিহ্যের অনুবর্তনে আরেকটা প্রজন্মে প্রবাহিত হয়, তখন আমরা তাকে বলি বাককেন্দ্রিক লোক সংস্কৃতি। ঠিক এইভাবেই কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোক সংস্কৃতি চলেছে এগিয়ে। যেমন ধরুন আমাদের তো ভাষার আগে অঙ্গভঙ্গি ছিল মূল সম্পদ, সেই সময়ে আমাদের নানা রকম অঙ্গভঙ্গিগুলো তৈরি হয়েছিল। আজও কিন্তু লোকায়ত সমাজে বিভিন্ন অঙ্গভঙ্গি রয়েছে, বিভিন্ন ইশারা, নৃত্য বা লোকনৃত্য বা লোকনাট্যের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি, শ্রম লাঘব করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি, এইগুলো কিন্তু

0: থেকে যাচ্ছে। তো সেগুলোকেই আমরা বলি অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি। অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি বহু প্রাচীন কাল থেকে আসছে, কিন্তু আজও থেকে গেছে লোকায়ত সমাজে। আবার যখন লোকশিল্প নিয়ে আলোচিত হচ্ছে, তখন সেটা লোকশিল্প কেন্দ্রিক লোকসংস্কৃতি। আবার লোকায়ত সমাজে বিভিন্ন আচার উৎসব রয়েছে, আচার পালিত হচ্ছে, আচারকে কেন্দ্র করে রীতিনীতি চালু হচ্ছে, সেই রীতিনীতিগুলোর উপরে চলে আসছে নানা রকম লোক উৎসব। সেই লোক উৎসবগুলোকে আমরা বলে থাকি যে লোক আচার ও লোক উৎসব কেন্দ্রিক লোক সংস্কৃতি। এইভাবে কিন্তু খুব আধুনিক কালে লোক সংস্কৃতির শ্রেণীবিভাজন করা হচ্ছে।
1: আচ্ছা, আপনি এই উৎসব পার্বণ এই সমস্ত কথা বললেন, তো এই উৎসব পার্বণ দু একটি সম্পর্কে যদি একটু বলেন। আমাদের বাংলায় যেগুলো খুবই প্রচলিত, তার কৃষি তাৎপর্য এবং পাশাপাশি তার বৈজ্ঞানিক তাৎপর্য দুটোই যদি একটু শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরেন।
0: দেখুন, সারা বাংলাতেই নবান্ন এই উৎসবটি ভীষণভাবে জনপ্রিয়। এই যে নবান্ন উৎসব, এটি আসলে আমরা কৃষির ভাষায় বলতে পারি এটি হচ্ছে একটি পোস্ট হারভেস্ট ফেস্টিভ্যাল। যখন কবি বলছেন না, নতুন ধান্যে হবে নবান্ন তোমার ভুবনে ভুবনে, ঠিক এইভাবেই যখন নতুন ধান উঠছে কৃষকের গৃহে, তখন সেই নতুন ধান, নতুন ফসল, নতুন গুড় দিয়ে হচ্ছে নবান্ন উৎসব। এইভাবে নবান্ন উৎসবে একটা বৈজ্ঞানিক ভূমিকা কিন্তু রয়েছে। নতুন উৎপাদিত ফসল সেই সময়ের অ্যাগ্রোক্লাইমেটিক নেচারে কিভাবে মানুষের স্বাস্থ্যকে সুরক্ষিত করছে, সেটা লোকায়ত সমাজ অতি প্রাচীনকাল থেকেই কিন্তু জানতো, এবং সেই জন্য তারা ওই নবান্নের মধ্যে দিয়ে সেটা ঘোষণা করছে যে এই ফসলগুলি এখন খাওয়া প্রয়োজন।
1: ঠিক, এবং আমরা বলে থাকি যেই মরশুমে যে সবজিটি পাওয়া যায় সেটি খেলে ভালো।
0: একটি প্রবাদ আছে, বারো মাসে বারো ফল, না খেলে যায় রসাতল।
1: ঠিক ঠিক,
0: এটি একটি বৈজ্ঞানিক প্রবাদ আমি বলবো। কেননা সময়ের ফল, সময়ের সবজি, সময়ের চাল যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা অনেক কঠিন রোগ থেকে নিজেদের বাঁচাতে পারি।
1: আচ্ছা, এ তো নবান্নের কথা হলো, এরকম যদি আরো দু একটি পার্বণের কথা বলেন।
0: পশ্চিম সীমান্ত বঙ্গে যেমন একটি রয়েছে বাঁধনা পরব। বাঁধনা পরবকে আমরা বলতে পারি একটি থ্যাংকস গিভিং ফেস্টিভ্যাল। সারা বছর ধরে গরু কৃষকের প্রয়োজনে লাগে, সেই গরুকে এই উৎসবের মধ্যে দিয়ে যেন একটি প্রতীকী ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই উৎসবে গরুকে স্বাস্থ্যচর্চা করা হয়, তাকে যত্ন করা হয়, এবং এই যত্নের মধ্যে দিয়ে বৈজ্ঞানিকভাবে দেখুন, গরুর তো নানা রকম রোগ সারা বছর হয়, নানা রকম ফুট অ্যান্ড মাউথ ডিজিজ তার মধ্যে হতে পারে, বা অন্যান্য রোগও হয়। সেই সমস্ত কিছু থেকে সারা বছর যত্ন তাকে করা হয় না, হয়তো করলে খুবই ভালো, কিন্তু যদি আমরা নাও করতে পারি, লোকায়ত সমাজ কিন্তু একটা প্রতীকী উৎসবের প্রচলন করে দিয়েছে।
1: মানে মনে করিয়ে দেওয়া
0: যে আমাদের কৃষকের বন্ধু হচ্ছে গরু, সে তোমার পরিবারেরই সামগ্রী। তুমি যেভাবে তোমার শিশুকে, তোমার পরিবারকে যত্ন করছো, সেভাবেই তোমার গবাদি পশুকে, তোমার গরুকে লালন করো, যত্ন করো, এবং তার থাকার জায়গাটি, গোয়াল ঘর, সেটিকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঠিক করে গোবর দিয়ে লেপন করা, ধূপ ধুনো জ্বালানো, এইগুলো করে বাঁধনা উৎসবের মধ্যে দিয়ে সেটাকে যেন লোকায়ত সমাজ প্রকাশ করছে সমস্ত জনজাতির কাছে।
1: হ্যাঁ, ডক্টর বন্দ্যোপাধ্যায়, আরও একটি পার্বণ নল পার্বণ সম্ভবত, সেইটি সম্পর্কে যদি একটু আমাদের বলেন।
0: দেখুন, এই এই উৎসব মূলত কৃষি উৎসব লোকায়ত সমাজে বেশ কয়েক ধরনের আছে। হ্যাঁ, এখন এই এই নল সংক্রান্তির যে উৎসবটি, এটি হচ্ছে মূলত ফসলকালীন উৎসব। লোকায়ত সমাজ কৃষি ভূমিকে, কৃষি জমিকে তার মা বলে মনে করে, এবং ধান যখন মায়ের থেকে উৎপন্ন হয়, তখন সে তার আত্মীয়ের মতনই, ধান যেন তার পরিবারের আত্মীয়ের মতনই,
1: সন্তানের মতন।
0: এই যে সময়টা নল সংক্রান্তির যে উৎসবটি হয়, এই নল সংক্রান্তির উৎসবে এই সময় আশ্বিন মাসে মাঠে ফসল রয়েছে, এবং এই মাঠের ফসলের, এগ্রিকালচারের ভাষায় তাকে বলা হয়, ধানের এই সময় চলে বুটিং স্টেজ বা মিল্কিং স্টেজ, অর্থাৎ ধান গর্ভবতী হয়েছে এবং তার বুকে দুধ জমেছে। এই সময় ধান গাছকে স্বাদ ভক্ষণ করানো হয়, এবং এই এই উৎসবটিতে, নল সংক্রান্তির উৎসবটির আরেক

0: যে নামই হচ্ছে ধানের সাদভক্ষণ উৎসব।
1: ঠিক কিভাবে করা হয়,
0: মানুষকে যেমন সাদভক্ষণ করানো হয় সেইভাবেই করানো হয়। আমি একটু একটু প্রক্রিয়াটি বলি। এই সময় কী করা হয়, চাষি পরিবার আশ্বিন সংক্রান্তির আগের দিন একটি নল গাছ কেটে আনেন, নিম কালমেক তুলসী সহ আরও দশটি ভেষজ ছোটো ছোটো করে কেটে মেশানো হয় আতপ চাল এবং শুকনো চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, একটু মনে রাখুন, নিম কালমেক তুলসী এগুলো প্রত্যেকটি কিন্তু অ্যান্টিসেপ্টিক। এই মিশ্রণটিকে একটি বড় পাতায় মুড়িয়ে নল গাছে পাঠ দিয়ে বাঁধা হয়। এখানে পুরো যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে প্রতিটি কিন্তু খুব সহজলভ্য লোকায়ত সমাজে এবং বায়ো ফ্রেন্ডলি। আমি এগুলো মনে করে দিচ্ছি এই কারণে, কারণ পরে আমি একটু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দেব। তিনি যিনি বাঁধেন তিনি কিন্তু কোনো কথা বলেন না। আপনারা মনে রাখুন, আমাদের যখন সার্জারি হয়, ধরুন একটা সিজারিয়ান বেবি হচ্ছে, সেই সময় কিন্তু মুখে ডাক্তার কিন্তু কথা বলে না, তার মুখটা ঢাকা থাকে। সারা রাত এই বাঁধার কাজটি চলতে থাকে এবং ভোরে সূর্য ওঠার আগে এই বাঁধার কাজটা শেষ হয়ে যায়। তখন এই যে মিশ্রণটা যেটা তৈরি করা হলো, সেই নল গাছটিকে কী করা হয়, ঈশান কোণে পুঁথে দেওয়া হয়। ঈশান কোণ মানে, সেটা মনে রাখুন, ঈশান কোণ মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ। এবার আমাদের বাংলায় কিন্তু মূলত দক্ষিণ পশ্চিম কোণ থেকে বায়ু উত্তর পূর্ব কোণে যাচ্ছে, ঠিক আছে? এইটি যখন কোণে, ঈশান কোণে পোতা হয় তখন একটি কথা বলা হয়, বলা হয় নল পড়ল ভুয়ে যা শুনি তুই উত্তর দুয়ে, অর্থাৎ উত্তর দুয়ারে চলে যাও। শনি শব্দটি লোকায়ত সমাজে ব্যবহৃত হয় নেগেটিভিটির অর্থে, অর্থাৎ যা কিছু রোগ পোকা শত্রু সব কিছু এই অ্যান্টিসেপ্টিকগুলোর মধ্যে দিয়ে ওই দিকে হাওয়া যাবে, সেই দিকে এই স্বাস্থ্যকর বায়ুর সাথে উড়ে চলে যাবে। এই প্রচেষ্টার মধ্য দিয়েই এই এটি ফসলকালীন উৎসব। ফসলকে রক্ষা করার জন্য এই নল সংক্রান্তিতে সাদভক্ষণের মতন একটা উৎসব পালন করা হয়। এই আচারগুলো কিন্তু অত্যন্ত বৈজ্ঞানিক, আমরা যদি বিশ্লেষণ করে দেখতে পারি।
1: বাহ, আর এরকম আরও একটি দুটি যদি আমাদেরকে বলেন।
0: আরেকটি বলি, সেটি হচ্ছে ফসলোত্তর উৎসব। আমি বলেছিলাম না যে অনেকগুলো অনেক ধরনের উৎসব হয়। ফসলোত্তর উৎসব একটি আছে, সেটি হলো আউনি বাউনি উৎসব।
1: হ্যাঁ, আউনি বাউনি,
0: এটি হয় মকর সংক্রান্তির দিন,
1: মানে যে সময়টা আমরা পিঠে পুলি উৎসব করি।
0: একদম একদম ঠিক। এবার দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার যে লোকায়ত মানুষ, তারা কি করে, গৃহলক্ষ্মীকে এই সময় তাদের নতুন উৎপন্ন ধান, মানে ধান গাছ শুধু তুলে এনে সেই ধান গাছের অলংকার বানিয়ে গৃহলক্ষ্মীকে সেই অলংকার দিয়ে অলঙ্কৃত করে, যার অর্থ হলো আউনি, মা এসেছেন, তাকে অলঙ্কৃত করে সাজিয়ে পূজা করা হচ্ছে,
1: আবাহন করা হচ্ছে।
0: এই যে আমার গৃহলক্ষ্মী আসলে ধান্য লক্ষ্মী, ধান আমার কাছে লক্ষ্মী, এইটা তাকে পূজার্চনার মধ্যে দিয়ে আমরা একটি ফোক টার্ম ব্যবহার করি যে ইমিটেটিভ ম্যাজিক, অনুকরণাত্মক জাদুর মধ্যে দিয়ে তার পূজা করা হয়, তাকে বন্দনা করা হয়। অর্থাৎ ধান আমার গৃহে আসুক, আমি এটা চাইছি। এই যে আশান্বিত হয়ে এই যে থ্যাংকস গিভিং অনুষ্ঠান, এটা ফসলোত্তর অনুষ্ঠানই একমাত্র করতে পারে এই ধরনের থ্যাংকস গিভিং। মানে কৃষকের প্রতি বছরই এরকম ধান হোক। এবার যখন ধান দিয়ে তাকে আনা হচ্ছে, তিনি আউনি, কিন্তু লক্ষ্মী তো চঞ্চল, তিনি চলে যান, সেই জন্য তাকে ওই ধান গাছের অলংকার দিয়ে ঘরে আমি সারা বছর বেঁধে রাখবো, যেন আমার ফসলের সমৃদ্ধি এরকম চলতে থাকে। সেই জন্য তাকে বলা হয় বাউনি, অর্থাৎ তাকে আমি বন্ধনে আবৃত করে।
1: মানে আমরা যে এখন এই ম্যানিফেস্ট স্টেশনের কথা বলছি, কোথাও যেন এটাও এখানে নিহিত রয়েছে।
0: একদম একদম একদম ঠিক বলেছেন। মানে কৃষকের যে আকাঙ্ক্ষা, সেইটা যেন এই উৎসবের মধ্যে দিয়ে ফুটে উঠছে, সারা বছর আমার গৃহে এইরকমই সমৃদ্ধ থাক।
1: তো আপনি যে পার্বণগুলির কথা বললেন, তার মধ্যে গরুর কথা এলো, তার মধ্যে ফসলের কথা এলো, এবং কৃষি সংস্কৃতির সঙ্গে যে সমস্ত বিষয়গুলি জড়িয়ে রয়েছে, যেমন পশুপালন, পোলট্রি, মৎস্য চাষ, এই সমস্ত বিষয়গুলো তো জড়িয়ে রয়েছে। তাহলে এই যে লোকায়ত কৃষি সংস্কৃতি, তার কি মূল বিষয়বস্তু এগুলোই?
0: একদম, কৃষি সংস্কৃতি বলতে আমরা বৃহত্তর কৃষিকেও নেব, অর্থাৎ পশুপালন, মুরগি পালন, শুকর পালন, এইগুলোও কিন্তু, মৎস্য চাষ, এগুলো সমস্তই

0: কৃষি সংস্কৃতি রঙ্গীভূত, এবং এগুলোর সঙ্গে যে অনুষ্ঠান উৎসব, যে লোর, যে কৃতিগুলো গড়ে উঠেছে, সেই কৃতি ও কৃষ্টি সেগুলোও কিন্তু আমাদের কৃষকের কৃষি জীবনের পরতে পরতে জড়িত।
1: বেশ, আর আমরা তো কুটির শিল্প আমাদের একটি অন্যতম উজ্জ্বল দিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তো অবশ্যই ভারতবর্ষের ক্ষেত্রে বিভিন্ন রকমের কুটির শিল্প রয়েছে, হস্তশিল্প রয়েছে, সেইগুলো কি আমাদের লোকসংস্কৃতিকে বা লোকশিল্পকে কোথাও এগিয়ে নিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম?
0: আমি একটু সহজভাবে ব্যাপারটাকে বলি। শিল্প শব্দটি দুটি অর্থেই ব্যবহৃত হয়, কিন্তু কুটির শিল্প বলতে আমরা বোঝাই কটেজ ইন্ডাস্ট্রি, আর লোকশিল্প বলতে আমরা বোঝাই ফোক আর্ট। আর্ট আর ইন্ডাস্ট্রি কিন্তু আলাদা। সেই জন্য আর্ট বলতে আমি কবির ভাষায় বলি, আপন মনের মাধুরী মিশিয়ে তোমারে করেছি রচনা, তুমি আমারই। তো একটি সৃজনশীলতা কিন্তু থাকবে আর্টের মধ্যে, একটা সৃজনশীলতা থাকবে। যেমন ইট শিল্প, বিড়ি শিল্পকে আপনি ইন্ডাস্ট্রি বলতে পারেন, কিন্তু এটা ফোক আর্ট নয়। ফোক আর্ট কিন্তু সবসময়ই শিল্পীর সৃজনশীলতায় থাকবে, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হতেই পারে।
1: কুটির শিল্প কোনো কোনো ক্ষেত্রে সেটা লোকশিল্পের অঙ্গ হয়ে উঠতে পারে, কিন্তু সব সময় নয়।
0: একদম,
1: খুব সুন্দর করে বললেন আপনি। এবারে যদি আমরা এই বিষয়ের দিকে আরও একটু প্রবেশ করতে চাই, যে আমাদের আজকের বিষয় হচ্ছে লোকায়ত কৃষি সংস্কৃতি, কিন্তু লোকায়ত কি সেটা মোটামুটি আমরা জানলাম, কৃষি সংস্কৃতি এই পুরো বিষয়টির সম্পর্কে যদি আরও বিস্তারিত আলোকপাত করেন।
0: দেখুন, বাংলার অধিকাংশ মানুষই কিন্তু কৃষিজীবী, প্রায় 70% মানুষ কৃষিজীবী। এখন বাংলার কৃষি সংস্কৃতি বলতে আমি যেটাকে ধরি, সেটা হচ্ছে মানুষের কৃষিকে কেন্দ্র করে যে কৃতি ও কৃষ্টি, তার যে লোর, তার জীবনের যে প্রতিদিনের পারিপাট্য, সেইটাকেই আমরা কৃষি সংস্কৃতি বলি। ঠিক একইভাবে মানে কৃষি সংস্কৃতিকে লোকসংস্কৃতির মতো করেই আমরা দুটি ভাগে বিভক্ত করে থাকি, বস্তুধর্মী কৃষি সংস্কৃতি
1: এবং
0: ভাবধর্মী কৃষি সংস্কৃতি। সেক্ষেত্রে ভাবধর্মী কৃষি সংস্কৃতির ক্ষেত্রে আসছে যেগুলো, যেমন কৃষি জ্ঞান। দেখুন, খনার বচন প্রচলিত আছে বাংলার সমাজে, খনার বচনের প্রায় 60% হচ্ছে কৃষি বচন। সেই কৃষি বচন কিন্তু মূলত আমরা জানি যে খনা হচ্ছেন দ্বাদশ শতকের একজন বিদুষী নারী, তার কৃষি বচনগুলো আজও কিন্তু
1: ভীষণভাবে সত্যি,
0: এবং
1: প্রত্যেকটি বচনের সঙ্গে বৈজ্ঞানিক একটি লিংক বা একটি যোগাযোগ রয়েছে।
0: হ্যাঁ, যেমন ধরুন, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্যদেশ। হ্যাঁ, তো ধন্য রাজার পুণ্যদেশ মানে কি, রাজ্য সুফসলা হলো।
1: ঠিক,
0: এবার মাঘের শেষে যদি হালকা করে বৃষ্টি হয়, তাহলে তো অবশ্যই ধান জমি গোড়া একটু জল জমে থাকবে, এবং কৃষককে কষ্ট করতে হবে না, সেচ দিতে হবে না, এবং অপূর্ব ধান উৎপাদন হবে, প্রচুর পরিমাণে ধান কৃষকের ঘরে উঠবে। এই যে কথাগুলো, একটা জিনিস দেখুন, তখনকার দিনে তো কোনো ল্যাবরেটরি ছিল না, কৃষকরা যে ল্যাবরেটরিতে গবেষণা করতো সেটাকে আমরা বলতে পারি ওপেন এয়ার মিডো।
1: ঠিক,
0: অর্থাৎ মাঠে দাঁড়িয়ে তারা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে, অর্থাৎ একবার ভুল হলো আবার সেটা
1: পরের বার অন্যরকম কিছু চেষ্টা করে,
0: এইভাবে তারা কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়েই তারা এত সঠিক বৈজ্ঞানিক বচন নির্ণয় করতে পেরেছে, যেটা খনা করতে পেরেছেন। এইগুলোকেই কিন্তু আমরা কৃষি লোকজ্ঞান বলে থাকি। এছাড়া ভাবধর্মের মধ্যে রয়েছে কৃষি সংক্রান্ত বিভিন্ন লোকবিশ্বাস, যেমন ধরুন আমাদের একটি প্রবাদ আছে, পূর্ণিমা আমায় যে ধরে হাল তার দুঃখ চিরটাকা। অর্থাৎ কৃষক কিন্তু, এখনো কৃষকরা পূর্ণিমা এবং অমাবস্যায় কখনো হাল ধরে না, তার কারণ একটাই আমার মনে হয়, এটাও একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে, অক্লান্ত পরিশ্রম 15 দিন করার পর, 15 দিন অন্তর অন্তর অমাবস্যা এবং পূর্ণিমা আসছে, কৃষকের তো একটু
1: রেস্ট দরকার।
0: সেই যে রেস্ট, সেই যে রিলিফ, সেইটাকেও কিন্তু একটা বচন দিয়ে, একটা ট্যাবু দিয়ে, একটা নিষেধ দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে,
1: একটি দিনকে নির্দিষ্ট করে দিয়ে,
0: একদম 15 দিন অন্তর অন্তর সে একটু রেস্টে যাবে। এবং এ প্রসঙ্গে একটা খুব মজার প্রবাদ আছে, কুড়ে চাষা অমাবস্যা খোঁজে, কারণ চাষা দেখ চাষা করে হবে, সে তো অমাবস্যায় খুঁজবে, সেদিন কাজ করতে হবে না।
1: এবং আমরা যারা দৈনন্দিন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছি, আমরা একটি দিন

0: নির্দিষ্ট করি রবিবারটিকে ছুটির দিন হিসেবে নির্দিষ্ট করেনি, কিন্তু মাঠে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে তো এরকম কোনো নির্দিষ্ট দিন হয় না, তাই বোধহয় এরকম একটি বচনের মধ্যে দিয়ে একটি দিন নির্দিষ্ট করে দেয়া হলো যাতে কৃষকও বিশ্রাম পায় এবং সেই সঙ্গে সঙ্গে মাঠের যাবতীয় পরিবেশও যেন সেই দিনকে বিশ্রাম পায়।
1: এইগুলোকে আমরা বলতে পারি যে কৃষি সংক্রান্ত বিভিন্ন লোকবিশ্বাস।
0: হ্যাঁ,
1: এবার কিছু লোকাচারও রয়েছে, কৃষি সংক্রান্ত বিভিন্ন লোকাচার রয়েছে, যেমন গৃহদেবতাকে আগে নিবেদন করে তবে ফসল খাওয়া হয়। যেমন আম উৎপাদন হয়েছে, কাঁচা আম আগে গৃহদেবতাকে নিবেদন করা হলো, এই ধরনের আচারকে বলা হয় আম বারুনি।
0: ঠিক, এবং এই যে নীল পূজোর সময়ে অনেকেই আছেন আগে আমটা দেন, শিবের মাথায় দেন, তারপরে কিন্তু আম খাওয়া শুরু করেন, তার আগে কিন্তু খান না।
1: হ্যাঁ, সেটাকেই আমরা বলে থাকি আম বারুনি।
0: হুম,
1: হ্যাঁ, এবার এই এই ধরনের কিছু আচার উৎসব আছে। উৎসবের কথা তো আমি আগেই অনেকগুলো বললাম, কৃষি উৎসবগুলো রয়েছে। একটা খুব মজার ব্যাপার আছে, কৃষি ভাষা, কৃষি ভাষা কীরকম, কৃষক মনে করেন যে মাঘ মাসে হচ্ছে নতুন কৃষি বর্ষ শুরু হয়।
0: আচ্ছা,
1: এবার সেই জন্য কৃষি বর্ষের শুরুতে জমির মালিক এবং যে ভূমিহীন কৃষক তাদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, কতটা পরিমাণ ফসল পাবে সেটাকে লোকভাষায় বলা হয়, কৃষি ভাষায় বলা হয় মাঘ মাস করা।
0: আচ্ছা,
1: এবার এখন বর্তমানে বৈজ্ঞানিক নানা রকম প্রথা চালু হওয়ার ফলে হয়তো মাঘ মাসে নতুন বর্ষ শুরু হয় না, কিন্তু তবুও যখনই চুক্তি করা হয় তখনই দেখা যায় পশ্চিম সীমান্ত বাংলায় বলা হয় মাঘ মাস করা হচ্ছে।
0: মানে ওটা
1: মাঘ মাস করা একটা সিম্বলিক লোকভাষা,
0: টার্ম হয়ে গেছে,
1: ভাষা হিসাবে ব্যবহৃত হচ্ছে।
0: বেশ, আজকের এই অনুষ্ঠানটি একেবারে একটি অন্যরকম অনুষ্ঠান হলো। কৃষি নিয়ে তো নানান রকম কথা আমরা নানান সময়ে শুনি, কিন্তু গ্রাম বাংলায় যে নানান রকম লোকায়ত রীতিনীতি রয়েছে, উৎসব রয়েছে, পার্বণ রয়েছে, কখনো কখনো আমরা সেগুলো শুনেছি, কিছুটা আবার শুনিও নি, কিন্তু তার পেছনেও যে বিশদ কারণ রয়েছে, বৈজ্ঞানিক ভিত্তি কিছুটা রয়েছে, আমাদের ঐতিহ্য জড়িয়ে রয়েছে, সেটা হয়তো সেভাবে সবসময় আমরা বুঝে উঠতে পারি না বা ভেবে উঠতে পারি না। আজকের এই অনুষ্ঠান এই লোকায়ত কৃষি সংস্কৃতি এই বিষয়ে যখন আমরা কথা বললাম, আমি তো অনেক কিছু আজকে শুনলাম এবং জানলাম, আমার বন্ধুরাও নিশ্চয়ই জানা অজানা অনেক তথ্য আজকের এই অনুষ্ঠানে পেলেন। আমাদের সঙ্গে আজকে এতক্ষণ ধরে স্টুডিওতে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে এসে এত সুন্দর করে পুরো বিষয়টি তুলে ধরবার জন্য।
1: ধন্যবাদ।
0: আর শ্রোতা বন্ধুরা, সেই সঙ্গে বিদায় নিচ্ছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
2: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হলো। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে।

শিলালিপিতে মুদ্রায় লেখা আছে পুঁথিতে ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00 শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

প্রথম গানটি দ্বিজেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, কথা ও সুর সৌমেন্দ্রনাথ ঠাকুর।

আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি শুনছেন। এবারে সুপ্রভা সরকার, কথায় অনিল ভট্টাচার্য, সুর নির্মল ভট্টাচার্য।

আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রোমকীতি শুনছেন। এবারে সমবেত কণ্ঠে সুর দুর্গা সেন এবং কথায় অমিয় জীবন মুখোপাধ্যায়।

এবারের গানটি ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে, শ্যামল গুপ্তের কথায় এবং অনিল বাগচির সুরে।

এবারের শিল্পী সুজাতা চক্রবর্তী, কথায় পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর ছবিচাঁদ বড়াল।

এবারে শ্যামল মিত্র, গানটির কথায় শিল্পী নিজেই এবং সুর নিখিল ঘোষ।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অঙ্কিতা চৌধুরী।

কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে অল্প অল্প গল্প কথার আড্ডায় আমি অঙ্কিতা চৌধুরী। তবে গল্প শুরুর আগে তোমাদের বলবো যে রেডিওর আওয়াজটা আজকে একটু জোরে করে দাও। তার কারণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা তো তোমরা শুনবেই, সেই সঙ্গে রান্নাঘরে বা ঠাকুর ঘরে যে মানুষগুলো ব্যস্ত থাকে নানান কাজে, অফিসের ব্যাগ গোছানো, রান্না করা ইত্যাদি রোজনামচার যে কাজগুলো রয়েছে সেগুলোতে ব্যস্ত থাকা সেই মানুষগুলো আজকে এক মুহূর্তের জন্য হলেও এই গল্প শুনবেন। তার কারণ আজকের বিষয় শাড়ি। না না, সারা ভারতবর্ষের শাড়ি নয়, আজকে তোমাদের সঙ্গে কথা বলবো আমাদের বাংলার শাড়ি নিয়ে। আমাদের বাংলার মা ঠাকুমারা যুগ যুগ ধরে তাদের জীবনের প্রতি মুহূর্তকে রাঙিয়ে তুলেছিলেন এবং তুলছেন যা দিয়ে, তা হচ্ছে শাড়ি। শুধু এপার বাংলা নয়, ওপার বাংলাতেও মেয়েদের প্রধান বস্ত্র, অন্যতম বস্ত্র শাড়ি। আর তাই বাংলার শাড়ির এক বিশেষ মর্যাদা, এক বিশেষ ইতিহাস আছে। আসছি সে গল্পে, কিন্তু তার আগে তোমাদের জন্য রইল একটা গান, লোপামুদ্রা মিত্রর কণ্ঠে।

세상의 순대를 꼽아야 너를 믿을래. ফিরে এলাম একটা খুব সুন্দর গানের পরে। গান শুনে যে আনন্দ জমা হয়েছে তা আরও বেড়ে যাবে এবারের কথাগুলোতে। জানো তো, বাংলার মেয়েদের যা নিত্যদিনের সঙ্গী, সেই বাংলার তাঁতের খ্যাতি কিন্তু বিশ্বজোড়া। আর তাঁতের শাড়ি বলতে উঠে আসে ফুলিয়া, ধনেখালী, শান্তিপুর, বেগমপুরের নাম। এইসব অঞ্চলগুলোতে তন্তুবাই শিল্পীরা যুগ যুগ ধরে তাদের যন্ত্রে বুনে আসছেন রকমারি তাঁতের শাড়ি। কখনো বুটি, কখনো চওড়া পাড়, কখনো একরাঙা পাড়, কখনো নকশাদার পাড়, কখনো ডুরে পাড়। রকমারিত্বের শেষ নেই। তারা কিন্তু কোনো ফ্যাশন স্কুলে পড়েননি, কোনো ডিজাইনার তাদের নকশা করে দিত না। তাঁত যন্ত্রের মাকু ঘুরিয়ে ঘুরিয়ে সোজা সুতোর মধ্য দিয়ে আড়ে সুতো চালিয়ে বোনা হতো নানান ডিজাইন। তার নাম ভোমরা, তাবিজ, রাজমহল, চাঁদমালা, ফুলপাতা তো বটেই, বাংলার মা বোনেদের জীবনের প্রতিদিনের প্রতি মুহূর্তের সঙ্গী ছিল তাদের এই সৃষ্টি। বাংলা সাহিত্য, চিত্রকলা, সিনেমা, থিয়েটারের ছত্রে ছত্রে বিমূর্ত হয়ে আছে এই তাঁতের শাড়ি। তাঁতের শাড়ি যার ইতিহাস ছড়িয়ে আছে কোন সুদূরে, এই শাড়ির নাম আর যন্ত্র একাকার হয়ে গিয়ে এটাই বোঝায় যে যখন তাঁত যন্ত্র আবিষ্কার করে শাড়ি বোনা শুরু হয়েছিল, তবে থেকেই হয়তো তাঁতের শাড়ি বা তাঁতের সুতির শাড়ির শুরু। কার্পাস তুলো থেকে সুতো কেটে হাতে বোনা এই শাড়ি বাংলার গরম অথচ জলীয় আবহাওয়ার পক্ষে অনেক আরামদায়ক। বর্তমান বাংলাদেশের ঢাকা, রাজশাহী, এপার বাংলার মুর্শিদাবাদ, বিষ্ণুপুর, হুগলি ছাড়াও দুই বাংলার প্রায় প্রত্যেক গ্রামেই তাঁতিরা শাড়ি বুনত। ব্রিটিশ যুগে এই শাড়িকে সরিয়ে ম্যানচেস্টারের শৌখিন শাড়ি দিয়ে বাংলার মেয়েদের মন ভোলাবার চেষ্টা করেছিল ইংরেজরা নিজেদের কাপড়ের বাজার তৈরি করার জন্য, কিন্তু তাতে তারা সফল হননি। স্বদেশী আন্দোলনের হাত ধরে বাংলার তাঁতের শাড়ি নিজ স্থান ধরে রেখেছিল। ব্রিটিশদের হাতে ক্ষতি হয়ে গেছিল বাংলার জামদানি আর মুসলিন শাড়ির। এবারে আসব সেই গল্পে। বাংলার শাড়ির দুই রাজা মহারাজা হচ্ছে জামদানি ও মুসলিন। হাতে চালানো তাঁতে অন্য রঙের তৃতীয় একটি সুতো দিয়ে নকশা বুনে তৈরি হয় জামদানি। আর সেই জামদানির জমি এত সূক্ষ্ম যে এপার ওপার দেখা যেত বা দেখা যায়। আজ যন্ত্রচালিত তাঁত বা পাওয়ালুমের রাজত্বে জ্যাকার্ড ডিজাইন বোনা হলেও জামদানির কদর কিন্তু কমেনি। বরং জামদানি শাড়ির প্রতি অতিমাত্রায় ভালোবাসার কারণে তন্তুবায় সম্প্রদায় ও ব্যবসায়ী সম্প্রদায় বাজারে চালু করেছে মেশিনে বোনা সিনথেটিক মিশেল সুতোর নরম জামদানি। কারণ খাঁটি জামদানির আকাশ ছোঁয়া দাম যা মধ্যবিত্ত মানুষের প্রায় নাগালের বাইরেই চলে যাচ্ছিল। জামদানি নানান জায়গায় বোনা হলেও ঢাকা হল জামদানির আদিকেন্দ্র, আর তাই নিজের সংগ্রহে একটি ঢাকাই জামদানি থাকা কিন্তু সব বাংলার মেয়েদের, না না শুধু বাংলার মেয়েদের নয়, আমাদের ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি নারীর একটি স্বপ্ন। নকশা অনুযায়ী জামদানির নাম তেচ্ছা, জলপার, ঝুমকা, ময়ূর পাখা ইত্যাদি। এর উল্লেখ অর্থশাস্ত্র, পেরিপ্লাস অব দি এরিথ্রিয়ান সি বইগুলোতে, ইবন বতুতা বা আবুল ফজলের লেখাতেও পাওয়া যায়। 26, 80, 84 কাউন্টের সুতো দিয়ে বোনা সূক্ষ্ম নকশা আর কারুকার্য এই শাড়িতে ফুটিয়ে তুলতে লাগে অনেক বেশি ধৈর্য আর সময়। জামদানির স্বর্ণযুগ বলা যায় মোঘল আমলকে। লখনৌ, নেপাল প্রভৃতি এলাকার শাহী পরিবারে জামদানি ব্যবহার করা হতো। জামদানি শাড়ি

ঠালেও, মানে জামদানি বলতে আমরা শাড়ি বুঝলেও শেরওয়ানি কুর্তা পাগড়িতেও কিন্তু জামদানি কাপড় ব্যবহার করা হয়। জামদানি উপাদান হিসেবে তিন ধরনের, হাফ সিল্ক, ফুল কটন, ফুল সিল্ক। 2013 আজারবাইজানের রাজধানী বাকুতে ইউনেস্কোর সভায় জামদানিকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশকে জামদানির জন্য জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তবে এই কাপড়ের ইতিহাস ঘাটলেই বোঝা যায় প্রাচীনকালের মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারী হল জামদিন। মসলিন বুননের ন্যূনতম 300 কাউন্ট সুতো ব্যবহার করা হতো, যার ফলে মসলিন হতো কাঁচের মতো সূক্ষ্ম। অবিভক্ত বাংলার ঢাকা, মুর্শিদাবাদ, শান্তিপুর ছাড়াও মালদা, হুগলিতে মসলিন তৈরি হতো। ঢাকায় ফুটি কার্পাস আর মালদা বা বর্ধমানে নুরমা বা কৌর নামের কার্পাস থেকে মসলিন বোনা হতো। প্রায় 28 রকমের মসলিনের মধ্যে জামদানি একমাত্র এখনও পাওয়া যায়। বিভিন্ন রকম মসলিনের আলাদা আলাদা নাম ছিল, যেমন মুলবুস খাস, যা তৈরি হতো সম্রাটদের জন্য, যাকে একটি আংটির মধ্যে দিয়ে গলানো যেত। আর ছিল সরকারি আলা, যা বাংলা নবাবদের জন্য তৈরি করা হতো। ঝুনা মসলিন পাঠানো হতো মোগল হারেমে। নয়নসুক মসলিনের নামটি একমাত্র বাংলা শব্দ। ডোরাকাটা মসলিনের নাম ডোরিয়া। বাংলার মসলিন এতটাই বিখ্যাত যে ইউরোপের বণিকদের হাত ধরে তা পৌঁছে গিয়েছিল রোম সম্রাটদের অন্তর্মহলে। সম্রাট জাহাঙ্গীরের সময়, যা ঢাকায় মসলিনের সবচেয়ে উজ্জ্বল সময়, সেই মসলিন কারিগররাই বিপদে পড়ে যায় ব্রিটিশ আমলে। ইংরেজদের ম্যানচেস্টারের সস্তা কাপড়ের বাজার তৈরি করার জন্য ঔপনিবেশিক শাসকদের অত্যাচারের কারণে 18 শতকের শেষার্ধে বাংলায় মসলিন বয়ন বন্ধ হয়ে যায়। স্বাধীনতার পর, দেশভাগের পর বাংলার মসলিনকে ফিরিয়ে আনতে খাদি ও গ্রামীণ শিল্প কমিশন ও পরে পশ্চিমবঙ্গ সরকার প্রজেক্ট মসলিন চালু করে, যার ফলে পশ্চিমবঙ্গ বাংলার মসলিনের জন্য জিআই ট্যাগ পায়। তেমনি বাংলাদেশেও ওখানকার তাঁত বোর্ড 2020 সালে পুনরুদ্ধারের কাজটি শেষ করেছে ও তারা ঢাকায় মসলিনের জন্য জিআই ট্যাগ পেয়েছে। যাই হোক, এবারে মসলিন নিয়ে দুটো মজাদার গল্প বলে এই মসলিনের কথা শেষ করব। আবি রওয়ান নামের মসলিন সম্পর্কে গল্প আছে যে একবার ঔরঙ্গজেবের দরবারে তার মেয়ে এই মসলিনের জামা পরে হাজির হলে সম্রাট রেগে গিয়ে বলেন, তোমার কি কাপড়ের অভাব পড়েছে? তখন তার মেয়ে তাকে জানায় যে সে আবি রওয়ানের 7টি জামা গায়ে দিয়েছে। ভাবা যায়, মানে কতটা সূক্ষ্ম হলে সে একসঙ্গে, মানে কেউ একজন একসঙ্গে 7টা জামা পরে থাকতে পারে। আরেকটি গল্প হচ্ছে, একবার আলিপুরদি খাঁর জন্য একটি আবি রওয়ানের মসলিন তৈরি করে ঘাসের ওপর শুকোতে দেওয়া হয়েছিল। একটি গরু সেখানে যে কাপড় আছে সেটি বুঝতে না পেরে ঘাস খেতে গিয়ে কাপড়টাকে খেয়ে ফেলে। ব্যাস, তারপর সব শেষ। যে চাষিটি দায়িত্বে ছিলেন আলিপুরদি খাঁ, সেই চাষিকে তখন সেখান থেকে বের করে দেন। সত্যি মিথ্যে জানি না, কিন্তু বেশ মজাদার গল্প। যাই হোক, দুটো মজাদার গল্প শুনলাম, কিন্তু গল্পের পরে যদি একটা গান শোনা যায় তাহলে কিন্তু মন্দা হয় না। তাহলে চলো, তোমাদের জন্য এবারের গান উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

শাড়ি নিয়ে কথা বলছি আর গানগুলোর মধ্যে যদি নারী আর শাড়ি এই দুয়ের কথা না থাকে, তাহলে আমার বোধ হয় এই শাড়ি নিয়ে আলোচনাটা কিছুটা অসম্পূর্ণই থেকে যায়। যাই হোক, তোমরা শুনছো অল্প অল্প গল্প কথা, তোমাদের সঙ্গে আজকের আড্ডায় রয়েছি আমি অঙ্কিতা চৌধুরী। এবারে বলবো বাংলার শাড়ির জগতের আরেক বিশেষ নিদর্শনকে নিয়ে, যার নাম মুর্শিদাবাদী সিল্ক বা পিওর সিল্ক। বর্তমানে তসরে রমরমার যুগে মালবেরি সিল্কও বলা হচ্ছে একে। তার কারণ, এই সিল্ক তুঁত গাছ বা মালবেরি গাছে পালিত পলু পোকার গুটি থেকে পাওয়া যায়। এটি শুরুর সময় মানে মধ্যযুগে বাংলার রেশম নামেও পরিচিত ছিল। পরে সেই সিল্ক তৈরি হতে শুরু করে মুর্শিদাবাদ, মালদা আর রাজশাহীতে। তাই আস্তে আস্তে মুর্শিদাবাদী সিল্ক রাজশাহী সিল্ক বা মালদা সিল্ক নামেও নামাঙ্কিত হয়ে যায়। কিন্তু সপ্তদশ শতাব্দীতে বিদেশি বণিকরা মুর্শিদাবাদী সিল্ককে বেশি পছন্দ করতেন বলে সমস্ত বাংলা রেশমকে মুর্শিদাবাদী সিল্ক হিসেবে বলতে শুরু করেন। একটি কথা বলি, মালদার সিল্কের সুতো নিস্তা প্রজাতির রেশম মথের গুটি থেকে তৈরি বলে এটি বিশ্বের সবচেয়ে সেরা সিল্ক সুতোর অন্যতম। এই নিস্তারি সুতোর কথা অর্থশাস্ত্র আইনি আকবরীতেও আছে। আর এই সিল্ক প্রচুর পরিমাণে মির্জাপুর ও বেনারসেও পাঠানো হতো। সে যাই হোক, ভারতে ইউরোপের বণিকরা যখন আসতে শুরু করেছে, তখন তারা মুর্শিদাবাদের সিল্ককে পছন্দ করে কাশিমবাজারে কুঠি বানায়। তাদের দলে ছিল পর্তুগিজ, ফরাসি, এমনকি ইংরেজরা। পলাশির যুদ্ধের পর বাংলার নিয়ন্ত্রণ পেয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিল্ক শাড়ি তৈরি বন্ধ করে সিল্কের সুতো রপ্তানি করতে থাকে। ফলে মুর্শিদাবাদী সিল্ক শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যায়। স্বাধীনতার পরে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ চেষ্টায় আবার এই শিল্প প্রাণ পায়। মুর্শিদাবাদ

কাশ্মীরি সিল্ক দিয়ে যে শাড়ি তৈরি হতো তাতে জরির বর্ডার ও আঁচল, ব্লক প্রিন্টের ছাপ, হাতে আঁকা ডিজাইন থাকে। গুটিপোকার গুটি বা কোকুনকে গরম জলে ফেলে পোকাটাকে মেরে ধীরে ধীরে সিল্ক সুতোটাকে ছাড়ানো হয়। 200 মিটারের মতো সুতো পেতে 8টা কোকুন লাগে। আরেকটা বিষয় হচ্ছে যে এই সিল্কের গুটিপোকাকে চাষ করা হয়। তুঁত গাছের পাতায় এই পোকার ডিম রাখা হয়, এর নাম সেরিকালচার। তাই এই সিল্কের আরেক নাম মালবেরি সিল্ক। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে বাটিকের কাজের জন্য এই মুর্শিদাবাদ সিল্কই বেছে নেওয়া হয়েছিল, কিন্তু আবহাওয়ার কারণে তুঁত চাষ কমে যাচ্ছে। তাছাড়া এই সিল্কের যে রেশম কীট, সেই প্রজাতিরও অবক্ষয় ঘটছে, ফলে সব মিলিয়ে এই সিল্ক উৎপাদন কমে যাচ্ছে। তার জায়গায় দ্রুত দখল করে নিয়েছে তসর। তবু একমাত্র মুর্শিদাবাদ সিল্কেই তৈরি হয় বালুচরের বালুচরি আর মির্জাপুরের গরদ, যে গরদ না পড়লে বাংলার বধূদের ঠাকুর বরণ অসম্পূর্ণ থেকে যায়, যে গরদ না পড়ে বাংলার মায়েরা বধূবরণ করার কথা ভাবতেই পারে না। সারা পৃথিবীতে যারা শাড়ি পরতেন তারাই জানেন এই শাড়ির নাম। আর ঐতিহ্য, আভিজাত্য, সৌন্দর্য ও রুচিশীলতার আরেক নাম বালুচরি। কোনো এক অতীতকালে মুর্শিদাবাদের বালুচর গ্রামের তাঁতিরা তাঁত চালিয়ে হাতে বুনতেন এই শাড়ি, তাই এই শাড়ির নাম বালুচরি। ঢালা এক রঙের জমির ওপর অন্য রঙের সিল্কের সুতোয় নকশা তুলে মোটিফের কাজ করা হতো বালুচরি শাড়িতে। শাড়ি হাতে বুনতে আগে 1 সপ্তাহ মতো লাগত, কিন্তু এখন জ্যাকার্ড পদ্ধতিতে 5-6 দিনের মতো লাগে। বালুচরি তৈরি শুরু হয় 18 শতাব্দীর প্রথম ভাগ থেকে। মুর্শিদকুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে সরিয়ে আনলে তার বেগমদের জন্য বালুচরের তাঁতিদের ফরমাশ করা হয় যে শাড়ি, তাই বালুচরি। এই সময় শাড়িতে কলকা, ফুলপাতা, নবাবী দরবারের চিত্র ও অন্যান্য নকশা দেখা যেত। শাড়ির আঁচলে বা পাড়ে থাকতো, আর সেটা থাকতো চৌকো একটা ডিজাইনের মধ্যে। পরে গঙ্গা ভাঙনে বালুচর গ্রাম বিলুপ্ত হলেও অন্যান্য রাজনৈতিক কারণে তাঁতিরা মল্লভূম, বর্তমানে বিষ্ণুপুর অঞ্চলে রাজা জগৎমল্লের নিশ্চিন্ত আশ্রয়ে বসবাস ও শিল্প সৃষ্টি করতে থাকত। সেই থেকেই বিষ্ণুপুর মানেই বালুচরি, আর বালুচরি মানেই বিষ্ণুপুর। মন্দির নগরী বিষ্ণুপুরের মন্দিরে মন্দিরে টেরাকোটা কাজে যে রামায়ণ মহাভারতের গল্প, ক্রমেই সেগুলো হয়ে গেল বালুচরি মোটিফের বিষয়বস্তু। ব্রিটিশ রাজত্বে অন্যান্য শাড়ি শিল্পীর মতো বালুচরি হারিয়ে যেতে বসেছিল, কিন্তু বিখ্যাত চিত্রশিল্পী শুভ ঠাকুর এই শাড়িকে ফিরিয়ে আনলেন স্বমহিমায়। তখনকার বিখ্যাত কারিগর অক্ষয় কুমার দাসকে শেখালেন সাবেক জাল, তাঁতের বদলে জ্যাকার্ড তাঁতের ব্যবহার। বালুচরি শাড়ির জগতে নতুনভাবে ফিরে এলো। রেশম বালুচরিতে নানা পরীক্ষা নিরীক্ষা করে শুধু বালুচরি নয়, 2 বা 3 রঙের ঝলমলে মীনাকারী বালুচরি, গুরুদাস লক্ষণে সৃষ্টি করা জড়িসুতোর কাজ করা স্বর্ণচুরি আরও কত কী। এই ডিজাইনকে 4 ভাগে ভাগ করেছেন চিত্রাদেব, যেমন চিত্র, কলকা, পাড় ও বুটি। আজকাল রেশম সুতোর সঙ্গে সঙ্গে তাঁতের বালুচরি ও জৈব বালুচরি তৈরি হচ্ছে। রিভাইভাল বালুচরি হিসেবে ফিরে এসেছে 18 শতকের পার্সিয়ান বা মুঘল যুগের ফুল বা বালুচরি, যেগুলো বোনা হতো হাতে চালানো তাঁতে ছোট ছোট মাকু ঘুরিয়ে গলানি বা কারুয়া বুটি টেকনিকে। মোটামুটি এইভাবেই শাড়ির জগতে নিজের স্থান ফিরে পেয়েছে বালুচরি। এগুলোই হলো বাংলার শাড়ির বিভিন্ন বৈচিত্র্য। বিয়েতে, পুজোতে, পালা পার্বণে আজও বাংলার মেয়েরা সেজে উঠতে চায় শাড়িতে। হস্তচালিত তাঁতে বোনা অরিজিনাল শাড়ির অসামান্য ঐতিহ্যের সঙ্গে অসামান্য দাম হওয়ার কারণে মধ্যবিত্ত মানুষদের স্বপ্ন পূরণের জন্য বাজারে এখন রয়েছে সেমি বা পাওয়ারলুমে বোনা শাড়ি। যুগ যুগ ধরে বিভিন্ন শিল্পীর হাতের কাজে এই শাড়িগুলো হয়ে উঠেছে আমাদের বাংলার ঐতিহ্য এবং ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। আর সবথেকে ভালো লাগা বা আনন্দের বিষয় কী জানো? যে আমরাও কিন্তু এই ঐতিহ্যেরই এক অংশ। তাহলে আজকের মতো শাড়ির সাতকাহন, শাড়ির গল্পকথা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আজকের আড্ডায় ছিলাম আমি অঙ্কিতা চৌধুরী। আবারও খুব তাড়াতাড়ি আড্ডা হবে, গল্প হবে। সকলে খুব ভালো থেকো, ভালো আছি আমরা, ভালো থাকবো। আর যেতে যেতে তোমাদের জন্য রইল আজকের আড্ডার শেষ গান, শাহানা বাজপেয়ীর কণ্ঠে।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন অঙ্কিতা চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা নাটক।

আজকের নাটক মেঘমল্লার, কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ সনত কুমার পাল, সঙ্গীত পরিচালনা লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, প্রযোজনা অশোক বসু মল্লিক। মেঘমল্লার।

0: ওখানে সাপ উড়ে সাপ খেলাচ্ছে, অনেক লোকের ভিড়। দেখি ভিড়ের মধ্যে যদি খুঁজে পাওয়া যায়।
1: শোনো,
0: আমাকে বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ, একটু এদিকে এসো। এই ভিড়ের মধ্যে কাকে খুঁজছো?
0: শুনেছিলাম এই জ্যৈষ্ঠ সংক্রান্তির মেলায় একজন বীণ বাদক আসবেন, আমি তারই সন্ধান করছি।
1: আমি অবন্তীর বাদক সুরদাস। তোমাকে বোধ হয় আমি চিনি, তুমি ইন্দ্রদ্যুম্নের ছেলে প্রদ্যুম্ন না?
0: হ্যাঁ।
1: তোমার বাবার সঙ্গে একসময় আমার খুব বন্ধুত্ব ছিল, আমি কাশী গেলেই তোমার বাবার সঙ্গে দেখা করতাম, তুমি তখন খুব ছোট ছিলে। বাবা কেমন আছেন?
0: বাবা বেশ কিছুদিন হলো মারা গেছে।
1: ও, তো মা
0: কাশীতেই আছেন।
1: তুমি এখন কোথায় আছো?
0: এখানে বৌদ্ধ বিহারে পড়াশোনা করি, বিহারেই থাকি। আপনি এখানে কোথায় আছেন?
1: ওই ওই নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে, জানো?
0: হ্যাঁ হ্যাঁ জানি, ওখানে একজন সন্ন্যাসী থাকতেন।
1: আর সন্ন্যাসী এখনো আছেন? তুমি একদিন সময় করে আমার সঙ্গে ওখানে এসে দেখা করো।
0: আপনি মন্দিরে কতদিন থাকবেন?
1: বলবো বলবো সব বলবো,

0: একদিন তুমি মন্দিরে এসো।
1: যাব।
2: যাব তো বললাম, কিন্তু বিহার থেকে বার হব কেমন করে? আচার্য পূর্ণবর্ধন সব সময় আমাকে চোখে চোখে রাখেন। কে কে কে কে? ও তুমি সুনন্দা, তুমি? হ্যাঁ, এমন করে চোখ টিপে ধরেছিলে যে আমি বড় ভয় পেয়ে গেছিলাম। তুমি কখন এসেছো? আমি তোমাকে এত খুঁজলাম, কই দেখতে পেলাম না তো?
3: আমাকে খুঁজছিস যেন এখানে এসেছে নাকি? যত রাজ্যে সাপুড়ে আর বাজিকর দিন মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে আমি দেখিনি বুঝি।
2: সত্যি বলছি সুনন্দা, সত্যি আমি তোমাকে খুঁজছিলাম। তুমি কাদের সঙ্গে এলে?
3: বন্ধুদের সঙ্গে, কিন্তু তোমার সঙ্গে আমি কথা বলবো না।
2: কেন, আমার অপরাধ?
3: আহা, আমার অপরাধ?

0: তিনি চারদিন হলো মহারাজের ডাকে কৌশাম্বী গেছেন।
1: জানো সুনন্দা, আমার মাঝে মাঝে ভয় হয়, তুমি হিরণ্যনগরের ধনবান সৃষ্টি সামন্ত দাসের মেয়ে, আমার সঙ্গে তোমাকে কি মানায়? তোমাকে যদি না পাই।
0: বাজে কথা বলো না তো, ভালোবাসার জাত ধর্ম নেই, অর্থের মাপকাঠিতে ভালোবাসার বিচার হয়? আমি তোমাকে ভালোবাসি এইটাই সব।
1: তোমার বাবা যদি রাজি না হন?
0: সে পরে দেখা যাবে, তুমি বাঁশি শোনাবে কিনা বলো।
1: হ্যাঁ হ্যাঁ শোনাবো, বাঁশি তোমার কাছেই আছে, বলো কি রাগ শুনবে।
0: তুমি যা শোনাবে।
1: বেশ, তবে শোনো।

0: এই সেই ভদ্রাবতী নদী, ওই তো মন্দির, যেন একটা ধ্বংসস্তূপ। ওর ভিতরে কি মূর্তি আছে কে জানে।
1: এই যে প্রদ্যুম্ন, তুমি এসেছ?
0: হ্যাঁ,
1: এইখানটায় এসো, এই নদীর ধারে বসো, এইখানে বসে কথা হবে। এই নদীর নাম ভদ্রাবতী।
0: আমি জানি।
1: তোমার বাবা একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন, তাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে। প্রতি উৎসবে কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণ আসত।
0: হ্যাঁ, এই কথা আমি কাশীতে মার মুখে শুনেছি।
1: তা তুমি নিজে কিছু শিখেছ নাকি?
0: ওই একটু একটু বাঁশি বাজাতে পারি।
1: বাহ বাহ বাহ, তা মেঘমল্লার রাগ বাজাতে পারো?
0: ভালো না হলেও পারি।
1: বাঁশি আছে?
0: হ্যাঁ।
1: তা একটু বাজাতো।

0: সুন্দর সুন্দর প্রদ্যুম্ন, তোমার সঙ্গে একটা গোপনীয় কথা আছে।
1: কি কথা?
0: তার আগে তোমায় প্রতিজ্ঞা করতে হবে যে এই কথা তুমি কারো কাছে প্রকাশ করবে না।
1: বেশ, কথা দিলাম, এই কথা আমি কারো কাছে প্রকাশ করবো না।
0: নদীর তীরে ওই যে বড় মাঠ, ওর মাঝখানে একটা উঁচু ঢিবি রয়েছে, দেখতে পাচ্ছ
1: ঢিবি?
0: ওই ঢিবিটার উপরে বহু প্রাচীন কালে সরস্বতী দেবীর মন্দির ছিল। শুনেছি এদেশে যত বড় বড় গায়ক বাদক ছিলেন, তারা শিক্ষা শেষ করে আগে ওই মন্দিরে এসে দেবীর পূজা দিয়ে তাকে সন্তুষ্ট করে তবেই সঙ্গীত সাধনা করতেন।
1: তাই বুঝি?
0: সে অনেক দিনের কথা। তারপর মন্দিরটা ভেঙে চুরে আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে একটা ঢিবি। আষাঢ়ী পূর্ণিমার রাত্রে ওখানে বসে নিখুঁতভাবে মেঘমল্লারের আলাপ করলে দেবী সরস্বতী স্বয়ং বাদকের কাছে আবির্ভূত হন।
1: আবির্ভূত হন? ইও কি সত্যি?
0: হ্যাঁ সত্যি। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই তিন মাস যদি তাকে প্রতি পূর্ণিমায় আনতে পারা যায় তবে তার কাছে বাদক সঙ্গীতের সিদ্ধ হয়। দেবীর কৃপায় সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় আর অজ্ঞাত থাকে না। তবে হ্যাঁ, বাদককে অবশ্যই অবিবাহিত হতে হবে। আমি বলছিলাম যে এই সামনের আষাঢ়ী পূর্ণিমায় তুমি এই বিষয় একবার চেষ্টা করে দেখবে নাকি?
1: এও কি সম্ভব?
0: এক মনে সাধনা করলে অবশ্যই সম্ভব। এর সত্যতা তুমি নিজের চোখে দেখো। তোমার অমত না থাকলে এই সামনের পূর্ণিমায় আমি সব ব্যবস্থা করতে পারি।
1: বেশ, ব্যবস্থা করবেন।

0: বিরাজি।
1: খুশি হলাম তুমি মাঝে মাঝে এসো। তোমাকে তৈরি হতে গেলে দু একটা কাজ করতে হবে, সে আমি বলে দেবো, কেমন?

0: আজ সেই আষাঢ়ী পূর্ণিমার রাত, বাইরের আকাশটা বৃষ্টিতে ভেঙে পড়েছে। সাধক সুরদাসের কথা কি ঠিক? সত্যি দেবী সরস্বতীর আবির্ভাব হয়? সে তো পদ্মের মতো নাকি রং তার। দেখাই যাক না। একটু পরে বিহারের সব ভিক্ষুরা প্রার্থনা সেরে যে যার ঘরে চলে যাবে, তখনই বেরিয়ে পড়তে হবে। বাইরে বৃষ্টিটাও থেমেছে, মেঘ কেটে যাচ্ছে। হয়তো হয়তো মেঘের ফাঁকে চাঁদ দেখা যাচ্ছে। দেখি বিহারের পিছন দিকের পথে কেউ আছে কিনা।
1: প্রদ্যুম্ন, তুমি এসেছ?
0: হ্যাঁ,
1: যাও ভদ্রাবতীতে স্নান করে এই রক্ত জবার মালাটি গলায় পরবে। আজ আর তোমার মুক্তি নেই দেবী, তোমারই জন্য আমি তন্ত্র সাধনা করেছি। আমি যখন তোমাকে পেতে চেয়েছিলাম, তুমি প্রত্যাখ্যান করেছিলে। আজ কিভাবে প্রত্যাখ্যান করে আমি দেখব। তন্ত্র বলে তোমাকে বেঁধে তোমার সৌন্দর্য আমি উপভোগ করব। এই যে প্রদ্যুম্ন, স্নান সেরে এসেছ?
0: হ্যাঁ।
1: মন্দিরের পাশে ওই বেদিতে বসো, আমি পুজো সেরে নিই। তোমার পাশে ওই মড়ার মাথা খুলি আছে, ওর মধ্যে তেল সলতে দেওয়া আছে, প্রদীপের মতো করে ওটা জ্বেলে দাও।
0: দিচ্ছি।

0: ওইখানে ঢিবিটার উপরে বসো, এবার তোমার কাজ শুরু করো। দেবী ধ্যান করতে করতে বাঁশিতে মেঘমাল্লার বাজাও।
1: বেশ, এই আমি বাঁশিতে সুর তুললাম।

ওই দেখো দূরে আকাশের দিকে তাকিয়ে দেখো প্রদ্যুম্ন, দেখতে পাচ্ছ? পাচ্ছ ওই যে মাঠের মাঝখানে শত পূর্ণিমার অপরূপ আলোর মণ্ডলে ওই যে জ্যোৎস্নাবরণী অনিন্দ সুন্দরী তরুণী, দেখো দেখো ওর নিবিড় কৃষ্ণ কেশরাজি অযত্ন বিন্যাস্ত ভাবে ওর গ্রীবাদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে। দেখো দেখো ওর ওর ওই আয়ত নয়নের দীর্ঘ কৃষ্ণপক্ষ যেন কোনো স্বর্গের শিল্পীর তুলে দিয়ে আঁকা। ওই ওই ওই দেবী, ওই দেবী সরস্বতী, দেখলে তো দেখলে তো

0: আমার কথা সত্যি না মিথ্যে দেখলে?
1: হ্যাঁ হ্যাঁ দেখলাম। আলোর জ্যোৎস্নায় স্নান করতে করতে দেবী এসেই মিলিয়ে গেলেন।
0: ঠিক আছে ঠিক আছে, এবার তুমি বিহারে ফিরে যেতে পারো।

ভদ্রাবতীতে জোয়ার এসেছে, এত ঢেউ তো কোনোদিন দেখিনি। ও কি, ঢেউয়ের মধ্যে দেবী পথ হারিয়ে ফেলেছেন, তিনি যতই ওপরে ওঠার চেষ্টা করছেন জলের ঢেউ ততই তাকে বাধা দিচ্ছে।

0: গাছটা আমার দিকে তেড়ে আসছে, ওর চোখ দুটো জ্বলছে।
1: একটা একটা ভয়ঙ্কর মাছ ছুটে আসছে দেবীর দিকে।
0: কে আছো? আমাকে তীরে পৌঁছে দাও, ভদ্রাবতীর ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। অনেকগুলো হিংস্র পাখি আমার পা দুটো টুকরে দিচ্ছে।
1: ওই মাছগুলো দেবীর পা দুটো ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে। প্রাণপণে তীরে আসার চেষ্টা করছেন দেবী। ও কি, ওটা কার মুখ? সুরদাস
0: আমার দিকে চেয়ে ওই ভয়ঙ্কর মাছটা আসছে। আমাকে ছেড়ে দাও, আমি নদীর তীরে যাবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।

0: এই কথা তুমি আমায় আগে জানাওনি কেন প্রদ্যুম্ন?
1: আমি আপনাকে জানাতে চেয়েছিলাম আচার্য, কিন্তু সুরদাস নিষেধ করেছিলেন বলে জানাইনি, মানে আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ।
0: তবে এখন বলতে এসেছো কেন?
1: এখন আমার মনে হচ্ছে কারো অনিষ্ট করেছি আমি।
0: জানতাম এরকম একটা কিছু ঘটবে, তা আমি জানতাম। পদ্ম সম্ভব আর তার কতকগুলো কাণ্ড জ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্ম কর্ম সব লোপ করতে বসেছে। স্বার্থ সিদ্ধির জন্য এরা না করতে পারে এমন কোনো কাজ নেই। আর প্রদ্যুম্ন, তোমার এই অবাধ্যতা আর অযথা কৌতুকপ্রিয়তাই তোমার সর্বনাশের কাল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছো। দেবী সরস্বতী বন্দিনী হয়েছেন আর তুমি তাকে বন্দী করায় সাহায্য করেছো।
1: আমি?
0: হ্যাঁ তুমি। এই সব কুসংসর্গ থেকে দূরে রাখার জন্যই আমি বিহারের কোনো ছাত্রকেই বাইরে যাবার অনুমতি দিইনি। আচ্ছা, এই সুরদাস লোকটা দেখতে কেমন?
1: খুবই কুৎসিত, চোখ দুটো ভীষণ বড়, জটা আর দাড়িতে ভর্তি, কপালে সর্বদা তিলক কেটে থাকে।
0: জানি, তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, আর তার বাড়ি অবন্তিতে নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণার্থ, নিজের কার্য সিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যে পরিচয় দিয়েছে।
1: তাহলে আসল সুরদাস কে, যিনি সঙ্গীত সাধক ছিলেন?
0: সেই ইতিহাস বলছি, শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে, অর্থাৎ যে ঢিবিটার কথা বললে, ওইটা একসময় হিন্দুদের বিখ্যাত তীর্থস্থান ছিল। একবারই গুণার্ঢ আর অবন্তীর প্রসিদ্ধ গায়ক এবং বাদক সুরদাসের সঙ্গে আষাঢ়ী পূর্ণিমা রাতে ওই স্থানে উপস্থিত ছিল। সুরদাস বাঁশিতে আলাপ করছিল মেঘমল্লার।

0: সুরদাস
1: দিদি,
0: তোমার বাঁশি শুনে আমি খুব খুশি হয়েছি। আজ থেকে তুমি মেঘমল্লারে সিদ্ধ হলে সঙ্গীতের সমস্ত বিষয়ে তুমি সিদ্ধি লাভ করলে। বলো, তুমি কি বর চাও?
2: দেশের সমস্ত সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ আসন পাই।
0: তথাস্তু, তুমি কি বর চাও গুণাঢ্য?
3: আমি?
0: হ্যাঁ, বলো, তুমি কি বর চাও?
3: তোমার সৌন্দর্য আমাকে পাগল করেছে, আমি তোমাকে পেতে চাই।
0: আমাকে পাওয়া তোমার মতো নির্গুণের কাজ নয়। কলাবিদ্যায় তোমার কোনো গুণ নেই। অনেক জন্ম ধরে সাধনা না করলে কি আমাকে পাওয়া যায়? তুমি মূর্খ, সাধনা করো।
3: একি দেবী চলে গেলেন? বেশ, তোমাকে আমি পাবই। সুজাপথে না হয় তন্ত্র সাধনা করে তোমাকে আমি বন্দিনী করব।
4: তারপর?
5: বহুদিন গুণার্থের কোনো সংবাদ জানতাম না। ভেবেছিলাম সে দেশ থেকে চলে গেছে, কিন্তু তোমার কথায় মনে হচ্ছে কাল রাত্রে সে তোমার সাহায্যে তার উদ্দেশ্য সফল করেছে।
4: এখন তাহলে উপায়?
5: তুমি এক্ষুনি গিয়ে তার সন্ধান করো, দেখো সে মন্দিরে আছে কিনা, যদি থাকে আমাকে সংবাদ দিও, দেখি কি করা যায়।
4: কই, ভিতরে তো কেউ নেই? সন্ন্যাসী তবে কি চলে গেলেন? দেবী সরস্বতীকে বন্দি করে সন্ন্যাসী পালিয়েছে, এ আমি কি করলাম? আমার দোষেই দেবী বন্দিনী হলেন। মাগো, আমি অন্যায় করেছি, এই পাপ থেকে আমাকে মুক্তি দাও মা, মুক্তি দাও মা, মুক্তি।

0: এমন জরুরি কথা যে দুপুরবেলায় আমায় দেখে পাঠালি?
1: সুনন্দা, একটা বিশেষ কাজে কদিনের জন্য বিদেশ যাচ্ছি, কিছুদিন তোমাকে দেখতে পাবো না, তাই।
0: বিদেশে যাচ্ছ তাহলে?
1: একটা জরুরি কাজে।
0: কি কাজ? কাজে আমাকে বলা যাবে না?
1: বিদ্যা শিক্ষার জন্য যাচ্ছি।
0: বিদ্যা শিক্ষার জন্য? কবে ফিরবে?
1: শীঘ্র।
0: বারাণসীতে তোমার মাকে জানিয়েছো যে তুমি বিদেশে যাচ্ছ?
1: না, তুমি ছাড়া একথা আর কেউ জানে না। তুমি কথা দাও এই কথা আর কাউকে বলবে না।
0: বেশ, কথা দিলাম। কিন্তু কিন্তু তুমি যাবে কোথায়?
1: কাঞ্চি, উত্তর কোশল, মগধ, এইসব জায়গায়।
0: কবে যাবে?
1: কাল ভোরে।
0: কাল ভোরে? এত তাড়াতাড়ি? দেখো, কাউকে না জানিয়ে তোমার এইভাবে চলে যাওয়াটা আমার আমার ভালো লাগছে না।
1: তোমাকে তো জানালাম।
0: কিন্তু এই বিহারে আচার্যরা আছেন, আছেন শিল্পী, চিত্রকর, বহু বিদ্যার পণ্ডিতেরা, তাদের কাছে শিক্ষা শেষ না করে তুমি বিদেশে যাচ্ছ কেন?
1: শিক্ষার তো আর শেষ নেই সুনন্দা।
0: জানি, কিন্তু তারও তো একটা নিয়ম আছে। দেখো প্রদ্যুম্ন, আমার মনে হচ্ছে তুমি তুমি আমার কাছে কিছু গোপন করতে চাইছো।
1: না না না না, তা কেন?
0: তুমি শপথ করে বলো।
1: সুনন্দা,
0: কি হয়েছে তোমার? আমি কি তোমার কাছে কোনো দোষ করেছি?
1: না না না, আসলে আসলে আমার মনের মধ্যে একটা একটা ঝড় বইছে, আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। আমার পড়াশোনায় মন বসে না, বাঁশি বাজে।

0: দেখতে ভালো লাগে না।
1: কেন কেন এরকম হয় বলো, বলো আমাকে বলো।
0: বলতে পারলে তো বেঁচে যেতাম।
1: তোমার কি হলো? আমার ভীষণ ভয় করছে জানো। জানো কাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি।
0: কি স্বপ্ন?
1: একটা একটা পাহাড়ের গায়ে পাথরের উপর বসে একটা লোক বাঁশি বাজাচ্ছে। একটু পরেই অনেকগুলো ভয়ঙ্কর সাপ তাকে ঘিরে ফেললো। বাঁশির সুরের তালে তালে ফনা দুলি ওরা যেন নাচতে থাকলো। বাঁশি বাজাতে বাজাতে লোকটা একসময় ক্লান্ত হয়ে পড়ল। আর হঠাৎ একটা অজগর সাপ লোকটাকে জড়িয়ে ধরল। বাঁশি থেমে গেল। তারপর সেই বীভৎস সাপ।
0: শুনুন না,
1: আমার ভীষণ ভয় করছে। তুমি যেও না, তুমি যেও না।
0: সুনন্দা শান্ত হও।
1: তুমি যাবে না বলো?
0: আমাকে যে যেতেই হবে,
1: যেতেই হবে। তোমাকে দেখতে না পেলে আমার খুব কষ্ট হবে। আমি একা এখানে।
0: তোমার তোমার চোখে জল, ছি, কাঁদে না।
1: আমাকে ভুলে যাবে না তো?
0: তোমাকে কি ভুলতে পারি সুনন্দা, নাকি ভোলা যায়? তুমি আমার জন্য অপেক্ষা করবে তো?
1: করব, সারা জীবন ধরে অপেক্ষা করব। আমি কথা দিলাম।
0: আজ আমি নিশ্চিন্ত। বেলা গড়িয়ে পড়েছে, যা ফিরে যা।
1: না, তুমি গেলে তারপর আমি যাব।
0: সুনন্দা,
1: প্রতিদিন সন্ধ্যেবেলায় এই গাছের তলায় পথের দিকে চেয়ে আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি তুমি আসবে, আমাকে আবার বাঁশি শোনাবে।
0: সুনন্দা,
1: আমি ভদ্রাবতী নদীর ধারে বালুর চরে তোমার নাম লিখে অপেক্ষায় থাকব। নদীর ঢেউ যদি ছুটে এসে সেই নাম মুছে দেয়, আমি আবার লিখব তোমার নাম। তোমার জন্য দশপারমিতার মন্দিরে রোজ পুজো দেব। আমি তোমার নামে প্রার্থনা করব, বলবো ওকে ভালো রেখো, ওকে সুখে রেখো।

0: দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। কাশী, উত্তর কোশল, মগধ, এর প্রায় সব জায়গায় খুঁজে দেখলাম, কোথাও সন্ন্যাসীর দেখা পেলাম না। এই যে ভদ্র, শুনছেন?
1: আমাকে বলছো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কোন রাজ্য?
1: মগধ।
0: আমি নতুন এসেছি, একজনের সন্ধান চাই।
1: আগে বলো, মানুষের না পশুর?
0: না না, পশুর হবে কেন, একজন মানুষের খোঁজ করছি।
1: তাই বলো, কারণ এখন সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো, মানুষ পশুকে খুঁজছে, পশু মানুষকে।
0: তার মানে
1: মানুষের মনোপ্রবৃত্তি গুলো কিছুদিন হলো পশুবৃত্তির মতন হয়ে গেছে। হ্যাঁ, ছাত্ররা অধ্যয়ন করে না, গুরুজনদের সম্মান করে না, শিল্পী ছবি আঁকেন না, সুরসাধক সুর সাধনা করেন না, রাজা প্রজাদের চিন্তা করেন না, নারী তাদের স্বভাবজাত লজ্জা ত্যাগ করে গুরুজনদের সঙ্গে সমান তালে তর্ক বিতর্কে নেবেছে। সব মিলিয়ে দেশের সংস্কৃতিতে একটা বিশৃঙ্খলা এসেছে।
0: সে কি?
1: হ্যাঁ, এই তো সেদিন মগধের বিখ্যাত ভাস্কর মিহির গুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতের মূর্তি তৈরি করছিলেন এক বছর আগে, কিন্তু মূর্তি শেষ হলে দেখা গেল তা ভগবান তথাগতের নয়, মগধের দুর্দান্ত দস্যু দমনকের।
0: আপনি কি বলছেন ভদ্র?
1: ঠিকই বলছি। তক্ষশিলার বিখ্যাত দার্শনিক ওই যমুনাচার্য মীমাংসা দর্শনের ভাষ্য প্রণয়নে নিযুক্ত ছিলেন, হঠাৎ তার এমন অবস্থা যে তিনি তার সূত্রের অর্থই খুঁজে পাচ্ছেন না, দেশটা রসাতলে গেল ভাই, রসাতলে গেল। হ্যাঁ, তুমি যেন কাকে খুঁজছিলে?
0: একজন সন্ন্যাসীকে, দেখতে ভীষণ আকৃতি,

0: মাথায় রক্ত তিলক, জটা, কাপালিকের মতো আপনি দেখেছেন?
1: না, ওরকম কাউকে তো চোখে পড়েনি। খুঁজে দেখো যদি পাও।

0: উফ, আর পারছি না। মগধের এই উরবিল্ল গ্রামটি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও সন্ন্যাসীকে পেলাম না। বাহ, এই জায়গাটি বেশ সুন্দর তো। পাহাড়, তার গায়ে ছোট্ট একটা কুটির, পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নেমেছে, ওধারে ঝর্ণার জল সমতল ভূমিতে এসে ছোটখাটো একটা দিঘির সৃষ্টি করেছে। বাহ, একটা ঘাটও রয়েছে দেখছি। হ্যাঁ, ওখানে একটু জল খাওয়া যাক। এ কি, কেউ জলে নেমে কুমুদ ফুল তুলছে? তবে কি দেবী? হ্যাঁ হ্যাঁ, সেই মুখ, কিন্তু দূরের ওই ফুলটা কিছুতেই তুলতে পারছেন না। দেখি একটু যাওয়া যাক।
1: কে তুমি? আমাকে ওই ফুলটা তুলে দেবে?
0: হ্যাঁ দেব, তবে একটা কথা, ফুল তুলে দিলে আমাকে কিছু খেতে দিতে হবে, সারাদিন আমি কিছু খাইনি।
1: ওমা, তবে থাক, ফুল আনতে হবে না, তুমি আমার সঙ্গে এসো, কুঠিরের মধ্যে খাবার আছে, তোমাকে খেতে দেব।
0: না না, ওই তো সামনেই ফুলটা আছে, জলও খুব বেশি নয়, দাঁড়াও ফুলটা তুলে দিই।

0: বেশ সুন্দর পায়েস তো, এমন জিনিস আমি কোনোদিন খাইনি।
1: তোমার ভালো লেগেছে?
0: ভালো, এ যেন অমৃত। আচ্ছা তুমি কি এখানেই একা থাকো?
1: না, এক সন্ন্যাসী থাকেন, তবে বেশিরভাগ সময় আমাকে একা থাকতে হয়।
0: কেন?
1: মাঝে মাঝে সন্ন্যাসী কোথায় চলে যান, ফেরেন বেশ কিছুদিন বাদে, তখন আমাকে একা থাকতে হয়।
0: তোমার ভয় করে না?
1: হ্যাঁ, মাঝে মাঝে ভয়ে ঘুমাতে পারি না। চারিদিকে জঙ্গল, কত জন্তু জানোয়ার, ভয়ে সারা রাত আমি জেগে কাটাই। তুমি আমার সঙ্গে থাকবে যতদিন না সন্ন্যাসী আসেন? তোমাকে আমি আরো সুন্দর পায়েস রান্না করে খাওয়াবো।
0: থাকবো থাকবো, কিন্তু তুমি সন্ন্যাসীর কাছে এলে কিভাবে?
1: তা তো জানি না, তবে সন্ন্যাসীর মুখে শুনেছি আমি নাকি বিদিশার পথের ধারে অজ্ঞান হয়ে পড়েছিলাম, তিনিই আমাকে এখানে তুলে এনেছেন।
0: তিনি কোথায়?
1: দিন কয়েক আগে তিনি বেরিয়েছেন, কবে আসবেন ঠিক নেই। তুমি আমার কাছে থাকবে তো?
0: হ্যাঁ থাকবো থাকবো।
1: খাও, আমি জল নিয়ে আসছি।
0: তোমার কাছে থাকতে পাওয়া, সে যে আমার শত জন্মের পুণ্য।

0: আমি আমি প্রদ্যুম্ন। ঘরের মধ্যে একা বসে কি ভাবছো, বাইরে আসবে না?
1: বাইরে যেতে আমার ভয় করে।
0: ভয় কি, আমি তো আছি, এসো।
1: দেখো দেখো, জ্যোৎস্না, পাহাড় আর ঝর্ণাটাকে কি সুন্দর দেখাচ্ছে না?
0: আজ কি তিথি জানো?
1: কি তিথি?
0: পঞ্চমী।
1: তাই বুঝি।
0: আজকে তিথির কথা তোমার মনে পড়ে না?
1: না,
0: কিচ্ছু মনে পড়ে না। ওই যে পাহাড়, ঝর্ণা, ওপরে নীল আকাশ, তার গায়ে মেঘগুলো ভেসে যাচ্ছে, সেই মেঘের ওপারে একটা দেশ আছে, সেই দেশে গেছো কোনোদিন?
1: না তো। সে কার দেশ?
0: তোমার দেশ।
1: যা, আমার দেশ হবে কেন? আমি তো বিদেশার মানুষ।
0: না না, তুমি বিদেশার মানুষ নও, তুমি স্বর্গের দেবী।

0: শুভ্রা বরণী, একবার চেষ্টা করে দেখো তো মা, মনে পড়ে কিনা একটা স্বপ্নের দেশে আলোর মেলায় এক অপরূপ সুন্দরী নারী বীণা বাজিয়ে চলেছে।
1: পারছি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না।
0: তুমি তুমি বাঁশি শুনবে?
1: বাঁশি?

0: কেমন লাগলো সুরটা? কি হলো, কথা বলছো না কেন?
1: তোমার বাঁশির সুরে এত কষ্ট আছে কেন? সারা শরীর জুড়ে আমার যন্ত্রণা হচ্ছে
0: মা।
1: আমার সামনে দিয়ে কত হাঁস জলে ভেসে যাচ্ছে, ওরা যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে, অথচ ওদের কাছে আমি যেতে পারছি না। ওই যে ঝর্ণাটা, ওর জলের ধারার মধ্যে একটা সুর শুনতে পাচ্ছি। ওই যে আকাশের বুকে তারার মেলায় গ্রহদের আঙিনা জুড়ে কি যেন উৎসব হচ্ছে, ওরা ওরা আমার দিকে চেয়ে কি যেন বলছে, অথচ আমি কিছু বুঝতে পারছি না কেন।
0: আজ যে পঞ্চমী তিথি মা, সারা বিশ্ব জুড়ে তোমার আসন পাতা হয়েছে।
1: ওই দেখো, দিঘির পদ্মগুলো আমাকে দেখে তাদের পাপড়ি মেলে দিয়েছে। একটা রাজহাঁস তার চারপাশে সাঁতার কাটছে, পদ্ম পাতায় জল, দেখো ওরা কাঁদছে, তবু আমি ওদের কাছে যেতে পারছি না কেন। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও।

0: শোনো, এই যে শোনো শোনো,
1: আমাকে বলছেন?
0: হ্যাঁ, তোমাকে বলছি। তুমি না সেদিন একজন সন্ন্যাসীর খোঁজ করছিলে?
1: হ্যাঁ হ্যাঁ, আপনি তার সন্ধান জানেন?
0: তার মতন দেখতে একজন লোক সামনের ওই দিঘিটায় পুঁটলা পুঁটলি দেখে স্নান করতে নেমেছে, তবে লোকে বলছে সে তো একজন গোবদ্ধি। এই বেলা যাও যদি দেখতে চাও।
1: আচ্ছা
0: শোনো, তুমি তো সেদিন বলছিলে তুমি একজন বিদেশি, তাই এই বয়সে পথে বেরিয়েছো কেন?
1: বিদ্যার্জনের জন্যে, একজন মনের মতো গুরুর সন্ধান করছি।
0: তা গোবদ্ধির কাছে কি শিখবে?
1: ওই বিদ্যেটাই শিখব।
0: ভালো, তাহলে গিয়ে দেখো পাও কি না।
1: কেমন আছেন?
2: কে কে তুমি? প্রদ্যুম্ন, তুমি এখানে?
1: খুব আশ্চর্য হচ্ছেন না?
2: একটু হচ্ছি বই কি, তবে তবে মনে মনে জানতাম একদিন তুমি আসবে। সত্যি কথা বলতে কি, আমিও তোমাকে খুঁজছি।
1: মিথ্যে কথা! আপনার কথায় বিশ্বাস করে আমি যে সর্বনাশ করেছি, তা থেকে মুক্তি পাবার উপায় কি?
2: আমি অনুতাপদগ্ধ হচ্ছি প্রদ্যুম্ন। দেবীকে আমি বন্দি করেছি ঠিকই, কিন্তু মনে তো আমার শান্তি নেই।
1: জানেন দেশের কি সর্বনাশ আপনি করেছেন? দেশের শিল্প সংস্কৃতি আজ লোপ পেতে বসেছে। আপনি বলুন দেবীর মুক্তি পাওয়ার উপায় কি?
2: সে বড় কঠিন কাজ, তুমি কি পারবে?
1: যত কঠিনই হোক।

0: আপনি বলুন, আমি পারবো।
1: আমার কাছে মন্ত্রপুত জল আছে, সেই জল দেবীর গায়ে ছিটিয়ে দিলেই তিনি মুক্তি পাবেন। কিন্তু
0: কিন্তু কি,
1: এই মন্ত্রপুত জল দেবীর গায়ে যে ছিটিয়ে দেবে সে চিরকালের মতো পাথর হয়ে যাবে।
0: পাথর হয়ে যাবে?
1: হ্যাঁ, পারবে, পারবে কাজ করতে বলো।
0: পারবো
1: প্রদ্যুম্ন।
0: শিল্প সংস্কৃতিকে হারিয়ে মানুষ হয়ে বেঁচে থেকে লাভ কি?
1: প্রদ্যুম্ন,
0: আমাকে মন্ত্রপুত জল দিন।
1: তোমার ভয় করছে না?
0: কিসের ভয়, মরণ তো একবারই আসে। যে পাপ আমি করেছি এটাই তো তার শাস্তি।
1: প্রদ্যুম্ন,
0: দেহটা পাষাণ হয়ে গেলে সব নিশ্চুপ, আর তো বাঁশি বাজাতে হবে না। ওই পাহাড়ের গায়ে হাজার পাথরের সঙ্গে মিশে থাকব, হয়তো হয়তো যুগ যুগান্তের কোনো শিল্পী, কোনো চিত্রকর, কোনো সঙ্গীত সাধক আমার বুকে দাঁড়িয়ে ছবি আঁকবে, সুর সাধবে। আমি পাষাণ হয়ে দেখব আগামী দিনের শিল্প সংস্কৃতিকে।
1: কিন্তু তোমার মা?
0: মা? অনেক দিন দেখিনি মাকে। বারাণসীতে হয়তো এখনো বাতায়ন পথে, সন্ধ্যার আকাশের দিকে চেয়ে তিনি আমার কথাই ভাবছেন। কি করে যাব মা তোমার কাছে? যদি কখনো আমাকে খোঁজো, দূরে দূরে ওই আকাশের সন্ধ্যা তারার দিকে তাকিয়ে থেকো। যদি কারো বাঁশি শোনো তুমি আমাকে ভেবো। যদি কোথাও পাহাড়ের গায়ে বেত বনের ছায়ায় কোনো পাথর দেখো, তাকে একবার স্পর্শ করো, আমাকে পাবে।

0: তুমনো?
1: এই যন্ত্রণা থেকে আমি তোমাকে মুক্তি দেব মা।
0: তুমনো কি বলছো তুমি?
1: কাছে এসো, তোমার এই অপরূপ রূপ আমি শেষবারের মতো দেখিনি।
0: কি ওই কোমর নুলে জলটা তুমি আমার গায়ে দিচ্ছ কেন?
1: আজ থেকে তোমার এই বন্ধনের মুক্তি।

আমি সংস্কৃতি, আমি সমাজ, আমি নিয়ম, আমি সঙ্গী, আমি বিদ্যা, আমি জীবন থেকে মহা।

দেহটা অবশ হয়ে আসছে দূরে ওই আকাশটায় পাহাড়ের কোলে। কি অপূর্ব আলোর ছটা, দেবী স্বর্গে চলেছে। মা গো, এই অবাধ্য সন্তানের শেষ প্রণাম গ্রহণ করো মা।

0: সেই জন্যই তো এই সংসারের সমস্ত বন্ধন কাটিয়ে আমি আপনার আশ্রয়ে এসেছি।
1: কিন্তু কতদিন সেই কৈশোর থেকে যৌবন থেকে বার্ধক্যে পৌঁছেছ আজ, তবু আর কতদিন?
0: মৃত্যু পর্যন্ত, মৃত্যুতেই তো জীবনের ছেদ।
1: তা ঠিক সুনন্দা, মৃত্যুতেই জীবনের ছেদ। সংসারের নিত্যদিনের টানা পড়েন, প্রেম প্রীতি ভালোবাসা সবই শেষ হয়ে যায়। কিন্তু কিন্তু স্মৃতি মহাকালের রথের চাকায় সে তো বারবার ফিরে আসে। ছেলেটাকে তো আমিও ভালোবাসতুম, আমার বুকটার মধ্যেও তো একটা একটা যন্ত্রণা হচ্ছে সুনন্দা। কতদিন হয়ে গেল সে চলে গেছে, সময় তার গতি তো থামিয়ে দেয়নি। দিন মাস বছরের সংখ্যা মনে নেই, তবু প্রতিদিন ভদ্রাবতীর তীরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছুটে যায়। যত দূর দৃষ্টি যায় চেয়ে দেখি, পাই না, কিছু পাই না। আবার সূর্যাস্তের সময় নদীর তীরে ফিরে আসে, সূর্য ডুবে যায় দিগন্ত বিস্তৃত প্রান্তরে, যখন অন্ধকারে ছেয়ে যায় জোনাকিরা জলে নিভে, আকাশ ভরা তারার মাঝে তাকে আমি খুঁজি সুনন্দা, তবু পাইনি, তবু পাইনি।
0: মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি, কোন এক পাহাড়ে বেতের জঙ্গল আর বাঁশবনের মধ্যে লুকোনো আছে এক অর্ধভগ্ন পাষাণ মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেত গাছ হাওয়ায় দুলছে, বাঁশবনে শিরশির শব্দ হচ্ছে, দীর্ঘ দীর্ঘ বেতদণ্ডের ছায়ায় পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে আছে। সে অন্ধকার অর্ধরাত্রে জনহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবলই বাজছে মেঘমল্লার
1: সুনন্দা।
0: ভরে উঠে দেখি, কোথায় পাহাড়, কোথায় বেতবন, কার ভাঙা পাষাণ মূর্তি, কিসের এইসব অর্থহীন দুঃস্বপ্ন আচার্য?
1: জানি না, আমি আমি কিচ্ছু জানি না সুনন্দা।
0: তবু আমাকে তো অপেক্ষা করতেই হবে। আমি যে বলেছিলাম আমি অপেক্ষা করব, ভদ্রাবতীর বালুর চরে তোমার নাম লিখব, তোমার জন্য প্রার্থনা করব, ভালো রেখো, সুখে রেখো তাকে। জ্যোৎস্না রাতে বিহারের নির্জন পাষাণ অলিন্দে দাঁড়িয়ে তোমার অপেক্ষায় থাকব, সকাল থেকে সন্ধ্যে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি তোমার জন্য অপেক্ষা করব। দেখো আমি ঠিক

মেঘমল্লার নাটকের অভিনয় এখানেই শেষ হলো। কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ সনত কুমার পাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গুণাঢ্য বসন্ত চৌধুরী, পূর্ণবর্ধন শোভনলাল মুখোপাধ্যায়, জনৈক ব্যক্তি কালীপদ চক্রবর্তী, সুরদাস দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, দেবী সরস্বতী কৃষ্ণা পাল, সুনন্দার ভূমিকায় শাওলি মিত্র ও প্রদ্যুম্ন দীপঙ্কর দে, যন্ত্রানুষঙ্গ দুলাল রায়, রবীন গঙ্গোপাধ্যায়, নির্মল বিশ্বাস, দেবব্রত গঙ্গোপাধ্যায়, বিপ্লব মণ্ডল, দেবাশিস গঙ্গোপাধ্যায়, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়।

0: সম্পাদনা নারায়ণ পাল, প্রযোজনা অশোক বসু মল্লিক।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আধুনিক গান, প্রথমে লতা মঙ্গেশকর।

আধুনিক গান শুনলেন আকাশবাণী মৈত্রী। খবর একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআই লেনদেন একটি মাইল ফলক। 2016 সালে চালু হওয়ার পর থেকে এই লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সে দেশে বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত

সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নিচ্ছেন। এর আগে শ্রী দোভাল চীনা উপরাষ্ট্রপতি হান জেং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সরকার আটা ও অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু করছেন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই ব্যবস্থা 10 বছর পূর্ণ করেছে ভারত। 2016 সালের 25শে আগস্ট চালু হওয়া ইউপিআই এর মাধ্যমে লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর 10 দশকের সফল পরিষেবার প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআইকে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। দেশবাসীকে তাঁদের ইউপিআই সংক্রান্ত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউপিআই এর বিশাল ব্যাপ্তি ও প্রসার এমন একটি বিষয় যা নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত। ইউপিআই এর কার্যক্রমে 10 বছর পূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন যে উদ্ভাবনের মাধ্যমে ভারতের রূপান্তরের যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারণ করেছেন, ইউপিআই তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট ব্যবস্থা হিসেবে ইউপিআইকে অভিহিত করে তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের ফলেই মানুষ দ্রুত নিরবচ্ছিন্ন নিরাপদ লেনদেনের এই সুবিধা পেয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে যে বার্ষিক লেনদেনের পরিমাণ 2016-17 সালে 1.78 কোটি থেকে বেড়ে 2025-26 সালে 24,162 কোটিরও বেশিতে পৌঁছেছে। একই সময়ে লেনদেনের মূল্যমানও 7,000 কোটি টাকা থেকে বেড়ে প্রায় 314 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মন্ত্রক আরও জানিয়েছে যে ইউপিআই ব্যবস্থা এখন সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবেও আত্মপ্রকাশ করেছে। বর্তমানে 11টি দেশে এই

0: সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স সি ডটের 43তম প্রতিষ্ঠা দিবসে সেসেনিয়া দেশের টেলিযোগাযোগ ক্ষেত্রে রূপান্তরে সি ডটের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং দুর্যোগ সহনশীল যোগাযোগ নেটওয়ার্কে সি ডটের বিভিন্ন উদ্ভাবনীমূলক কাজের কথাও তুলে ধরেন।
1: It will be defined by ensuring that connectivity and the networks that we evolve are trusted, are resilient, are intelligent, and most importantly, are secure. Now, as India marches on her journey, that as CDOT marches from lab to market and from research to development and globally marketing those developmental products, that the spirit of India's journey.
0: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ চীনের উপরাষ্ট্রপতি হান জেং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে যে বিশেষ প্রতিনিধিদের আলোচনার 25তম পর্বের আগে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া দুদেশের নেতাদের মধ্যে হওয়া ঐকমত্যের ভিত্তিতে অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে তারা আলোচনা করেছেন। শ্রী দোভাল আজ সেদেশে বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নিচ্ছেন। প্রতিরক্ষা উৎপাদন বিভাগের সচিব সঞ্জিত কুমার বলেছেন যে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। 2013-14 অর্থ বছরের প্রতিরক্ষা উৎপাদনের মূল্য ছিল 43,000 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থ বছরে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে 1.78 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। নতুন দিল্লিতে আয়োজিত অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স ম্যানুফ্যাকচারিং বিষয়ক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় শ্রী কুমার দেশের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার দ্রুত অগ্রগতির উপর আলোকপাত করেন এবং উদ্যোক্তা ও শিল্প সংশ্লিষ্টদের মৌলিক গবেষণা ও উন্নয়নে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান। তিনি আরও বলেন, যারা মৌলিক উদ্ভাবনের কঠিন পথটি বেছে নেন তারাই প্রকৃত বিজয়ী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার আটা ও অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আটা, ময়দা, সুজি এবং অন্যান্য গমজাত পণ্য বিদেশে রপ্তানির পথ প্রশস্ত হল। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশনালয় DGFT-র জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গমের আটা ও সংশ্লিষ্ট পণ্যগুলির পরিবর্তিত রপ্তানি নীতি অবিলম্বে কার্যকর হয়েছে। এদিকে অপর একটি বিজ্ঞপ্তিতে DGFT জানিয়েছে, নির্দিষ্ট কিছু প্রজাতির গম এবং ডুরাম গমের রপ্তানি নীতিরও পরিবর্তন করা হয়েছে। এর আগে যেসব পণ্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এর ফলে ওইসব পণ্যগুলির রপ্তানিতে আর কোনো বাধা রইল না। সংসদে বারবার অচলাবস্থা সৃষ্টির জন্য বিরোধী দলগুলো সমালোচনা করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন যে দেশের সংবিধান বিরোধী দলগুলিকে প্রশ্ন করা, প্রতিবাদ জানানো এবং ভোট দেওয়ার অধিকার দিলেও সংসদ অচল করে দেওয়ার মতন পরিস্থিতি তৈরির অনুমতি দেয় না, যার মাধ্যমে রাজনৈতিক দাবি পূরণ না করা হলে তারা সংসদের কার্যক্রম বন্ধ করে দিতে পারে। আজ একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত নিবন্ধে শ্রী রিজিজু বলেন, সংসদ ভারতের জনগণের সম্পত্তি, কোনো রাজনৈতিক দলের নয়। তিনি সরকারের পক্ষ থেকে গঠনমূলক আলোচনার আন্তরিক প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য বিরোধী নেতাদের অভিযুক্ত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন সংক্রান্ত আলোচনার মতো সরকারি উদ্যোগগুলির কথাও তুলে ধরেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সফর শুরু করছেন। অর্থমন্ত্রক জানিয়েছে, সফরকালে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আরও বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে। শ্রীমতী সীতারামন টরন্টোয় কানাডার বিদেশমন্ত্রী ফ্রাঙ্কোস ফিলিপ স্যাম্পেনের সঙ্গে ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আগামীকাল থেকে আগামী মাসে 2 তারিখ পর্যন্ত ভিয়েতনাম, লাওপিডিয়ার এবং পালাউ সফরে যাচ্ছেন। ভিয়েতনামে তিনি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। লাওপিডিয়ারে তিনি ঐতিহাসিক সম্পর্ক

0: অনুষ্ঠানের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবেন। পালাউ সফরে তিনি 55তম প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশ নেবেন এবং পালাউয়ের নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন। ভারতীয় জনতা পার্টি পাঞ্জাবি আসন ও বিধানসভা নির্বাচনে 117টি আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। পাতিয়ালায় গতকাল প্রথম আঞ্চলিক বৈঠকে বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। কলম্বোয় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শেষ পাওয়া খবরে শ্রীলঙ্কা 5 উইকেটে 145 রান করেছে। পাসিন্দু সুরিয়াওয়ান্দারা অর্ধশত রান করেছেন। এর আগে বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ভারত প্রথম ইনিংসে 9 উইকেটে 503 রান করে। দেবদত্ত প্যারিকাল এবং ধ্রুব জুরেল 100 রান করেছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রা ইউপিআই লেনদেনের একটি মাইল ফলক। 2016 সালে চালু হওয়ার পর থেকে এই লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এর পরেই।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজকে বাংলা ব্যান্ডের গান নিবেদনে বাপ্পি লাহিড়ি। আমরা সকলেই জানি বাপ্পি লাহিড়ি একজন মহান সুরকার এবং তার সঙ্গে সঙ্গে তিনি গায়ক এবং বাংলা ব্যান্ডের গানও তিনি গেয়েছেন। তাই আজকে একটু নতুনত্ব, বাংলা ব্যান্ডের গানে বাপ্পি লাহিড়ি।

0: মুখের ঘোমটা খুলতে দেখিনি, তার আবার ফুল, তাই আমি ওসব বলতে পারবো না। শুনেছি মুখের একদিকটা খুব পোড়া
1: পোড়া
0: আগে।
1: আচ্ছা, তুমি তো এখানে অনেক দিন আছো।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 17 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 12 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 500 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। সাধারণত মেঘলা আকাশ, সেই সঙ্গে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ শতকরা 96 ভাগ এবং সর্বনিম্ন পরিমাণ শতকরা 82 ভাগ। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 12.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী ভাইদের জন্য কোনো রকম সতর্ক বার্তা নেই। আবহাওয়ার খবরটি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, উপস্থাপনায় পৌলমী ঘোষ। 4:05 মহিলাদের আসর মন নিয়ে উপস্থাপনায় থাকবেন সৌমিলি রায়। 4:35 অন্বেষা, বিজ্ঞান সংবাদ, বিজ্ঞান ক্লাব আন্দোলনের হাল হকিকত সম্পর্কে আলোচনা ডক্টর শুভব্রত রায়চৌধুরী এবং অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পৌলমী ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন অর্ক বন্দ্যোপাধ্যায়।

6:20 ক্ষেত খামারের কথা। বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করেছেন চৈতালী মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য কথিকা কেন নেত্রদানের অঙ্গীকার করবেন, এ বিষয়ে বলবেন ডাক্তার শাগনিক সূর্য দাস।

45 মিনিটে কবি কণ্ঠে কবি মন্দাক্রান্তা সেনের সঙ্গে আলাপচারিতায় সুতপা চট্টোপাধ্যায়। এদিন শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। রাত 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী রবীন্দ্রনাথ সাহার সাক্ষাৎকার শুনবেন দ্বিতীয় পর্ব। সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা রায়, সম্পাদনায় প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, কুস্তির আখড়া শুনবেন দ্বিতীয় পর্ব। বাইরে থেকে রেকর্ড করেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলায় আড়া চৌতাল পরিবেশন করবেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী, তাঁকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, সেই সঙ্গে জানিয়ে রাখি আজকের হারানো দিনের গানের সম্পর্কে। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, নানাবিধ নায়কের করিব বর্ণন। হৈ হৈ চৈ চৈ আনন্দের ঢেউ, সদালাপি হাসি মুখ নায়ক কেউ কেউ। গম্ভীর কম কথা তারি মাঝে মাঝে, নায়কের মন হারায় সকালেও সাঁঝে। আত্মভোলা ভব ঘুরে নায়ক আছে ভাই, কোথায় বলি ওই যে রাতে কান পাতা চাই। শুনলেন আজকের হারানো দিনের গানের বিষয়, নানা চরিত্রের নায়ক, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। শুনতে ভুলবেন না ঠিক রাত 11:00। শুনছেন আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে অনুরোধের আসর। আর আজকের অনুরোধের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি, পৌলমি ঘোষ। দুই বাংলার শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের অনুরোধে আপনাদের গান শুনিয়ে নিশ্চয়ই আমরা আপনাদের আরেকটু ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটা সফল হচ্ছি, তবু আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। আপনারা যাতে ভালো থাকেন, আপনারা যাতে মৈত্রীর সঙ্গে থাকেন, এভাবেই অনুরোধ পাঠাতে থাকবেন। আজকে আর একদম বেশি কথা না বলে চলে যাব অনুরোধের আসরের প্রথম গানে। দেখে নেব প্রথম অনুরোধটি কে পাঠিয়েছেন। আজকের প্রথমেই যে গানটি শোনাবো বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। একদমই তাই, আমরা আমাদের মৈত্রী বন্ধুদের চিঠির অপেক্ষায়, অনুরোধের অপেক্ষায় তো সবসময় থাকি এবং এই বিকেলে অনুরোধের গান শোনানোর জন্য সর্বদা ব্যাকুল হয়ে থাকি। আর সেই গান শোনাবো বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। অনুরোধ পাঠিয়েছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি ও কর্ণ ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে। তাদের অনুরোধে আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।

শ্যামল ঘোষের কথায় এবং প্রবীর মজুমদারের সুরে শুনলেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে আজ বিকেলের ডাকে। পরবর্তী অনুরোধে চলে যাই। পরের গানটির অনুরোধ পাঠিয়েছেন সুব্রত কুমার ঘোষ, কাইতি পূর্ব বর্ধমান থেকে। তিনি শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে এ যেন অজানা এক পথ, রাজকন্যা ছায়াছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শ্যামল মিত্রের সুরে তাঁরই কণ্ঠে থাকল এ যেন অজানা এক পথ।

এবার আবার একটু অন্য স্বাদের গান শোনাই। পাপিয়া রায় কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে অনুরোধ পাঠিয়েছেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে এই রবীন্দ্রসঙ্গীতটি শোনানোর জন্য। তার অনুরোধে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সকল শ্রোতাবন্ধুদের জন্য থাকল এই গানটি।

এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুব্রত কুমার করণ অনুরোধ পাঠিয়েছেন আশার সূর্য লাল হলো আজ এই গানটি শোনানোর জন্য। সূর্য শিখা ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, প্রণব রায়ের কথায় এবং রবীন্দ্র চট্টোপাধ্যায়ের সুরে থাকলো আশার সূর্য লাল হলো।

পরের গানটির অনুরোধ পাঠিয়েছেন। অরহুন জানা বড়জাগুলি নদিয়া থেকে, তিনি শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে দেখি ওই হাসির ছিলি, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং ঋতু মুখোপাধ্যায়ের সুরে থাকল দেখি ওই হাসির ছিলি।

পরবর্তী গানটির অনুরোধ এসেছে জোড়াদিঘি ঘাটাইল টাঙ্গাইল বাংলাদেশ থেকে, আর সেই সঙ্গে আরও একজন অনুরোধ করেছেন এস এম ছবেদ আলী চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে, দুটোই আমাদের ওপারের শ্রোতা বন্ধু। তাদের অনুরোধে এবার শ্যামল মিত্রের কণ্ঠে তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর হাসি আর গানে ভরে তুলব, যত ব্যথা দুজনেই ভুলব। পবিত্র মিত্রের কথা এবং শ্যামল মিত্রের সুরে এই গানটি দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের জন্য শ্যামল মিত্রের কণ্ঠে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে মধুমালতী ডাকিয়ায় ফুলফাগুনের এ খেলায় এই গানটি শুনতে চেয়েছেন পুতুল ঘোষাল, ব্রততী সুপ্রীতি ও সুভাষচন্দ্র ঘোষাল গোপীনগর সন্তোষীতলা হরিপাল হুগলি থেকে। তাদের অনুরোধে এখন মধুমালতী ডাকিয়ায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন মধুমালতী ডাকে আয় এই গানটি। আর এই গান দিয়েই আজকের অনুরোধের আসর আমাদের শেষ করতে হবে, কারণ ঘড়ির কাঁটা বলছে আর গান শোনানোর সময় নেই। হ্যাঁ, তবে আপনাদের অনুরোধ শোনার সময় তো আমাদের নিশ্চয়ই আছে। আপনারা যেভাবে ভালোবেসে অনুরোধের আসর শোনেন এবং আপনাদের অনুরোধ জানান আমাদের FB পেজে, ফেসবুকের পেজে এবং চিঠি মারফত বা ইমেল মারফত আপনারা যেভাবে অনুরোধ পাঠান, আরও পাঠাতে থাকুন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের ইচ্ছে মতন গান শুনিয়ে আপনাদের ভালো রাখার, কিছুটা ভালো থাকার অবশ্যই সেই চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি পৌলমী ঘোষ। আজকের মতো আকাশবাণী মৈত্রীতে অনুরোধের আসর এখানেই শেষ হচ্ছে। শুনছেন আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে মহিলাদের আসর, মন নিয়ে উপস্থাপনায় সৌমিলি রায়।

0: আজকে মন্নি অনুষ্ঠানে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি সাইকোলজিস্ট আরাত্রিকা সেনগুপ্তকে। এমন একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো দিদির সঙ্গে, যে বিষয়টা শোনা মাত্র এই প্রজন্মের ছেলেমেয়েরা বেশি করে আর কি মানে আগ্রহী হবে, কিন্তু সবার ক্ষেত্রেই বলা, কারণ মন নিয়ে যখন তখন তো আমরা মনের কথাই বলবো, মনের নানান চিন্তা অবসাদ কিভাবে দূর করা যেতে পারে, আমরা নানান কিছু বিষয় নিয়ে কিন্তু মন নিয়ে অনুষ্ঠান করি। বর্তমানে একটা খুব প্রচলিত একটা ওয়ার্ড শব্দ আমরা প্রতিনিয়ত শুনতে পাই, আমরা ভীষণভাবে পরিচিত, সেটা হচ্ছে ব্রেকআপ। ব্রেকআপ শব্দটার সঙ্গে আমাদের সকলেরই কম বেশি পরিচয় আছে। বর্তমানে দুজন মানুষ সম্পর্কে থাকছে, কিন্তু কোনো না কোনো কারণে ব্রেকআপটা হয়ে যাচ্ছে। ব্রেকআপ হয়ে যাবার পর কেউ কেউ ভালোভাবে নিজেদেরকে আবার মানসিকভাবে শক্তি ফিরিয়ে আনতে পারছে, আবার কেউ কেউ পুরোপুরি ভাবে ভেঙে পড়ছে। এবং এই ব্রেকআপের পরে কি যে ভয়াবহ পরিণতি হতে পারে তার নানান খবরাখবরও পর্যন্ত আমরা কিন্তু আমাদের নিউজ পেপারের পাতায় বা টিভির পর্দায় আমরা শুনতে পাই, আমরা দেখতে পাই। তাই আজকে আমরা কথা বলবো আরাত্রিকাদের সঙ্গে ব্রেকআপ এবং হিলিং, অর্থাৎ ব্রেকআপ হয়ে যাবার পরে আবার কিভাবে আমরা আমাদের মানসিকভাবে আমরা একটু স্থিতিশীল হতে পারি, বা আমরা আমাদের নানান মনের যত কষ্ট আছে দূর করতে পারি, সেই বিষয়ে কথা বলবো আরাত্রিকাদের সঙ্গে। নমস্কার দিদি।
1: নমস্কার, কেমন আছো?
0: খুব ভালো আছি। এখন তো আমরা তো ভীষণভাবে ব্যস্ত, নানান কাজে নানান ভাবে ব্যস্ত, এবং কোথাও বর্তমানে ডিপ্রেশন, টেনশন, ব্রেকআপ এই শব্দগুলো ভীষণ পরিমাণে বেড়ে উঠেছে। ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষের মধ্যেই কিন্তু এইগুলো রয়েছে, আর বেশি করে এখন টেনশন বা ডিপ্রেশন সেটা হয়তো এই ব্রেকআপের সঙ্গে ভীষণভাবে জড়িত। আপনি এই বিষয়ে কি বলবেন?
1: প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই ব্রেকআপ বা বিচ্ছেদ আসলে কি হয়। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে ব্রেকআপ শব্দটা আমাদের জীবনের সঙ্গে যেন অনেক বেশি জুড়ে গেছে। শুধু ব্রেকআপ কেন, ব্রেকআপ, ডিপ্রেশন, ওসিডি, সবাই নানান ভাবে সেটা ব্যবহার করতে থাকেন। ব্রেকআপ বা বিচ্ছেদ শুধু একজন মানুষকে হারিয়ে ফেলা কিন্তু নয়, তো বলতে পারো ব্রেকআপ হলো একটা সংযোগ বা একটা অ্যাটাচমেন্ট কে হারানো, একসাথে দেখা একটা ভবিষ্যৎ, অনেক সময় নিজের একটা সত্তাকেও হারিয়ে ফেলা হলো ব্রেকআপ। তাই ব্রেকআপের হিলিং ও প্রত্যেকটা মানুষের কিন্তু অনেকটা সিরিয়াসলি নেওয়া উচিত। হিলিং মানে যে মানুষটা আমার জীবন থেকে চলে গিয়েছে তার কথা আমার আর মনে পড়ছে না, একদিন ঘুম থেকে উঠে হঠাৎ করে আমি ঠিক হয়ে গিয়েছি সেটা কিন্তু নয়। হিলিং মানে হচ্ছে তার কথা হয়তো মনে পড়ছে কিন্তু সেই দুঃখটা আমার জীবনকে আর কন্ট্রোল করতে পারছে না। আমি হ্যাঁ হয়তো সে আছে কোথাও গিয়ে মনের কোনো একটা জায়গায় সে রয়েছে, কিন্তু আমার পুরো জীবনটা তাকে ঘিরে চলছে না, আমার জীবনটা আমি আলাদা করে তৈরি করে নিতে পারছি, সেটাই আসলে কিন্তু হিলিং। সমাজ, ছেলে আর মেয়ে, এদের দুজনের মধ্যে একটা অদ্ভুত ডিফারেন্স একদম ছোট্টবেলা থেকে তৈরি করে দেয়। যেরকম একটা গোলাপি কোনো খেলনা সেটা একটা মেয়েকে দেওয়া হবে, বা একটা নীল রঙের কিছু একটা ছেলেকে দেওয়া হবে। খুবই সিমিলারলি একটা বাচ্চা ছেলে যদি ছোটবেলায় কাঁদছে, তাকে বলা হচ্ছে যে না তুমি কেঁদো না, তুমি না একটা ছেলে, তুমি কেন কাঁদছো, বা একটা মেয়ে যদি কাঁদছে তাকে কিন্তু এটা বলা হচ্ছে না। তাই আমরা একটা প্যাটার্ন দেখতে পাই সোসাইটিতে যেখানে এটাই দেখানো হয় যে একটা ব্রেকআপ এর পর একটা মেয়ে খুবই কাঁদছে, মানসিক ভাবে ভেঙে পড়েছে, কিন্তু একজন ছেলে যখন সে কাঁদছে ব্রেকআপ এর পর তাকে বলা হচ্ছে যে এ আবার কি রকম ব্যবহার করছো, তুমি তুমি কাঁদছো কেন, পার্টি করো, তুমি ঘোরো ফেরো, আনন্দ করো, জীবনটাকে বাঁচো, নতুন করে বাঁচো, তুমি কাঁদবে কেন, তুমি না একটা ছেলে, তুমি না একজন পুরুষ। তাই এখানে ছেলে বা মেয়ে নয়, এখানে কিন্তু একটা মানুষ এবং তাকে কিভাবে এফেক্ট করছে একটা বিচ্ছেদ সেইটা দেখার। একটা ব্রেকআপ কিন্তু যতটা কষ্ট একজন মেয়েকে দিতে পারে, সিমিলার এবং সেম অ্যামাউন্টের কষ্ট কিন্তু একটা ছেলে কেউ দিতে পারে, এবং দুটোই কিন্তু স্বাভাবিক।
0: কত ছোট থেকে একটা জেন্ডার বায়াস এটা বুঝিয়ে দিচ্ছে আমাদের সমাজ।
1: একদম, কয়েক বছর আগে অব্দিও কিন্তু একটা সম্পর্ককে দেখা হতো শুধু দুটো মানুষ তারা কতটা একসাথে থাকতে পারবে সেই হিসেবে নয়, কয়েক বছর আগে অব্দিও সম্পর্ক দেখা হতো একটা সামাজিক, একটা অর্থনৈতিক, একটা পারিবারিক সংযোগ হিসেবে, যে দুটো পরিবার তারা একসাথে থাকতে পারছে কিনা, সমাজে জিনিসটা ঠিকঠাক হচ্ছে কিনা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মানুষ অনেক বেশি প্রশ্ন করছে, আজকের দিনে দাঁড়িয়ে মানুষ একটা ইমোশনাল ইন্টিমেসি চাইছে, একটা ইন্টেলেকচুয়াল কানেকশন চাইছে, একটা কতটা আমি গ্রো করতে পারছি একটা রিলেশনশিপে দাঁড়িয়ে সেইটা দেখছে, রাদার আর কিভাবে অ্যাডজাস্ট করলে সম্পর্কটা ঠিক টিকে যাবে সেটার থেকে। তাই এই দুটো কিন্তু খুবই ভিন্ন দুটো প্রশ্ন যেটা মানুষ দেখছে, যার কারণে কিন্তু হয়তো আজকালকার দিনে ব্রেকআপের সংখ্যাটা একটু হলেও বেড়েছে।
0: একদমই তাই।
1: ব্রেকআপের কষ্টটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে একটা মানুষের পার্সোনালিটি, তার অ্যাটাচমেন্ট স্টাইল, তার আশেপাশে কতটা সে সাপোর্ট পাচ্ছে, বা কি কারণে ব্রেকআপ হয়েছে, কতদিন কতদিনের সম্পর্ক ছিল, সেটা নিয়ে কিন্তু একটা মানুষের ব্রেকআপের কষ্টটা ডিপেন্ড করে।
0: একদমই তাই। সেজন্য আমি এই প্রশ্নটাই আপনার কাছে রাখছি যে এই ব্রেকআপ হবার পরে একটা ছেলে বা একটা মেয়ে কি কি মানসিক তাদের সমস্যা তারা সম্মুখীন হতে পারে, কতটা মানসিক অবসাদে তারা চলে যেতে পারে, কি কি ক্ষতি হতে পারে?
1: দেখো, ব্রেকআপ এর পরে যেটা হয় সেটা হচ্ছে গ্রিফ, এবং গ্রিফের অনেকগুলো টাইপ আছে। তো এই যে শোক, সেটা কিন্তু অনেক রকমের হয়। এক প্রকারের শোক যেটাকে আমরা বলি বিরিফমেন্ট, সেটা হয় যখন খুব নিকট কেউ মারা যান, তখন আমাদের ব্রেন এটা বুঝে নেয় যে আচ্ছা সেই মানুষটা আর নেই, এবং সেই শোকটা সেইখান থেকে শুরু হয় যে এবার আমাকে বুঝে নিতেই হবে যে এই মানুষটার এই গোটা পৃথিবীতে নেই এবং তার ফিরে আসারও কোনো রাস্তাই নেই। কিন্তু ব্রেকআপের পর যে শোকটা হয় সেটা হচ্ছে আমি জানি কোথাও গিয়ে যে সেই মানুষটা আছে, এবং সেই মানুষটা হয়তো আরো অন্য কারোর সাথে পথ হাঁটবে, এবং আমাকে বাকি জীবন সেটা হয়তো দেখে যেতে হবে। তাই এখানে আমাদের ব্রেন অনেক বেশি কনফিউজড হয়ে যায় এই শোকটাকে নিয়ে, কারণ এই যে যাপনটা যে আমি জানি সেই মানুষটা আছে এবং সেই মানুষটা হয়তো ভালো আছে এবং আমাকে সেটা দেখতে হচ্ছে, তো প্রথমেই যেই প্রবলেমটা আসে মানসিক দিক থেকে সেটা হচ্ছে যে তাহলে আমি কোথায় ভুল ছিলাম, তাহলে কি আমি সত্যি এতটা খারাপ যে আমার সঙ্গে একসাথে থাকা গেল না। তাই প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে একটা আইডেন্টিটি কনফিউশন, যে আচ্ছা তার মানে আমাকে হয়তো দেখতে ভালো না, আমার হয়তো পার্সোনালিটি ঠিক নেই, আমি হয়তো তার প্রতি সমান নই, তাই সে হয়তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। অনেক সময় যদি দুটো মানুষ খুব মিউচুয়ালিও ডিসাইড করে যে আচ্ছা আমরা আর পথ চলতে পারছি না, তাও কিন্তু এই দুঃখটা আসতেই পারে, কারণ ব্রেকআপ বা বিচ্ছেদ সব সময় একটা শূন্যতা ক্রিয়েট করে, এবং আমরা বুঝে উঠতে পারি না যে এই শূন্যতাটাকে আমরা কিভাবে কমাবো।
0: একদম।
1: তাই প্রচুর মানুষ এটা বলতে থাকেন যে তুমি যাও একটু হেঁটে এসো, ভালো রান্না করো, নিজেকে ভালোবাসো, জিম যাও, কিন্তু দেখা যায় যে এই শূন্যতাটাকে আমরা যত এই সব দিয়ে ভরার চেষ্টা করছি, কিন্তু এই শূন্যতাটা তো একটা মানুষের জন্য হয়েছে, সেটা তো কিছু ভাবেই পূরণ করা যাচ্ছে না। তাই প্রথমেই যেটা মানুষের মধ্যে হয়, যদি আমরা দেখি সাইকোলজিক্যালি যে প্রবলেমস গুলো দেখা যায়, প্রথমে যেটা হয় সেটা হচ্ছে মানুষ খুব বেশি হোপলেস হয়ে যায় যে আমার জীবনে এটাই চলবে, আমি আর যতগুলো বছর বাঁচবো হয়তো এটাই, এই বাকি জীবনটা আমাকে এরকম ভাবেই কাটাতে হবে, এই দুঃখটা নিয়েই কাটাতে হবে। আর যেটা দেখা যায় সেটা হচ্ছে আমি তো আর কাউকে কোনোদিন খুঁজে পাবো না, কারণ যে মানুষটাকে আমি ভালোবাসতাম আমি একমাত্র তাকেই ভালোবাসতাম, এবং আমি আর কাউকে তো পাবো না, কারণ সেই মানুষটা তো পৃথিবীতে একটাই আছে। এবং সেইখান থেকে আস্তে আস্তে শুরু হয় এক প্রকারের ডিপ্রেশন, বলাটা হয়তো অনেক বেশি চূড়ান্ত হয়ে যাবে, বলা যেতে পারে একরকমের দুঃখ, এবং আস্তে আস্তে সেটা থাকতে থাকতে, এবং এইখান থেকেই দেখা যায় যে আস্তে আস্তে মানুষটা হয়তো অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছে, এবং এখান থেকে অনেকেই এরকম করে ফেলেন যে একটা চূড়ান্ত ডিসিশন নিয়ে ফেলেন যে সুইসাইড, বা হয়তো অ্যাটেম্প টু সুইসাইড, কারণ তাদের মনে হয় যে তাদের জীবনে আর কিছুই হয়তো বেঁচে নেই। আমি যেটা প্রথমেই বললাম যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে হোপলেসনেস, যে আমার জীবনটা এটা থেকে বেটার হবে না। অনেকে এই ভাবনা থেকে, ভাবনাগুলো মনে চলতে চলতে দেখা যায় যে তাদের হয়তো প্যানিক অ্যাট্যাক্স আসছে। এবং প্যানিক অ্যাট্যাক হলো যে যখন মনে হয় যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হার্টবিট অনেক বেশি বেড়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, এবং এটা এই প্যানিক অ্যাটাক কিন্তু যে কোনো সময় আসতে পারে। এই যে শূন্যতাটা ক্রিয়েট হয়েছে, সেই শূন্যতাটা একটা মানুষের জন্য হয়েছে। একটা রিলেশনশিপ, একটা সম্পর্ক আমাদের একটা অভ্যেস হয়ে দাঁড়ায়। ঘুম থেকে উঠে প্রথম গুড মর্নিংটা হয়তো আমি তাকে লিখছি, একটা খুব খারাপ দিন কাটলে আমি হয়তো তাকে বলছি, একটা ভালো গান শুনলে আমি হয়তো তাকে বলছি, বা একটা কোনো মেমোরি, একটা একসাথে চলা, একটা ভবিষ্যৎ পরিকল্পনা, প্রত্যেকটা সময় আমি হাত বাড়ালে যে মানুষটাকে চাইছি একটা সময় পর সেই মানুষটা নেই। তাই রাস্তায় আমি আমি যদি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তাটা দিয়ে আমি তার সঙ্গে অনেকবার গিয়েছি, তখন আমাদের মনে এটা হতে থাকে যে সেই মানুষটা নেই, আমি হয়তো আর এই রাস্তাটা দিয়ে একা যেতে পারবো না। এবং সেইখান থেকেই আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, মানে যেটা আমাদের মনকে ওই সবসময় অ্যালার্ট করে রাখে, সেটা অনেক বেশি অ্যালার্ট হয়ে যায়, সেটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এবং আমাদের যেটা হতে পারে সেখান থেকে সেটা হচ্ছে এক প্রকারের প্যানিক অ্যাটাক, যে শ্বাস ঢুকছে না, হাত পা কাঁপছে। অনেক সময় দেখা যায় মানুষ হয়তো রাস্তায় বসে পড়েছেন যে আমি আমি আর পারছি না, আমি এক্ষুনি হয়তো আমার কিছু একটা হয়ে যাবে, আমি আর এটা থেকে বেরোতে পারবো না। কিন্তু এই পুরো জিনিসটাই হয় ওই ভাবনাটা থেকে যে আমি একা আর এই রাস্তাটা হাঁটতে পারবো না, আমার ওই মানুষটাকেই দরকার, এবং একমাত্র ওই মানুষটাই পারে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট যা প্রবলেম সবকিছুকে সলভ করে দিতে।
0: একদমই তাই। এবং অনেক কিছু হয়তো সেই মানুষটার সঙ্গে হয়তো রাস্তায় বের হলো, এবং যেটা আপনি বললেন আর কি, আর হয়তো কিছু জিনিস দেখে তার মনে পড়ে যাচ্ছে যে আমরা এই রেস্টুরেন্টে বারবার আসতাম, বা এই জায়গাটাতে বসে গল্প করতাম, এইগুলো মানে সেই প্লেসটাতে তখন তারা যেতে পারছে না।
1: একদম একদম। আমাদের নর্থ ক্যালকাটার এখানে আমার এই যে বাড়িগুলো আমরা দেখি, এখানে আমার খুব প্রিয় একটা জিনিস হচ্ছে যে গোল গোল ঘুরপথে উঠে যায় যে সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো আমার মনে হয় যে ব্রেকআপ বা এই যে ব্রেকআপের পর শোক, ওই ঘুরন্ত সিঁড়িগুলোর মতো, এখান থেকে হিলিংটা তাই সোজা পথে কখনো হয় না। একটা চেনা বিকেল, বা একটা পারফিউম, বা একটা গানের লাইন, বা হয়তো একটা চেনা রাস্তা, খুব সিম্পল সিম্পল কারণে কিন্তু সেই দুঃখটা আবার করে পুনরায় ফিরে আসতে পারে একটা মানুষের কাছে। তাই হিলিং, ব্রেকআপ থেকে হিলিং কিন্তু কখনোই এরকম হয় না যে একদিন ঘুম থেকে উঠে সবটা ঠিক হয়ে যাবে, অনেকটা সময় লাগে।
0: একদমই তাই।
1: যেটা দেখা যায় ব্রেকআপের পর সেটা হচ্ছে অনেক মানুষ যেটা করেন সেটা হচ্ছে ব্রেকআপের পর ইমিডিয়েটলি অন্য কারোর সাথে একটা রিলেশনশিপে চলে যাওয়া,
0: একদম সঠিক।
1: এবং এইটাকে আমরা রিবাউন্ড রিলেশনশিপ বলে থাকি। আসলে এটা খুবই কষ্টকর, এটা একটা সে খুব অন্ধকার টানেলের মতো, কিন্তু এখান থেকে হিলিং এর ওয়েটা হলো ওই অন্ধকারটা দিয়ে।

0: হেঁটে যাওয়া, দ্য ওনলি ওয়ে ইজ থ্রু ইট। তাই জন্য এই মানুষ যে ইমিডিয়েটলি একটা অন্য মানুষের সঙ্গে রিলেশনশিপে চলে আসে, প্রথম ভুল যেটা হয় সেটা হচ্ছে তারা সেই নতুন মানুষটার মধ্যে পুরোনো মানুষটাকে খোঁজার চেষ্টা করে, যে ও আমাকে হয়তো এভাবে কেয়ার করতো কিন্তু এ তো এভাবে কেয়ার করছে না, বা আমি হয়তো ওর সাথে এই গানটা গাইতে পারতাম, এর সাথে তো কোথায় গাইতে পারছি না, বা আমার দুঃখ হলে আমাকে এভাবে সামলাতো, কিন্তু হ্যাঁ এ নিশ্চয়ই সামলায় কিন্তু ওর মতো করে ঠিক পারে না, যার কারণে প্রবলেম হয় সেটা হচ্ছে আবার একটা ব্রেকআপ। এবং এই যে অনিশ্চয়তা, অনিশ্চয়তা কিন্তু খুবই আনকমফোর্টেবল, বড়ই অস্বস্তিকর একটা ব্যাপার। এই যে আমরা আমরা যদি নিশ্চিত হয়ে যাই, যেটা বিরিভমেন্টের ক্ষেত্রে হয় যে এই মানুষটা ফিরে আসবে না, কিন্তু ব্রেকআপের পর এটা হয় না, কারণ আমাদের ব্রেন বুঝতে চায় না, যার কারণে একটা আরেকটা প্রবলেম প্যাটার্ন দেখা যায়, সেটা হচ্ছে মানুষ অনেক বেশি করে একটা টাচে রাখার বা একটা কমিউনিকেশনে রাখার চেষ্টা করে, একটা সোশ্যাল মিডিয়া চেক করছে বা বারবার পুরোনো মেসেজ পড়ে দেখা, চিঠি পড়ে দেখা, বা হয়তো কখনো খুবই দুঃখের সময় একটা ফোন করে ফেলা। কারণ আমাদের কোথাও গিয়ে মনে হয় যে একটা যদি ফোন করি বা আর একবার যদি চেষ্টা করি হয়তো সবটা ঠিক হয়ে যাবে, হয়তো আর একবার যদি আমি সরি বলে দিই বা আরেকবার যদি চেষ্টা করে দেখি হয়তো আবার সবটা আগের মতো করে হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এবং এইটা আরো বেশি হয় কারণ ওই হেল্পলেসনেসটা থেকে, যে আমি একা কিছুতেই থাকতে পারবো না, এখান থেকে দুঃখ এবং শোক, শোক থেকে আরো বেশি শোক, এবং সেখান থেকে আস্তে আস্তে ডিপ্রেসিভ এপিসোডে এগিয়ে যাওয়া, যেখানে মানুষ হয়তো এরকম হয় যে সে বিছানা থেকে আর উঠতেই পারছে না, প্রিয় গান শুনছে না, খাওয়া দাওয়ার ইচ্ছা চলে গিয়েছে, বা অনেক বেশি করে খাচ্ছে সে শূন্যতাটাকে পূরণ করতে, হয়তো সে ঘুমোতে পারছে না বা অনেক বেশি ঘুমোচ্ছে, কারণ যতক্ষণ সে জেগে থাকছে হয়তো সেই প্রিয় মানুষটার কথা মনে পড়ছে, তার থেকে হয়তো সে চুজ করে নিচ্ছে ঘুমটাকে, যে আমি ঘুমিয়ে নিই অনেক বেশি তাহলে তো আমার মনে হচ্ছে না, বা যে সাজতে ভালোবাসতো সে হয়তো সাজছে না, যার বাইক নিয়ে ঘুরতে ভালো লাগতো সে হয়তো ঘুরতেই পারছে না, কারণ তার বাইক নিয়ে তার জন্যই ঘুরতে ভালো লাগতো কারণ পিছনে একজন বসতো। তো এই করে আস্তে আস্তে কিন্তু মানুষ ওই অন্ধকার একটা ঘরের মধ্যে ঢুকে যায়, যেখানে সে কাউকে ঢুকতেও দিতে চায় না আবার নিজে বেরোতেও চায় না,
1: মানে একাকিত্ব।
0: একাকিত্ব।
1: তো আমরা তাহলে এবার জানবো যে এই যে এতগুলো সমস্যার কথা আপনি বললেন, ডিপ্রেশনে যেতে পারে, প্যানিক অ্যাটাক হতে পারে, এমনকি সুইসাইড পর্যন্ত তার অ্যাটেম্প করতে পারে, এছাড়াও একাকিত্ব, কোথাও সেই ছেলে বা সেই মেয়েটির মধ্যে আস্তে আস্তে নেতিবাচক মনোভাব তৈরি করছে, এবং বারবার ব্রেকআপ হলে তো তখন তার মধ্যে আরো আরো অনেক বেশি ভাবে অন্ধকারটা ছেয়ে যাচ্ছে। কিভাবে তারা ধীরে ধীরে এই সমস্ত সমস্যা থেকে বা ব্রেকআপ হয়ে গেলে তারা কিভাবে নিজেরা একটু চেষ্টা করতে পারে যে আমি একটু নিজেকে সেই মানুষটিকে ভোলবার চেষ্টা করি?
0: প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রথম স্টেপ কিন্তু এটা নয় যে আমি তাকে ভোলবার চেষ্টা করি, প্রথম স্টেপ হবে এটা যে অ্যাকসেপ্ট করা যে একটা মানুষের সাথে আমি এতগুলো দিন পথ হেঁটেছি এবং আর সেই হাঁটাটা সম্ভব নয়, সেই অ্যাকসেপ্টেন্সটা। এবং এই অ্যাকসেপ্টেন্সটা শুধু ব্রেকআপের অ্যাকসেপ্টেন্স নয়, এটা নিজেকে অ্যাকসেপ্ট করা যে আমি আর পারিনি বা সে হয়তো পারেনি, তাই এই যে জীবনটা আমার শুরু হলো এটা একটা নতুন অধ্যায়। প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ব্রেকআপ কোনো অসুখ নয়, এই যে মন খারাপ, এই যে কান্না বা ঘুম চলে যাওয়া, খিদে চলে যাওয়া বা বারবার কারোর কথা মনে আসা বা এই যে লোনলিনেস, এইগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা প্রসেস, এটা কোনো মানসিক রোগ বা কোনো অসুস্থতা নয়, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার যেটা মানুষের হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ক্লিনিক্যাল কনসার্ন তখন হয়ে যায় দাঁড়ায় যখন একটা মানুষের তিনটে এরিয়াতে এফেক্ট করে, তার সাইকোলজিক্যাল, তার সোশ্যাল এবং তার অকুপেশনাল। যখন আমরা দেখি সে মানসিকভাবে, সামাজিকভাবে এবং তার কাজের ক্ষেত্রে এই তিনটে জায়গাতেই আর একেবারেই কাজ করতে পারছে না, আর সেটা প্রায় 6 মাসের বেশি চলছে, তখন আমরা বলতে পারি যে আচ্ছা, এখানে একটা হয়তো ক্লিনিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে, কিন্তু ইমিডিয়েটলি একটা মানুষের এই জায়গাগুলো এফেক্টেড হওয়াটাই স্বাভাবিক। তাই প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, আমি মানুষ, তাই আমার পক্ষে সম্ভব দু একটা ভুল করা, এবং এই ভুলগুলো কি কি, এই ভুলগুলো এইগুলোই যে হয় হয়তো আমি একদিন খুবই ভালনারেবল হয়ে খুবই কষ্ট পেয়ে তাকে ফোন করে ফেলবো, একদিন হয়তো একটা মেসেজ পাঠিয়ে ফেলবো, একদিন হয়তো বলে ফেলবো যে কেন কেন আমরা একসাথে থাকতে পারলাম না, হয়তো আমি পুরনো একটা মেসেজ চেক করে ফেলবো, এবং সেটা নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই, সেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এবং সেকেন্ড আর হয়তো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সময় দেওয়া নিজেকে এবং এই পুরো ব্রেকআপের অ্যাডজাস্টমেন্টটাকে। কেটে গেলে আমরা যদি সেই জিনিসটাকে বা সেই কাঁটাটাকে, তাই সেটাকে আমরা যত চেষ্টা করব চেপে রেখে ভুলে গিয়ে অন্য কোনো মানুষের সাথে এগিয়ে গিয়ে, সেটা আরো বেশি করে আমাদের মনে একটা জট পাকিয়ে যাবে। সেটা না করে আমরা অনেক বেশি করে অ্যাকসেপ্ট করতে পারি যে আচ্ছা, এটা হয়েছে। আরেকটা জিনিস যেটা মানুষের করা উচিত ইমিডিয়েটলি আফটার ব্রেকআপ, সেটা হচ্ছে এইটা ভাবা উচিত যে এই যে ভালোবাসাটা আমি দিয়েছি, যার জন্য সম্পর্কটা এগিয়েছে, বা এই যে ভালোবাসাটা সেই মানুষটা আমাকে দিয়েছে, এই দুটো ভালোবাসা মিলে সম্পর্কটা তৈরি হয়েছে। তাই যখন সম্পর্কটা শেষ হয়ে গেছে, সেই দুটো ভার্সন আর সত্যি এক্সিস্ট করে না। তাই আমি আমার জীবনে যখন এগিয়ে যাব, সেটাও আমার একটা নতুন অধ্যায়, একটা নতুন আমি, এবং সে যখন এগোবে সেটাও একটা নতুন সে। তার জন্যই আস্তে আস্তে এটা ভাবা যে এই ভালোবাসাটুকু দিয়ে আমি কি কি করতে পারি, সেটা হয়তো নিজের একটা প্রিয় গান শোনা, বা নিজের একটা প্রিয় কোনো রান্না করা, বা একদিন হাঁটতে বেরোনো, সেই সবকিছু দিয়েই আমরা নিজেদের প্রতি ভালোবাসাটুকু দেখাতে পারি। এবং হয়তো দেখা যাবে যে 1 মাস পরে এটা হয়েছে যে আমি হয়তো বন্ধুদের সঙ্গে একটা কনভারসেশনে যখন বসে আছি, আমার হয়তো সত্যি ওই 2 ঘন্টা তার কথা মনে পড়েনি, এবং সেটাই হলো ব্রেকআপের পর গ্রোথ বা হিলিং এর প্রথম স্টেপ। হয়তো এটা মনে হবে যে হ্যাঁ, একটা প্রিয় ফুল দেখে হয়তো তার কথা মনে হবে যে, বা তার তো এটা প্রিয় ফুল ছিল, কিন্তু তার মানে এটা নয় যে আমি ফুলটা বাড়িতে কিনে আনবো না, কারণ আমারও তো সেটা হয়তো প্রিয় ফুল ছিল। তো ব্রেকআপের পর হিলিং এর প্রথম স্টেপ হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এবং আর যেটা করতে পারি সেটা হচ্ছে যতটা সম্ভব কমিউনিকেশন বন্ধ করা। ইচ্ছা করলেও আমি তার সোশ্যাল মিডিয়া চেক করছি না, ইচ্ছা করলেও সেই চ্যাট গুলো, পুরোনো কথাগুলো আমি দেখছি না, কারণ আমাদের ব্রেন কিন্তু ওইটুকু থেকেই ডোপামিন নিতে থাকে যে একটা চ্যাট দেখলাম, সে একবার আমাকে হয়তো খুব প্রিয় একটা কোনো কথা বলেছিল বা একটা গান ডেডিকেট করেছিল, ওইটুকু দেখেই একটা ভালো লাগা, একটা শান্তি, কারণ আমরা 1 সেকেন্ডের জন্য হলেও ওই ভার্সনটায় ফিরে যেতে পারলাম যেখানে সে আমায় ভালোবাসত। কিন্তু যতবার আমরা ফিরে যাব, যতবার আমরা ওই কমিউনিকেশনটা চেষ্টা করব, ততবার কিন্তু আবার করে আমরা ওই গ্রিফ সাইকেলটা শুরু করে দেব। তাই যতটা সম্ভব কমিউনিকেশন কমানো, আর নিজেকে অনেক অনেক বেশি সময় দেওয়া, এবং সেই সময়টা ধৈর্য দিয়ে, সেই সময়টা ভালোবাসা দিয়ে, নিজের প্রতি অনেক বেশি কেয়ারসাম হয়ে দেওয়াটা অনেক বেশি জরুরি একটা ব্রেকআপের পর। নিজেকে চেনা আর এটা খুঁজে পাওয়া যে এই ব্রেকআপের পর আসলেই আমার কাছে কি কি ফিরে এসেছে। হয়তো দেখা যাবে যে আমার হবি ফিরে এসেছে, হয়তো দেখা যাবে আমি বন্ধুদের সাথে অনেক বেশি সময় কাটাচ্ছি, আমি পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটাচ্ছি, এবং এটাও কিন্তু হিলিং এর একটা ওয়ে, একটা স্টেপ।
1: ব্রেকআপটা হয়ে গেলে পর পরিবার, বন্ধু বান্ধব, মানে কাছের মানুষজন কিরকম তাদের সহযোগিতা বা মানে সেই মানুষটির প্রতি ব্যবহার হওয়া উচিত বলে আপনি মনে করেন?
0: এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ একটা মানুষের যখন ব্রেকআপ হয়, সে তো সব ছেড়ে একটা ফাঁকা একটা জায়গায় গিয়ে থাকতে পারে না, তাকে সমাজের মধ্যে থাকতে হয়, তাকে পরিবারের সঙ্গে থাকতে হয়, এবং অনেক সময় দেখা যায় যে একটা মানুষ হয়তো পরিবারের থেকেও সে ব্যক্ত করতে পারছে না তার দুঃখটা, হয়তো সে তার পরিবার হয়তো সেটা অ্যাকসেপ্টই করে নিতে পারছে না। তাই যদি আমরা দেখি যে কেউ ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সিম্প্যাথি না দেখিয়ে এমপ্যাথি দেখানো উচিত, কারণ

0: সিম্প্যাথি মানে হচ্ছে, আহারে তোমার ব্রেকআপ হয়ে গেছে, আমার খুবই খারাপ লাগছে, না না চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। আর এমপ্যাথি হলো, আমি জানি সেই মানুষটার ব্রেকআপ হয়েছে, তাই আমি তার পাশে গিয়ে শুধুমাত্র বসে রইলাম, আর খুবই নন ভার্বাল ভাবে না বলেও এটা জানিয়ে দিলাম যে আমি রয়েছি, তুমি একা নও, এই দুঃখের তুমি একা নও, আমি হয়তো তোমার দুঃখটা তোমার মতো করে বুঝতে পারছি না, কিন্তু আমি তাও রয়েছি। তাই সিম্প্যাথি না দেখিয়ে এমপ্যাথি দেখানোটা খুব জরুরি। অনেক সময় যে মানুষটা ব্রেকআপ দিয়ে যাচ্ছে, সে হয়তো কোনো সলিউশন চাইছে না, সে হয়তো একটা মানুষ চাইছে যাকে সে বলতে পারবে যে তার কতটা দুঃখ হচ্ছে। তাই ধৈর্য নিয়ে শোনা, সে হয়তো 10 বার বলবে, সে হয়তো 20 বার বলবে, ওই একই গল্প বলবে, সেই 20 বারও সেই একই রকম ধৈর্য নিয়ে শোনা যে আচ্ছা হ্যাঁ সত্যিই তো এটা কষ্টকর, সত্যিই তো তুমি এটা দিয়ে যাচ্ছ। একটা জিনিস, এটা একটা চ্যাপ্টার ছিল, এটা গোটা বই ছিল না, তাই তুমি পাতাটা উল্টাতে পারো আর আমি থাকবো পুরো সময়টা, এইটুকু বলা এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি মনের জোর হয়ে দাঁড়ায়।
1: একদম একদম সঠিক কথা, এবং খুব ভালো লাগলো যে আজকে ভীষণই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বললাম। আপনি ভীষণ সুন্দর করে বললেন, শারীরিক ভাবে ঠিক যতটা আমাদের সুস্থ থাকতে হয়, মানসিক ভাবেও কিন্তু
0: এটাই
1: আমাদের
0: জরুরি।
1: সুস্থ থাকা ভীষণ জরুরি।
0: আমারও ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, আড্ডা দিয়ে।
1: অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
2: এতক্ষণ শুনলেন মনোবিদ আরাত্রিকা সেনগুপ্তর কথা। আমাদের প্রত্যেকেরই মনকে ভালো রাখা খুব দরকার, তাই শরীরের পাশাপাশি মনের দিকেও খেয়াল রাখবেন সবসময়। আজকে একটি গান শুনতে শুনতে বিদায় জানাবো। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সৌমিলি রায়।

0: হলো উপস্থাপনায় ছিলেন সৌমিলি রায়। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষায় প্রতিদিনের মতোই আমরা শুনব বিজ্ঞানের টুকরো খবর, আর তার সঙ্গে আজকে থাকছে একটি আলোচনা। বিজ্ঞান ক্লাবের যে আন্দোলন, তাদের যে প্রচেষ্টা, সেটা কিভাবে সমাজকে প্রভাবিত করে তার কথা আমরা বলতে চেয়েছি নানা সময়। আজকেও এরকম আরেকটি সুযোগ আমাদের সামনে। থাকবেন দুজন বিশিষ্ট মানুষ এবং তাদের কথা শুনে আমরা বুঝতে পারব যে এই জায়গাটা কেমন হয়ে রয়েছে, অগ্রগতি কোন দিকে হচ্ছে বা কেমন হচ্ছে। শুরুতেই শুনে নিই বিজ্ঞানের টুকরো খবর।
2: বিভিন্ন অণুজীব বিশেষত ব্যাকটেরিয়ার সঙ্গে মানুষের লড়াই দীর্ঘদিনের। সেই লড়াইয়ের অন্যতম হাতিয়ার অ্যান্টিবায়োটিক। মানুষ যেমন নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছে ব্যাকটেরিয়াকে মারার জন্যে, তেমনি ব্যাকটেরিয়ার মধ্যেও তৈরি হচ্ছে প্রতিরোধী ক্ষমতা। এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পিছনে অ্যান্টিবায়োটিকের বহুল ব্যবহার ছাড়াও বিশ্ব উষ্ণায়নের ভূমিকা আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। জলবায়ুর পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের পরিবর্তনে দ্রুত বদলে যাচ্ছে ব্যাকটেরিয়ার জিনের গঠন। জিনের দ্রুত বদলে তৈরি হচ্ছে ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্ষমতাও। টাইফয়েড সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার উপর বিজ্ঞানীরা মূলত কাজ করেছেন। 139টি দেশে 1940 থেকে 2023 পর্যন্ত সংগৃহীত এই ব্যাকটেরিয়ার প্রায় 500,000 নমুনা ব্যবহার করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। চীনের বেজিংয়ের সেন্টার ফর ইকো এনভায়রনমেন্টাল সায়েন্সেসের বিজ্ঞানীরা নেতৃত্ব দিয়েছেন এই গবেষণার। গবেষণায় অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের গবেষকরা।
1: বিজ্ঞানের খবর শুনলেন। আপনারা শুনছেন সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সময় বিজ্ঞান আন্দোলনের বিভিন্ন রকম রূপ আমরা দেখেছি। এমন নয় যে প্রত্যেকটা আন্দোলন ধারাবাহিকভাবে এগিয়ে গিয়েছে, একই রকম প্রাবল্য নিয়ে এগিয়েছে, সবসময় একইভাবে তাদের পাওয়া গেছে তা নয়। সব কিছুরই ওই ঢেউয়ের মতো একটা উত্থান আছে, পতন আছে, কখনো স্তিমিত হয়ে যায়, কখনো আবার তারা উঠে দাঁড়ায়, এরকমই হয়। কিন্তু এর মধ্যে দিয়েই সমাজে সচেতনতা ছড়ানো গিয়েছে। সে সাপে কাটা মানুষকে কিভাবে উদ্ধার করা যাবে, তাকে বাঁচানো যাবে, এইটা যেমন বলার, তেমনই বিভিন্ন রকম কুসংস্কার থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে সেটাও রয়েছে। সব কিছুকেই নিজেদের বৃত্তে আনার চেষ্টা করে বিজ্ঞান আন্দোলন, একই সঙ্গে আনার চেষ্টা করে মানুষের জীবন জীবিকার ব্যাপারটাকে। কেননা যতক্ষণ মানুষের পেটে খাবার না পড়ছে, সে মানুষটি ভাবার মতো জায়গায় থাকতে পারে না। এই সামান্য ভূমিকাটুকু রেখে আজকে আমরা পরিচয় করিয়ে দেব দুজন মানুষের সঙ্গে। একজন ডক্টর সুভব্রত রায়চৌধুরী, যিনি সায়েন্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বর্তমানে সেক্রেটারি, এবং তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে রয়ে গেছেন শুরুর দিনটা থেকে, অর্থাৎ তাকে প্রতিষ্ঠাতা বলতেই পারি আমরা। একই সঙ্গে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকেছেন, আজও কাজ করে চলেছেন বিজ্ঞান আন্দোলনের একজন শরিক হিসেবে। আর আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, যার গবেষণার বিষয়বস্তু হচ্ছে বিজ্ঞান আন্দোলন, বিজ্ঞান ক্লাব, সমাজে প্রভাব ইত্যাদি। আমরা দুজনকেই স্বাগত জানাই। আমি শুরু করতে চাই প্রথমে সব্যসাচী চট্টোপাধ্যায়কে দিয়ে। আমি তাকে জিজ্ঞাসা করব যে একবিংশ শতক, এই যে 21 শতকটা যেখানে আমরা বেঁচে রয়েছি, সেখানে বিজ্ঞান ক্লাব, বিজ্ঞান আন্দোলনের ভূমিকা খুব কি লক্ষণীয়ভাবে পাল্টেছে? এই প্রশ্নটা করার কারণ এইটা যে আমাদের একটা ঐতিহ্য আছে, সেটা স্বাধীনতার আগে থেকেই ধরা যেতে পারে, স্বাধীনতার পরেও ধীরে ধীরে সেটা বিকশিত হয়েছে। কিন্তু যদি এই শতকের কথা ধরি, সাল তারিখ দিয়ে সব বাঁধা যায় না আমরা জানি, তবু যদি আপনার গবেষণায় যেভাবে উঠে এসেছে সেটা যদি একটু বলেন।
3: আসলে ইতিহাসে তো আমরা একসঙ্গে দুটো দিকের কথা বলি, একটা ধারাবাহিকতা, একটা পরিবর্তন। তা বিজ্ঞান আন্দোলনের ক্ষেত্রেও আমরা এই দুটো ধারাকে একসঙ্গে দেখতে পাই। এই যেটা কথা হচ্ছিল 19 শতকের ইতিহাস, সেখানে যেমন বিজ্ঞান প্রচারের চেষ্টা হয়েছে, ক্রিশ্চান মিশনারিরা করেছেন, ভারতীয়রাও করেছেন, সেই ধারাবাহিকতাও যেমন রয়েছে, আবার অনেক নতুন ধারা যুক্ত হয়েছে। একদম খুব ছোট করে বলতে গেলে এই আন্দোলনের তিনটে ধারাকে আমি চিহ্নিত করতে চাই। একটা

0: হচ্ছে বিজ্ঞান জনপ্রিয়করণ, অর্থাৎ বিজ্ঞানের তথ্য তত্ত্ব সহজ করে জানানো, যেটা বেশিরভাগ ক্ষেত্রে মাতৃভাষাতেই করতে হয়। দ্বিতীয় হচ্ছে বিজ্ঞান মনস্কতা বিকাশের চেষ্টা। আর তৃতীয় ধারা যেটা আপনি বলছিলেন সেটা হচ্ছে বিজ্ঞানকে কাজে লাগিয়ে জনকল্যাণের চেষ্টা, এবং যার মধ্যে দিয়ে কিছু জীবিকার সংস্থান করা যাবে। তো সেই কাজের ক্ষেত্রে হয়তো কোনো কোনো সংস্থা বেশি উদ্যোগ নিয়েছে।
1: ডক্টর সুব্রত রায়চৌধুরী, যিনি সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কাজকর্ম পরিচালনা করছেন দীর্ঘদিন, অবশ্যই সুযোগ্য সহযোগীদের নিয়ে, কেননা সামাজিক এই কাজগুলো কখনোই একা করা যায় না, অনেককে নিয়ে করতে হয়। এবার নানা রকম বিজ্ঞান ক্লাব তো রয়েছে, উত্তরবঙ্গ থেকে শুরু করে মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ আমরা যদি দেখি, আমরা সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে কীভাবে আলাদা করে দেখব, তার বৈশিষ্ট্য কী কী বলবেন আপনি অল্প কথায়?
2: সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটা উদ্দেশ্য নিয়ে চলে, সেটা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানো এবং মানুষের যে সমস্যা সেই সমস্যাটা বোঝবার। বিশেষ করে আমরা গ্রামাঞ্চলে যখন বিজ্ঞান সচেতনতার কাজ করতাম তখন আমরা দেখতাম মানুষের কাছে অনেক রিসোর্সেস রয়েছে, অথচ মানুষ জানে না সেই রিসোর্সেসগুলোকে কী করে কাজে লাগাতে হবে। তখন আমরা চেষ্টা করলাম যে মানুষের মধ্যে বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে যদি এই মানুষগুলোকে কিছু কিছু শিক্ষণীয় ব্যাপারেতে, তাদেরকে প্রযুক্তি সংক্রান্ত ব্যাপারে তাদের আপগ্রেড করা যায়, তাদেরকে শিক্ষা দেওয়া যায়, তাতে দেখলাম তাদের একটা বিরাট উৎসাহ দেখা দিল। এবং আমরা বিভিন্ন অঞ্চলে কাজ করেছি, বিশেষ করে আপনারা জানেন যে সন্দেশখালী, সাগরদ্বীপ এসব এলাকায় আমরা দীর্ঘ প্রায় 10 বছর কাজ করেছি, এবং সেন্ট্রাল DST এই কাজটা আমাদেরকে মর্যাদা দিয়েছে। এবং সেই কাজের মধ্যে দিয়ে আমরা প্রায় 850টার মতন ছোট ছোট ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানও তৈরি করেছি, তার মধ্যে কয়েকটি বিশেষ সোলার প্রতিষ্ঠান তৈরি হয়েছে।
1: এর বিস্তারে যাব আমরা, তার আগে একটু জেনে নিই যে আপনাদের প্রতিষ্ঠা কত সালে?
2: আমাদের প্রতিষ্ঠা হচ্ছে 1977 সালে। ডাক্তার বি ডি নাগচৌধুরী এবং ডাক্তার দীনেশ চন্দ্র রায় এটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং তাদের বাড়িতের মধ্যেই একটা ছোট্ট পরিবেশের মধ্যে 5-6 জন মিলে আমরা বিজ্ঞান ক্লাব করতাম। তারপর আস্তে আস্তে এটা সমৃদ্ধি ঘটে, এবং আমরা সেটা প্রায় দীর্ঘদিন অতিক্রম করার পর তারপর প্রফেসর অশোক কুমার বড়ুয়া এটার দায়িত্ব নিলেন, এবং দীর্ঘ 25 বছর উনি এইটার সভাপতি ছিলেন।
1: এখন ধরুন নতুন শতকের 1/4 তো পেরিয়ে এসেছি, 2026 দাঁড়িয়ে আমরা কথা বলছি, তো সেই ধারায় কোনো পরিবর্তন এসেছে? ধরুন 1977-এ, 1990-তে, 1995-তে যে কাজ করতেন আবশ্যিকভাবে তার থেকে আলাদা কিছু কি এই শতকে এসে করছেন?
2: হ্যাঁ, যেটা লক্ষণীয় বিষয় হলো যে মানুষের মধ্যে আগে তারা নিজেদের পরিবেশ, নিজেদের এলাকা নিয়ে অতটা চিন্তা ভাবনা করতো না, কিন্তু এখন মানুষ কিন্তু অনেক বেশি সজাগ হয়েছে। এবং সজাগ মানে আমি এও বলবো, মহিলারা এবং বিশেষ করে স্কুলের মাস্টারমশাইরাও এ ব্যাপারটায় ভীষণভাবে আগ্রহ প্রকাশ করছেন, এবং তার মধ্যে থেকে তারা চাইছেন যে এই বিজ্ঞানের যে সমস্ত নতুন নতুন ব্যাপারগুলো সেগুলো মানুষের কাছে সহজভাবে তুলে ধরা, এবং এই যে কুসংস্কার মুক্ত একটা সমাজ চলছিল সেগুলোকে যতটা পারা যায় অন্ধকার থেকে আলোর মধ্যে ফিরিয়ে আনা যায়। এবং সেই উদ্দেশ্যটা নিয়েই আমরা যে কাজ করেছি তাতে আমরা বহু মানুষের কিন্তু আমরা জীবিকার সঞ্চার করতে পেরেছি।
1: এখানে দুটো জিনিস এসে গেল, একটা হচ্ছে সচেতনতার প্রসার যেটা সব্যসাচী বলছিলেন, আর সঙ্গে সঙ্গে জীবিকার কথা বলছেন। তো সচেতনতার জায়গা থেকে মানুষের আগ্রহ সত্যি কি এই শতকে বেশি, এই সময়ে বেশি, নাকি আগেই বেশি ছিল?
2: আগে এতটা বেশি ছিল না, কারণ কি আগে ঘরোয়া উৎসবেতে ধর্ম এ সমস্ত ব্যাপারগুলোর উপর খুব বেশি জোর দেওয়া হতো, কিন্তু এখন মানুষ অনেক লজিক্যাল হয়ে গেছে এবং এখন মানুষ অনেক প্র্যাকটিক্যাল হয়ে গেছে। এখন ছেলেমেয়েরা অনেক বেশি তারা মানে সাবলীল বিজ্ঞানকে জানবার এবং বিজ্ঞানকে প্রয়োগ করার জন্য।
1: বেশ, এই জায়গা থেকে সব্যসাচী আপনার কাছে যদি আসি যে ধরুন এই সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সেটাকে উনি যেমন পরিচয় করাতে চাইলেন, একটা বৈশিষ্ট্য অন্তত সেটা হচ্ছে যে জীবিকার জন্য মানুষ কি করতে পারে তার পথ দেখিয়ে দেওয়া। তো আপনার তো বিভিন্ন বিজ্ঞান ক্লাবের সঙ্গে কথা হয়েছে, এই যে সচেতনতাতে আটকে না থেকে মানুষের আয়ের পথ তৈরি করে দেওয়া, এইটা আপনি কতটা প্রসারিত দেখেছেন?
0: আসলে বিজ্ঞান আন্দোলনের ধরনের তো নানান দিক আছে, আমরা বলছিলাম সচেতনতার কথা, কিন্তু তার মধ্যে ওনার পার্থক্য রয়েছে। ধরুন ক্লাসে বিজ্ঞান তো পড়ানো হয় স্কুল কলেজে, বিশেষ করে স্কুলের কথা বলছি, এবার সেই স্কুলে যারা পড়ছেন, যারা পড়াচ্ছেন, সেটাকে তারা পাঠ্য হিসেবেই পড়ছেন, কিন্তু

0: কিন্তু হাতে কলমে চর্চার সুযোগ থাকছে না, সেই কাজটা বিজ্ঞান ক্লাবগুলো শুরু করেছিল 60-এর দশকে 70-এর দশকে। সেখানে জীবিকার প্রশ্ন গুরুত্বপূর্ণ ছিল না হয়তো, কিন্তু পরবর্তীকালে যেটা হলো সেটাও যে খুব পরে হলো তাও বলতে পারি না। যেমন ধরুন গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউট, তারা মৌ পালনের একটা কর্মশালা করছে, মৌ পালকদের সম্মেলন করছে, যে মৌ পালন করে যে বেঁচে থাকা যায় সেটি প্রধান জীবিকা হতে পারে এটা নিয়ে কেউ ভাবছে। আবার কেউ কেউ মাছ চাষ নিয়ে কাজ করছে, এবং তারা যে সবাই প্রথাগতভাবে বিজ্ঞান ক্লাব এমনটা নাও হতে পারে, কোনো একটা সমাজ সংগঠন তারা বিজ্ঞানের কাজও করেন। এবারে এখন তো ধরনটা পাল্টে গেছে, এখন তো আর আমি সেই কাজটা করার জন্য বিজ্ঞান ক্লাবের মুখাপেক্ষী থাকছি না। ইতিমধ্যে নানা সরকারি প্রকল্প এসেছে, সরকারি সাহায্য এসেছে। আর তাছাড়া আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখন কাদের জন্য কাজটা আমি করব। নতুন তথ্য ছাত্ররা আর এই সমস্ত পত্রিকা থেকে পেতে চাইবে এমনটা না, তথ্য কিন্তু সহজেই পাওয়া যাচ্ছে, তথ্য পাওয়া যাচ্ছে সব সময়, আমরা ইন্টারনেটে পেয়ে যাচ্ছি, মোবাইলেই পেয়ে যাই তথ্যগুলো। তাহলে বিজ্ঞান আন্দোলনের কাজটা কী? তথ্যগুলোকেই জানানো, আমি মনে করি তা নয়। তথ্যের পেছনে যেটা বোঝার বিষয় রয়েছে, কোনো বিষয় সম্পর্কে আগ্রহ তৈরি করার কাজ রয়েছে, সেই কাজটা বিজ্ঞান আন্দোলন আজকেও করছে বিজ্ঞান আন্দোলন। কিন্তু শুধু তথ্য জানার বিষয়টা কিন্তু আজকে আর নেই, একেবারেই নেই বলবো আমি। এবং আজকে এই যে নাকচ করে দেওয়া, আমাদের এক সময় আমরা কম্পিউটার নাকচ করেছি, প্রযুক্তিকে নাকচ করেছি, আমরা আজকে ভীষণ চিন্তিত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে, কিন্তু তার ইতিবাচক দিক কী কী রয়েছে সেই বিষয়টা নিয়েও ভাবতে হবে। কাজে প্রযুক্তি শুধু আমাদের জীবিকার সংস্থা করবে তা নয়, সুসংকীর্ণ অর্থে আমি বলছি না, মানে মৌ পালন করবো বা মৌমাছি পালন করবো বা মাছ চাষ করবো সেটা বলছি না, কিন্তু আমি বলছি এই প্রযুক্তিগুলো শিখে আমি কিছু উদ্ভাবনী কাজও করতে পারি, বা আমি যে কাজটা করি তাকে আরও ভালো করে করতে পারি। সেটা আজকের যে এআই বুদ্ধিমত্তা সেটাও কিন্তু বিজ্ঞান আন্দোলনের কাজের মধ্যে চলে আসতে পারে।
1: বেশ, আমরা রয়েছি অন্বেষায় এবং আমরা কথা বলছি বিজ্ঞান আন্দোলনের সঙ্গে জড়িত, তার গবেষণা হোক বা সেটাকে যাকে বলে সাকার করার ক্ষেত্রে অংশগ্রহণ অবদান হোক, সেগুলো নিয়ে যারা রয়েছেন দুজন মানুষ, ডক্টর সুভব্রত রায়চৌধুরী, অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়। ডক্টর রায়চৌধুরীর কাছে আমি এই প্রশ্নটা এবার নেব, যেটা বলেছিলাম যে বিস্তারে আপনার কাছে জানবো সেইটাই এবার প্রশ্ন। 77 থেকে 2026 আপনি 50 বছর এসে পৌঁছেছেন, 50 বছরটা একটা সংগঠনের পক্ষে খুব কম সময় নয়, দীর্ঘ সময়। তখন পিছন ফিরে দেখার একটা তাগিদ তৈরি হয়, কেমন হয়েছিল, ঠিকঠাক হয়েছিল কি না, কতটা সাহায্য করতে পেরেছিলাম। ধরুন সুন্দরবনে আপনারা একটা সোলার টাওয়ারের পরিকল্পনা করে দিয়েছিলেন, সেটা নির্মাণেও সাহায্য করেছিলেন, পিছন ফিরে তাকালে সেটাকে কেমন লাগে?
2: পিছন ফিরে তাকালে মনে হয় যে সময়টা একটা অন্ধকার পরিবেশ ছিল সেই সময়টা এখন আলোকিত পরিবেশ হয়েছে, আর মানুষ এই সুবাদে তারা আরও কত কত নতুন নতুন শিল্পভাবনার মধ্যে উদ্যোগী হচ্ছে সেটাও কিন্তু আমরা নজরে দেখেছি। এবং তার মধ্যে দেখুন আমরা সেখানে মাছ চাষ না মুক্ত চাষ হচ্ছে, সেখানে মুক্ত চাষ
1: কোন জায়গায় এটা?
2: সেটা হচ্ছে বমনগাছি বলে একটা জায়গায় হচ্ছে, আর আপনার সাগরদ্বীপে সেখানেও মুক্ত চাষ হচ্ছে। এবং সেই মুক্ত চাষেতে তখন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে অমরেশ চৌধুরী ছিলেন, এবং তার তত্ত্বাবধানে সেই সময় আমরা বহু কৃষকদেরকে, আমরা মৎস্যচাষীদের সেই মুক্ত চাষের জন্য আমরা ট্রেনিং দিয়েছিলাম এবং অনেকটা সাফল্য অর্জন করেছিল। কাজে এই যে নতুন টেকনোলজিগুলো যেগুলো এসেছে তার মধ্যে থেকে তাদের তো শুধু চিন্তাশীল ব্যাপারটা নয়, তারা এটাকে প্রয়োগ করে তারা কিছু ইনকাম জেনারেশন করতে শিখেছে। তার ফলে হলো কি, একটা সার্ভে হলো এবং সার্ভে থেকে দেখা গেল যে বহু মানুষ তারা ছোট ছোট গ্রুপ করে, এই যে SHG গ্রুপ যেগুলো তৈরি করেছিল, তারা শুধু অন্য কাজ করবে না, তারা এই ধরনের নিজেদের গ্রামীণ ভিত্তিক উন্নয়ন ভিত্তিক কাজ করবে, সমবায় করবে, করে তারা মাছ চাষি হোক কি মুরগি চাষি হোক, ধান চাষি হোক কি ফসল চাষি হোক, যে কোনো ব্যাপারেই তারা এই প্রযুক্তিটাকে ব্যবহার করে তারা এগিয়ে যাবে। এবং সেটাতেই যথেষ্ট আমরা সাফল্য পেয়েছি সন্দেশখালি 1 এবং সন্দেশখালি 2 এবং এখনও তারা সেই সমস্ত কাজ করছেন।
1: এই এই কাজটা শুরু করেছিলেন তো অনেক আগে, কত সাল হবে সেটা?
2: এটা শুরু করা হয়েছিল 1984 সাল থেকে।
1: 1984, হ্যাঁ। আচ্ছা, আপনি কি তাহলে দাবি করবেন যে আপনারা পথপ্রদর্শক না বললেও অন্যতম পথপ্রদর্শক হয়ে থেকেছেন ওই এলাকায়?
2: দেখুন, আমরা কি বললাম সব থেকে বড় কথা নয়, বড় কথা হলো কি, তখনকার যারা সরকারি অবস্থায় যারা ছিল তারা অত্যন্ত উৎসাহী ছিলেন এই ব্যাপারটাতে, এবং তাদের উৎসাহ না থাকলে কিন্তু আমরা এগোতে পারতাম না। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো, সেখানে তারা যেভাবে উৎসাহ দেখিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারেরও বিজ্ঞান প্রযুক্তি দপ্তর যেভাবে উৎসাহ দেখিয়েছেন, সেই উৎসাহের হাত মাথার উপর ছিল

0: এবং বিশিষ্ট বিজ্ঞানীরা মাথার উপর ছিল। বিমল কুমার বাচোয়াত, অশোক কুমার বড়ুয়া, সত্যেশচন্দ্র পাগড়াশি, এরকম সব বিজ্ঞানীরা তারা নিয়মিতভাবে সাগরদ্বীপ যেতেন।
1: এই জায়গাটা থেকেই আমি সব্যসাচীর কাছে আবার আসতে চাই, যে বিজ্ঞান ক্লাবের সঙ্গে বিজ্ঞানীদের যোগাযোগ সবসময় যে হয়ে ওঠে তা নয়। ধরা যাক আর্সেনিক, তার থেকে মুক্তি পাওয়ার যে আন্দোলন, সেখানে আমরা দেখেছি দীপঙ্কর চক্রবর্তীকে। তো অধ্যাপক চক্রবর্তী, তিনি যাকে বলে প্রোঅ্যাক্টিভ একটা রোল নিয়েছিলেন, তো আপনার কীরকম মনে হয় যে সেটারও কি কোনো পরিবর্তন ঘটেছে আজকের দিনে, ক্ষীণ বা আজকের দিনে আরও জোরালো, কীভাবে দেখেন বিষয়টা?
2: মানে আমরা একটা কথা শুনতে পাই, ল্যাব টু ল্যান্ড, যে যা কাজ করছি পরীক্ষাগারে সেটা একেবারে মাটিতে নিয়ে আসার কাজ। সেই কাজে অনেক বিজ্ঞানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীপঙ্কর চক্রবর্তীর কথা বলতে পারি আমরা, ধ্রুবজ্যোতি ঘোষ জলভূমিতে যিনি কাজ করেছিলেন, ফলে তারা ভেবেছেন। কিন্তু সবাই যে অ্যাক্টিভিস্ট সায়েন্টিস্ট হয়েছেন এমনটা তো নয়, সেখানে একটা বড় ভূমিকা পালন করতে পারে যারা সায়েন্স কমিউনিকেটর, বিজ্ঞান সম্প্রচারক যারা, ফলে তারা বিজ্ঞানের কাছ থেকে সেই বিষয়টা জানছেন, জেনে সেই কাজটা তারা তুলে ধরছেন যারা সেই বিষয়টা জানেন না তাদের কাছে, ফলে এই ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণ। এবং আজকের দিনের কোনো কোনো বিজ্ঞানী নিজেরাও বিজ্ঞান প্রচারের কাজ করছেন, লেখার কাজ করছেন, বলার কাজ করছেন, আবার তারা বিজ্ঞান সম্প্রচারকদের ক্ষেত্রে কাছে তাদের বক্তব্য পেশ করছেন, এবং তারা সেই কথাটা যখন সেই সম্প্রচারক তুলে ধরছেন কোনো পত্রিকার পাতায় বা কোনো দৃশ্যশ্রাব্য মাধ্যমে, তারা তাদের কাজটা বলতে পারছেন, জনসাধারণের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছেন।
1: ডক্টর রায়চৌধুরী, এই যে পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে বিজ্ঞান ক্লাবগুলোর অংশগ্রহণ আর এই যে জীবিকার সংস্থান, এই দুটো কি কোনোভাবে যুক্ত হয়? মানে ধরুন আমি নদী বাঁচাও আন্দোলন করছি, ধরুন আমি বৃক্ষ বাঁচাও আন্দোলন করছি, রাজপথের দুধারে বৃক্ষ থাকবে, এগুলোর সঙ্গে আপনারা যে জীবিকা সংস্থারে কাজ করেছেন তার কি কোনো যোগ হতে পারে?
0: প্রত্যেকটা প্রোগ্রামের সঙ্গে আমাদের যেটা ছিল যে আঞ্চলিক ডেভেলপমেন্টসটাও ছিল, তার মধ্যে যেমন গাছপালা লাগানো, তারপর সেখানকার পরিবেশটা দেখা, সেখানকার মানুষকে বোঝানো, তারপর সেখানেতে কী কী রিসোর্সেসগুলো অ্যাভেলেবেল, সেইগুলোকে আরও সুন্দর করে কীভাবে আরও প্রযুক্তিগত ব্যবহার করে সেটাকে কাজে লাগানো যায়। যেমন এই ধরুন আমি কুমোরের কথা বলছি, তাতে ক্লে সিস্টেম, সেই যে সমস্ত সব সিরামিক ম্যাটেরিয়াল যে সব তৈরি করে, তাতে তার প্রযুক্তিটা কীভাবে সে নতুন করে কত কত জিনিস তৈরি করবে, এবং তার আশেপাশের মধ্যে সে যেখানে যে জায়গায় রয়েছে তার আশেপাশের পরিবেশের মধ্যে কীভাবে উন্নয়ন করা যায়, কীভাবে সে তার গাছপালা, তারপরে বিভিন্ন ধরনের উদ্ভিদের বীজ সংরক্ষণ, এই কাজগুলো করবে, এগুলো কিন্তু অ্যাজ এ পার্ট অফ দি প্রোগ্রাম থাকে।
1: এই উদাহরণটা যেটা কুমোরের উদাহরণটা দিচ্ছিলেন, সেটা কোন এলাকা থেকে দিচ্ছিলেন?
0: এটা দিয়েছিলাম আমরা সাগরদ্বীপ এলাকার থেকে দিয়েছিলাম, সেখানে ভেতরে কুমোরেরা সমস্ত যেসব কাজ করতো, তখন আমরা সিরামিক ইনস্টিটিউটের সঙ্গে, তখন ডাক্তার কুমার ছিল, সচ্চিদানন্দ কুমার, এবং তিনি সেই সমস্ত ওই প্লেটস কীগুলো কীগুলো তৈরি করতে হয়, সিরামিক প্লেটসগুলো কীভাবে করা যায় সেগুলো তাদেরকে বলেছিলেন, এবং এমন এমন কিছু কলস তৈরি করেছিলেন যেগুলোর মধ্যে সেই প্রলেপগুলো দিয়ে সেগুলো আরও প্রোটেক্টিভ করা যায়। এইরকম কিছু কিছু প্রযুক্তি সেই কাজগুলো আমরা ওখানেতে ব্যবহার করার চেষ্টা করেছি, এবং সেগুলোর মধ্যে সফলতা বিফলতার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি যেটা দেখেছি যে আজও কিন্তু মানুষের মধ্যে সেই একটা ট্রেন্ড এসে গেছে, এবং ট্রেন্ডটা এসে গেছে মানে তারা সবসময় সহযোগিতা করতে চায়। আর মানুষ কিন্তু এখন, আগে একটা প্রতিবাদসুলভ ব্যাপার ছিল তা নয়, মানুষের জানবার আগ্রহটাও কিন্তু অনেক বেড়েছে।
1: না, কিন্তু আমার প্রশ্নটা ছিল এই সমস্ত কাজ তার সঙ্গে পরিবেশ বাঁচাও, এইগুলো কি লিঙ্কড, যুক্ত নাকি
0: এগুলো প্রোগ্রামে? এগুলো লিঙ্কড মানে আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসের মধ্যে যেগুলো থাকে, তার মধ্যে পরিবেশ আন্দোলন, গাছপালা লাগানো, পাবলিকেশনস করা, গানের মধ্যে দিয়ে বিজ্ঞানকে সচেতন করা, তারপর জার্নালিজমের মধ্যে দিয়ে বিজ্ঞানকে নিয়ে যাওয়া, এরকম ধরনের কাজগুলো চলে। কিন্তু এইগুলো হচ্ছে আমরা যেগুলো প্রযুক্তিগত উন্নয়ন এবং মান উন্নয়নের ক্ষেত্রে যেটা আমরা গ্রামাঞ্চলে যে ব্যাপারটা করেছি, সেই ব্যাপারটার প্যারালালি কিন্তু আমরা করেছি।
1: আচ্ছা সব্যসাচী, একটা জিনিস হচ্ছে যে বিভিন্ন সময়ে আপনি লেখালেখির মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, বিজ্ঞান জাঠার উল্লেখ করেছেন। এখন জাঠা শব্দটা একটা পাঞ্জাবি শব্দ, মূল কথা হচ্ছে একত্রিতভাবে একটা কাজ করা, অংশগ্রহণ করা। এখন আজকে আমাদের এই স্টুডিওতে একজনকেই আমরা পেয়েছি যিনি বিজ্ঞান ক্লাবের প্রতিনিধি, কিন্তু এর আগে এখানেই বসে আরও অনেক প্রতিনিধি তারা তাদের বক্তব্য দিয়ে গেছেন আর কি। আমার প্রশ্নটা এইখানে যে সেই রকম জাঠা, তার প্রয়োজনীয়তা নিশ্চয়ই এখনও ফুরোয়নি, সেরকম কি করার চেষ্টা হচ্ছে? কেননা একীকরণ ঘটবে, মানুষ দেখতে পারবে যে এক হয়ে তারা আসছে, তাদের জোরটা বাড়ছে, নাকি সেই

0: এক করার জায়গাটা খুব বেশি নেই। আমরা হতাশার কথা শুনতে চাইছি না, আপনার কাছে যখন জিজ্ঞাসা করছি আশার কথাই শুনতে চাইছি।
1: আসলে এক করার দুটো ধরন আছে। একটা হচ্ছে সমন্বয়ের চেষ্টা, কোনো একটা সংগঠন হয়তো অন্যদের সঙ্গে নিজেদেরকে যুক্ত করার চেষ্টা করছে, কোথায় কি কাজ হচ্ছে সেই সম্পর্কে জানছে, জানাটা অন্যকে জানাচ্ছে, একটা সমন্বয় কেন্দ্র বলতে পারি আমরা, একটা সংগঠনগুলোর মধ্যে যোগাযোগের চেষ্টা বলতে পারি। কিন্তু অন্য ধারাটা আবার একটা কর্তৃত্ব বা স্থাপনের চেষ্টা, সব কিছুকে গ্রাস করার চেষ্টা। দুটো ধারাই কিন্তু লক্ষ্য করা যায় এই আন্দোলনের ইতিহাসের মধ্যে দিয়ে। ফলে এখন যেটা দরকার আরও সমন্বয় ঘটানো। সমন্বয় মানে এমনটা নয় যে আজকে আমি কলকাতা থেকে চলে গেলাম সুন্দরবনে কাজ করতে, তো নাও হতে পারে। আমি যে বরং জানতে ভালো লাগবে আমার যে সুন্দরবনে এই কাজটা হচ্ছে, তার মানে এইরকমভাবে কাজ করা যায়। এবং এই স্থানীয় স্তরের কথা যিনি বলছিলেন সুব্রতবাবু, সেই প্রসঙ্গেই বলি এই যে সৌরবিদ্যুতের কথা হচ্ছিল, সৌরবিদ্যুৎ সে জায়গাতেই দরকার যেখানে আমি খুঁটি পুঁতে আমার প্রথাগত তাপবিদ্যুৎ পৌঁছাতে পারবো না। ফলে সেখানে সুন্দরবনের দ্বীপে সৌরবিদ্যুৎ ভীষণ জরুরি, তো কলকাতায় জরুরি নয়। ফলে অঞ্চল অনুযায়ী উন্নয়নের ধরন পাল্টে যায় এবং সেই কোনটায় জোর দেব আমরা তা নির্ভর করে সেই অঞ্চলের চাহিদার ওপর। আর সেই কাজটার ক্ষেত্রে হয়তো এই ধরনের আন্দোলন ভূমিকা নিতে পারে। আর বিজ্ঞান আন্দোলনের ধরন যে পাল্টাচ্ছে বারবার বলছি, তার কারণ আজকে আর ওই বিজ্ঞানের তথ্য জানানো গুরুত্বপূর্ণ একেবারেই নয়। আজকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিজ্ঞান আন্দোলনের সামাজিক আন্দোলনের অংশ হয়ে ওঠা, ধরুন সাধারণের সম্পত্তি যাকে আমরা বলি কমন প্রপার্টি, এই যে গাছ কাটা হচ্ছে, পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, কোনো জলাভূমি নষ্ট করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করছে বিজ্ঞান আন্দোলন। এটা হয়তো করতে পারতো কোনো সমাজ সংগঠন, সেটা করছে না। ফলে সেই কাজে এই যে বলছিলেন পরিবেশের সঙ্গে কীভাবে যুক্ত হচ্ছে জীবিকার লড়াই, কাজ করতে গেলে কোনো একটা দূষণের বিরুদ্ধে আন্দোলন যখন হচ্ছে সেখানে বিজ্ঞান ক্লাব চেষ্টা করছে, বিজ্ঞান সংগঠন চেষ্টা করছে সেই অঞ্চলের মানুষকে যুক্ত করতে, তাদের সকলের ভালোর জন্য, সে অঞ্চলের ভালোর জন্য।
0: এখানে আরও একটা কথা মানে এসে যায় ডক্টর রায়চৌধুরী, যে আমরা যে জিনিসটা শুরু করি অনেক সময় সেটা একটা মডেল হিসাবে থেকে যায় বা পাইলট প্রজেক্ট হিসাবে থেকে যায়, পরে আর বিস্তার ঘটে না তার। আমি বলছি না যেটা সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ক্ষেত্রে ঘটেছে, এটা অন্য কোনো সংগঠনের ক্ষেত্রে ঘটে থাকতে পারে। তারা হয়তো বলল, ও আপনি এসেছেন, আচ্ছা আপনারা যেটা শুরু করেছিলেন খুব ভালো ছিল, কই তারপর তো আর হলো না। এই একটা ফাঁক কিন্তু তৈরি হয়ে যায়।
2: হ্যাঁ, এই ফাঁকটার এর একটাই কারণ হচ্ছে কি, অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ কি, আপনি একজন মানুষ যে কিছু একটা ব্যবসা করতে চাইছেন বা কোনো একটা কিছু করতে চাইছেন বা তার আপনার পরিধিটাকে বাড়াতে চাইছেন বা আপনার জ্ঞান বিস্তার করতে চাইছেন, সেই জায়গায় আপনি সেই জায়গা থেকে বেরোতে পারছেন না, কারণ আমরা সেখানে কন্টিনিউয়াস আপনাকে 24 ঘন্টা সাপোর্ট দিতে পারছি না। আমি হয়তো কোনো একটা সময় 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 1 বছর কাটিয়ে সেখানে আপনাদেরকে একটা পার্ট হয়তো দিলাম, তার পরবর্তী পার্টেতে যে সমস্ত সংযোজনগুলো এবং তার আপনার যে কোয়েরিজ, যে সমস্ত কোয়েশ্চেন্স থাকে, যেসব প্রবলেমসগুলো, সেগুলো কোনো কোনো সময় আংশিকভাবে যেগুলো দপ্তরগুলো যেগুলো কাজ করা দরকার বিভিন্ন পঞ্চায়েত লেভেল থেকে, সেই সক্রিয়তার একটা অভাব দেখা দিয়েছিল এবং সেটা আজও নেই, আজও সেটা নেই। তার ফলে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় পড়ছে। দেখুন, একটা বিজনেস করতে গেলে ব্যাংক থেকে টাকা নিতে হয় এবং ব্যাংক বলবে তুমি কী কাজ করেছো দেখাও, এবং সে কাজের নজির দেখাতে অনেক সময় পারা যায় না। কিন্তু সেটা যদি ঠিকভাবে আমি তার বিজ্ঞানসম্মতভাবে তার একটা বিশ্লেষণ করে তার যদি একটা আউটপুট দেখাতে পারি, তাহলে সেটা অনেক বেশি গ্রাহ্য হয়। তা সেই জন্যই আমরা এই কাজটাকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং আজও এই কাজটা চলছে।
0: আমরা প্রায় শেষে পৌঁছে গিয়েছি আমাদের আজকের আলোচনার, যেখানে উপস্থিত রয়েছেন ডক্টর সুব্রত রায়চৌধুরী, অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়, বিজ্ঞান আন্দোলনের ধারা, বিজ্ঞান আন্দোলনের অভিমুখ, বর্তমান অবস্থা, নির্দিষ্ট কিছু উদাহরণ, এগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। আলোচনা করতে করতে সব্যসাচী একটা জায়গায় হয়তো আমরা পৌঁছে যাচ্ছি, আমরা চাই বা না চাই, যে বিজ্ঞান আন্দোলনের একটা অন্যতম লক্ষ্য হচ্ছে সরকারি যে প্রশাসন যন্ত্র তাকে সচল করা, সক্রিয় করা, সংবেদনশীল করা, এবং তাদের কাছেই অর্থ আছে, কারণ রাজস্বের টাকা তো সেখানেই জমা পড়বে, একজন মানুষ যে ট্যাক্স দিচ্ছেন পরিষেবা তো তাদের কাছ থেকেই চাইবেন। তাহলে কি বিজ্ঞান আন্দোলনের মূল জায়গাটা হয়ে দাঁড়ায় সরকারি ওই যন্ত্রকে সচল করা? এটাই
1: মানে প্রেশার গ্রুপ যাকে বলা হয় আর কি, যে সরকারি দপ্তর থেকে টাকা আদায় করা এবং কোনটা করলে লোকের ভালো হবে সেই সম্পর্কে মত তৈরি করা, জানানো ইত্যাদি। এর বাইরেও যে কাজ হচ্ছে না তাও কিন্তু নয়, কেউ কেউ স্ব উদ্যোগে কাজ করছেন কোনো রকম অর্থের পরোয়া না করে, বা এমনও তো হতে পারে তারা যে কথাগুলো বলছেন সরকারের পুরো কাঠামো

0: কর্মটারই বাইরে কথা বলছেন, তারা মনে করছেন যে এই ব্যবস্থার মধ্যেই তারা নিজেদের যুক্ত করতে পারছেন না, তারা মনে করছেন যে এমন একটা ভাবনা ভাবছেন যেটা প্রথাগত ভাবনাকেই চ্যালেঞ্জ করছে, ফলে তাদের পক্ষে তো আর সরকারি সাহায্য চাওয়া সম্ভবপর নয়। সেই সংখ্যাটাও কিন্তু রয়েছে, একদম নেই তা কিন্তু নয়, এটাও ভুললে চলবে না।
1: আচ্ছা, সব শেষে আমি একটু জানতে চাইবো আপনার কাছে, আপনি শুরুতে বলেছিলেন যে যেখানে বিজ্ঞানী নেই সেখানে বিজ্ঞান জ্ঞাপক সায়েন্স কমিউনিকেটর একটা বড় ভূমিকা পালন করতে পারে, তো তাদেরও তো একটা প্রশিক্ষণ প্রয়োজন আছে। আপনি কীরকমভাবে দেখছেন সেই প্রশিক্ষণের মানে কাজকর্ম চারদিকে চলছে, বা আপনি আশাবাদী কিনা?
0: সেই প্রশিক্ষণ একসময় তো স্যাবও দিয়েছে, সেটা 90 দশকের কথা বলছি, আর দীর্ঘকাল ধরে কাজটা করছে ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন। তারা সেই সংগঠন 1935 সালের সংগঠন এবং তারা এই কাজটা করছে 4 দশক জুড়ে, ফলে সেই কাজ হচ্ছে। এখন যারা সম্প্রচারক তৈরি হচ্ছেন তারা কাজের সুযোগ কতটা পাচ্ছেন প্রশ্নটা সেখানে আবার, তারা কীভাবে কাজটা করবেন, কাকে বলবেন, কীভাবে বলবেন, ফলে সমস্যা রয়েছে, কিন্তু চেষ্টা যে একেবারে নেই তা কিন্তু নয়, লেখার সুযোগও শুরু হচ্ছে।
1: শেষে আপনার পত্রিকার প্রসঙ্গে আমাদের আসছে।
2: হ্যাঁ, আপনি যেটা যেটা পত্রিকার প্রসঙ্গে মানে কমিউনিকেশন পার্টটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কি এই যে বিজ্ঞানের যে সচেতনতার ক্ষেত্রে একটা ব্যাপার সকলেই জানা দরকার, সেটা হচ্ছে যে আমরা বিজ্ঞানকে ফোক সংসের মাধ্যমে দিয়ে কিন্তু একটা প্রচার করেছিলাম, সায়েন্স থ্রু ফোক মিডিয়া, এবং সেটার মধ্যে দিয়ে আপনারা অবাক হবেন এবছর ডক্টর ভূপেন হাজারিকার 100 বছর পূর্ণ হবে, তার মতো একজন মানুষ আমাদের সঙ্গে সময় দিয়ে তিনি গান রচনা করেছিলেন, এবং সেই গান রচনা করে সেই গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, এবং আমরা চেষ্টা করব শতবর্ষে তার গান আবার আমরা সেগুলো মানুষকে শোনাবার জন্যে। শুধু তাই নয়, অনেক বড় বড় আর্টিস্ট তারা এই গান গেয়েছিলেন, কাজে আমরা দেখলাম যে যারা মনে করুন কমার্শিয়াল আর্টিস্ট বা যারা বিভিন্ন ধরনের সব ডিসপ্লে প্রোগ্রামস করে, সমস্ত শো করে, তারা গ্রাউন্ড লেভেলে এসে বিজ্ঞান চেতনা প্রচার করেছেন, এটা আমাদের কাছে একটা 100% সাকসেসফুল মনে হয়েছে।
1: শেষে অন্তত দুটো কথা আপনার পত্রিকা সম্পর্কে, বিজ্ঞান মেলা বা তার আগের যে সংখ্যাগুলো।
2: আমরা প্রথমে ক্রিস্টাল বলে একটি পত্রিকা বার করতাম, সেটা রেজিস্ট্রেশন পাওয়া যায়নি, তারপর বিটা বলে একটি পত্রিকা ইংরেজিতে বেরোতো এবং সেটা বহুদিন ধরে চলেছে, সেটা ISSN SO নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেটা কোনো কারণে বন্ধ আছে, তার কারণ হচ্ছে লেখক পাওয়া যায় না, জনপ্রিয় লেখক ইংরেজিতে খুব পাওয়া শক্ত। আর তৃতীয় কথা হচ্ছে বিজ্ঞান মেলা বলে একটি পত্রিকা, সেটা অবহেলিত হয়েছিল কোনো একটা সময়, সেই পত্রিকা আবার সংগঠিত করে এটা প্রায় 43 বছর ধরে আমরা রান করছি, এবং সেটা রেগুলারলি বেরোচ্ছে, দ্বৈমাসিক হিসেবে সেটা বেরোয়, এবং তাতে বিভিন্ন মানুষেরা ছেলেমেয়েরা লেখালেখি করে, তারা স্কুলে প্রোগ্রামসগুলো তারা সেখানে দেয়, আমরা বিভিন্ন স্কুলে গিয়ে যে সমস্ত সচেতনতা করি তারা সেখানে প্রচার করে। কাজে এই মিডিয়ার মধ্যে দিয়ে একটা ডিম্যান্ড সৃষ্টি হয়েছে এবং তারা নিজেরাই লেখা পাঠায়, আমাদের আর এখন আর অত কষ্ট করতে হয় না, এবং আমরা প্রত্যেককে এনকারেজ করি, এবং এরকম মানুষেরা যারা এসব প্রসাদী মানুষ বাবু যেরকম মানুষরা আছে, আপনারা যারা মানুষ আছেন, কোনো কোনো লেখা আবার আপনাদের দিয়ে আমরা ভালো করে দেখিয়ে নিই যে সব ব্যাপারগুলো ঠিক আছে কিনা। কাজেই এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা উৎসাহ দেখতে পাচ্ছি, এবং আমরা যে বিভিন্ন স্কুলে যাচ্ছি তার মধ্যে দেখছি ছাত্রদের মধ্যে উৎসাহ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, এবং এই যে নতুন সাবজেক্ট AI-এর কথা বলল, আমাকে তো বহু জায়গায় সেই সম্পর্কে জনপ্রিয়ভাবে বক্তৃতা দিতে হচ্ছে। কাজেই এইটার একটা ধারাবাহিকতা থাকবে, এবং এটা আমাদের কিন্তু সঙ্গে নিয়ে চলতে হবে, আমরা একটা জায়গাতে পড়ে থাকলে হবে না, সময় অনুযায়ী যেটা প্রয়োজন সেটা মানুষকে দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে মানুষ সক্রিয়ভাবে সমাজের মধ্যে কিছুটা তারা ব্যবহার করতে পারে।
1: বলতে চাই অনেক কিন্তু বলার সময় সীমিত, কিন্তু সেই সীমারও একটা মাধুর্য আছে, অল্পের মধ্যে দিয়ে যেটুকু আমরা শোনাতে পারলাম সেটা আমরা বিশ্বাস করি একজন দুজন বা 100 জনকে হয়তো কোথাও একটু নাড়া দিয়ে যায়, তারা হয়তো আরেকটু খোঁজ খবর করতে শুরু করেন, অথবা যে ধারাটার সঙ্গে তারা পরিচিত ছিলেন মনে করছিলেন যে ধারাটা হয়তো শুকিয়ে গিয়েছে, আর জানলেন না সেটা যথেষ্ট বেগবান, হয়তো তার চোখের আড়ালে পড়ে গিয়েছে, সেটা একটা উৎসাহব্যঞ্জক ব্যাপার। তো আজকে ডক্টর সুব্রত রায়চৌধুরী এবং অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায় আমাদের এখানে এই স্টুডিওতে বসে আবারও বিজ্ঞান আন্দোলনের কতগুলো গুরুত্বপূর্ণ জায়গাকে তুলে ধরলেন, কতগুলো উদাহরণ দিলেন এবং কতগুলো মডেলের কথাও বললেন, কতগুলো যাকে বলে কাঠামো সেগুলোর সঙ্গেও আমাদের অন্তত আলতোভাবে পরিচয় করিয়ে দিয়ে গেলেন। নিশ্চয়ই এটা নিয়ে আমরা আরও এগিয়ে যাব, তাদের দুজনকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। আমরা তাকিয়ে থাকব আপনাদের ফিডব্যাকের প্রতি, আপনারা কি ভাবছেন সেটা জানতে। কথা হবে পরের অনুষ্ঠানে।

0: এই সঙ্গেই শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
1: অন্বেষা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজ সন্ধ্যায়, সঙ্গে থাকব আমি পৌলমী ঘোষ।

আকাশবাণী মৈত্রীতে শুরু হচ্ছে আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের সঙ্গে গল্প করতে আর অবশ্যই কিছু ভালো ভালো গান শোনাতে সঙ্গে রয়েছি আমি পৌলমী ঘোষ। বন্ধুরা, আজকে যে সকল বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ এক ব্যক্তিত্বের, সাহিত্য জগতের এক মানুষের আজ জন্মদিন, আর বলবো তার কথা, জানাবো তার কথা, আর সেই সঙ্গে কিছু আবিষ্কারের কথা জানাবো, অদ্ভুত কিছু আবিষ্কার, নতুন ধরনের, নতুন প্রজাতির কোনো প্রাণীর আবিষ্কার কীভাবে এখনও হয়ে চলেছে এতদিন পরেও পৃথিবীতে, শোনাবো সেই কথায়। সেই সঙ্গে অদ্ভুত একটি বিষয়, মৌমাছি আমরা তো সকলেই ভয় পাই, মৌমাছির হুলকে অন্তত বিশেষ করে, হ্যাঁ অনেক উপকার করে জানি, কিন্তু ভয় না পাওয়া এক বীর পুরুষের কাহিনী শোনাবো। কী করেছেন তিনি, তার জন্য শুনতে হলে জানতে হবে, জানতে হলে থাকতে হবে আকাশবাণী মৈত্রীর সঙ্গে আজ সন্ধ্যায় আমার সঙ্গে। এরকমই টুকরো টুকরো বেশ কিছু গল্প থাকবে আজকের পুরো আড্ডা জুড়ে। প্রথমেই যে খবরে আসবো, তার আগে আজকের শুরুটা করি অবশ্যই একটা গান দিয়ে। চলুন, জয়তী চক্রবর্তীর কণ্ঠে ঝড় বাদলের দিন। হ্যাঁ, ঝড় বাদলের দিন তো চলছেই অবশ্যই, আমাদের বৃষ্টির সীমা পরিসীমা থাকছে না, থেকে থেকেই হয়ে চলেছে, তাই ভোলা যায় না তাদেরকে। ঝড় বাদলের দিন গান শুনতে শুনতে আজকের আজ সন্ধ্যা শুরু করি, চলুন।

সমীর চট্টোপাধ্যায়ের কথায় এবং সুরে জয়তী চক্রবর্তীর কণ্ঠে শুনলেন ঝড়পাতলের দিন গানটি। চলে যায় আজকের কথায়। আজ 25শে আগস্ট। বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের ব্যক্তিত্ব যেমন বর্ণময় তেমনই বিতর্কিত। প্রাবন্ধিক, কবি, সমালোচক ও সম্পাদক সজনীকান্ত দাস ছিলেন তেমনই এক স্বতন্ত্র ব্যক্তিত্ব। 1900 সালের 25শে আগস্ট অর্থাৎ আজকের দিনে তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলার বেতালবন গ্রামে জন্মগ্রহণ করেন সজনীকান্ত দাস। তবে তার পৈতৃক নিবাস ছিল বীরভূম জেলার রায়পুরে। দিনাজপুর জেলা স্কুল থেকে পাশ করে তিনি বাঁকুড়ার ওয়েসলিয়ান মিশনারি কলেজ থেকে আইএসসি এবং স্কটিশ চার্চ কলেজ থেকে বিএসসি পাশ করেন। ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেও শেষ পর্যন্ত সেই পথ ছেড়ে পদার্থবিজ্ঞানে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তবে তার প্রকৃত পরিচয় তৈরি হয় সাহিত্য জগতে। 1924 সালে অশোক চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত শনিবারের চিঠি পত্রিকায় তিনি যোগ দেন।

পরবর্তীকালে এই পত্রিকার সম্পাদক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ভাবকুমার প্রধান এই ছদ্মনামেও কিন্তু তিনি লিখেছেন। 1331 বঙ্গাব্দের 28শে ভাদ্র সাপ্তাহিক শনিবারের চিঠি পত্রিকার অষ্টম সংখ্যায় তার প্রথম মুদ্রিত কবিতা এই ছদ্মনামেই প্রকাশিত হয়েছিল। তীক্ষ্ণ বুদ্ধি, তীব্র ব্যঙ্গ এবং রসবোধ ছিল তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। সমকালীন সাহিত্য সাহিত্যিকদের নানা প্রবণতাকে তিনি কখনো প্রশংসা, কখনো বা তীক্ষ্ণ সমালোচনার মাধ্যমে তুলে ধরতেন। আর তার এই ব্যঙ্গাত্মক লেখনী বাংলা সাহিত্যের পরিসরে যেমন আলোড়ন তুলেছিল, তেমনই তাকে করে তুলেছিল এক বিতর্কিত অথচ অত্যন্ত প্রভাবশালী সাহিত্যিক। কাজী নজরুল ইসলামের বিখ্যাত আমার কৈফিয়ত কবিতায় শনিবারের চিঠির প্রসঙ্গ সজনীকান্ত দাসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককে আরও স্মরণীয় করে রেখেছে। সাহিত্যে নানা শাখায় ছিল তার অবাধ বিচরণ। প্রবন্ধ, কবিতা, সমালোচনা থেকে সাহিত্য, ইতিহাস সব ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজের স্বতন্ত্র ছাপ। 1946 সালে প্রকাশিত তার বাঙ্গালা গদ্যের প্রথম যুগ বাংলা সাহিত্যের ইতিহাস চর্চায় একটি উল্লেখযোগ্য সংযোজন। 1962 সালের 11ই ফেব্রুয়ারি সজনীকান্ত দাসের জীবনাবসান ঘটে। আজকের দিনে তার নাম হয়তো আগের মতো সর্বত্র উচ্চারিত হয় না, কিন্তু বাংলা সাহিত্যের ব্যঙ্গ সমালোচনার ধারায় তার অবদান অস্বীকার করার উপায় নেই। হাসির আড়ালে তীক্ষ্ণ প্রশ্ন ছড়ে দেওয়া, সাহিত্যের অসঙ্গতিকে বিদ্ধ করা এবং নিজের স্বতন্ত্র মতকে সাহসের সঙ্গে প্রকাশ করা, এই বৈশিষ্ট্যগুলি সজনীকান্ত দাসকে বাংলা সাহিত্যে আজও স্মরণীয় করে রেখেছে। সময়ের স্রোতে কিছু নাম ম্লান হয়ে যেতে পারে, কিন্তু সাহিত্যের ইতিহাসে তাদের রেখে যাওয়া স্বাক্ষর কখনো পুরোপুরি মুছে যায় না। সজনীকান্ত দাস তেমনই এক স্বাক্ষর। আজ তার জন্মদিনে শ্রদ্ধা জানাই তাকে। চলুন, আবারও একটা গানের সময় হয়ে গেছে। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে পরবর্তী গানটি শুনবো।

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতায় খুব সুন্দর সুরারোপ করেছিলেন সমীর চট্টোপাধ্যায়। শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটি। এবার আবারও কিছু বলার সময় এসেছে, কিছু জানানোর সময় এসে গেছে, জানাব সে কথাই। আসলে আজ 25শে আগস্ট, আজ থেকে শুরু হল জাতীয় চক্ষুদান পক্ষ, চলবে আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি বছর এই সময়ে দেশ জুড়ে চক্ষুদান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং মৃত্যুর পর স্বেচ্ছায় চক্ষুদানের অঙ্গীকারে উৎসাহ দেওয়ার জন্য নানা কর্মসূচি নেওয়া হয়ে থাকে। এবার পালিত হচ্ছে 41তম জাতীয় চক্ষুদান পক্ষ। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে এবং ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট এর আওতায় এই সচেতনতা কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্নিয়াজনিত অন্ধত্ব এখনও বহু মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পথে বড় বাধা, অথচ মৃত্যুর পর দান করা কর্নিয়া উপযুক্ত ক্ষেত্রে অন্য একজন মানুষের জীবনে ফিরিয়ে দিতে পারে দৃষ্টির আলো। তাই চক্ষুদান শুধু একটি অঙ্গদানের সিদ্ধান্ত নয়, এটি হতে পারে অন্য কারো জীবনে নতুন করে পৃথিবী দেখার সুযোগ। এই পক্ষের মূল লক্ষ্য চক্ষুদান নিয়ে মানুষের মনে থাকা নানা ভুল ধারণা দূর করা এবং স্বেচ্ছায় চক্ষুদানের অঙ্গীকার সম্পর্কে সচেতনতা বাড়ানো। বিশেষজ্ঞদের মতে, চক্ষুদান সম্পর্কে সঠিক তথ্য জানা এবং পরিবারের সদস্যদের নিজের ইচ্ছার কথা আগে থেকেই জানিয়ে রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 25শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর জাতীয় চক্ষুদান পক্ষের এই সময়টুকু, তাই হয়ে উঠুক সচেতনতার সময়, আমাদের একটি মানবিক সিদ্ধান্ত, মৃত্যুর পরেও অন্য কারো জীবনে ফিরিয়ে দিতে পারে আলোর পথ। তাই চক্ষুদান করুন, দৃষ্টির আলো ছড়িয়ে দিন। চলুন আবারও একটা গান শোনানোর সময় হয়েছে, গানের পরে আবারও আসব কোনো গল্প নিয়ে কোনো কথায়। রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনেনি গানটি।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: নির্ভরযোগ্য নয় এমন কোন সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
3: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ, তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
4: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগাটিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।

আবারও সময় কিছু গল্পের। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঠান্ডা জল, চারপাশে ঘন সবুজ বন আর ভেজা পাথর, সেই পাহাড়ি ঝর্ণার প্রবল স্রোতের পাশেই এতদিন লুকিয়েছিল বিজ্ঞানীর কাছে অজানা তিন প্রজাতির ব্যাং। আর দীর্ঘ গবেষণার পর সেই রহস্যেরই সমাধান করলেন বিজ্ঞানীরা। পশ্চিমবঙ্গ সহ ভারতের তিন রাজ্যের পাহাড়ি ঝর্ণা থেকে আবিষ্কার হয়েছে তিনটি নতুন প্রজাতির ঝর্ণা ব্যাং। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং নাগাল্যান্ড থেকে পাওয়া এই ব্যাংগুলির নাম অ্যামোলোপস আমাচি, অ্যামোলোপস বিল্লা এবং অ্যামোলোপস সিন্ডেউ। দীর্ঘ প্রায় 15 বছরের গবেষণার পর বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন এতদিন পরিচিত প্রজাতির মধ্যেই এই তিন ব্যাং কার্যত অচেনা অবস্থাতেই ছিল। এই ব্যাংগুলি অ্যামোলোপস গণের সদস্য, সাধারণত পাহাড়ি অঞ্চলের দ্রুত প্রবাহিত ঝর্ণা, জলপ্রপাত এবং ভেজা পাথরের আশেপাশেই তাদের দেখা যায়। শান্ত পুকুর বা জলাভূমির বদলে প্রবল স্রোতের পরিবেশই তাদের স্বাভাবিক বাসস্থান। বর্তমানে অ্যামোলোপস গণে প্রায় 95টি স্বীকৃত প্রজাতি রয়েছে, যাদের বিস্তৃতি মূলত এশিয়া জুড়ে। তবে এই আবিষ্কার শুধু নতুন তিনটি ব্যাঙের সন্ধান পাওয়ার ঘটনা নয়, বিজ্ঞানীদের কাছে এটি ভারতের জীববৈচিত্র্য সম্পর্কে নতুন তথ্যের দরজা খুলে দিয়েছে। পাহাড়ি ঝর্ণার মতো ছোট দুর্গম বাস্তুতন্ত্রে এখনও কত অজানা প্রাণী লুকিয়ে থাকতে পারে, সেই প্রশ্নও সামনে এনে দিয়েছে কিন্তু এই আবিষ্কার। প্রবল স্রোত, ভেজা পাথর আর ঘন জঙ্গলের ক্ষুদ্র পরিসর, এই কঠিন পরিবেশেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এই ব্যাংগুলি। আর এতদিন মানুষের চোখের আড়ালে থাকা সেই জীববৈচিত্র্য এবার উঠে এলো বিজ্ঞানীদের গবেষণায়। অর্থাৎ নতুন পৃথিবী খুঁজতে সবসময় যে মহাকাশে পাড়ি দিতে হয় তা কিন্তু নয়। কখনো কখনো একটি পাহাড়ি ঝোড়া একটু ঝর্ণার পাথরের দিকে গভীরভাবে তাকালেই আবিষ্কার হতে পারে সম্পূর্ণ অজানা এক প্রাণীজগৎ, নতুন এক পৃথিবী। চলুন পৃথিবীর চাবি গানটি শুনি শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনলেন পৃথিবীর চাবি গানটি, অর্ণা শীলের কথায় এবং জয় সরকারের সুরে। এবার আবারও কিছু অদ্ভুত খবর শোনায় আপনাদের। মৌমাছির ঝাঁকে ঢাকা মুখ, শুনতে অবাক লাগলেও এমনই এক অভিনব কাণ্ড করে কিন্তু নজির গড়েছেন ভারতের এক যুবক। মৌমাছি দেখলে আমরা কি করি? সাধারণত একটা নিরাপদ, দূরত্বে সরে যায়। আর সেই জায়গায় কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মুখটাই ঢেকে ফেলেন হাজার হাজার মৌমাছিতে, তাহলে কেমন হবে বলুন তো? এমনই চমকে দেওয়া ঘটনা কিন্তু ঘটেছে তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার ভালিউরে। 27 বছরের ইসাক্কি মুথু, যিনি মুরুগান নামেও পরিচিত এবং পেশায় একজন মৌমাছি চাষি, তিনি নিজের মুখে মৌমাছির ঝাঁক বসিয়ে রেখে তৈরি করেছেন এক অভিনব রেকর্ড। ভাবতে পারছেন কত রকমের রেকর্ড হয় বা হতে পারে? প্রায় 5 ঘন্টা 3 মিনিট ধরে তার মুখ ঢেকেছিল মৌমাছিতে। বাবা, আমার তো ভেবেই মনে হচ্ছে মৌমাছিরা হুল ফোটাচ্ছে। আশ্চর্যের বিষয়, এই দীর্ঘ সময় কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ শান্ত। মৌমাছিরাও যেন তার মুখকেই বানিয়ে নিয়েছিল নিজেদের অস্থায়ী আস্তানা। তবে শুধু রেকর্ড গড়াই তার লক্ষ্য ছিল না। এই অভিনব উদ্যোগের আড়ালে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। মৌমাছি আমাদের পরিবেশ ও কৃষির অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। ফুলে ফুলে ঘুরে পরাগায়নে সাহায্য করে তারা, যার ফলে ফসল উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মৌমাছিকে শুধু ভয়ের চোখে নয়, প্রকৃতির এক অপরিহার্য অংশ হিসেবেও দেখার আহ্বান জানিয়েছেন মুরুগান। মুখ ভর্তি মৌমাছি নিয়ে তার এই ব্যতিক্রমী উদ্যোগ হয়তো অবাক করেছে সবাইকে, কিন্তু তার সঙ্গে পৌঁছে দিয়েছে প্রকৃতি ও মৌমাছি সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ বার্তাও। হ্যাঁ, আর প্রকৃতির কথা যখন উঠলই, তখন আরও একটা খবর জানিয়ে রাখি। কাশ্মীরের বিখ্যাত উলার হ্রদ, আমরা সকলেই শুনেছি তার নাম। একসময় যার বিস্তীর্ণ জলরাশি ভরে থাকতো পদ্ম ফুলে, কিন্তু 1992 সালের ভয়াবহ বন্যার পর ধীরে ধীরে হারিয়ে যায় সেই পদ্মের সৌন্দর্য। দীর্ঘ 34 বছর ধরে উলার হ্রদে পদ্মফুল প্রায় দেখাই যায়নি। অবশেষে সেই হারানো দৃশ্যই আবার ফিরে এসেছে। সম্প্রতি উলার হ্রদের জলে ফুটে উঠেছে অসংখ্য পদ্ম। দীর্ঘদিন পর পদ্মে ভরে ওঠা হ্রদ দেখে স্বাভাবিকভাবে আনন্দিত স্থানীয় বাসিন্দারা। কারণ পদ্ম শুধু সৌন্দর্যের প্রতীক নয়, স্থানীয় মানুষের জীবন ও খাদ্যাভ্যাসের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। পদ্মের ডাঁটা, যেটা স্থানীয়ভাবে নাদরু নামে পরিচিত, এই ডাঁটা দিয়ে তৈরি হয় জনপ্রিয় নানা পদ। দীর্ঘদিন পদ্ম না থাকায় নাদরু অনেকটাই অপ্রতুল হয়ে পড়েছিল। এবার উলার হ্রদে পদ্মের প্রত্যাবর্তনে স্থানীয় রান্নাঘরেও ফিরেছে সেই পরিচিত স্বাদ। তবে এই প্রত্যাবর্তনের পিছনে কিন্তু রয়েছে দীর্ঘদিনের উদ্যোগ। 2020 সাল থেকে উলার হ্রদের সংস্কারের কাজ শুরু হয়। জলাধারের তলা থেকে জঞ্জাল পরিষ্কার করা হয়, বাড়ানো হয় জলের ধারণ ক্ষমতা ও নাব্যতা। আর সেই পরিবেশগত পুনরুদ্ধারের ফল হিসেবেই কয়েক দশক পর, হ্যাঁ ঠিকই, কয়েক দশক পর আবার পদ্মে ভরে উঠেছে উলার। আর কাশ্মীরের সৌন্দর্যের কথা আলাদা করে আর কি বলবো, সেই সৌন্দর্যে এক বাড়তি মাত্রা যোগ করলো বলা যেতে পারে উলার হ্রদের এই হারিয়ে যাওয়া পদ্ম আবার স্বরূপে ফিরে এসে। প্রকৃতির হারিয়ে যাওয়া সৌন্দর্য যে সঠিক সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে আবার ফিরিয়ে আনা সম্ভব, উলার হ্রদের এই পরিবর্তন তারই এক আশাব্যঞ্জক উদাহরণ বলা যেতে পারে। আজকে আমরা সময়ের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আজকের আজ সন্ধ্যা

তার একদম শেষ গান শোনাব, অর্চনা পুরীর কথায় এবং অপরেশ লাহিড়ির সুরে ভূপেন হাজারিকার কণ্ঠে এই গানটি আজকের আড্ডার শেষ গান হয়ে থাক।

আজ সন্ধ্যায় আজ এখানেই শেষ করতে হচ্ছে। দুই বাংলার সকল শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন, আর আবারও আপনাদের সঙ্গে গানে গল্পে মেতে উঠব আমরা। আর শুনতে থাকবেন অবশ্যই আকাশবাণী মৈত্রী, সঙ্গে ছিলাম আমি পৌলমী ঘোষ। শুনুন, এখানেই শেষ করছি আজকের আজ সন্ধ্যায়।

আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায়, এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব খেলার দুনিয়ার নানান টুকরো খবরে, অর্থাৎ শিরোনামে, যাদের আমরা বলে থাকি এক নজরে।
1: এক নজরে

কলম্বোয় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে আজ তৃতীয় দিনে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান 8 উইকেটে 265। দলীপ ট্রফিতে অভিষেকে ব্যাট হাতে ব্যর্থ বৈভব সূর্যবংশী। দলীপ ট্রফিতে আজ শাহবাজ আহমেদের দুরন্ত পারফরমেন্স ও পূর্বাঞ্চল ইনিংস ও 210 রানে হারিয়েছে উত্তর পূর্বাঞ্চলকে। ভারতের বিরুদ্ধে সেপ্টেম্বরে আসন্ন টি-20 সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান। FIH হকি বিশ্বকাপে পুরুষদের বিভাগে দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে ভারত আর্জেন্টিনার কাছে হারল 3-5 গোলে, এর ফলে শেষ হয়ে গেল সেমিফাইনালে ওঠার স্বপ্ন। কলকাতা ফুটবল লিগে আজ মোহামেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল মেসারার্সের। মোহামেডান স্পোর্টিং 3-2 গোলে হারিয়েছে মেসারার্সকে। কলকাতা ফুটবল লিগের অন্য ম্যাচে আজ ইউনাইটেড SC 3-0 গোলে হারিয়েছে পুলিশ SCকে। লালিগায় টানা তৃতীয় খেতাব জয়ের লক্ষ্যে দারুণভাবে শুরু করল বার্সেলোনা। এলচেকে 5-0 গোলে হারিয়ে দিয়ে জোড়া গোল করলেন রাফিনিয়া ও ফেমিন লোপেস। আজ চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি সাবা ও বিআর সোভা। এই ম্যাচটি বাংলাদেশীয় সময় রাত 10:45। পরের ম্যাচেও মুখোমুখি, পরের দুটি ম্যাচ অবশ্য রয়েছে রাত 1টায়, লিন্স বনাম সেল্টিক এবং বোডো গ্লিমেট বনাম নেইমাগেন। জার্মানির গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট নেইমারকে হারিয়ে গ্র্যান্ড দাবা ট্যুরের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেলেন ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। পাওয়ার লিফটিংয়ের জাতীয় ফেডারেশন কাপে বেঞ্চ প্রেস ইভেন্টে 105 কেজি বিভাগে সোনা জিতেছেন বাংলার শুভজিৎ সেন চৌধুরী। উইনস্টন ওপেন টেনিস টুর্নামেন্টে অঘটন ঘটালেন ভারতের দক্ষিণেশ্বর সুরেশ। বিশ্ব ATP র্যাঙ্কিংয়ে 394 নম্বরে থাকা এই ভারতীয় স্টেট সেটে হারালেন বিশ্বের 77 নম্বর টেনিস খেলোয়াড় মার্কোস গিরোনকে। খেলার ফল সুরেশের পক্ষে 6-3, 7-5। এরপর সুরেশ মুখোমুখি হবেন সেরুন ডোলোর, যিনি কিন্তু ইয়ানিক সিনারকে হারিয়েছিলেন ফরাসি ওপেনে এবছর রোলাগারোয়ে। আর আজকের মতো এক নজরে এই পর্যন্তই।

0: চলে আসছি এখন, চলে আসছি আতশ গাছের তলায়।
1: আতশ গাছের তলায়
0: আমরা চলে এসেছি শ্রোতা বন্ধুরা, আতশ গাছের তলায়। আর প্রথমেই চলে যাচ্ছি হকি বিশ্বকাপে। হকি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল ভারতের পুরুষ হকি দলের। গতকাল নেদারল্যান্ডসের ওয়াগনার স্টেডিয়ামে দ্বিতীয় পর্বে ডু অর ডাই ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার কাছে 3-5 ব্যবধানে পরাস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ক্রেক ফুলটনের দলীয় খেলোয়াড়রা, অর্থাৎ ভারতীয় পুরুষ হকি দল। এই হারের ফলে গ্রুপে চতুর্থ স্থানে শেষ করতে হলো ভারতকে, যার ফলে এখন তাদের লড়াই করতে হবে ক্লাসিফিকেশন ম্যাচে পঞ্চম ষষ্ঠ স্থান নির্ধারণের জন্য। এর আগের ভারতের মহিলা হকি দলও বিদায় নিয়েছিল, ফলে হকিতে জোড়া ধাক্কা খেলো ভারত। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের সামনে অন্তত বড় ব্যবধানে জয়ের কঠিন সমীকরণ ছিল, কিন্তু ম্যাচের শুরুতেই রক্ষণের ভুলে ফিচিয়ে পড়ে ভারত। মাত্র 39 সেকেন্ডে বাঁদিক থেকে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে 1-0 গোলে এগিয়ে যান জোয়াকিন তোস্কানি। এরপর 6 মিনিটের মাথায় নিকোলাস দেলা তোড়ে

পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। দশম মিনিটে ডি বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশে শুভজিৎ সিং ব্যবধান 2-1 করলেও ভারতের খেলায় কিন্তু ছন্দের অভাব স্পষ্ট ছিল, আর এই ছন্দের অভাবই কিন্তু ভারতকে গোটা টুর্নামেন্টে বিপদে ফেলেছে। দ্বিতীয় কোয়ার্টারে হরমনপ্রীতরা একাধিক সুযোগ ফেলেও ফিনিশিং ও নিখুঁত পাসের অভাবে গোলমুখ খুঁড়তে ব্যর্থ হন। তৃতীয় কোয়ার্টারে আর্জেন্টিনার আধিপত্য আরও বাড়ে। 33 মিনিটে ফিল্ড গোল এবং 44 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে টমাস দোমেন আর্জেন্টিনাকে 4-1 ব্যবধানে এগিয়ে দেন। চতুর্থ কোয়ার্টারের 50তম মিনিটে লুকাস তোস্কানি রিভার্স টিকে পঞ্চম গোলটি করে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। ম্যাচের অন্তিম লংরে 58 মিনিটে শুভজিৎ সিং নিজের দ্বিতীয় গোল পান এবং 60তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে হরদীপ সিং ব্যবধান কমালেও 5-3 গোলের লজ্জার হার এড়াতে পারেনি ভারত। পেনাল্টি কর্নার রূপান্তরে অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের ব্যর্থতা এবং সবথেকে বেশি করে গোটা টুর্নামেন্টে যেটি লক্ষণীয় বা চোখে পড়েছে সেটি হলো ভারতের রক্ষণভাগের দুর্বলতা। শুধু দুর্বলতা বললেই ভুল হবে, রক্ষণের অমার্জনীয় ভুলই ভারতের এই বিদায়ের মূল কারণ হয়ে দাঁড়াল। প্রাক্তন হকি খেলোয়াড় ও বিশেষজ্ঞরাও বলছেন এই বিশ্বকাপে ভারতের রক্ষণই বারবার ডুবিয়েছে, ভারতীয় পুরুষ হকি দলের রক্ষণভাগই বারবার ডুবিয়েছে তাদের। রক্ষণভাগ যদি আরেকটু ভালো পারফর্ম করতে পারত তাহলে হয়তো সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে আশা জিয়ে রাখতে পারত ভারত। আমরা চলে যাচ্ছি এবার হকির অ্যাস্ট্রোটার্প থেকে একেবারে 22 গজে, আর সেখানে কিন্তু আজ দলিফ ট্রফিতে পূর্বাঞ্চল হারিয়ে দিয়েছে ইনিংস ও 210 রানে উত্তর পূর্বাঞ্চলকে। দলিপ ট্রফির কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় তুলে নিল ইস্ট জোন অর্থাৎ পূর্বাঞ্চল। ইনিংস ও 210 রানে উত্তর পূর্বাঞ্চলকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল পূর্বাঞ্চল বা বৈভাস সূর্যবংশী যেই দলে রয়েছে, তিনি এই দলের সহ অধিনায়ক। এই জবে নেপথ্যে রয়েছে কলকাতা কানেকশন। ব্যাট হাতে 167 রানের ঝকঝকে ইনিংস খেলেন বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদ। বল হাতে জ্বলে উঠলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ তুর্কি অনুকূল রায়। দ্বিতীয় ইনিংসে একাই 5 উইকেট তুলে নিলেন তিনি, তবে নজর কাটতে পারলেন না অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ সামি। প্রথমে ব্যাট করতে নেবে পূর্বাঞ্চলের শুরুটা ভালো হয়নি, মাত্র 8 রান করে আউট হয়ে যান বৈভব সূর্যবংশী। 138 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে এক সময় ধুঁকছিল পূর্বাঞ্চল। এই অবস্থা থেকে বড় জুটি গড়ে দলকে টেনে তোলেন বাংলার দুই ব্যাটার শাহবাজ আহমেদ ও সুদীপ কুমার ঘরামি। 244 বলে 167 রান করেন শাহবাজ। তাঁর ইনিংসে ছিল 17 বাউন্ডারি ও 4 ছয়। অন্যদিকে সুদীপ করেন 185 বলে 146 রান, তাঁর ইনিংসে ছিল 25 4 ও 1 ছয়। দুই ব্যাটারের পোটে মোট 467 রান তোলে পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে কিন্তু উত্তর পূর্বাঞ্চল 111 রানে অল আউট হয়ে যায়। মাত্র 20 রান দিয়ে 5 উইকেট নেন অভিজিৎ সরকার। বল হাতে জ্বলে ওঠেন শাহবাজও, 3 উইকেট তুলে নেন তিনি। তার ফলে ফলো অন করতে বাধ্য হয় উত্তর পূর্বাঞ্চল। এরপর দ্বিতীয় ইনিংসেও পরিস্থিতি কিন্তু পাল্টায়নি। 10 রানে প্রথম উইকেট হারানোর পরে কিছুটা উত্তর পূর্বাঞ্চলের হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন পেরোজাম জবিন, আকাশ চৌধুরী এবং কিষাণ লিঙ্গো। তবে অনুকূল রায়ের দুরন্ত বোলিংয়ে ফের ভেঙে পড়ে নর্থ ইস্ট বা উত্তর পূর্বাঞ্চলের ব্যাটিং। 15 ওভারে 37 রান দিয়ে 5 উইকেট তুলে নেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অনুকূল রায়। ব্যাট হাতে ব্যর্থ হলেও বৈভব সূর্যবংশী 1 ওভারে জোড়া উইকেট নিয়ে চমক দেন। শেষ পর্যন্ত 146 রানে অল আউট হয়ে যায় উত্তর পূর্বাঞ্চল। ইনিংস ও 210 রানে জয় পায় পূর্বাঞ্চল। তবে পূর্বাঞ্চল ও বাংলার তারকা বোলার মোহাম্মদ সামি নজর কাটতে পারেননি, দুই ইনিংস মিলিয়ে কোনো উইকেট পাননি তিনি। সেমিফাইনালে আরও ভালো পারফরমেন্স করাই লক্ষ্য তার। অন্যদিকে শাহবাজ আহমেদ কিন্তু ঝকঝকে পারফরমেন্স করে দেখালেন এই ম্যাচে।

0: শেষে 83.4 ওভারে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রান, স্কোর বোর্ডে 8 উইকেটে 265। আর শ্রীলঙ্কার এই রানকে নিয়ে যাওয়ার নেপথ্যের যারা রয়েছেন তাদের মধ্যে প্রথমেই রয়েছেন মিডল অর্ডার ব্যাটার পাসিন্দু সুরিয়া বন্দারা, যিনি 133 বলে 80 রান করে কিন্তু ফলোয়ানের থেকে রক্ষা করার কাজটি শুরু করেছিলেন। এরপরে কামিন্ডু মেন্ডিস 58 বলে 32 রান করেছেন, 3টি 4 ও 1টি 6 এর সাহায্যে। তবে কাজের কাজটি করেছেন সোনাল দিনুসা, তিনি 137 বলে 85 রান করে অপরাজিত রয়েছেন দিনের শেষে, তৃতীয় দিনের শেষে 6টি 4 ও 2টি 6 এর সাহায্যে। আর ক্রিজে রয়েছেন রাহিলু কুমারা, 50 বল খেলে 8 রান করে। আর শ্রীলঙ্কার আজ শুরু যখন করেছিল তাদের 8 রানে 2 উইকেট ছিল এবং সেখান থেকে তারা আজকে 8 উইকেটে 265 রানে শেষ করেছে। অষ্টম উইকেটের পতন হয়েছিল 230 রানের মাথায়, তবে সপ্তম উইকেটের পতন হয়েছিল 173 রানের মাথায়। সেখান থেকে কিন্তু বলা যেতেই পারে যে সোনাল দিনুসা ও কেসারা নোয়ান্থা এরা অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছেন। আরও 39 রান মতো করতে হবে ফলোয়ান এড়ানোর জন্য। আগামীকাল সকালে আর 2টি উইকেট তাড়াতাড়ি তুলতে পারে কিনা ভারত, অন্যদিকে সোনাল দিনুসা তিনি ফলোয়ান এড়াতে পারেন কিনা, এই লড়াই কিন্তু উপভোগ হয়ে উঠবে। ভারত প্রথম ইনিংসে 9 উইকেটে 503 রান করে ডিক্লেয়ার করেছিল। ভারতীয় ব্যাটিংয়ের উজ্জ্বল 2 নক্ষত্র ছিলেন দেবদত্ত বাড্ডিকাল, যিনি 193 বলে 117 রান করেছিলেন, অন্যদিকে ধ্রুব জুরেল তিনি 177 বলে 115 রান করেছিলেন। আর 43 রানের ইনিংস খেলেছিলেন রবীন্দ্র জাদেজা এবং আগ্রাসী ব্যাটিং করে ঋষভ পন্থ খেলেছিলেন 63 রানের ইনিংস ও 50 রান করেছিলেন অধিনায়ক শুভমন গিল। আর ওপেনার যশস্বী জয়সওয়াল করেছিলেন 45 রান। তাই আগামীকাল শ্রীলঙ্কা ফলোয়ান এড়াতে পারে কি না সেই লড়াই কিন্তু দেখার জন্য মুখিয়ে থাকবেন ক্রিকেট প্রেমীরা। এবং ভারত ইতিমধ্যেই কিন্তু গলে টেস্ট জিতে এগিয়ে রয়েছে, আর এই টেস্টে যদি ভারত জয়লাভ করতে পারে তাহলে বিশ্ব টেস্ট ক্রিকেটের ফাইনালে ওঠার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ভারত বলা যেতেই পারে যে আশা জিয়ে রাখতে পারবে। ভারতীয় বোলারদের ভেতরে আজ প্রসিদ্ধ কৃষ্ণা 14 ওভার 1 মেডেন 47 রান দিয়ে 3 উইকেট নেন, মানব সুতার 21 ওভার 1 মেডেন 83 রান দিয়ে 3 উইকেট নেন, আর 2টি একটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। ভারতীয় দল আগামীকাল ফলোয়ান করাতে পারে কি না, 2টি উইকেট তাড়াতাড়ি প্রথম 2 ঘন্টার মধ্যে তুলতে পারে কি না, অন্যদিকে টেলেন্ডাররা সোনাল দিনুসাকে কতটা সহায়তা করতে পারেন, এই লড়াই কিন্তু চতুর্থ দিনে জমে উঠবে বলেই আশা ক্রিকেট প্রেমীদের। শ্রোতা বন্ধুরা, এখন আমরা চলে যাব বাইরে ঘরে অনুষ্ঠানে।
1: বাইরে ঘুরে
0: শ্রোতা বন্ধুরা, বাইরে ঘুরে অনুষ্ঠানে আজ শুনবেন সর্বভারতীয় স্কুল রেগাটা প্রতিযোগিতার ফাইনাল নিয়ে একটি প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা সঞ্জয় হাজরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে, আবারও বলছি শ্রোতা বন্ধুরা, বাইরে ঘুরে আজকের অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচারিত হচ্ছে, শুনি।
2: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আমরা শুনব সম্প্রতি কলকাতার রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়ে যাওয়া অল ইন্ডিয়া স্কুল রেগাটার ফাইনাল থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নেব রোয়িং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি বালাজি মারাডাপ্পা কি বললেন আমাদের।
3: মেরে নাম বালাজি মারাডাপ্পা হ্যাঁ, মেড্রাস হ্যাঁ, রোয়িং ফেডারেশন অফ ইন্ডিয়া কা প্রেসিডেন্ট হ্যাঁ। ইভেন্ট বহুত বড়িয়া হ্যাঁ, গ্রাস রুট লেভেল স্কুল সে শুরু হতা হ্যাঁ, গ্রাস রুট লেভেল কা ইভেন্ট হ্যাঁ। অভি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বহুত কনসেন্ট্রেট কর রা গ্রাস রুট।

শ্রোতা বন্ধুরা, আবারও আমরা ফিরে এসেছি আতস কাছের তলায়। আর আমরা চলে যাচ্ছি কলম্বোর স্টেডিয়ামে, যেখানে দ্বিতীয় টেস্টে আজ তৃতীয় দিনের খেলা ছিল। দিনের

0: लेवल पे हमको भी स्पोर्ट्स मिनिस्टर मनसुख मांडविया जी अगले मीटिंग में भी बोला ग्रास रूट लेवल डेवलप करने के लिए स्पोर्ट्स अथॉरिटी डीजी साहब हरिरंजन राव जी वही कहते रहता सब मीटिंग में। अभी 60s किया है यहाँ पे इंडोर चैंपियनशिप में, ये नया वाला है, ये ही वर्ल्ड रोइंग में शुरू किया लास्ट ईयर, आई थिंक ये पहले बार इंडिया में किया है, वो अच्छा वीडियो बनाकर भेजा, वो भी हम वर्ल्ड रोइंग को भेजा है। इट्स ए वेरी वेरी नॉवल इवेंट, आई एम सो हैप्पी दैट ये हो रहा है यहाँ पे कलकत्ता में लेक क्लब में। माय ओनली विश इज ये सब बच्चे लोग दे शुड कम बैक एंड फिर ट्रेनिंग शुरू कर वो ग्रास रूट लेवल बेस को बढ़ाना, वही हमारा।
1: May I request our honorary joint secretaries to present a flower bouquet and a memento to Mr. Balaji Maradappa.
2: অর্জুন এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত ভারতের কৃতি সাঁতারু বুলা চৌধুরী বললেন,
3: দুর্দান্ত লাগছে এখানে রোয়িং এর 51 মানে 51 বছর হয়ে গেল লেক ক্লাবের, এবং তারা যে স্কুল স্টুডেন্টদের নিয়ে এই চ্যাম্পিয়নশিপটা করা এই কারণে যাতে স্কুলের ছেলে মেয়েরা এতে অংশগ্রহণ করে এবং রোয়িংটাকে তারা ভালোবেসে এটাকে কন্টিনিউ করে। আমার নিজের মেয়ে বছর দুয়েক আগে এই প্রথমবার স্কুল লেগাটা এসেছিল, তারপর সে মেডেল পায় গোল্ড, তারপর থেকে স্টিল নাও ও কন্টিনিউ করছে এবং ভালো রেজাল্ট করছে অল ইন্ডিয়াতে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই যে লেক ক্লাব যে এইটা এত বড় একটা অনুষ্ঠান করছে স্কুল ছেলে মেয়েদের নিয়ে আসা, এইটাতে আমার মনে হচ্ছে যে অনেকে এনকারেজ হবে, অনেকে রোয়িংয়ের সম্বন্ধে আরও বেশি জানতে পারবে, এবং আমার মনে আরও বেশি পাবলিসিটি দরকার আছে যাতে রোয়িংয়ের ইন্টারেস্ট নেয় যে যেটা স্পোর্টস। আমার জমানায় আমি অত রোয়িং অত বুঝতে পারতাম না, জানতাম না, কিন্তু এখন বুঝতে পারছি যে রোয়িংটা কত দূর গেছে। এবং আমি অল ইন্ডিয়াতে এই কিছুদিন আগে আমি কটক এবং গোরখপুরে গেছিলাম এই রোয়িংয়ের জন্যই, এবং সেখানে আমি দেখলাম যে মানুষের কত উৎসাহ আছে এবং রোয়াররা কী পরিশ্রম করছে ভারতবর্ষ রিপ্রেজেন্ট করার জন্য। তো সুতরাং এইটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম লেক ক্লাবের, এই যে এত বড় অনুষ্ঠান করে স্কুল স্টুডেন্টদের ডাকা, আমি তাদের অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে এটাই কামনা করব যে এই যে এখানে আজকে আসলো জিতলো বা অনেকে পার্টিসিপেট করে চলে গেল, এটা যেন শেষ না হয়, এটাই আমার অনুরোধ থাকবে সমস্ত স্কুলগুলোকেও যাতে আপনারা ছেলে মেয়েকে পাঠান এবং প্র্যাকটিসের জন্য সুযোগটা দিন, যেন প্র্যাকটিসের যদি সুযোগ না পায় তাহলে ওরা কী করে প্র্যাকটিসটা করবে, সকালে স্কুলে ছুটবে? তো স্কুলকেও একটু এগিয়ে আসতে হবে, এবং গার্জিয়ানদেরও বলবো যে আপনারা খেলাধুলোতে অংশগ্রহণ করান, তার মধ্যে রোয়িং একটা পার্ট, তো খেলাধুলোতে আপনারা পাঠান গার্জিয়ানদের, আমার কাছে এটাই অনুরোধ।
1: May I now request our joint secretaries to felicitate Srimati Bula Chaudhary and our captain of boats Mr. Subhi Kahar to present this special gift.
2: এই স্কুল ভিত্তিক রোয়িং প্রতিযোগিতায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুলের ক্রীড়া বিভাগের শিক্ষিকা মিসেস সুজাতা চট্টোপাধ্যায়। ম্যাডাম, প্রথমেই আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
4: অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।
2: এই যে প্রতিযোগিতা চলছে, এখানে আপনার স্কুল থেকে যে ছাত্রছাত্রীদের নিয়েছেন তাদের সম্পর্কে কি বলবেন?
4: হ্যাঁ, আমি এটাই বলতে চাই যে আমার স্কুল ভীষণভাবে স্পোর্টসে সাপোর্ট করে, আর এখানে প্রসারি আমাদের স্কুলের মুখ অনেক উজ্জ্বল করেছে, ও এত ভালো করছে, আমরা ওর জন্য গর্বিত।
2: প্রসারির পাশাপাশি যে সমস্ত স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করছেন তাদের সম্পর্কে কি বলবেন?
4: বর্তমান যুগে খেলাধুলাটা প্রত্যেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়, কারণ ওরা বুঝতে পারবে যে এর ভিতর দিয়ে কত আনন্দ পাওয়া যায়। অন্য কিছুর চেয়ে খেলাধুলো করলে শারীরিক দক্ষতা যেমন আসে, মানসিক শান্তিও সেরকম আসে। সেই জন্য প্রত্যেক স্কুলের অথরিটির উচিত এবং যে টিচার আছে, শিক্ষিকা আছে বা শিক্ষক আছে, তাদের উচিত যে ছেলে মেয়েদের উজ্জীবিত করা যে তোমরা যে কোনো একটা স্পোর্টসে তোমরা পুরোপুরিভাবে ইনভলভ থাকো, তার সাথে পড়াশোনাটাও করো, কিন্তু খেলাধুলোটা তোমাদের সর্বাঙ্গীন উন্নতির জন্য দরকার।
2: এখানকার পরিকাঠামো সম্পর্কে কি বলবেন?
4: ভীষণ ভীষণ ভালো লেগেছে, এত ভালো লাগলো টোটাল পরিবেশ, এবং এখানে আসলে মনটাই ভালো হয়ে যায়। সেখানে স্টুডেন্টদের তো নিশ্চয়ই অন্য অন্য বন্ধু বান্ধবদের সাথে প্রতিযোগিতামূলক যেরকম ওদের মানে অ্যাটিটিউড যেটা আমি দেখছি, এটাতে ওদের মানসিক উন্নতি অনেক ভালো হবে, সেই জন্য ওদের অনেক বেশি করে আসা উচিত। এবং আমি আমার স্কুল অথরিটিকে বলবো যে আরো বেশি করে যেন স্টুডেন্টদের এই ব্যাপারে উজ্জীবিত করতে পারে।
2: এই টুর্নামেন্টে সিলভার পদক জয়ী প্রসারি বন্দ্যোপাধ্যায়।
5: আমি প্রসারি ব্যানার্জি, আমি এই বছর 2026 সিনিয়র ওমেন ডাবলস কালে সিলভার পেয়েছি আমার পার্টনার সোনাক্ষী সাহার সাথে। আমরা সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুলকে রিপ্রেজেন্ট করছি।
2: এই পুরো প্রতিযোগিতায় তোমরা যে ওপরে এলে ফাইনাল পর্যন্ত, সব থেকে টাফ রেস কোনটা ছিল?
5: টাফ রেস নিশ্চয়ই ফাইনাল রেসটাই ছিল, যেটা আমাদের ছিল অশোক হলের সাথে। তো দুটো টিমই খুবই ভালো ছিল।

0: আর্জেন্টিনা 5 সেকেন্ডের ছিল, যেটাতে আমরা সিলভার পেয়েছি আর ওরা গোল্ড। ভালো রেস ছিল, ভালো ফাইট ছিল।
1: এখানে যে রেসগুলো হয়, যে সিঙ্গেল স্কাল, সিনিয়র ডাবল স্কাল, ফোর, এগুলোর মধ্যে সবথেকে তোমার প্রিয় ইভেন্ট কোনটা?
0: আমার প্রিয় ইভেন্ট আমার মনে হয় ফোরজি, কারণ ফোরজে 4-5 জন মিলে একসাথে একটা খুবই বন্ডিং তৈরি হয় টিমের মধ্যে, তো ডেফিনেটলি ফোরজি ফেভারিট ইভেন্ট।
1: সম্প্রতি তুমি ন্যাশনালে একাধিক মেডেল অর্জন করেছো, সেগুলো যদি আমাদের শ্রোতাদের একটু বলো।
0: আমি 2026-এর অল ইন্ডিয়া রোয়িং চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল আমি ফোরজ ইভেন্টে আমি সিলভার পেয়েছি, অ্যান্ড পেয়ার্স ইভেন্টে আমি ব্রঞ্জ পেয়েছি এই বছর।
1: এছাড়াও তুমি জাতীয় স্তরের আরেকটা টুর্নামেন্টে তোমার মেডেল ছিল, সেটা কি?
0: আমি অস্মিতা উইমেন্স লীগ ন্যাশনালে আমি ব্রঞ্জ পেয়েছি কোয়াড্রিপল ইভেন্টে আন্ডার-19।
1: এই প্রতিযোগিতা কোথায় হয়েছিল এবং তার একটু যদি সম্পর্কে আমাদের জানাও।
0: অস্মিতা ন্যাশনালটা হয়েছিল গোরখপুর উত্তরপ্রদেশে। এটা সিটি বেসড খেলা, তো অনেকগুলো সিটি এসেছিল। আমাদের 8 অপোনেন্ট ছিল আন্ডার-19 ক্যাটাগরিতে, আরও বেশি মাত্রায় অপোনেন্ট ছিল অনেকগুলো ক্যাটাগরিতে।
1: প্রসারী, তুমি নিজে তো এখনও পড়াশোনার সঙ্গে যুক্ত আছো এবং আগামী দিনে তোমার লক্ষ্য কি সেটা যদি আমাদের জানো।
0: আমি এখন 12-এ পড়ি সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড স্কুলে। আমার সামনের বছর ISC বোর্ড, আমি কমার্স স্ট্রিম নিয়েছি। খেলাধুলার সাথে পড়াশোনাটা আমায় ম্যানেজ করে চলতেই হচ্ছে। আশা করি বোর্ড যে ভালো মার্কস স্কোর করতে পারবো। এরপরে যেমন হয় খেলাধুলাটাও ইচ্ছা আছে কন্টিনিউ করবোই অবশ্যই। আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই আমি, এবং পড়াশোনাও এগোবো, নিশ্চয়ই এগোবো, সেটা ছাড়া চলে না।
1: এই প্রতিযোগিতায় আরেকজন মহিলা প্রতিযোগী এই মুহূর্তে আমাদের সঙ্গে।
2: নমস্কার, আমি ঋতিকা দাস, আমি অশোকহল টিমের ক্যাপ্টেন। এই রিগাটাতে আমি সিনিয়র গার্লস ডাবলস কালে গোল্ড পেয়েছি এবং সিনিয়র গার্লস ইন্ডিভিজুয়ালে আমি সিলভার পেয়েছি।
1: নিজের দল সম্পর্কে কতটা খুশি?
2: আমার দল মানে খুবই ফ্রেন্ডলি ছিল, প্লাস খুবই কোঅপারেটিভ ছিল। একসাথে সবসময় থাকা, মানে শেয়ার করা নিজেদের কথাবার্তা সব মিলিয়ে একসাথে মানে খুব কোঅপারেটিভ ছিল। সো মানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার দলের সাথে।
1: আমরা জানি যে কিছুদিন আগেই জাতীয় স্তরে একাধিক মেডেল নিয়ে আপনারা ফিরেছেন আমাদের রাজ্যের জন্য, সেই প্রতিযোগিতা সম্পর্কে যদি আমাদের বলেন, সেখানে কী কী মেডেল আপনারা অর্জন করেছেন?
2: আমি আন্ডার-19 4X-এ আমি 3rd হয়েছিলাম অস্মিতা উইমেন্স লিগে। মানে ওটা একদম ডিফারেন্ট একটা লেভেলের গেম যদিও, বাট এটা বেশি ফ্রেন্ডলিয়ার আই থিঙ্ক সো। এখানে আরও মানে বিভিন্ন স্কুলের লোকেদের সাথে মেশা যেতে পারে। ওখানেও যদিও ইন্টারস্টেট ছিল, সো সব স্টেটের লোকেদের সাথে অন্য কালচারের সাথে মেশা, বাট দুটো মিলিয়ে আমার তো খুবই ভালো লেগেছে। রোয়িং আমার খুব ভালোবাসার একটা খেলা, তো দুটি মিলিয়েই আমার খুবই ভালো লেগেছে।
1: ফাইনালে ন্যাশনাল হাইকে হারিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে মরান হাই স্কুলের ফোর্সের দলনায়িকা আনন্দী চৌধুরী। আনন্দী, এই টুর্নামেন্টটা নিয়ে কি বলবে?
3: এই টুর্নামেন্টটা একটা এক্সপোজার দিচ্ছে সবাইকে টু ট্রাই আউট সাচ এ ইউনিক স্পোর্ট লাইক রোয়িং। সবার কাছে তো সেই মানে এক্সপোজারটা নেই রোয়িং এর মতো স্পোর্ট করার জন্য। এন্ড ইট ইজ এ ভেরি গ্লোরিফাইড স্পোর্ট, কারণ এই তিনটে ক্লাবে মিলে যতজনকে করানো হয় খুব ভালো করে শিখিয়ে তাদেরকে যে খুব ভালো করে তৈরি করা হয় একটা রোয়ার হিসেবে। তারা সবাই ন্যাশনালস খেলে, ডিস্ট্রিক্টস খেলে, ইভেন আমাদের এখান থেকে লোকে ইন্টারন্যাশনাল মস্কো ফস্কো খেলতে গেছে।
1: নিজের টিম সম্পর্কে কি বল?
3: আমার টিম সত্যি কমেন্ডেবল। আই হ্যাভ বিন রোয়িং উইথ দ্য সেম টিম ফর দ্য পাস্ট 3 ইয়ার্স, অ্যান্ড সবাই খুবই ভালো খেলে। মানে আমরা তিনজনেই ন্যাশনালস খেলেছি, একজন ডিস্ট্রিক্ট খেলেছি আমরা। মানে আমাদের টিমটা শুরু থেকে খুবই স্ট্রং ছিল, বাট তার মানে এই নয় যে ন্যাশনাল হাইকে হারিয়ে আমাদের খুব আনন্দ হচ্ছে, তা নয়। হ্যাঁ, আনন্দ হচ্ছে, জিতেছি, তবে ন্যাশনাল হাইকে হারিয়ে মানে মনটা খারাপ হচ্ছে, কারণ স্টার্টিং পজিশনে আমাদের খুবই খারাপ অবস্থা ছিল। মানে এত জোরে উইন্ড হচ্ছিল যে আমাদের পুরো উল্টো দিকে বোর্ড ঘুরে যাচ্ছিল। সো ইভেন ইফ দে হ্যাড লাইক আ হেড স্টার্ট, আমাদের সেটা ছিল না, তাও ওদেরকে হারিয়ে একটা ট্রু টিমসম্যান স্পিরিট, একটা স্পোর্টসম্যান স্পিরিট একটা মানে ফুটে উঠেছে, সেটা সত্যি খুব কমেন্ডেবল।
1: দলের আরেকজন পার্টিসিপেন্ট, আপনার নাম?
4: অদিতি শ্রীনিবাস।
1: অদিতি, আজকের লাস্ট রেস নিয়ে কি বলবে?
4: ইট ওয়াজ আ ভেরি উইন্ডি ওয়েদার, সো আওয়ার স্টার্ট ওয়াজ ইন দ্যাট গ্রেট, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি মেসি স্টার্ট ফর বোথ দ্য টিমস, বাট এট দ্য এন্ড উই ম্যানেজ টু পুল থ্রু।
5: ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম অল ইন্ডিয়া স্কুল রেগাটার ফাইনাল থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
6: শ্রোতা বন্ধুরা, বাইরে ঘুরে অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন সর্বভারতীয় স্কুল রেগাটা প্রতিযোগিতার ফাইনাল নিয়ে একটি প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা সঞ্জয় হাজরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

চলে আসছি আজকের দিনে, 1994 সালের 25শে আগস্ট। ভারতে জন্মালেন একজন মহিলা ফ্রিস্টাইল কুস্তিগির। যদিও যেদিন জন্মেছিলেন 1994 সালের 25শে আগস্ট, সেদিন কিন্তু তিনি ভারতীয় মহিলা ফ্রিস্টাইল কুস্তিগির হিসেবে যে আলো ছড়াবেন সেটা অবশ্য জানা ছিল না, যদিও তিনি কুস্তিগিরদের পরিবারেই জন্মেছেন। আর কৃতিত্বের কথা যদি বলতেই হয় তাহলে সবার প্রথমেই আসবে 2014 সালে ও 2018 সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতেন তিনি। 2018 এবং 2018 পেলবং এবং এশিয়ান গেমসেও স্বর্ণপদক জিতেছেন ভিনেস ফোগট। মূলত 48 কেজি বিভাগে তিনি ফ্রিস্টাইল কুস্তিগির লড়েছেন, তবে 50 কেজি বিভাগেও স্বচ্ছন্দ, যেই কারণে 2014 গ্লাসগো কমনওয়েলথ গেমসে 48 কেজি বিভাগে, 2018 ও 2022 বার্মিংহ্যামেও কমনওয়েলথের 50 কেজি বিভাগে তিনি সোনা জিতেছেন। 2018 এশিয়ান গেমস জাকার্তা পেলবং, সেখানেও 50 কেজিতে তিনি সোনা জিতেছেন। আর ব্যক্তিগত আর জীবন ও পরিবারের দিকে যদি তাকানো যায় তাহলে ভিনেস ফোগট কুস্তিগির মহাবীর সিং ফোগাটের ছোট ভাই রাজপালের কন্যা এবং কুস্তিগির গীতা ফোগাট ও ববিতা কুমারীর খুড়তুতো বোন। কমনওয়েলথ গেমসে 55 কিলোগ্রামে সোনা জিতেছেন তার খুড়তুতো বোনেরা। ভিনেস ফোগাটের প্রতি আকাশবাণীর ক্রীড়া বিভাগের পক্ষ থেকে রইল জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজকের দুনিয়ায় খেলার জগতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, চট করে সেটি জানিয়ে দিই। 1996 সালের 25শে আগস্ট বিখ্যাত গলফার বা কিংবদন্তি গলফার টাইগার উডস 96তম মার্কিন যুক্তরাষ্ট্রের গলফ অ্যামেচার চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিলেন। 1995 সালের 25শে আগস্ট যিনি অস্ট্রেলিয়ান মিডিল অর্ডারের এক সময়ের দুর্দান্ত ব্যাটার ছিলেন, সেই সময় খেলতেন গ্ল্যামার গানের হয়ে কাউন্টি ক্রিকেটে ইংল্যান্ডে এবং গ্লস্টারশায়ারের হয়ে মাপ করবেন কাউন্টি ক্রিকেটে। তিনি গ্ল্যামার গানের এগেনস্টে আজকের দিনে 254 রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি রেকর্ড ছিল, কারণ এই ম্যাচে তিনি 16টি ছয় মেরেছিলেন। আর 1948 সালের 25শে আগস্ট আজকের দিনেই কিন্তু ক্রিকেটের অদ্বিতীয় সম্রাট ডোনাল্ড ব্র্যাডম্যান, তিনি কিন্তু লর্ডসের মাটিতে তার খেলেছিলেন 150 রানের অসাধারণ ইনিংস। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের তা জানিয়ে মেল করুন আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com এবং নিজেদের ফেসবুক পেজে গিয়ে টাইপ করুন এআইআর কলকাতা স্পোর্টস এবং চটপট লিখে জানান আপনাদের মতামত। আপনাদের মতামতের ওপর ভিত্তি করেই আমরা সাজিয়ে তুলি নতুন আঙ্গিকে ক্রীড়াঙ্গন। আর আপনারা প্রতিদিন ক্রীড়াঙ্গন শুনবেন, শুনতে থাকবেন, এই আশা নিয়ে শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন। সকলে ভালো থাকবেন।

ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। শুনছেন আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।

আকাশবাণীর শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের চৈতি দিদি চৈতালি মল্লিক শুরু করছি আজকের অনুষ্ঠান। আধুনিক সভ্যতা প্রকৃতিকে রক্ষা করার মতো ভয়ানক চ্যালেঞ্জের মুখোমুখি। আজ নাগরিক সভ্যতা গ্রাস করে নিচ্ছে সবুজকে, জল জঙ্গল নিঃশব্দে শেষ হয়ে যাচ্ছে, দ্রুত তালে আর সমতালেই বাজছে সভ্যতার মৃত্যু ঘণ্টা। সারা পৃথিবী জুড়ে পরিবেশ বিজ্ঞানীদের সতর্কীকরণ বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আধুনিক মানুষ প্রকৃতিকে ধ্বংসের খেলায় মেতে উঠেছে। আর এর সাথে সাথেই প্রকৃতির সুরক্ষায় যুগ যুগ ধরে বিভিন্ন আদিবাসী জনজাতি প্রধান রক্ষকের ভূমিকা গ্রহণ করে আসছে। প্রকৃতিকে ভালোবেসে তারা নদী জঙ্গল গাছ ও পাহাড়কে নিজেদের পরিবারের আপনজনের মতো করে রক্ষা করে আসছে। গাছপালা পশু পাখি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রাচীন জ্ঞানকে কাজে লাগিয়ে তারা প্রকৃতিকে রক্ষা করে আসছেন। বনভূমিকে ধ্বংস না করে বনভূমির সম্পদকে কাজে লাগিয়ে তারা জীবন ধারণ করেন। পবিত্র বন বা সাদা জহর এই ধারণার মধ্য দিয়ে শত শত প্রজাতির গাছকে এনারা রক্ষা করেন। অতিরিক্ত লোভের বশে প্রকৃতির ওপর যে কোনো আঘাতের মোকাবিলা করেন জনজাতির মানুষেরা। প্রতি বছর 9ই আগস্ট জাতিসংঘে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসাবে পালিত হয়। সারা পৃথিবীতে প্রায় 1,982 মিলিয়ন আদিবাসী জনজাতির মানুষ বাস করেন। ভারতে 2011 সালের জনগণনা অনুযায়ী দেশে আদিবাসী জনসংখ্যা প্রায় 10.43 কোটি। আমাদের রাজ্যে সাঁওতাল, মুন্ডা, কোরা, শবর, লোধাট প্রভৃতি জনজাতির মানুষ বসবাস করেন। পশ্চিমবঙ্গে কোরা সম্প্রদায়ের মানুষ 1,59,404 জন বসবাস করেন 2011-র জনগণনা অনুযায়ী। এছাড়া ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, বাংলাদেশেও কোরা জনজাতির মানুষ বসবাস করেন। প্রাচীন অস্ট্রিক জাতির থেকে কোরা বা কোরা সমাজের উৎপত্তি। ছোটনাগপুরের মুন্ডা সম্প্রদায় থেকে কোরা জনজাতির একটি ধারা বর্তমানে প্রবাহমান। পাহাড় জঙ্গল নির্ভর কোরা জনজাতি বসবাস করেন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, হুগলির বেশ কিছু জায়গায়। মূলত জঙ্গলমহল ঘিরেই এনাদের বসবাস। শ্রোতা বন্ধুরা, কোরা জনজাতির সঙ্গে পরিচিত হবার জন্য ধর্মতলা থেকে নাইট সার্ভিস বাসে পৌঁছে গিয়েছিলাম বাঁকুড়ার পাহাড় জঙ্গল ঘেরা রানীবাঁধ এলাকায়। ভোরের আলো ফুটেছে, তখন নামলাম রানীবাঁধ বাসস্ট্যান্ডে। চারিদিকে ছোট ছোট পাহাড় বা টিলা, সাথে জঙ্গল, পাখির কলকাকলিতে ভরে উঠছে চারিদিক। কোরা সমাজের নিরঞ্জন মুদি, কার্তিক মুদি, সনাতন মুদি ও শ্যামল মুদি অপেক্ষা করছিলেন আমার জন্য বাসস্ট্যান্ডে। ওনাদের সঙ্গে পৌঁছে গেলাম পাহাড় জঙ্গলে ঘেরা ওনাদের গ্রামে। বন্ধুরা, আজকের অনুষ্ঠান প্রকৃতি রক্ষক কোরা জনজাতির অন্তর্মহল। কোরা জনজাতি একসময় অরণ্যচারী শিকারী ছিলেন, এখন মাটি কাটা পশুপালন এনাদের মূল জীবিকা। গ্রামে প্রবেশ করতেই জঙ্গলের আড়াল থেকে ধামসা মাদল সহযোগে গান গাইতে গাইতে কয়েকজন নারী পুরুষ এগিয়ে এলেন। তাদের কয়েকজনের কাঁখে আম শাখা দেয়া কলস ভর্তি জল, এবং তাই নিয়েই আমাকে বরণ করে নিলেন ওনাদের নিজস্ব প্রথা অনুযায়ী।

0: আচ্ছা যে গানটা গাইলেন মানে একটু বলে দিই।
1: আমরা বলছি কি যে আমাদের তো গরু কুটান হবে, তাইলে দিদিকে গোয়াল পূজার দিনে লিয়ে আসা হবে, লিয়ে আসবো। তার জামাই দাদা কানবো যেদিনে গরু কুটাবো সেদিনে তাকে লিয়ে আসবো, সেই গানটা
0: সবাইকে নিয়ে একসঙ্গে মেতে উঠতে হবে উৎসবে, বাজনা পড়াবে, তাই তো?
1: হ্যাঁ, দিদিকে আগে আনবো, তারপরে জামাই দাদা কানবো।
2: অদ্ভুত প্রশান্তিতে মন ভরে গেল। এক সময় নিজের অজান্তেই তালে তালে পা মিলিয়ে ফেললাম ওনাদের সঙ্গে। এরপর মা বামুনসিনী পাহাড় ও জঙ্গলকে চেনাতে ওনারা আমাকে নিয়ে চললেন। মা বামুনসিনী পাহাড়ের মাথায় আছেন দেবী মা বামুনসিনীর মন্দির। প্রত্যেক বছর পয়লা মাঘ সেখানে পূজা হয় এবং মেলা বসে। জঙ্গলের মধ্যে একটি জাম গাছ থেকে ওনারা পেরে দিলেন হাত ভর্তি করে জাম। কত নাম না জানা গাছের সঙ্গে পরিচয় করালেন ওনারা। দেখলাম শাল, মহুয়া, পলাশের জঙ্গল। হঠাৎ নিরঞ্জনবাবু একটি গাছের পাতা দিয়ে বললেন, এই পাতা চিবিয়ে খেলে রসগোল্লা খেলেও মিষ্টি লাগবে না। ও মা, কি কাণ্ড, সত্যিই তাই! গাছের পাতা চিবিয়ে কোনো মিষ্টি আর মিষ্টি লাগছে না। এই জঙ্গলের মধ্যেই আছে কত ঔষধি গাছ। বললেন, এই গাছ লতা পাতা খেয়েই আমরা সুস্থ হয়ে বেঁচে আছি। হঠাৎই দেখলাম পাহাড়ের মাঝে বেশ কয়েকজন শাবল গাঁইতি নিয়ে চলেছেন।
0: জঙ্গলের মধ্যে দেখছি এক দিদি আর তিন চারজন দাদা গাঁইতি, শাবল, কোদাল নিয়ে কোথায় চলেছেন। এই যে ভাই, একটু এদিকে এদিকে আসবেন।
3: হ্যাঁ বলুন দিদি।
0: আপনার নাম একটু বলবেন।
3: শ্যামল মোদি।
0: আপনি?
4: আমার নাম উপেন মোদি। আমি নিরঞ্জন মোদি।
0: আপনারা এরকম শাবল গাঁইতি নিয়ে কোথায় চলেছেন?
3: আমরা এই পাহাড়ের কোলে মাটি কাটে পুকুর বানাবো।
0: এই পাহাড়ে কেন পুকুর বানাচ্ছেন? কেন
4: পাহাড়ের যে বৃষ্টি হয়, পাহাড়ের উপরে যে বৃষ্টিটা হয়, বৃষ্টিটা যখন নামে চারদিকে ছড়িয়ে যায়, তাহলে আমাদের এই পাহাড়ের কোলে টুকটাক জমি আছে, সেগুলো চাষ করার জন্য মানে পর্যাপ্ত পরিমাণে জল আমাদের নাই।
0: আচ্ছা,
4: তাহলে ওই বৃষ্টির জলটা, পাহাড়ের যে জলটা, সেটা মানে সংরক্ষিত করার জন্য একটা মানে ডোবা কাটবো আর কি। দিয়ে
0: আপনারা নিজেরাই কাটবেন?
4: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, কারণ আপনারা একদম ওস্তাদ।
4: হ্যাঁ, মাটি কাটা আমাদের জীবিকা, একবার পেশা একবার বলতে।
0: আর তাহলে যে ডোবাটা করবেন, মাছ চাষও তো হবে?
4: হ্যাঁ, মাছ চাষ হবে, এই পাড়ের উপর কিছু কিছু সবজি চাষ হবে, আর তারপরে এই যে সামনে যে জমিটা আছে, এই জমিটা একটু চাষ একটু করা হবে, কারণ আমাদের এখানে সেচের ব্যবস্থা তো নেই। তাহলে সেই হিসাবে দিদি আমরা এই ডোবাটা একটু কাটছি।
0: আচ্ছা, কী কী ফসল ফলান এই যে চাষ হচ্ছে?
5: আমাদের এলাকায় ফসল ধান চাষ হয় এবং সর্ষে চাষও হয়।
0: আমি জঙ্গলের মাঝে দেখছি জমি, সেখানে দেখলাম বেগুন চাষও হচ্ছে।
5: হ্যাঁ, বেগুন চাষও হয়, মানে কম জলে চাষটা হয়, এখন এই বর্ষার টাইমেও করা হয়। এবং এই বেগুন চাষের উপরে আমাদের উপজীবিকাও কিছু নির্ভর করে। আমাদের তো এলাকায় জঙ্গল, আমরা জঙ্গল ছেড়ে কোথাও যেতে পারি না, এই জঙ্গলকে বাঁচিয়ে রাখেই আমাদের কাজ।
0: আচ্ছা, এত কষ্ট আপনারা করছেন, এরকম গর্ত করছেন, পুকুর কাটছেন, এই পুকুর কাটা সমতল না, পাহাড়ের মাঝে পাথরে মাটিতে আপনারা পুকুর কাটছেন।

0: করছেন, এত পরিশ্রম করছেন। এখানে যদি ধরুন শপিং মল হলো বা কোনো বিশাল বিশাল বাড়ি তৈরি হলো, আপনারা মিস্ত্রির কাজ করতে পারবেন, সেটা ভালো না? এই জঙ্গল পাহাড়ের মাঝে এই কষ্ট জীবন, কোনটা আপনাদের বেশি টানে?
1: না দিদি, আমাদের এই পাহাড় জমিন জঙ্গল নদী নালা এইসব নিয়েই আমাদের জীবন, কারণ এইভাবেই আমাদের জন্ম। এই ধুলোকাদা মেখে আমরা এখানেই বড় হয়েছি, এখানে আমরা মৃত্যুবরণ করতে চাই। তার কারণ কি, শপিং মল যদি আসে, আমাদের যদি নদী চলে যায়, আমাদের যদি পাহাড় চলে যায়, আমাদের যদি জঙ্গল চলে যায়, তাহলে আমরাও কিন্তু চলে যাবো, আমাদেরও মানে বাঁচার কোনো।
0: আচ্ছা, আমি দেখছিলাম যে জঙ্গলের মাঝে অনেকেই প্রচুর গরু চড়ছে, তারপরে ওনারা গরু চড়াচ্ছেন, ছাগল চড়ছে, এগুলো কি আপনারা জীবিকা হিসেবে গ্রহণ করছেন?
2: হ্যাঁ হ্যাঁ, এটাও আমাদের
1: ছাগল চাষ আছে,
2: ছাগল চাষের যে
1: ভেড়া চাষ আছে, গরু চাষ আছে, ঘাস তো আমরা চাষ করতে পারি না। তাহলে এই প্রকৃতির যে জঙ্গল, সেই জঙ্গলের সামান্য টুকটাক পাতা টাতা খেয়ে মানে আমরা এই চাষগুলো করি। করার পর তাছাড়া যে প্রকৃতির যে জঙ্গল আছে, জঙ্গলের পাতা দিয়ে আমরা যে ছোটো ছোটো কুটির শিল্প, যেমন পাতা তৈরি হচ্ছে, ঠোঙা তৈরি হচ্ছে, যে প্লাস্টিকটা, যে দূষণ প্লাস্টিক, এই প্লাস্টিক দূষণমুক্ত করে আমরা মোটামুটি এই পাতার সাহায্যে ছোটো ছোটো শাল পাতার ঠোঙা, শাল পাতার বিভিন্ন ধরনের ব্যাগ, বিভিন্ন ধরনের থালা ইত্যাদি আমরা ব্যবহার করতে চাই আর কি।
2: এই জঙ্গলকে বাঁচিয়ে আমরা, জঙ্গলকে বাঁচিয়ে আমরা মানে আমাদের এই আদিবাসী সমাজ, বিশেষ করে আদিবাসী সমাজ আমরা বাঁচতে চাই।
0: আচ্ছা, এই যে আধুনিক পদ্ধতিতে এখন এই যে প্রাণী পালন করা যায়, গরু মোষ বা হাঁস মুরগি, আপনারা তো পালন করছেন, কিন্তু এগুলো আরও উন্নত মানের যে প্রশিক্ষণ নিয়ে যে চাষ,
2: এটা যদি সরকার মনে করে যে আমাদেরকে এই আদিবাসীদেরকে যদি বাঁচিয়ে রাখা যায়, তাহলে এই পশুপালনের মাধ্যমে আমাদের কিন্তু একটা উপজীবিকা তৈরি হয়। যদি সরকার আমাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে দক্ষতা করে আমাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন, এবং সরকারের কোনো যদি আমরা সহযোগিতায় পাই আপনাদের মাধ্যমে, তাহলে আমরা কিছু
0: আর জঙ্গল পাহাড় থাকবে
1: একবারে
2: জঙ্গল পাহাড়কে বাঁচিয়ে,
1: জঙ্গল পাহাড় যদি না বাঁচে আমরাও বাঁচবো না, কারণ জঙ্গল পাহাড় আমাদের
2: মাটির উপরে সম্পদকে বাঁচিয়ে, মাটির যে উপরে সম্পদ আছে, আমরা যে জঙ্গলের থেকে পাতা পাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের ফল পাচ্ছি, সেই ফল আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তেল তৈরি হয়, কোঁচড়া মহুল যেটা বলে, সেই মহুলের থেকে, কোঁচড়া থেকে আমরা তেল পাই, সেটাও আমাদের উপকারে কাজে লাগে।
0: আরেকটা দেখলাম প্রচুর ভেষজ গাছ এখানে আছে।
2: হ্যাঁ, সেটাও অবশ্যই দরকার আয়ুর্বেদের ক্ষেত্রে, এটা আমাদের প্রয়োজন। যদি আয়ুর্বেদিক কারখানা এখানে সেরকম ভাবে যদি সরকার মনে করে আয়ুর্বেদিক কারখানা,
0: আয়ুর্বেদিক
2: ওষুধের কারখানা সেটা করুক, সেটা তো আমরা সেখানে আমরা কাজও পাবো এবং আমরা আদিবাসীর উপকৃত।
3: পাহাড় জঙ্গলকে নিয়ে বাঁচেন কোরা সমাজের মানুষজন। কোনো আদিবাসীর বাড়িতে গাছ থাকে না এরকম উদাহরণ পাওয়া যায় না। জঙ্গলের মাঝে ঘুরতে ঘুরতে একটি প্রাথমিক বিদ্যালয় দেখতে পেলাম। ছোট শিশুরা স্কুলে পড়াশোনা করছে। পায়ে পায়ে এগিয়ে গেলাম বিদ্যালয়টির দিকে। দেখা হয়ে গেল শিক্ষক রঞ্জন মোদির সাথে।
0: আপনার কাছে আমি জানতে চাইবো যে এই কোরা সমাজের যে অশিক্ষা, একটু আগে আমি শুনছিলাম যে মূলত শিক্ষার অভাব আছে, কিন্তু আপনি সেখান থেকে শিক্ষক হয়েছেন এবং ছাত্রছাত্রীদের শিক্ষায় ব্রতী করছেন। এখন আপনার জনজাতি ছেলেমেয়েরা কতটা পড়াশোনা এগিয়ে আসছে?
4: আমার কোরা জনজাতির শিক্ষার বিষয়ে যদি বলি, এখনও কিন্তু অনেকটা খানি পিছিয়ে আছি। বিভিন্ন প্রতিবন্ধকতামূলক বিষয়গুলো যখন আসে, মানে শিশুরা সঠিক শিক্ষাটা পায়নি, অনেক সময় বিভিন্ন যে সরকারি সুযোগ সুবিধা এগুলো যদি সঠিকভাবে পায়, তাহলে হয়তো আগামী দিনে ছোট ছোট শিশুদেরকে একটা শিক্ষার নতুন আলোতে তাদেরকে পৌঁছাতে পারবো।
0: আচ্ছা, আরেকটি জিনিস আমি লক্ষ্য করছিলাম যে আপনাদের তো গ্রামগুলি একদম জঙ্গল আবৃত, ধরুন পাঁচটি ছটি বাড়ি, আবার ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে বাড়ি, কোথাও দেখলাম হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটি প্রাইমারি স্কুল। এই যে জঙ্গল বা দূরত্ব, এটা কি আপনাদের কোনো শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে না? এখন ছেলেমেয়েরা এগিয়ে আসছে, আপনারা আনতে পারছেন, অভিভাবকদের উদ্বুদ্ধ করতে পারছেন,
4: এটা তো একটা মানে প্রচণ্ড একটা মানে বাধা বলবো, কষ্ট সহিষ্ণু বিষয়, তার মধ্যেও আনন্দ রয়েছে। কারণ প্রকৃতি, আমরা জন্মলগ্ন থেকেই প্রকৃতিটাকে ভালোবাসি, আর এভাবেই আমরা যদি প্রকৃতির কোলেও শিক্ষাটা সঠিকভাবে পাই, তো ছোটদেরকে

0: জন্য আমরা আবেদন রেখেছি।
1: জঙ্গলের মাঝে স্কুল, পাহাড়ের মাঝে, আশেপাশের লোকালয় নেই, এখানে কি ছাত্রছাত্রীদের পাঠাতে পারছেন আপনাদের জনজাতি থেকে?
0: হ্যাঁ, আমাদের জনজাতি থেকে আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে, যারা নামাল চলে যেত খাটতে, তাদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে এখন শিক্ষার হারটা যাতে বাড়ে সেই সব বাচ্চা বাচ্চা ছেলেগুলো বা বড় বড় ছেলেগুলোকে নিয়ে আমরা স্কুলে পাঠাতে পারছি।
1: আপনাদের অর্থনৈতিক উন্নয়ন সবচেয়ে বেশি, সেটা শুধুমাত্র সরকারি প্রকল্প দিয়েই হবে না। আপনারা তো পাহাড় জঙ্গলে থাকেন, এখানে যে রিসোর্স আছে দেখছি প্রচুর, ঔষধি গাছ আছে, শালপাতা আছে, তো আপনাদের নিজেদের কোনো পরিকল্পনা আছে এখানকার অর্থনৈতিক উন্নয়নের জন্য?
0: আমরা প্রকৃতির পূজারি, এখানে যে রিসোর্সের মাধ্যমে আমরা শালপাতা বা কেঁদুয়া পাতা এর ওপর শিল্প করার চেষ্টা করছি, এবং বিভিন্ন যে ওষুধ গাছ আছে সেই ওষুধের মাধ্যমে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ওষুধ তৈরি করার চেষ্টা করছি। এটাই আমাদের সংগঠনের পক্ষ থেকে এগিয়ে যাওয়া হচ্ছে, এবং অর্থনৈতিক যাতে আমাদের দরিদ্র পরিবারগুলো যাতে এই অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয় তাই জন্য এই প্রজেক্ট আমরা অবলম্বন করছি।
1: এক্ষেত্রে কি পাহাড়গুলকে আপনারা রাখতে সক্ষম হবেন না ধ্বংস হবে?
0: আমি প্রথমেই বলেছি আমরা প্রকৃতির পূজারী, আমরা পাহাড় জঙ্গলকে নষ্ট করে না, পাহাড় জঙ্গলকে বাঁচিয়ে তলার জিনিসকে উপরে তুলে পাহাড় তো নষ্ট হবেই, জঙ্গল তো নষ্ট হবেই, তাই সেই জঙ্গলকে রক্ষা করে আমরা এই প্রজেক্টটার ওপর আমরা জোর দিচ্ছি।
2: দুপুর অবধি পাহাড় জঙ্গলে ঘুরে ক্লান্ত হয়ে পাহাড়ের কোলে শুষ্নি গেরিয়া গ্রামে নিরঞ্জন মোদির প্রায় ভেঙে পড়া মাটির ঘরের উঠানে খাটিয়ায় বসে একটু বিশ্রাম নিতে নিতে দেখছিলাম বাড়ির মেয়েরা রান্না করছেন। হঠাৎই একটি প্লেটে পাহাড় জঙ্গল থেকে বিভিন্ন সংগৃহীত শাকের একটি পদ নিয়ে এলেন নিরঞ্জন বাবুর বোন। বন্ধুরা, সেই শাকের অপূর্ব স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। ওনারা জানালেন জঙ্গলের শাক ছাতু অর্থাৎ মাশরুম ওনাদের অন্যতম প্রধান খাদ্য। বিকালে সকলে আমাকে নিয়ে চললেন জঙ্গলমহলের মল্লিকডাঙা হাঁটুটলা অর্থাৎ মল্লিকডাঙা গ্রামে। গ্রামে ঢোকার মুখে দুটি পুকুরে ফুটে আছে অসংখ্য পদ্ম ফুল, সেখানে আমার জন্য অপেক্ষা করছিল আর এক অপার বিস্ময়। একটি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছতেই দল বেঁধে কোরা সমাজের নারী পুরুষ ধামসা মাদল নিয়ে গান গাইতে গাইতে নাচতে নাচতে আমাদের বরণ করে নিলেন। ফল পাতা দিয়ে তারা আমাদের অদ্ভুত পদ্ধতিতে বরণ করলেন। নিজস্ব আবহমান সংস্কৃতি অনুযায়ী ঘরা থেকে পায়ে ঢেলে দিলেন জল, তারপর শুরু হলো ওনাদের নাচ ও গান।

0: বামুন দিলেও হয় আর না দিলেও হয়, কিন্তু আমাদের বামুন দিলেও আমাদের চোরটা লাগবে কি প্রথম তিনটা আছে, এবং তার বিনিময়ে আমাদেরকে হয়তো ধুতি বা একটা ইয়া আমাদের আছে, এবারে সেটাকে আবার পুকুরটাকে প্রতিষ্ঠা করার জন্যে সেটা হাড়ি কাঠ দেওয়া হয়, গেঁদের কাঠ, সেটাকে ওই শিব থানের পূজা করিয়ে আর আমাদের মধ্যে হাড়িয়া বলে একটা জিনিস আছে, ওইটাই আমরা ঠাকুরের ইয়ে অর্পণ করি, মানে আমাদের সেই জঙ্গল মহলের থেকে যে শিকড়া পাকড়া পাওয়া যায় তার থেকে চাল দিয়ে একটা রাশি তৈরি করা হয়, সেই রাশিটা আমরা পান করি এবার ফুর্তি আমোদ করা হয়, এর মাধ্যমে পুকুরটাও কাটা হয়, পুকুর কাটিয়ে এরপরে দিয়ে পরে সেইটা মালিকের হয়ে যায়, কিন্তু আমাদের মাটি কাটাটাই হচ্ছে মূল পেশা।
1: সারাদিন কোরা জনজাতির মানুষের সঙ্গে কথা বলে বুঝলাম পাহাড় জঙ্গল ওনাদের প্রাণ, পাহাড় জঙ্গলের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামিল সমস্ত আদিবাসীরা মিলে তৈরি করেছেন আদিবাসী একতা মঞ্চ, তাদের প্রতিনিধিরা তুলে ধরলেন তাদের সংগঠনের উদ্দেশ্যের কথা।
2: আমরা মূলত এই জঙ্গল এলাকায় বসবাস করি, এখানে আমাদের আদিবাসী একতা মঞ্চের যে কমিউনিটিগুলো একসাথে আমরা কাজ করে যাচ্ছি তাদের মধ্যে থেকে আমাদের আকাশবাণীকে বার্তা দিতে চাই, এবং আকাশবাণীর মাধ্যমে আমরা এইগুলো আবেদন রাখতে চাইছি। মূলত পাঁচটা কমিউনিটি এখানে আমরা বিলংস করি, সাঁওতাল, ভূমিজ, কোড়া, মাহালি এবং সবর। এই আদিবাসী অধ্যুষিত এলাকায় এই মানুষগুলো মূলত কৃষিকাজ, পশুপালন এবং জঙ্গলে বিভিন্ন রকমের গাছগাছড়া, ঔষধি অন্বেষণে এর মাধ্যমে আমাদের জীবিকা নির্বাহ হয়। তাই আমরা জঙ্গলকে বাঁচিয়ে রাখার একটা আপ্রাণ প্রচেষ্টা আমাদের আছে এবং থাকবে। আমরা আকাশবাণীর মাধ্যমে এই বার্তা সরকারকে দিতে চাই যে আদিবাসীদেরকে বাঁচিয়ে রাখতে গেলে প্রকৃতিকে বাঁচাতে হবে, জঙ্গলমহলকে বাঁচাতে হবে, পাহাড় পর্বত নদী নালা এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই আদিবাসীরা শান্তিতে থাকবে, সুখে জীবনযাপন করতে পারবে, তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, কৃষিকাজ করতে পারবে, পশুপালন করতে পারবে, তাদের সমস্ত কাজ এই জঙ্গলমহলের উপরেই নির্ভর করে চলতে থাকে।
1: জঙ্গলমহলের অন্তরে অস্তিত্ব রক্ষার সংকটের কথা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। জনজাতির মানুষ জীবিকার তাড়নায় বছরে দু তিন মাস প্রাণীর জঙ্গল ছেড়ে বাইরে কাজে যেয়ে আবার ফিরে আসেন, বুক দিয়ে আগলে রাখতে চান তাদের প্রিয় পাহাড় জঙ্গলকে। কোরা ভাষার নিজস্ব লিপি ছিল না, তরুণ শিক্ষিত যুবক দীনেশ মোদি একজন কোরা ভাষার কবি সাহিত্যিক, তিনি কোরা ভাষার লিপি নাগচিকে লিপি তৈরি করেছেন। কোরা ভাষাকে বাঁচানোর লড়াইয়ে তিনি কোরা জনজাতির অন্তর্মহলের কথা শোনালেন।
3: আজ আমরা যাকে কোরা বলছি, এই কোরা জনজাতি যাকে আদিবাসী বলছি, এই কোরারা মূলত মুন্ডারির একটা অংশ। এই কোরাদের আদি বাসস্থান ছোটনাগপুর, এই জন্য আমাদের সমাজের মুরব্বীরা বলে থাকে আবু আদু জানাম দেশম ছোটনাগপুর। ছোটনাগপুর বলতে বর্তমান সময় যেটা ঝাড়খণ্ডে অবস্থিত,
4: এটার বাংলা অর্থটা
3: মানে এটার বাংলা অর্থ হচ্ছে আমাদের জন্মস্থান হচ্ছে ছোটনাগপুর। আমরা পশ্চিম মেদিনীপুরে থাকি, বিহারে থাকি, উড়িষ্যাতে থাকি, সকল আদিবাসী কোরা জাতিরাই বলে কিন্তু আমার জানাম দেশম ছোটনাগপুর। এই যে কোরা জাতি মাটি কাটাকে মূলত পেশাকে কেন্দ্র করে মুন্ডারি থেকে বিভাজন হয়ে এসেছে, বিভাজন থেকে বেরিয়ে এসে নিজেকে স্বতন্ত্র জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছে, পরবর্তীকালে সরকার সেটাকে মান্যতাও দিয়েছে। এই যে কোড়া আর কোড়া নামটা মাটি খোড়া থেকে এসছে, কোড়া নামটা এসছে অ্যাকচুয়ালি মুন্ডারি ভাষায় ছেলেকে কোড়া বলা হয়।
4: আচ্ছা,
3: এই জন্য যখন সে সময় কেউ মাটি কাটত, এই মুন্ডারি যে অংশটা আর যারা মাটি কাটার সঙ্গে খুব পটু, ওই মাটি কাটার পেশার সঙ্গে যারা যুক্ত ছিল, মানুষ জিজ্ঞাসা করত ওরা কারা যারা মাটি কাটছে, তখন বলতো ইনি তো মুন্ডারা কোড়া গানে, মানে ওটা মুন্ডার ছেলে। এই জন্য মুন্ডা ভাষায় যেহেতু ছেলেকে কোড়া বলা হয়, এই জন্য আমাদেরকেও কোড়া বলা হয়। আর কোড়া নামটা অ্যাকচুয়ালি আমাদের যে মুন্ডারি ভাষায় মাটিকে খনন বা আঁচড়াতে গিয়ে যে শব্দটা উঠে আসছে ওখান থেকে, ওই শব্দ থেকেই কিন্তু কোড়া নামটা এসছে।
4: আচ্ছা, এখন আপনাদের পেশা হচ্ছে মূল পেশা মাটি কাটা।
3: হ্যাঁ,
4: প্রাচীনকালেও কি এটা ছিল?

0: সেখানেই দেখা হল কিঙ্কর মুদির সঙ্গে। ওনার কাছে জেনে নিলাম কোরা জনজাতির ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের কথা।
1: মাটি কাটার সময় আমাদের শিব ঠাকুরকে দিয়ে মানত করতে হয়, সেই মানত করে আমরা যে মাটিটা কাটি সেই পুকুরের জল শুদ্ধ হয়, যার জন্যেই সেই এমনি কোনো

0: প্রাচীনকালে এটা ছিল না, প্রাচীনকালে টোটালি শিকার কেন্দ্রিক ছিল আমাদের। শিকার কেন্দ্রিক যখন ছিল, আদিবাসী মানে প্রকৃতি নেচারকে নিয়ে আমাদের, মানে পুরো ইকোসিস্টেমটাই প্রকৃতিকে নিয়ে, যেহেতু প্রকৃতির সঙ্গে গাছ জল জঙ্গল, যেহেতু আদিবাসী যদি শব্দ যদি উচ্চারণ করি, আদিবাসী বলতে প্রকৃতির পুরো পরিপূর্ণ যে পরিবেশটা সেটাকে বলি।
1: আচ্ছা, আপনারা তো বোধহয় প্রকৃতির পূজারি, গাছকে পূজা করেন?
0: যেমন হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, আমরা গাছকে পুজো করি। আমাদের গাছকে এতটাই আমরা প্রকৃতিকে, যেহেতু যেহেতু আদিবাসীরা, এমনকি কোড়া জনজাতিও প্রকৃতির পূজারি, কেননা আমরা কোড়া জাতিরা প্রকৃতির পূজারি, এই জন্যই আমরা বাহা করি, শাল গাছের গোড়ায় আমরা পুজো করি, কেননা প্রকৃতির নেচার যেভাবে চাইছে আমাদেরকে, আমরা সেভাবে প্রকৃতির সঙ্গে মিশে থাকতে চাই। যেহেতু এই মাটির তলায় যা আছে সম্পদ, খনিজ সম্পদ, আমরা তার প্রতি আমাদের কোনো লোভ লালসা নেই। মাটির উপরে যে জিনিসটার জন্য আমরা বেঁচে আছি, সমগ্র মানুষ বেঁচে আছে, সেইটাকে কীভাবে সুষ্ঠুভাবে আমরা সকলের জন্য এই পৃথিবীটা একটা বাসস্থান হয়, সুন্দর বাসস্থান হয়, যার জন্য লড়ছি, যেটা শুধুমাত্র একমাত্র আদিবাসীরা অনন্তকাল থেকে এটা করে যাচ্ছে। আজ বিভিন্ন প্রকৃতি বাঁচাও, বিভিন্ন বৃক্ষরোপণ করো, জঙ্গল বাঁচাও, পাহাড় বাঁচাও, এই জিনিসটা আদিবাসীরা অনন্তকাল থেকে করে যাচ্ছে, কেননা তাদের সংস্কৃতির মধ্যেই আছে, আমাকে প্রকৃতিকে বাঁচাতে পারলেই তবে আমি বেঁচে থাকবো।
2: একটা সময় সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত ছিল জনজাতি কোড়া সমাজ। চারিদিকে সবুজ বাঁচাও, প্রকৃতি বাঁচাও আন্দোলন এনারাই কিন্তু যুগ যুগ ধরে চালিয়ে আসছেন। নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে, প্রকৃতির সম্পদ কাজে লাগিয়ে নতুন দিন দেখার স্বপ্ন দেখছেন কোড়া সমাজ। এই জনজাতির ভাঙা কুড়ে ঘরে যে ঐশ্বর্য লুকিয়ে আছে, সেই ঐশ্বর্য আমার হৃদয়ে ভরে নিয়ে ফেরার পালা এবার। আবার আসতে হবে, হবেই। শ্রোতা বন্ধুরা, প্রকৃতির রক্ষক কোড়া জনজাতির অন্তর্মহল দেখতে আপনাদেরও আসতে হবে এই জঙ্গল মহলে। আজ এই পর্যন্ত। শুনলেন প্রকৃতি রক্ষক কোড়া জনজাতির অন্তর্মহল। উপস্থাপনায় ছিলাম আপনাদের চৈতি দিদি, চৈতালি মল্লিক।

0: ক্ষেতখামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন কেন নেত্রদান করবেন। বলছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সাগনিক সূর্য দাস।
2: আজ থেকে আমাদের আই ডোনেশন ফোর্টনাইট শুরু হচ্ছে। আমাদের আই ডোনেশন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাটার আমাদের সোসাইটির, যেটা অনেকেই আমরা জানি না। আর কিভাবে করতে হয়, কেন করব আমরা, করলে কাদের সুবিধা হবে, সেটা নিয়েই আমাদের একটু আজকের একটু কথা। তো আই ডোনেট সবাই করতে পারেন, এইটা হলো ফার্স্ট। কাদের দরকার হয়, আমাদের পপুলেশনে অলমোস্ট 1.2-3 crore পেশেন্টস আছেন যারা দেখতে পান না, আর ওনাদের কিন্তু মনি রিলেটেড প্রবলেম আছে, চোখের দৃষ্টি কমে যাচ্ছে কারণ মনিতে কোনো ইনফেকশন হয়েছে, মনি অর্থাৎ কর্নিয়া অফ চোখ। তো সেটার জন্যই কিন্তু আমাদের আই ডোনেশন করা উচিত। আমাদের আই ডোনেশন করার জন্য আমাদের একটা প্লেজ ফর্ম হয়, যেটা আমরা ইউজুয়ালি বলি সবাইকে ফিল আপ করে রাখতে। ইট ইজ এ টোটালি নন পেড ফ্রি সার্ভিস টু সোসাইটি, যেখানে আমরা অন্যের ভালোর জন্য আমরা এটা করি। আই ডোনেশনের জন্য আগে থেকে আমরা প্লেজ করে রাখতে পারি, নয়তো ইভেন আফটার ডেথ তখনও আমরা কিন্তু এই সিদ্ধান্ত আমরা নিতে পারি যে আমরা আই ডোনেট করব, যদি পেশেন্টের

0: ফ্যামিলি মেম্বার্সরা চান। আই ডোনেশনের জন্য আমরা গভর্নমেন্ট সোসাইটিস আর প্রাইভেট সোসাইটিস দুটোই আছে, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হসপিটালস, আর এইগুলো ইউজুয়ালি করা হয় আই ব্যাংকে, যেখানে চোখ যেটা আছে আমাদের চোখটা তুলে নিয়ে আমরা সেটাকে ওখানে প্রিজার্ভ করি। সো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের জানতে হবে যে পুরো চোখ ট্রান্সপ্ল্যান্ট করা কিন্তু হয় না, আমরা কিন্তু শুধু চোখের মধ্যে যে মণিটা আছে সেই মণিটাই আমরা ট্রান্সপ্ল্যান্ট করি। আমাদের চোখে রেটিনা এবং নার্ভ এইগুলো কিন্তু এখনও পর্যন্ত ট্রান্সপ্ল্যান্ট করা যায়নি, আমরা শুধু কিন্তু মণি ট্রান্সপ্ল্যান্ট করি, যেটাকে আমরা কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট বলি। সো কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট আই ব্যাংকসগুলো আমাদের প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট সেক্টরসেও আছেন, তো এভরিবডি ক্যান ইউটিলাইজ দিস সার্ভিস। 15-20 মিনিটেই পুরো ব্যাপারটা মিটে যায়, যেই একবার আফটার ডেথ আমরা ফোন করে, যেখানে আগে যদি কথা বলা থাকে তাহলে সেই পার্টিকুলার সোসাইটিকে আমরা ফোন করে, সোসাইটি অথবা হসপিটাল ফোন করে আমরা এই নিউজ অফ ডেথ অ্যান্ড টাইম অফ ডেথ আমরা বলি, তখন সে অনুযায়ী ওনারা ট্রেন্ড মেডিকেল পার্সোনাল অর ডক্টর অর সার্জনকে পাঠান আইটা নেওয়ার জন্য। একটা ডোনেশনে দুজনের কাছে চোখ যায়, সেদিক থেকে ইফ 1% ডোনেট তাহলে দুজন কিন্তু দৃষ্টিশক্তির লাভ হবে। আই ডোনেট কারা করতে পারেন? আই ডোনেশন কিন্তু সবাই করতে পারেন, 99% অফ দ্য কেসে আই ডোনেট করা যায়। যদি কোনো ফ্যাক্টার্স থাকে সেগুলো আগে থেকে বলে দেওয়া হবে যে এই এই ক্ষেত্রে কিন্তু আই ডোনেট করা যায় না, আদারওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম কেসে আই ডোনেট করা যাবে। এই একটা প্রশ্ন সবারই থাকে যে আমার চোখে অপারেশন হয়েছে, ছানি অপারেশন হয়েছে, এরপরেও কি আমরা আই ডোনেট করতে পারি? হ্যাঁ, আপনি করতে পারেন। যদি মনিতে কোনো সমস্যা না থাকে আগে থেকে তাহলে কিন্তু আই ডোনেট করা যায়। সুগার, প্রেশার এবং অন্যান্য রোগেও কোনো অসুবিধে হয় না, সবাই কিন্তু আই ডোনেট করতে পারেন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কেন নেত্রদান করবেন, বললেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক শাগনিক সূর্য দাস। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানে শেষ হল, শুনছেন আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। সন্ধে 7:00 শুনবেন যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 7:45 কবি কণ্ঠে কবি মন্দাক্রান্তা সেনের সঙ্গে আলাপচারিতায় সুতপা চট্টোপাধ্যায়, এদিন শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 8:15 এক মাটি এক সুর লোকশিল্পী রবীন্দ্রনাথ সাহার সাক্ষাৎকার শুনবেন দ্বিতীয় পর্ব। সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা রায়, সম্পাদনায় প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 9:00 কথায় গানে উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান কুস্তির আখড়া শুনবেন দ্বিতীয় পর্ব। বাইরে থেকে রেকর্ড করেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলায় আড়া চৌতাল পরিবেশন করবেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী, তাকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়।

0: রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের বাকি সময়ের অনুষ্ঠান পরিচিতি। শুনছেন আকাশবাণী মৈত্রী।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়।

ঘড়ির কাঁটা বলছে যে সময় এখন সন্ধে, আর এই সময়টা তোমার আর আমার খানিকটা গল্প করার সময়। না না, আজকে কিন্তু গল্প করার সময় বললে হবে না, আজকে বলতে হবে যে গল্প বলার সময়, গল্প শোনানোর সময় তোমাকে। কারণ আজকে গল্প বলি শোনো অনুষ্ঠান নিয়ে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। আর আজকে কী গল্প শোনাবো তোমাকে? হ্যাঁ, আমি জানি যে সেটা তুমি অলরেডি জেনে ফেলেছো আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে আজকের অনুষ্ঠানের পোস্টারটা দেখে।

আজকে গল্প বলি শোনো অনুষ্ঠানে তোমাকে শোনাবো হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প নবাবগঞ্জের সমাধি। তবে তার আগে আমার এই ভীষণ প্রিয় সাহিত্যিক লেখক হেমেন্দ্র কুমার রায়, তার সম্পর্কে তোমাকে একটু বলবো না তা কী করে হয়। হেমেন্দ্র কুমার রায় আমাদের কিশোরবেলাটাকে কিন্তু আলো করে রেখেছিলেন, মানে আমাদের এই যে রহস্যপ্রিয়তা, এই যে এত ভালোবাসি আমরা রহস্য গল্প শুনতে বা পড়তে, সেই জায়গায় কিন্তু হেমেন্দ্র কুমার রায়ের একটা মানে বড় ভূমিকা রয়েছে, এবং সেই জন্যেই হেমেন্দ্র কুমার রায় সম্পর্কে একটু বলতেই হয়। হেমেন্দ্র কুমার রায় জন্মগ্রহণ করেন 2 সেপ্টেম্বর 1888 সালে। তার আসল নাম ছিল প্রসাদ দাস রায়। তবে শুধুই প্রসাদ দাস রায় নয়, ভারতী পত্রিকায় কখনো তিনি লিখেছেন প্রসাদ দাস নামে, কখনো আমরা হেমেন্দ্র কুমার রায় নামে তাকে পাই, আবার কখনো মেঘনাথ গুপ্ত নামে তাকে পাওয়া যায়। কিশোরদের জন্য লেখা তার রহস্য উপন্যাসগুলো কিন্তু ছিল অত্যন্ত জনপ্রিয়। অবশ্য ছিলই বা বলছি কেন, এখনও হেমেন্দ্র কুমার রায় পড়তে বসলে কিন্তু ভারী মনটা ভালো হয়ে যায়। জয়ন্ত মানিক বলো কিংবা পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু বলো, তার তৈরি করা জনপ্রিয় চরিত্র যখের ধন তার লেখা, সেটা কিন্তু কিশোর সাহিত্যের মাইল ফলক বলতে পারি আমরা। ফলে সেই আমার এবং তোমার, আমি জানি অবশ্যই ভীষণ প্রিয় সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়, তার লেখা গল্প আজকে শোনাবো তোমাকে গল্প বলি শোনো অনুষ্ঠানে। শুনবে নবাবগঞ্জের সমাধি।

হাওয়া বদলাতে গিয়েছিলুম হাজারিবাগে। হাওয়া নিশ্চয় বদলালো না, কিন্তু মন বদলালো না। বাসা পেয়েছিলুম শহরের ভেতরে, সেখানে কিছু কিছু গাছপালা থাকলে কি হয়, সেই ধুলো ভরা রাজপথের পর রাজপথ, দুধারে বাড়ির পর বাড়ি, আপিস আদালত, হাট বাজার, পানের দোকান, মোটর বাস, রিক্সা, লোকের ভিড়, হট্টগোল, যেন কলকাতারই ক্ষুদ্র সংস্করণ। কাজের খাতিরে সব করা যায়, কিন্তু শখ করে এক শহর ছেড়ে আর এক শহরে আসার মানে হয় না। বন্ধুবর বিপিনচন্দ্র আবার হাজারিবাগের ভক্ত, এখানে আগেও বার দুয়েক ঢু মেরে গিয়েছে। বললে, মা ভই, এখনই হাল ছাড়বার দরকার নেই, বইকালে আমার সঙ্গে বেড়াতে বেরিও। আমি ঠাট্টা করে বললাম, ধুলোবক্ষণের জন্য বুঝি। তবে সত্যিকার হাজারিবাগ দেখবার জন্য 10-12 মাইল পথ হাঁটলে অনেক কিছুই দেখতে পাওয়া যাবে জানি, কিন্তু আমি অতখানি কষ্ট স্বীকার করতে রাজি নই। মাইল তিনে খাটতে পারবে, খুব পারবো, সে তো কলকাতার এ পাড়া ও পাড়া। তবে প্রস্তুত থেকো, ঠিক সময় আসবো। বইকালে বিপিনের সঙ্গে বেরিয়ে পড়ল, না সে মিথ্যা বলেনি। মাইলখানেক অগ্রসর হওয়ার পরেই দৃশ্য পরিবর্তন আরম্ভ হল। তারপর যত এগোই তত বেশি মুগ্ধ হয়ে যাই। আরও কিছু দূর পদচালনা করে বিপিন দাঁড়িয়ে পড়ে প্রশ্ন করল, এখন এখন কেমন লাগছে? চমৎকার, অপূর্ব। অভিভূত না হয়ে উপায় নেই, দিকে দিকে নতুন নতুন প্রান্তর, তার উপর দিয়ে কোথায় হারিয়ে যায় বিহ্বল দৃষ্টি, মাঝে মাঝে সৌন্দর্য সৃষ্টি করছে অরণ্যের সেই শ্যামল ছন্দ, কল্পনার রহস্য বিচিত্র দুর্গের মতো দাঁড়িয়ে আছে পাহাড়ের পর পাহাড়, অনাবৃত নীল আকাশের সমগ্রতা এসে প্রবেশ করে দুই নয়নের অন্তঃপুরে, যেন যেন ছবির জগৎ। এই ছবির জগতে তো এসে পড়ল দুই বন্ধু। তারপর কি হলো? হ্যাঁ জানি, সেটা শুনতে তোমার ভীষণ ইচ্ছে করছে, আর সেটা তো বলবো তোমাকে। তবে তার আগে চন্দ্রবিন্দুর এই গানটা রইল তোমার জন্য। গানের পর আবার ফিরে আসছি অনুষ্ঠানে, শুনতে থাকো।

ফিরে এলাম একটা গানের পর, আর আজকে যুববাণীর গল্প বলি শোনো অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। শোনাচ্ছি তোমাকে হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প নবাবগঞ্জের সমাধি। বলছিলাম তোমাকে যে দুই বন্ধু কিন্তু বেরিয়ে পড়েছে হাজারিবাগ দেখতে, আর সেই অভিজ্ঞতাটা তাদের কেমন হলো সেই নিয়েই আজকের গল্প। একখানা বড় পাথরের ওপরে বসে পড়লুম। হ্যাঁ, এই হচ্ছে সত্যিকার হাজারিবাগ। আজ প্রতিপদ, সুতরাং অন্ধকারের ভয় নেই। এইখানে কিছুক্ষণ বসে থাকলে ক্ষতি হবে না। এমন সময় বিপিন বলে উঠল, ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মানে? মানে এটা হচ্ছে আষাঢ় মাস, আকাশের দিকে তাকিয়ে দেখো। বিপিন বললে, কালো মেঘ, ওর সাথী বোধ হয় ঝড়। মেঘ তো এখনো অনেক দূরে, আমাদের বাসাও তো পাশে নয় ভায়া। আর একদিন এখানে এলে চলবে, নাও আজ উঠে পড়ো। বিপিনের অনুমান ঠিক। খুব তাড়াতাড়ি পা চালিয়ে আমরা যখন শহরের প্রান্তে এসে পড়লুম, প্রায় গোটা আকাশটাই তখন মেঘাচ্ছন্ন এবং গাছে গাছে ঝোড়ো হাওয়ার একটানা চিৎকার। গায়ে পড়ল জলের কয়েকটা বড় বড় ফোঁটা। বাসা কিন্তু তখনও বেশ খানিকটা দূরে, কিন্তু বৃষ্টিকে বোধহয় ফাঁকি দিতে পারব না। জলের ফোঁটা বেশ বেড়ে উঠল। হঠাৎ মোড় ফিরে একটা গলির ভেতর ঢুকে বিপিন ছুটতে ছুটতে বলল, এদিকে এসো। একটা প্রশস্ত জীর্ণ দ্বারপথের পর খানিকটা জঙ্গলময় জমি। আলো আধারের মধ্যে দেখা গেল চারিদিকে কতগুলো দোদুল্যমান বড় বড় গাছ এবং তাদেরই মাঝখানে গাঁথা সার সার খিলানওয়ালা

বাড়ি এবং তার উপরে মস্ত একটা সুডৌল গম্বুজ। ভাঙা সিঁড়ির ধাপ একটা খিলানের তলা দিয়ে দালানে গিয়ে উঠল। শুধালুম, এটা কি না মসজিদ নাকি? শেষটায় কোনো বিপদে পড়বো না তো? ভয় নেই, এটা হচ্ছে নবাবগঞ্জের সমাধি ভবন। কার সমাধি জানি না, কিন্তু এখানে কেউ থাকে না। কৌতূহলী হয়ে টর্চের এবং তখনও যেটুকু দিনের আলোর আভাস ছিল তার সাহায্যে দেখলুম, এ হচ্ছে বহুকালের প্রাচীন সমাধিপুরী। দেওয়ালগুলো যত্নের অভাবে কালের অত্যাচারে ক্ষতবিক্ষত হলেও এখনও এখানে ওখানে রয়েছে সূক্ষ্ম ও সুন্দর নকশার চিহ্ন। প্রচুর অর্থ ব্যয় করে সব দিকের মাপ যোগ ও ছন্দ বজায় রেখে শ্রেষ্ঠ কারিগর দিয়ে যে এই সমাধি মন্দির গড়ানো হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই সমাধি যে কোনো নবাব বা সম্ভ্রান্ত ব্যক্তির তাও আন্দাজ করা কঠিন নয়। দালানের পরে দেওয়ালের গায়ে একটা কুলুপ দেওয়া দরজা, মূল সমাধি কক্ষের ভিতরে যাওয়ার পথ। চারধারে বোধ করি জাফরি কাটা শ্বেতপাথরের পর্দা বা জানালা। পর্দায় জাফরির ছিদ্রগুলো কে বা কারা কাদা মাটি দিয়ে বন্ধ করবার চেষ্টা করেছে, যেন বাইরের কৌতূহলী চক্ষুকে বাধা দেওয়ার জন্যে। আন্দাজ করতে পারলুম, মাঝারি আকারের ঘর, মাঝখানে কক্ষতলে একটা সমাধি বেদি, বাকি সবটা জুড়ে কেমন যেন শূন্যতা থমথম করছে। কেবল এখানে ওখানে নিচে অন্ধকার ফুঁড়ে কতকগুলো আলোর ফিনকি জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে, ঠিক যেন জোনাকি। পর্দার ছেঁদার ভেতর দিয়ে কতকগুলো জোনাকি কি ঘরের ভেতরে গিয়ে ঢুকেছে। সেই মৃত্যুপুরীর অন্ধকারে জীবনের এই দীপ্তি অস্বাভাবিক বলে মনে হল। এদিকে বাইরে যেন আকাশ বলছে ভেঙে পড়ি। দিনান্তের শেষ আলোটুকু নিবিড় তিমিরের কোলে করেছে আত্মসমর্পণ। থেকে থেকে জেগে উঠছে কেবল লক লকে বিদ্যুতের ক্ষণস্থায়ী জ্যোতির্ময় জিহ্বা, সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ বজ্রের জগৎ জাগানো যুদ্ধ ধ্রুপদ। হু হু হু হু ঝড়ের প্রচণ্ড তাড়নায় সমাধি ভবনের আশপাশকার মস্ত মস্ত পুরনো গাছগুলো ঠিক যেন উন্মত্ত অতিকায় জীবের মতো ছটফট ছটফট করতে করতে কোলাহল করছে। সে এক ভয়াবহ কোলাহল। আর ঝরছে হুড়হুড় করে অবিশ্রান্ত জল, ঝমঝম ঝমঝম, সৃষ্টি ভাসাতে চায় যেন প্রলয় প্লাবনে। এমন বিষম বৃষ্টি জীবনে দেখিনি, একেবারে অভাবিত। এক ঘন্টা কেটে গেল, দু ঘন্টা যায় না, তবু বৃষ্টি থামছে না, তার জোরও কমছে না। শব্দ শুনেই বুঝলুম, নিচেকার জমি ডুবিয়ে কলকল করে ছুটছে যেন বন্যার প্রবাহ। বড় রাস্তা খুব কাছে, কিন্তু সেখানে মানুষের একটুও সাড়া নেই, কিংবা আমরা যেন মানুষের পৃথিবীর বাইরে এসে পড়েছি। দুজনে দুই খিলানের মাঝখানকার দেওয়ালে বসেছি ঠ্যাসান দিয়ে, তবু কনকনে দমকা বাতাসের সঙ্গে বরফের ঠান্ডা জলের ঝাপটা এসে হাড়ের ভেতরটা পর্যন্ত অসাড় করে দিচ্ছে। ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললুম, বিপিন, এরকম করে আর কতক্ষণ কাটবে ভাই? কোনো সাড়া পেলুম না। বিপিন ঘুমিয়ে পড়ল নাকি? জোরে ডাকলুম, বিপিন। রাস্তা এখন নদী, বাড়ি যাবে কেমন করে? হুঁকি হে, যা বলছি শুনছ? ভাবছ কি ভাবছ বলো তো? ভাবছি জাফরি কাটা পর্দার ফাঁকগুলো কাদামাটি দিয়ে ভরাট করা হয়েছে কেন। এই নিয়ে আবার এত ভাবনা কিসের বলো তো? এর সোজা উত্তর হচ্ছে বাইরের লোকের ঘরের ভেতর তাকানো নিষেধ। বিপিন উত্তেজিত স্বরে বললে, নিষেধ? কেন নিষেধ? আর কেই বা নিষেধ করে? এ হচ্ছে পুরো সমাধি, এর মালিক নেই, আর থাকলেও নিষেধ করবে কেন? ঘরের ভেতরে তো আছে খালি একটা

ভারতের কত বড় বড় দেশে কত বড় বড় নবাব বাদশার গুরুস্থান দেখে এসেছি, কোথাও কেউ নিষেধ করেনি, আর এই বেওয়ারির সমাধি বাড়িতে নিষেধ থাকবে কেন? ভেবে দেখো, যখন এই জাফরিকাটা পর্দাগুলো ছিল তখন কিন্তু এই নিষেধ ছিল না, কিন্তু এখন? আমি বাধা দিয়ে বললুম, কি পাগলের মতো বকছ? আমি পাগলের মতো বকছি না, তবে তুমি কি বলতে চাও? এর মধ্যে একটা রহস্য আছে। কি আবার রহস্য তুমি খুঁজে পেলে এর মধ্যে? অপার্থিব রহস্য। বিপিন, তুমি কি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো নাকি? মোটেই নয়। তবে তোমার কথার মানে কি? যাগে, মানে টানের কথা এখন রেখে দাও, কিন্তু এই মাত্র এখান দিয়ে কে চলে গেল বলো দেখি? কেউ চলে যায়নি, আলবাদ গিয়েছে। অন্ধকারে তুমি দেখতে পাওনি, তাহলে তুমি দেখলে কেমন করে? আমিও দেখিনি, আমি পায়ের শব্দ শুনেছি। পায়ের শব্দ আমিও শুনতে পেলুম না কেন? বিপিন তার টর্চটা জেলে দালানের মেঝের উপর উপুর করে ধরলে। প্রায় 1 ইঞ্চি পুরু ধুলোর উপর রয়েছে একটা পদচিহ্ন। বিপিন বললে, দেখো। আমি হেসে উঠে বললুম, দেখবো আবার কি? তুমি নিজেই বলছো এটা বেবারিশ বাড়ি, বাইরের কত লোক এখানে আনাগোনা করে বলতো? কে এত হিসেব রাখে? আমরা আসবার আগেই যে ওই পদচিহ্নটা ওখানে ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিপিন মাথা নেড়ে বললে, না না, এ হচ্ছে একেবারে টাটকা পায়ের দাগ। এই দেখো না, একটা একটা করে আরও কতগুলো পায়ের দাগ সোজা চলে গিয়েছে, সব দাগ টাটকা। আরও কোনো বিশেষত্ব লক্ষ্য করছো কি? বিরক্ত হয়ে বললুম, মাফ করো ভাই, আমি তোমার মতো পদচিহ্ন বিশারদ নই তো কোনো বিশেষত্বই লক্ষ্য করি। বিপিন নিজের মনেই বলে চলল, প্রত্যেকটাই হচ্ছে ডান পায়ের দাগ, কিন্তু মানুষ তো এক পায়ে হাঁটে না, কিন্তু এখানে বাঁ পায়ের একটাও দাগ নেই কেন? এ থেকে কি বুঝতে হবে? যে এখান দিয়ে গিয়েছে তার পা আছে মাত্র একটি, কিন্তু এই এক ঠেঙো লোকটা কেনই বা এখানে এসেছিল, আর গেলই বা কোথায়? আর কে বা সে মানুষ, না আর কিছু? আচম্বিতে খুব জোরে একটা শব্দ হলো, কে যেন কোথায় সবলে একটা দরজার উপর ধাক্কা মারলে। বিপিন আঁতকে উঠে বললে, ও ওই শোনো, কে ভিতরকার ঘরের দরজা খুলছে। ঝড়ের গর্জন একটু কমেছে বটে, কিন্তু বড় বড় গাছগুলোর পাতায় পাতায় তখনও শোনা যাচ্ছে তার শ্রান্ত দীর্ঘশ্বাস। ঝুপঝুপ ঝুপঝুপ করে তখনও ঝরছে বৃষ্টি, এবং গড়গড় গড়গড় করে বাজ তখনও ধমক দিচ্ছে মেঘলোকের কোনো অদৃশ্য শত্রুকে। জাফরিকাটা পর্দার ফাঁকে ফাঁকে দেখা গেল এক অদ্ভুত সন্দেহজনক আলোর চঞ্চলতা। ও আবার কি, বিস্মিত হয়ে উঠলুম। পর্দার ছিদ্রে চক্ষু সংলগ্ন করে দেখলুম, ভেতরের ঘরে অসম্ভব রকম বেড়ে উঠেছে জোনাকির ঝাঁক। পুঞ্জে পুঞ্জে তারা ঘুরছে, ফিরছে, উঠছে আর নামছে। সারা ঘরখানা জুড়ে চলেছে আশ্চর্য এক আগুন জ্বালানোর এবং আগুন নেবানোর খেলা। জোনাকিরা সংখ্যায় কত হবে? হাজার হাজার, না তার চেয়েও বেশি। এত জোনাকি বাহির ছেড়ে এসে ভেতরে জুটল কেন? ঝড় বৃষ্টির ভয়ে? ওপাশের দালানে হঠাৎ আর একটা শব্দ শুনলুম, ধূপ ধূপ ধূপ ধূপ পদধ্বনি। শব্দ হচ্ছে তালে তালে, কিন্তু প্রত্যেক তালের দুই মাত্রার মধ্যে একটা করে মাত্রা যেন ফাঁক থেকে যাচ্ছে। দুই পা ফেলে চললে প্রত্যেক শব্দের মাঝখানে আর একটা করে শব্দ শোনা যেত। এ যেন কেউ এক পায়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে। বিপিন প্রায় কান্না ভরা কণ্ঠে বলে উঠল, কে আসে? ও কে আসে? ভয়ে বড় সংক্রামক। এতক্ষণ পরে আমারও বুক ঢিপ ঢিপ না করে পারলে না।

কোনো এক পদ লোকের পায়ের শব্দ শুনবার জন্য প্রস্তুত ছিলাম না তো। এই পোড়ো সমাধি বাড়িতে এই ভীষণ দুর্যোগের রাত্রে তড়াক করে লাফ মেরে উঠে দাঁড়িয়ে বিপিন উদ্ভ্রান্ত স্বরে বলল, ওই সে আসছে, এদিকেই আসছে, আমাদের দিকেই আসছে। ধূপ ধূপ ধূপ ধূপ করে পায়ের শব্দ হচ্ছে। যে আসছে তাকে দেখতে কেমন ধারা, তার চেহারা কি আমাদের মতো? হঠাৎ হঠাৎ দালানের ভেতরে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে জোনাকি। উপরে নিচে ডাইনে বামে ঘুরে ঘুরে জলে আর নেবে, জলে আর নেবে, এভাবেই তারা উঠতে লাগলো। যেন জীবন্ত অন্ধকারের হাজার হাজার চক্ষু একবার খুলছে একবার বন্ধ হচ্ছে। ধূপ ধূপ শব্দ খুব কাছে। বাবা গো বলে চিৎকার করে বিপিন দালানের উপর থেকে বাইরের দিকে লাফ মারল। যেদিকে পদশব্দ হচ্ছিল সেই দিকে নিরন্ধ্র অন্ধকারের মধ্যে একবার সভয়ে দৃষ্টি নিক্ষেপ করে আমিও বিপিনের পন্থা অনুসরণ করলুম।

তখনও শান্ত হয়নি বিষবৃষ্টি স্নাত কালো রাত্রি, তখনও মৌন হয়নি বজ্রের বিপুল কণ্ঠ। কেমন করে বাসায় ফিরলুম সে কথা না বলাই ভালো। বৃষ্টি থেমেছে, মেঘ ভেদ করে রোদের একটি সোনালি রেখা এসে পড়েছে আমাদের চায়ের টেবিলে। বিপিন বললে, কি টের পেলে তো কাল অশরীরীর উপস্থিতি? আমি বললুম, তাই নাকি, বেশ বেশ, পায়ের দাগ সম্বন্ধে না হয় তোমার মতই মানলুম, কিন্তু অমন সময়ে গুরুস্থানের দরজা খুলল কে? দরজা কেউ খুলেনি, দরজায় হয়তো কেউ ধাক্কা মেরেছিল, হয়তো তোমার আমার মতোই কোনো অসহায় পথিক দুর্যোগের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ওখানে আশ্রয় নিতে এসেছিল। ধাক্কা মেরে দরজা বন্ধ দেখেছে, তাই মাথা গুজবার ঠাই খুঁজে খুঁজে বেড়াচ্ছিল। বিপিন ব্যঙ্গেশ্বরে বললে, তারও কি একটা পা নেই? স্থানকালের মহিমায় আমাদের মাথা গুলিয়ে গিয়েছিল, হয়তো কারুর হাতের মোটা লাঠির শব্দকেই আমরা পায়ের শব্দ বলে ভুল করেছিল। তাই যদি তোমার বিশ্বাস, তাহলে আজকের রাতটা তুমি আবার ওখানে গিয়ে কাটিয়ে আসতে পারো। পাগল, গোরস্থান কি জ্যান্ত ভদ্রলোকের রাত কাটাবার জায়গা? বিপিন ঠোঁট টিপে একটুখানি হাসলে, আর কিছু বললে না। শুনলে হেমেন্দ্র কুমার রায়ের গল্প নবাবগঞ্জের সমাধি। সত্যি এই রকম সন্ধেবেলায় এরকম একটা বেশ গা ছমছমে গল্প শুনতে কিন্তু মন্দ লাগে না, কি বলো? আর আমি জানি যে হেমেন্দ্র কুমার রায়ের গল্প শুনতে তোমার আমার সবসময় ভীষণ ভালো লাগে, তাই আজকে এরকমই একটা গল্প রেখেছিলাম তোমার জন্য। আজকে গল্প বলি শোনো অনুষ্ঠান নিয়ে তোমার সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। আপাতত এই গল্পের রেশ রেখেই বিদায় নেব, তবে হ্যাঁ একটা গানে গানে। ভালো থেকো, সুস্থ থেকো, কথা হবে আবার অন্য কোনো সময়। আপাতত রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটা শুনি বিদায় নেব।

0: শুনছিলেন যুববাণী থেকে গল্প বলি শোনো। উপস্থাপনায় ছিলেন স্বাগতা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
0: আকাশবাণী মৈত্রী সংবাদ শুনবেন কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025 প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেছেন, বুস্তারের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই দীর্ঘ এক দশক পূরণ করেছে। ভারতের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই এক বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআইকে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন। দেশবাসীকে তাদের ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,

0: এই ব্যবস্থার ব্যাপ্তি নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত।
1: ডিজিটাল পেমেন্ট কি বাত করতাম ও কেসা রিভলিউশন লায়েগা আর জব ভীম সামান্য নই আপকে পরিবার কি আর্থিক মহাসত্তা বননে বালা আগর আপকে পাস মোবাইল ফোন হ্যাঁ কম সে কম পাঁচ লেনদেন তো করিয়ে হর হিন্দুস্তানি একবার পাঁচ লেনদেন।

0: কোটি টাকায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। উভয় পক্ষের মধ্যে ভারত চীন সীমান্ত এবং দুদেশের সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। চলতি বছর সেপ্টেম্বর মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনের রাষ্ট্রপতি জি জিনপিং এর প্রস্তাবিত ভারত সফরের প্রাক্কালে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী দোভাল এবং শ্রী ওয়াং উভয়ই সীমান্ত বিষয়ে আলোচনায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রাপ্ত। সীমান্ত বিষয়ক কমিটি গঠিত হয় 2003 সালে। 3488 কিলোমিটার বিস্তৃত ভারত চীন সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এই কমিটি কাজ করে। উল্লেখ্য, শ্রী দোভাল চীনের উপরাষ্ট্রপতি হ্যান ঝাং এর আহ্বানে গতকালই বেজিং পৌঁছান। বেজিংয়ের ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্কের উন্নতি সহ একাধিক বিষয়েও আলোচনা হয়। উপরাষ্ট্রপতি হ্যান ঝাং বলেছেন, চীন এবং ভারত দীর্ঘমেয়াদী ও কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে একযোগে কাজ করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতরাতে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সংবাদমাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা হয়। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, উভয় নেতার মধ্যে ইউক্রেন, ইরান এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের মধ্যে দুদেশের অর্থনৈতিক বন্ধনের পাশাপাশি বাণিজ্য, শক্তি, সার এবং পরমাণু সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় প্রতিরক্ষা কৌশলগত আলোচনায় দুদেশ মুক্ত, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর জোর দিয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, যৌথ সামরিক মহড়া ও সার্বিক প্রতিরক্ষা সহযোগিতার উপরেও গুরুত্ব আরোপ করা হয়। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি বিষয়ক ডিগ্রি কর্মসূচিতে যুব ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লির ICAR ইনস্টিটিউটে উপাচার্য এবং নির্দেশকদের এক সম্মেলনের সূচনার পর শ্রী সিং একথা বলেন। তিনি বলেন, কৃষি পাঠ্যসূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সময় চাহিদা।
1: एग्री एजुकेशन कैसी होनी चाहिए, आज की चुनौतियां हैं, क्लाइमेट चेंज की हो, ग्लोबल वार्मिंग की हो, बदलती हुई टेक्नोलॉजी हो, नए नए रोगों का प्रकोप हो, मिट्टी का खराब स्वास्थ्य हो, उन सब का समाधान भी ढूंढना है। कृषि शिक्षा प्राप्त करके जो विद्यार्थी निकलते हैं उनका कैसे भविष्य बेहतर हो और वो कृषि को कैसे बेहतर करें, किसानों को उससे कैसे फायदा हो, इस पर विस्तार से चर्चा हो रही है।
0: কেন্দ্রীয় উপভোক্তা দপ্তরের সচিব নিধি খাড়ে বলেছেন, কান্ডা এক্সপ্রেসের মাধ্যমে 800 মেট্রিক টন পেঁয়াজ দিল্লিতে আনা হচ্ছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে সচিব জানান, NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভান্ডার স্টোরে এই 35 টাকা প্রতি কেজি দরে মিলবে পেঁয়াজ। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। UPSC সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে OBC ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। এই বেঞ্চ OBC ক্রিমি লেয়ার মানদণ্ড নিয়ে কেন্দ্রের আবেদনের শুনানি করবে। সর্বোচ্চ আদালত গত 11 মার্চ এই সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছিল তা 958 জন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের

0: কাছে জানতে চেয়ে আবেদন করে। কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তর ডিওপিটি 2025 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ 958 জন প্রার্থীর ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার ব্যবহারের বিষয়ে 11 মার্চের আগে যে ব্যবস্থা নেওয়া হতো তা বজায় রাখার উপর জোর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বুথস্তরের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। আজ উত্তরপ্রদেশের লখনৌতে তিনি 500 বেশি বুথস্তরের আধিকারিক বিএলওদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ভোট প্রক্রিয়াকে আরও কার্যকরী, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং ভোটার কেন্দ্রিক করার বিষয়ে আলোচনা হয়।
1: बूथ लेवल ऑफिसर्स भारत के लोकतंत्र की आधारशिला। हर बूथ लेवल ऑफिसर अपनी पारदर्शिता और कर्मठता के लिए न केवल अपने बूथ के मतदाताओं के बीच में जाना जाता है, बल्कि पूरे भारत में और पूरे विश्व में जाना और माना भी जाता है।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS H-1B ভিসার ক্ষেত্রে বর্তমানে ধার্য মূল্যের ওপর নতুন করে 1,03,265 মার্কিন ডলারের ফি বসানোর প্রস্তাব করেছে। এই ফি H-1B ভিসার কোটার মধ্যে থাকা সব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। উচ্চ ডিগ্রিধারীদের আবেদনও এর আওতায় থাকবে। আবেদন জমা দেওয়ার সময় এই অতিরিক্ত ফি জমা দিতে হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পদগুলি সংঘাতময় পরিস্থিতির শিকার হওয়ায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। এর মধ্যে সমুদ্র আইন ও আন্তর্জাতিক মানবিক আইনও রয়েছে। কলম্বোর সিনহালিস স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রান এগিয়ে রয়েছে। 2 উইকেটে 8 রান নিয়ে আজ তৃতীয় দিনে খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তুলেছে। উল্লেখ্য, ভারত 9 উইকেটে 503 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস UPI এর দীর্ঘ 1 দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হলো। এর পরের খবর স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজ শুনবেন কবি মন্দাক্রান্তা সেনের সঙ্গে সাক্ষাৎকার আলাপচারিতায় সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।

0: বন্ধুরা নমস্কার জানাই, সবাইকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। গত পর্ব আপনারা যারা শুনেছেন এবং যারা শুনেননি, ঘোষণা শুনেছেন, তারা অপেক্ষায় আছেন যে এবারের পর্বটা কোনো অবস্থাতেই মিস করা যাবে না। কারণ আমাদের এই অনুষ্ঠানে আমরা গত পর্বে শুনেছি সেই কবিকে, আমাদের ওই যে বলা যায় না যে প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, কিভাবে যেন এই মানুষেরা, সৃষ্টিশীল মানুষেরা কোনোদিন দেখা না হয়েও, কোনোদিন কথা না হয়েও একেবারে সেই খুব অন্তরের, খুব প্রাণের একজন মানুষ হয়ে ওঠেন, তেমনই একজন মানুষ, তেমনই একজন কবি আজ আমাদের সঙ্গে আছেন। দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে আছেন কবি মন্দাক্রান্তা সেন।
1: নমস্কার।
0: নমস্কার দিদি আপনাকে। আমরা যদি শুরুতেই আজ আপনার লেখা দিয়ে শুরু করতে চাই, আপনার কোন কবিতা বলতে ইচ্ছে করবে বন্ধুদের জন্য?
1: তো শীত নিয়ে একটা কবিতা পড়ি।
0: বেশ,
1: কবিতার নাম শীত। নিজের শহরে এসে পৌঁছলাম টুরিস্টের বেশে, উত্তরে হাওয়ার টান, শুকনো ঠোঁট, ঝাঁজ কমলা লেবু আর খুব নীলাভ রোদ্দুর। এত নীল লেগে এই লেখার খাতাও নীল, তাতে কলমের লঘু ছায়া, সুইমিং পুলের নিচে বাসা বাঁধা মাছেদের মতো রূপলি ও স্বচ্ছ নড়ে চড়ে। এসবই তো দেখতে চেয়ে এখানে পৌঁছেছি সবে কাল, হালকা কার্ডিগান আর পায়ে মোজাহীন জুতো, পিঠে

0: মাথা ব্যাগ নিয়ে হেঁটে যাব এ গলি ও গলি, কমলা লেবু নিয়ে কারা খেলে যায় অনন্ত ক্রিকেট, সে সমস্ত ছেলেদের চিবুকের ছাঁচ মনে পড়ে। আসলে উত্তরের হাওয়ার সঙ্গে সঙ্গে বাইরে বেরোনোর একটা টান আসে না শীতকালে, ওই জন্যে মনে হয় শীতকাল মানেই পিঠে রুকস্যাক বেঁধে কোথাও একটা বেরিয়ে আসা, কোথাও একটা চলে যাওয়া। শীতকাল এলে আমরা সবাই মনে মনে ট্যুরিস্ট হয়ে যাই, সেই কথাটা মনে এসেই এই কবিতাটা লিখেছি।
1: এই যে মনে মনে ট্যুরিস্ট হয়ে যাই, মনে মনে ট্যুরিস্ট হয়েছেন অথচ এখনও সেখানে পৌঁছানো হয়নি, সত্যি সত্যি পিঠে ব্যাগ বেঁধে এমন স্বপ্নের জায়গা?
0: যে কোনো পাহাড়, কৌশানি, পিথরাগড়, মুন্সিয়ারি, বিনসার, যে কোনো পাহাড়, নৈনিতাল
1: যাওয়া হয়নি এখনো?
0: না, এগুলো গেছি।
1: আমি জানতে চাইছি যাওয়া হয়নি,
0: আল্পসে যাওয়া হয়নি, আল্পস পর্বত দেখার খুব ইচ্ছে করে, দেখবো হয়তো কোনোদিন, এখনো দেখিনি।
1: আচ্ছা, মানে কেন পাহাড় আলাদা করে টানে কেন?
0: পাহাড়ের বাঁকে বাঁকে কত রহস্য রোমাঞ্চ থাকে, সেগুলো হঠাৎ হঠাৎ চোখে এসে লাগে। ওই পাহাড়ি পথে যে ভ্রমণ, সেটাই আমাকে বেশি টানে প্রকৃতপক্ষে। ওই যে প্রত্যেকটা বাঁকে প্রকৃতি খুলে খুলে খুলে খুলে যায়, ওটাই আমার কাছে ভীষণ রোমাঞ্চকর। আর পাহাড়ে থাকলেও পাহাড়ে একটা অদ্ভুত, শীতের পাহাড় বলতে গেলে মনে হয় অদ্ভুত, মানে কোনো হাওয়া চলে না তো সেরকম, আর খুব ডাক শোনা যায়। মানে কদিন আগে আমরা একটা পাহাড় থেকে ঘুরে এলাম, সেখানে টেন্টে থাকতাম, সেখানে রাত্রিরে খাওয়া শেষ হলেই দূর থেকে বাঁশি বাজতো। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে হোটেলের যারা লোকজনেদের, যে বাঁশির শব্দ শুনি রাত্রিবেলা, তখন ওরা বললে আমাদের একজন স্টাফ বাজায়। তো সেই শীতের সঙ্গে বেড়ানোর সঙ্গে সেই বাঁশির আওয়াজটা মিলেমিশে একটা অত্যন্ত স্বপ্নের মতো লাগে আমার কাছে। তো সেই স্বপ্ন, শীত, পাহাড়, ট্যুরিস্ট, সেই বাঁশি বাজানোর সুর, সব মিলে আমার কাছে একটা অদ্ভুত, কি বলবো, একটা অনুভব, একটা উপলব্ধিও বলা যায়। সেই জন্যই পাহাড় বোধহয় আমার বেশি ভালো লাগে।
1: খুব ছোটবেলায় নির্মলেন্দু গুণের একটি কবিতা পড়েছিলাম, আমার ভাবনায় পাহাড় বললে সেই নির্মলেন্দু গুণই যেন একেবারে ভিতরে বসে আছেন। তার লেখায় ছিল যে পাহাড়গুলো অহংকারী, শিখর হিমাদ্রির, এবং পাহাড় একা, সে কারোর সঙ্গে মিশতে পারে না। কবিতার শুরুটা এরকম ছিল, জলের সাথে আছে জলের গভীর পরিচয়, সমুদ্র তাই ঐক্যবদ্ধ, পাহাড় তত নয়। পাহাড়গুলো অহংকারী, শিখর হিমাদ্রির, সাগর সদা গতি চঞ্চল, প্রতীক পৃথিবীর, সইতে জানে বইতে জানে সারা জগৎময়, সমুদ্র তাই ঐক্যবদ্ধ, পাহাড় তত নয়। পাহাড়গুলো একটা থেকে অন্যটা বেশ দূরে, কিন্তু সাগর মহাসাগর বাঁধা একই সুরে, ধ্যানই পাহাড় আপন ধ্যানে থাকে পৃথক একা, তখন তুচ্ছ নদীর সাথে সাগর করে দেখা, নদীর যত জলের ধারা সাগর বুকে বয়, সমুদ্র তাই ঐক্যবদ্ধ, পাহাড় তত নয়। ছোটবেলায় পড়া এই কবিতা আমার যখনই পাহাড়ের কথা মনে করায়, তখনই আমার মনে হয় পাহাড় বড় একাকী।
0: এই একাকিত্ব আমার ভালো লাগে। আমার ভালো লাগে, একটু বলি?
1: হ্যাঁ,
0: কিশোর রবি যখন বাবার সঙ্গে প্রথম পাহাড়ে গেলেন, সেখানে ওনার মনে হচ্ছিল ঝাঁপানে করে চলছিলেন পিতা পুত্র দেবেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ চলছিলেন। তো সেই ঝাঁপান যেখানে নামাতো ঝাঁপানিরা, রবীন্দ্রনাথের মনে হতো, আমাদের সেই কিশোর রবি, তার মনে হতো এখানেই তো থেকে গেলে হয়। ঝাঁপান হচ্ছে একটা পাহাড়ের পালকি গাড়ির মতো, সেইখানে কিন্তু আমার মনে হয় যে পাহাড় স্থির, পাহাড় একাকী, পাহাড়ও গতি চঞ্চল। ওই যে ছন্দে ছন্দে ঝোরা নামে পাথরে লাফ দিতে দিতে, তো সেখানে রবি বলেছেন এরা চঞ্চলা মুনিকন্যা, তো তারা সেই মুনিকন্যার আত্মহারা যে চলন, আত্মহারা যে জীবন, তো সেইটা রবিকে বেশি স্পর্শ করত। রবি, আপনি নির্মলেন্দু গুণের কথা বললেন।

0: সেই জন্য আমার রবির কথাটা আরো বেশি করে মনে এলো, যে উনি যখন সন্ধ্যা সঙ্গীত লিখছেন, তারপরেই উনি জ্যোতি দাদা এবং কাদম্বরীর বৌঠানের সঙ্গে পাহাড়ে গেছেন। তো সেখানে উনি ভেবেছিলেন যে নতুন কবিতা আরো নতুন করে লিখতে পারবেন, কারণ বুকের মধ্যে নতুন পৃথিবী খুলে গেছে, বাইরেও নতুন যে প্রকৃতির সঙ্গে ওনার দেখা হবে সেখানে আরো বেশি বোধ খুলে খুলে যাবে। কিন্তু রবীন্দ্রনাথ সেখানে গিয়ে লিখতে পারেননি, একটা কবিতা লিখেছিলেন, তার নাম প্রতিধ্বনি। এই পাহাড়ের প্রতিধ্বনি আমাকে ভীষণ টানে। এক জায়গায় দাঁড়িয়ে আমার কি বলবো, আমার প্রেমিক পুরুষের নাম বললে সে যেন সে সাড়া দেয়, সেও ওদিক থেকে ডাকে। তো পাহাড়ের এই যে পুরো বিষয়টা, এটা আমার নিজস্ব অনুভব।
1: সেই নিজস্ব অনুভব তো আমাদের প্রকৃতির এই যে নানান উপাদান চারপাশে আছে তাকে ঘিরে আছেই। কিন্তু এই পাহাড় নিয়ে কথা বলতে বলতে আরও একটা কথা আমার মনে পড়লো, আপনি সেই কবির নাম উল্লেখ করেছেন, সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি তো এক জায়গায় বলেছেন যে আমি একটা পাহাড় কিনতে চাই, পাহাড়ই কিনে ফেলতে চেয়েছিলেন।
0: একদম।
1: বেশ, আমরা অনেক কথা বললাম, একটু আবার আপনার কবিতায় ফিরি। একটা কবিতা,
0: কবিতাটার নাম পাঠক। আসলে বহু জায়গায় বহু পাঠকের সঙ্গে আমার দেখা হয়েছে, তারা নানা রকম কথা বলে। কেউ বলে যে লেখা খুব ভালো হয়েছে, কেউ বলে আগে ভালো লিখতে এখন ভালো লেখো না, কেউ বলে আগে ভালো লিখতে না এখন ভালো লিখছো। তো এদের সবাইকে আমি সমান আনন্দের সঙ্গে গ্রহণ করি, একটা কারণেই যে তারা আমার কবিতা পাঠ করে আমাকে ধন্য করেছেন। সেই রকম একজন পাঠকের কথাই কবিতায় আছে, কবিতার নামও পাঠক। আমি যেন জানতাম এই দুধারে রেলিং দেওয়া লম্বা টানা ছায়াচ্ছন্ন রাস্তার শেষ প্রান্তে এসে ছেলেটি আমার সঙ্গে কথা বলবে, বলবে আপনার কবিতা ভালো লাগে, বলবে মনে থাকবে তো আমার নাম, আমি ছোট একটা স্কুলে ইংরেজি পড়াই। কেউ বলবে জানেন আমি বন্ধুদের বলেছিলাম আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে একাডেমিতে, আজ গিয়ে ওদের সত্যি কথাটা বলবো। আমি যেন জানতাম এই সব। আসলে যত হাজার বছর ধরে আমি হাঁটছিলাম এই দুধারে রেলিং দেওয়া লম্বা টানা ছায়াচ্ছন্ন রাস্তায় চুপচাপ একা, আমি কি ভাবিনি আমায় অনুসরণ করছে কেউ কেউ না কেউ, শেষ প্রান্তে এসে আমার সঙ্গে যে কথা বলে উঠবে হঠাৎ, সে কি নাম বলেছিল সত্যি বলতে আমার মনে নেই, তবু আমি কি জানি না, সত্যি জানি না তার নাম।
1: বন্ধুরা, শুধু পাঠকের কথাই নয়, কবির লেখায় আমরা কবির কথাও পাই। যেমন ধরুন না এই পতঙ্গ, কবি লিখছেন, আমাকে ততটা বেশি খারাপ ভাববেন না শঙ্খবাবু, আমি নিজে থেকে আসিনি সভাতে, একেই নিজেকে এত ছোট মনে হয়, ক্লান্ত লাগে, তার উপর আপনি এসে দাঁড়ালেন কেন অন্ধকারে, জোরালো আলোর নিচে মূর্খ পতঙ্গের মতো পুড়ছি, পুড়ে মরে যাচ্ছি দেখে আপনার কি কান্না পায়, অস্ফুটে বলেন ফিরে যাও, আমি এত মূঢ়মতি, নিজেকে যে পারি না কাঁদাতে, সেজে গুজে পুড়তে আসি, তবু চামড়া পড়ে, স্নায়ু শিরা জ্বালা যন্ত্রণাও পড়ে, পুড়তে পুড়তে পুড়তে অবশেষে কিছু কি পড়েও থাকে। শঙ্খবাবু আপনি বলুন, তখনও কি কবি হয়ে উঠতে পারে পতঙ্গের নাভি?
0: ধন্যবাদ।
1: আপনার এই লেখা, এই যে মানে শঙ্খবাবু বললে আমরা শঙ্খ ঘোষই বুঝি,
0: আবার ওনার ছাত্ররা বলেন সিজি, মানে চিত্তপ্রসাদ ঘোষ।
1: ও ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই। এই যে আপনার অগ্রজ কবি, তাদের কাছে আপনার কি প্রশ্ন থাকে, কি কি প্রশ্ন নিয়ে যান আপনি?
0: কোনো প্রশ্ন নেই, চুপ করে বসে থাকতে চাই।
1: নিজের কোনো দ্বন্দ্বে সংকটে অগ্রজের কাছে
0: হয়েছে, মানে সেটা একটা প্রসঙ্গ হয়েছিল,
1: মানে আমি বলতে চাইছি কবিতা লেখার দ্বন্দ্বে, কবিতা প্রকাশের দ্বন্দ্বে অগ্রজ কবিদের কাছে আপনি কি প্রশ্ন নিয়ে যান?
0: নিজে থেকে অগ্রজ কবিদের সঙ্গে কথা বলে আমার অভ্যেস নয়, ভয় করে, সমীহ লাগে। এখনও এই বয়সেও আমি খুব দূরে নত থাকতে ভালোবাসি।

0: কিন্তু একটা ঘটনা ঘটেছিল, আমার একটা কবিতা আছে, সে কবিতাটা 7 মাত্রায় লেখা, তো সেটা পড়ে ছাপানোর পর একজন প্রখ্যাত প্রকাশক ও সম্পাদক তিনি বলেছিলেন যে এটা সত্যিকারের পারফেক্ট মন্দাক্রান্তা হয়েছে। তো এই কথাটা উঠেছিল শঙ্খবাবুর বাড়িতে রোববারের আসরে। তো সেখানে আমার এক বন্ধু বলেছিল যে উনি বলেছেন পারফেক্ট মন্দাক্রান্তা, কিন্তু এটা মন্দাক্রান্তা নয়। তো আমি তাকে খুব উদ্ধতভাবে বলেছিলাম, আমার থেকে ছোট সেই ছেলেটি, সেই জন্যই বোধ হয় সাহস পেয়েছিলাম শঙ্খবাবুর সামনে ওভাবে কথা বলার। বলেছিলাম যে অত মন্দাক্রান্তা ইত্যাদি আমি জানি না, কবিতাটা কবিতা হয়ে উঠেছে কি না সেইটা তুই বল। তখন শঙ্খবাবু আমাকে বলেন, তোমার নাম যখন মন্দাক্রান্তা, তোমার মন্দাক্রান্তা ছন্দটা জানা উচিত বলে উনি আমাকে শেখান। আর আমি 2 দিন পরেই সেই এক রাত্রিতে লিখে ফেলা 14টা কবিতা নিয়ে শঙ্খবাবুর কাছে যাই। শঙ্খবাবু বলেছিলেন যে মন্দাক্রান্ত ছন্দে বাংলা কবিতা লেখা সম্ভব নয়, কারণ অত্যন্ত গম্ভীর এবং ভারী ছন্দ। বাংলায় কবিতা লিখলে অনেকেই চেষ্টা করেছেন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, ইদানীকালে জয়দেব বসু, তো সেগুলো ছন্দের ব্যায়াম হয়ে যায়, কবিতা হয়ে ওঠে না। কিন্তু আমি যে লেখাগুলো লিখেছিলাম সেগুলো পড়ে এসে উনি বলেছিলেন যে সত্যিকারের কবিতা হয়েছে, উত্তীর্ণ কবিতা হয়েছে, ছন্দ ঠিক আছে, এটা তো একটা ঐতিহাসিক মুহূর্ত। উনি বলেছিলেন, আমার পক্ষ সমর্থন করার জন্য আছেন শ্রীজাত, তিনি উপস্থিত ছিলেন, সেও লিখেছিল কবিতাগুলো। তো 14টা কবিতা একটি পত্রিকায় একসঙ্গে ছাপা হয়। তো এইভাবে আমি অগ্রজদের কাছ থেকে প্রচুর শিখেছি, প্রচুর শিখেছি। সন্দীলার কাছে শিখেছি ছন্দ থেকে মুক্তির উপায়, শঙ্খবাবু শিখিয়েছেন ছন্দে সংহত হওয়া, জয় গোস্বামীকে আমি মনে করি আমার কবিতার ঈশ্বর। আমি যখন প্রথম কবিতা লিখতে শুরু করি ওনার কাছে কবিতা নিয়ে যেতাম দেখাতে, তো উনি কিছু কিছু শব্দ কেটে অন্য শব্দ বসাতেন। আমার মনে মনে খুব দুঃখ হতো যে এই শব্দটাই তো আমি লিখতে চেয়েছি, উনি কেন কাটবেন, কিন্তু আমি মেনে নিতাম। কারণ আমি বুঝতাম যে যখন আমি বুঝবো কেন কাটলেন, যখন আমি এটা বুঝবো তখন সত্যিকারের কবি হওয়ার দিকে আরেক পা বাড়াবো। এখন আমার বোঝারও ক্ষমতা নেই, একদিন বোঝার ক্ষমতা আসবে, তখন বুঝবো সত্যি কিভাবে কবিতাটা লিখতে হয়।
1: সত্যি আপনার এই কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছে শুধু কবিতা প্রেমী কোনো শ্রোতা নয়, যদি আমরা যে যিনি এই মুহূর্তে রেডিও টিউন করে আছেন তার পরিবারের যদি কোনো ছোট সদস্য, যাকে পরিবারের বড়রা সঠিক আচরণ শেখাচ্ছেন, শেখাতে গিয়ে তাদের মনে হয়, ছোট বাচ্চাদের মনে হয় তো যে কেন আমাকে এটা বারণ করছে, কেন আমাকে ওটা বারণ করছে, তা সেই ছোট বাচ্চাটির কাছেও না আপনার এই কথাগুলো খুব শুনবার, খুব শেখার, খুব শিক্ষণীয় কথা আপনি বললেন। অনেক কথা মনের মধ্যে ভিড় করছে, অনেক কথা জানতে ইচ্ছে করছে, কথার পিঠে কথা আসছে। গত পর্বে যে কথা শোনা হয়নি মনে করে রেখেছিলাম এই পর্বে শুনবো, কিন্তু সেই কথা পেছনে পড়ে রয়েছে, নতুন নতুন কত কথা এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা কথায় তো আসবোই, কিন্তু তার আগে একটু কবিতা শুনবো আবার।
0: এটা আবার সমুদ্রের কথা বলি। এক সময় আমি অনেকদিন কবিতা লিখতে পারছিলাম না, তখন আমার স্বামী আমাকে ছুটি নিতে বলেন যে এখন চেষ্টা করে তো কবিতা আসে না, তো তোমার মধ্যে যদি কবিতা জন্ম হয় চলো দেখি একটু বাইরে যাই। তখন আমরা সমুদ্রে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ সমুদ্র আমাদের এখানে পাহাড় থেকে কাছে। তো আমরা চলে যাই তালসারিতে, সেখানে গিয়ে আমার এই কবিতাটা আসে, আমার নতুন করে কবিতা লেখা শুরু হয়। শূন্যতা নীরবে এসে বসেছিল সমুদ্রের পাশে, এইমাত্র ভাটা ছিল, টান ছিল জলের শিকড়ে, কখন জোয়ার এলো মুহুর্মুহ তীব্র জলোচ্ছ্বাসে, সমুদ্র ফেনিল পংক্তি খুঁজে পেল নিজের ভেতরে। কিন্তু তার দীর্ঘ আর কিছু তার ভেঙে ভেঙে যায়, পংক্তি ভাঙা টুকরো লেগে শূন্যতাও আশুরির ভিজে, ঝাঁপ দিল অকস্মাৎ সন্ধানের অন্ধ তাড়নায়, কিসের সন্ধান তাও ঠিক মতো জানে না সে নিজে। তারপর কঠিন স্নান, আছড়ে ফেলছে লবণাক্ত ধ্বনি, সে আঘাত তুচ্ছ করে মিশতে চাওয়া দিগন্তের নীলে।

0: আসলে তো শূন্যতাও মনে মনে বুঝেছে তখনই অতলের ভাষা, যা ঢেউ ভাঙে ছন্দময় মিলে। হয়তোবা এমনই কিছু টালমাটাল সন্ধানের পরে হয়তোবা এমনই কিছু টালমাটাল সন্ধানের পরে শূন্যতা নিজের কথা বলে উঠবে সমুদ্রের স্বরে।
1: ঠিক তাই, এই কবিরা কথা বলেন, আমাদের কথা বলেন নিজের স্বরে, আর সেই স্বর প্রকাশের মাধ্যম হিসেবে নানান সময় বিভিন্ন সময় বিভিন্ন উপাদানকে তারা তুলে ধরেন। সে তো অনেক বিস্তারের প্রসঙ্গ, কিন্তু আমি ওই যে বলছি যে কথার পিঠে অনেক কথার জন্ম হচ্ছে, আপনি একটু আগেই বলছিলেন যে শঙ্খঘোষের সামনে আপনি মন্দাক্রান্তা ছন্দে কবিতা লিখে নিয়ে গিয়েছিলেন এবং এক অনুজ কবিকে আপনি বলেছিলেন যে অত শত বুঝি না, আসলে কবিতা হয়েছে কি না সেটাই আমার কাছে বড় কথা। আমার এখানেই প্রশ্ন, আপনি কাকে কবিতা বলেন? কবিতার ক্লাস নয় এটি, তবু আমি বলবো যে আপনি কাকে কবিতা বলেন, কোন লেখা আপনার কাছে কবিতা হয়ে ওঠে?
0: যা ভেতর থেকে আসে, আমার ভেতর থেকে কবিতা আসে।
1: ভেতর থেকে তো অনেক কিছুই আসতে পারে, আমার ভেতর থেকে এখন বাজারে ফর্দ আসছে, এটা খুব ভেতরের কথা, আমার ভীষণ আন্তরিক কথা যে আমার এখন 5 কিলো চাল লাগবে, আমার 3 কিলো ডাল লাগবে, 2 সর্ষের তেল লাগবে, এই লেখাটা তো কবিতা নয়।
0: না, আমি বলি তাহলে 2 লাইন, সেটা হচ্ছে কবিতা তো কিছু নয়, কবিতা তো সত্য কথা বলে, আমরা সে সত্যকে শিখি।
1: কেউ কেউ যেমন বলেন যে কবিতা তার কাছে প্রেয়সীর মতন, কারুর কারুর কাছে যেমন কবিতাকে তার প্রেয়সী মনে হয়, কারুর কারুর কাছে কবিতা মনে হয় যে চালের খড় কবিতা, তেমনি আপনি কি হলে একটি লেখাকে কবিতা বলবেন?
0: কবিতা তো কিছু নয়, সে তো শুধু সত্য কথা বলে, আমি সে সত্য শিখি, সত্য শিখি মন্ত্রের ছলে।
1: আমরা প্রথম পর্বে জানতে চেয়েছিলাম, মানে প্রথম পর্বে এই অংশটায় একটু ঢুকেছিলাম, এবং আমি জানি আমাদের যারা প্রথম পর্ব শুনেছেন তাদের মধ্যে এই একটা প্রত্যাশা হয়তো হচ্ছে যে আমরা হয়তো আবার সেই প্রসঙ্গে একটু ঢুকতে পারবো। আপনি আপনার স্বামীর কথা বলছিলেন, প্রথম জীবনে আপনি যেমন আপনার মাকে পেয়েছেন যিনি আপনার এই কবিতার পথে চলতে অনেকখানি এগিয়ে দিয়েছেন, তেমনি আপনার এখন এই কবিতা জীবনে যিনি একেবারে আপনার হাতটা শক্ত করে ধরে রেখেছেন, এতটুকুও বিচ্যুত হতে দেন না। আপনি নিজেই বলছিলেন যে আপনি ঘরের অন্য কাজে নিযুক্ত হলে তিনি আপনাকে বলেন তুমি আবার এটা করছো, যাও কবিতা লেখো, বা আপনার কবিতা লেখা আসছে না সেই সময় মনে হয় যে আপনার একটু বোধহয় পরিবেশ বদল দরকার, তখনও তিনি আপনার হাতটা শক্ত করে ধরে নিয়ে যান সেই জায়গায়। সেই মানুষটি সম্পর্কে কথা একটু শুনতে চাই।
0: আমি খুব ভাগ্য বিশ্বাস করি, আমার মনে হয় যে আমি পূর্বজন্মে কিছু করেছিলাম পুণ্য, যে পুণ্য ফলে আমি আমার স্বামীকে পেয়েছি। আমার স্বামী স্বাধীন ব্যবসায় আছেন, আনা কাজের সঙ্গে সঙ্গে আসলে ও না আমাকে যতটা শ্রদ্ধা করে ততখানি নত জানু হয়, এরকম পুরুষ আমি কখনো কাউকে দেখিনি, কারো কথা পড়িও নি, কারো গল্প শুনিও নি। একটা কথা শুনলে হয়তো মনে হবে নারীবাদীরা হয়তো খুব রুষ্ট হবেন, ক্ষুব্ধ হবেন, যে আমি বলি পতি দেবতা বলে একটা কথা আছে না, আমার স্বামী আমার কাছে দেবতা, আমার মা ছিলেন, মা এখন নেই, আমার স্বামী এখন আমার মা, আমার সব কিছু, আমাকে সমস্ত ব্যাপারে সে ধারণ করে আছে, সে আমার ধর্ম। তো আমার কাছে আমার স্বামী ছাড়া ভাবতেই পারি না আমার নিজের বেঁচে থাকার কথা, প্রতিটি মুহূর্তে প্রতিটি দণ্ডে পলে আমার স্বামী আমার সঙ্গে আছেন। তা সত্ত্বেও ও যখন অফিসে বেরোয় সকালবেলা, আমি হয়তো উঠে লিখতে শুরু করেছি কম্পিউটারে ল্যাপটপে, ও যখন বেরোয় আমার বুকটা এরকম খা খা করে যেন আজকে ও আর ফিরবে না। ও বেরিয়ে গেলে আমি কিন্তু আবার লেখায় মগ্ন হয়ে পড়ি, কিন্তু সেই চলে যাওয়ার মুহূর্তটা, সেই বেরিয়ে যাওয়ার মুহূর্তটা আজও আমাকে অত্যন্ত মানে আমাকে ভীষণ যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। অথচ আমি জানি রাতেও ফিরে আসবে, আর যখনও বাইরে যায় কাজের জন্যে, তখনও আমি কিন্তু নিজের

0: লেখায় মগ্ন থাকি, কিন্তু প্রতি মুহূর্তে আমার মনে হয় যে কখন ফিরবে, কখন আসবে, কিছু না, শুধু একবার দেখব তো। আর আমার স্বামী আমার লেখায় তো প্রেরণা বটেই, অনেকখানি স্বর্ণকুমারী এবং জানকীনাথ ঘোষালের মতো রবীন্দ্রনাথের নদিদি স্বর্ণকুমারী এবং তার স্বামী জানকীনাথ। জানকীনাথ সম্বন্ধে বলা হয় যে উনি স্ত্রীর সেবা করতেন, তো স্ত্রীকে পূজা করতেন। তো সেই স্বর্ণকুমারী দেবীর যে কপাল ছিল, যে ভাগ্য ছিল, সেটা আমার কাছে আমার স্বামী জানকীনাথ ঘোষালের মতোই আমার স্বামী অরিন্দম মুখোপাধ্যায়। কি বলবো, কিছু বলার নেই, আমার স্বামী আমার ঈশ্বর।
1: স্বপ্নের মতো ভাবা যায় না সত্যি, মানে শুনতে শুনতে স্বপ্নের মতন মনে হচ্ছে যেন, যে উপন্যাসে হয়তো পাওয়া যায়, গল্পে পাওয়া যায়, বা অনেক কাল আগে যেমন আপনি বলছিলেন যে এই রকম কেউ একজন যৌথ যাপন ছিল কারুর কারুর, কিন্তু আজকের এই সময় যখন একজন একটু সামান্য এগিয়ে গেলেই আর একজনের মধ্যে একটা হীনমন্যতার বোধ, একটা নিরাপত্তাহীনতা হয়, সেই জায়গা থেকে এই রকমভাবে যখন আমরা যদি যে যে সময়ে আমাদের চারপাশে আমরা সবাই নারী পুরুষ নির্বিশেষে ভাবতে পারবো, আমার সব থেকে কাছের মানুষ, আমার পাশের মানুষ, আমার পরিবারের মানুষ, তিনি এগিয়ে যাওয়া মানে আমারও সেটা অগ্রগমন, আমার কোথাও পিছিয়ে পড়া নয়।
0: আমার একটা জিনিস খুব ভালো লাগে বলি, একটা আমার স্বামীর কথা, ও কবিতা লেখে কেমন, এবং ওর লেখে, ওর যেগুলো লেখে সেগুলো আমার ভীষণ প্রিয় এবং পাঠকেরও খুব পছন্দ। খুব কম লেখে, হয়তো 5 বছরে একটা বই হলো কি নয়। তো গতকাল মানে একটা শীতের দুপুরে আমরা দুজনে মিলে আমার স্বামী অরিন্দম নামের একটা পাণ্ডুলিপি তৈরি করেছি। তো সেই পাণ্ডুলিপি পড়তে পড়তে, আমি ওর লেখার প্রথম শ্রোতা, আমার লেখা যেমন প্রথম শ্রোতা সে, তো আমার একটা কথা খুব মনে হয় যে ওর লেখায় আমার তো কাছাকাছি থাকা সত্ত্বেও আমার লেখার কোনো প্রভাব নেই, ও নিজের মতো লেখে, এটা খুব অন্যরকম ব্যাপার। কারণ ও তো আমার কবিতা খুব ভালোবাসে, আমরা দেখেছি যে কারো কবিতা ভালোবাসলে তার কবিতার একটা ছাপ অনায়াসে এসে যায়। যেরকম জীবনানন্দ প্রথম দিকে নজরুলের কবিতার অনুসরণ করতেন, বা রবীন্দ্রনাথ বিহারীলাল চক্রবর্তীকে অনুসরণ করতেন, তো ওর এত কাছে তথাকথিত বিখ্যাত, তথাকথিত বিখ্যাত একজন কবি ওর সঙ্গে ঘর করা সত্ত্বেও ওর কবিতা কিন্তু ওর মতো। তো এটা আমাকে খুব ছোঁয়ে, এবং কালকেই ওর একটা বইয়ের পাণ্ডুলিপি করলাম, বইয়ের নাম লণ্ঠনের গান। মানে সেটা পড়ে আমি হয়তো কখনো হবে না, আমার মনে হয় আমি যদি ওর স্ত্রী না হতাম, ওর জীবনসঙ্গিনী না হতাম, তাহলে একদিক থেকে বড় ভালো হতো, আমি ওর কবিতা লেখা নিয়ে আলোচনা করতে পারতাম, রিভিউ লিখতে পারতাম। এখন তো ভালো কথা লিখলে সবাই বলবে ও নিজের স্বামী তো, তাই এত ভালো ভালো বড় বড় কথা। তখন আমার মনে হয় এই কথাটা, যদি ও আমার কেউ না হতো তাহলে আমি বইটা নিয়ে দুটো ভালো কথা বলতে পারতাম।
1: বেশ, আপনার জীবনের একটা অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ মাধুর্যময় অধ্যায় এটি। আমরা এই প্রসঙ্গে আবারও অন্য পর্বে অন্য কোনো সময় নিশ্চয়ই কথা বলবো, শুনতে আমাদেরও ভালো লাগছে। এবারে আমরা আবারও একটু কবিতা পড়ব।
0: স্বপ্ন রূপেণ আমি বিশ্বাস করি তুমি পারো, তোমার পরনে সস্তা সিনথেটিক শাড়ি, হাতে প্লাস্টিকের গোলাপি প্যাকেট, আর মাত্র শাঁখা পালা, ক্ষয়ে যাওয়া হাওয়াই দুপায়ে, তুমি খুব সেফটি পিন ভালোবাসো মনে হয়, মনে হয় আর কিছু ভালোবাসার কথা মনেই হয়নি তোমার কখনো। বোঝা যায় তুমি বিজ্ঞান জানো না, কাব্য নয়, গান কিংবা আল্পনায় সামান্য গুণপনা নেই, যাদের ওসব থাকে তারাও একটু উজ্জ্বল হয়। তোমার জলুস নেই, মুখে চামড়া খসখসে, এমনকি টিকিট কাটছো খুচরো পয়সা মেলাতে পারছো না, কন্ডাক্টর মুখ করল, তোমার দুচোখে ভয়, পাটা ঠোঁটে অর্থহীন হাসি, সবাই হেনস্থা করছে, বাস থেকে নামলে কোনো মতে। আচ্ছা বলো, এবার কী করবে তুমি? বাড়ি যাবে, বর ঘরে নেই।

0: ছেলেমেয়েরাও নেই, রান্না করবে ভালো মন্দ কিছু? তাও বুঝি পারো না তুমি, তেল নেই, গোটা দই আলু পড়ে আছে। ওসব বললে কি হয়, যারা পারে অন্নপূর্ণা চালে ডালেও অমৃত বানান। রাত বাড়লে একে একে ঘরে ফিরল তোমার সংসার, খাওয়া ও বিছানা হলো, রতি হলো, কিছুই পারলে না। তারপর মধ্যরাত্রে চুপি চুপি ছুঁয়ে দিলে স্বামী আর সন্তানের মুখ, আর ওরা স্বপ্নে স্বপ্নে নীল হয়ে গেল। আমি বলেছিলাম তুমি পারো, শুধু কেউ বিশ্বাস করল না।
1: বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ইচ্ছে করছে না এই পর্ব শেষ করতে। মনে হচ্ছে অনন্তকাল কবি এভাবেই পড়ে চলুন তার কবিতা, আর আমি তার মুখের দিকে অপলকে তাকিয়ে শুনতেই থাকি, শুনতেই থাকি, সময় থেমে থাকুক ঠিক এখানেই। এভাবেই আমি নিশ্চিত রেডিওর ওপারে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের অনেকেরই ঠিক এটাই ইচ্ছে, সময় থেমে থাকুক। কিন্তু সময় তো থেমে থাকে না, তাই আবারও আমরা আমন্ত্রণ জানাবো কবির কাছ থেকে এই আশ্বাস জোর করে আদায় করে আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের মধ্যে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন কবি বন্দাক্রান্তা সেন। দিদি, আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার, আপনাদের সবাইকেও নমস্কার।
2: শুনছিলেন কবিকণ্ঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কবি মন্দাক্রান্তা সেনের সঙ্গে আলাপচারিতে ছিলেন সুতপা চট্টোপাধ্যায়। এখন এক মাটি এক সুর, এই অনুষ্ঠানে আজকে সাক্ষাৎকার শুনবেন রবীন্দ্রনাথ সাহার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন শর্মিষ্ঠা রায়, সম্পাদনা প্রণয় দে, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। শুনবেন আজকে দ্বিতীয় পর্ব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি এক মাটি এক সুর, আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে রেশ নিয়ে আজকে দ্বিতীয় পর্বের শুরু। যে গান আপনি করেছিলেন, ঝুমুর গান চল মিনি আসাম যাব, আপনি বললেন গানটি করতে করতে যে একটা জায়গা থেকে, যখন আমাদের এই পশ্চিম বাংলার এখান থেকে যারা সাঁওতাল, ওঁরাও, আরও যারা যারা চলে গিয়েছিল সেই সময় চা বাগানে, তারা তাদের সংস্কৃতি বহন করে নিয়ে গিয়েছিল। তাদের এই সংস্কৃতির মধ্যে তাদের বাদ্যযন্ত্রও ছিল, বাদ্যযন্ত্রের একটা বিরাট প্রভাব লোকসঙ্গীতে রয়েছে। বাদ্যযন্ত্রের কতখানি ভূমিকা লোকসঙ্গীতে, কতখানি প্রভাব ফেলে?
1: এখন লোকসঙ্গীতের যে আঞ্চলিকতা, এক এক অঞ্চলের লোকসঙ্গীতের এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী বিবর্তনের প্রক্রিয়াতে গ্রামের কৃষিজীবী মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে এক এক গানের আবেগের সঙ্গে সঙ্গতি রেখে এক এক ধরনের যন্ত্র তৈরি হয়। সেই যন্ত্রও দেশকাল ভেদে আলাদা আলাদা হতে পারে। যেমন লোকসঙ্গীতের সঙ্গে লোকবাদ্যযন্ত্র যেগুলি আছে, সেগুলো যদি উচ্চাঙ্গ সঙ্গীত বা রাগ সঙ্গীতে যে সমস্ত যন্ত্রগুলো ব্যবহার হয় সেটা ব্যবহার করতে গেলে পারে না, সেই আবেগটা সম্পূর্ণ পরিপূর্ণ ব্যক্ত হবে না। এটা যেমন লোকসঙ্গীতের কোনো যন্ত্র দিয়ে রাগ সঙ্গীত গাওয়া যায় না, গাইলে পরেও সেটা বেমানান হয়, তেমনি অন্যান্য যে সমস্ত যন্ত্রানুষঙ্গ পরবর্তীকালে বিবর্তনের ভেতর দিয়ে আধুনিক যন্ত্রপাতি সৃষ্টি হয়েছে, সেই যন্ত্রপাতি দিয়ে ট্র্যাডিশনাল গান লোকসঙ্গীত গাইতে গেলে পর না সেই আবেগটা বেমানান মনে হয় আর কি। সেই জন্যে লোকসঙ্গীতে এক এক ধরনের, লোকসঙ্গীতের এক এক ধরনের বাদ্যযন্ত্র। যেমন বাউলে, বাউলের ক্ষেত্রে একতলাটা একটা প্রধান যন্ত্র, বাঁশি একটা প্রধান যন্ত্র, তেমনি ভয়ের যে দোতলার প্রধান যন্ত্র, তারপর হচ্ছে খোল এবং কাঠি ঢোল, এবং এর সঙ্গে ব্যানা বলে একটা যন্ত্র আছে, সেটা ব্যবহার হয়। অনেক সময় বেহালাও ইদানিং ব্যবহার করা হচ্ছে।
0: আমরা যখন আসামে

0: এসেই পড়েছি, তাহলে আমরা ভাওয়াইয়াতে একটা যেতেই পারি।
1: অবশ্যই।
0: ভাওয়াইয়া নিয়ে আপনার অনেক কাজ, আগে একটা ভাওয়াইয়া গান শুনি, তারপর আপনার কাজের ক্ষেত্রে আসছি।
1: আমি যে গানটা গাইছি, এই গানটা বাংলাদেশের রংপুর জেলা, কুচবিহার এবং আসামের গোয়ালপাড়া এতদ অঞ্চলের খুব একটা বিখ্যাত গান। এই গানটা প্রথম রেকর্ডিং করেন আব্বাসউদ্দিন সাহেব, পরবর্তীকালে প্রতিমা বড়ুয়াও এই গানটা গিয়েছেন। কিছু কিছু গান আছে বিখ্যাত, সেই গানগুলো আব্বাসউদ্দিন, প্রতিমা বড়ুয়া, এর পরবর্তীকালে আরও যারা যারা বিখ্যাত শিল্পী এসেছেন, তারা কমন গান যেগুলো তারা গিয়েছেন, আমি সেরকমই একটা গান গাইছি।

0: গোয়ালপাড়ার ভাওয়াইয়া নিয়ে আপনার কাজ শুরু?
1: গোয়ালপাড়া কোনোভাবে, গোয়ালপাড়ার গানের প্রতি আমার দুর্বলতার সৃষ্টি হয়েছে। আমি ওখানে গান যখন আস্তে আস্তে শিখতে শুরু করলাম, তখন আমার মনে হয়েছে,
0: মানে প্রতিমা বড়ুয়ার কাছে যখন,
1: হ্যাঁ প্রতিমা বড়ুয়ার কাছে যখন আমি শিখতে শুরু করি, তখন হেমাঙ্গদা একটা অনুমান করেই আমাকে পাঠিয়েছিলেন যে বিভিন্ন ধরনের বাংলায় লোকসঙ্গীত আছে তো, বাউল আছে, ঝুমুর আছে, ভাটিয়ালি আছে, ভাওয়াই আছে, সবার গলাতে সব ধরনের গান সমান দক্ষতায় প্রকাশ পায় না। তো হেমাঙ্গদা আমাকে বলেওছিল যে তুমি ভাওয়াইয়াটা একবার চেষ্টা করে দেখো তো ব্যাপারটা কি দাঁড়ায়। সেই সূত্রেই প্রতিমাদির কাছে যেয়ে আমি ভাওয়াইয়ার প্রেমেই প্র্যাকটিক্যালি পড়ে যাই। তো সেই থেকেই ওখানে গান শেখা, গোয়ালপাড়ার দোতারা বাজনাটা শেখা।
0: গোয়ালপাড়ার দোতারা?
1: হ্যাঁ গোয়ালপাড়ার দোতারা, যেটা আমি গাওয়াচ্ছি এটা গোয়ালপাড়াই দোতারা।
0: আচ্ছা,
1: অ্যাবসলিউটলি এটা গোয়ালপাড়ার দোতারা।
0: আর দোতারা
1: এই দোতারাটা আমাকে দিয়েছেন প্রতিমা বড়ুয়া, পিসিমা নিয়ার বড়ুয়া, প্রমোতেশ বড়ুয়া ছোট বোন।
0: আচ্ছা, এখানকার যে দোতারার সঙ্গে এটার পার্থক্য কোথায়?
1: এটা দোতারা হচ্ছে, এটা হচ্ছে গুই সাপের চামড়া, এটা ছাগলের চামড়া না, এটা গুই সাপের চামড়া।
0: আচ্ছা,
1: আর এই তারগুলো হচ্ছে সুতোর।
0: বাজানোর ধরন কি একই রকম?
1: না, কিছু কিছু গানে একই রকম হয়, কিন্তু গোয়ালপাড়িয়া দোতরা বা ভয়ার দোতরার স্টাইলটা আলাদা, ভাটিয়ালির সঙ্গে এর সবটা মিলবে না।
0: বেশ,
1: এক নম্বর। দুই নম্বর, আগে এই গোয়ালপাড়ার বা আসামের দোতরাতে মুগা সুতো ব্যবহার হতো। মুগাটা খুব কস্টলি বলে সেটা আস্তে আস্তে বিবর্তনের নিয়মে এটা এখন নাইলনে পরিবর্তিত হয়ে গেছে। এই মুহূর্তে আমার এখানে যেটা রয়েছে এটা মুগা না, এটা হচ্ছে নাইলন মিক্সড হয়ে গেছে।
0: আচ্ছা,
1: ঠিক আছে। তো এখন নাইলনে
0: কোথাও কম্প্রোমাইজ করছে?
1: হ্যাঁ, তো এইটা তারের, যেটা ভাটিয়ালির দোতরাতে যেমন তানপুরাতে স্টিলের তার, এটা হচ্ছে সুতোর তার, সুতরাং সাউন্ডেরও ভ্যারিয়েশন হবে। এই ভাওয়ার দোতরার যে আওয়াজটা সেটা ভাটিয়ালির দোতরার আওয়াজের থেকে অনেক গম্ভীর, ওটা অনেকটা শার্প, এটা গম্ভীর, বাজন শৈলীটাও আলাদা।
0: আচ্ছা,
1: আমি এবারে একটা মাহুতের গান।
0: অবশ্যই, কারণ গোয়ালপাড়ার যে ভাওয়াইয়া তার তো অনেক রকমের ধরন, বৈচিত্র্য অনেক বেশি। হ্যাঁ শুনি,
1: মাউতের গান আছে, মৈশালী গান আছে,
0: মাউতের গান। হ্যাঁ,
1: মৈশাল, মৈশাল মানে যারা মোষ প্রতিপালন করতো না আগে, যারা তাদেরকে মৈশাল বলা হতো।
0: আচ্ছা,
1: মোষের বাথান নিয়ে যারা যারা ঘুরে ঘুরে হতো তাদেরকে মৈশাল বলা হতো। সেটা এখন জমিদারি প্রথা 1956 সালে উঠে যাওয়ার পর থেকে না ওই জিনিসটা আর নেই, জমিদারও নেই তাদের বাথানও নেই, উঠে গেছে। হাতিকে ধরতে যাওয়া মানে জঙ্গলে, এটা আইনগত ভাবে এটা নিষিদ্ধ হয়ে গেছে, ওটা হবে না এখন করতে।
0: শুনি।

0: এই ভাওয়াইয়া নিয়ে আপনার কাজটা ঠিক কিরকম? মানে যে সমস্ত ভাওয়াইয়া হারিয়ে যাচ্ছে তাদেরকে সংগ্রহ করা, সংরক্ষণ করা?
1: অবশ্যই, এটা হচ্ছে একটা প্রবাহ। লোকসঙ্গীতের সমাজ সভ্যতার যেমন হাজার হাজার বছর ধরে বিবর্তনের মাধ্যমে যে এগিয়ে চলেছে, তার জীবন, তার কৃষি সমাজ, কৃষি সমাজের যন্ত্রানুষঙ্গ, মানুষ সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে তার সংস্কৃতিরও বিবর্তিত হয়।
0: অবশ্যই,
1: অনেক গান যেগুলো হারিয়েও গেছে, হারিয়েও গেছে যেগুলো সংরক্ষণের কোনো ব্যাপারটা ছিল না, ইদানিং এগুলো হয়েছে। এগুলো হওয়ার ফলে অনেক গান আমরা সংরক্ষিত করতে পারছি, এই কারণে যে আমরা আমাদের অতীতটাকে জানতে পারবো, চিনতে পারবো, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবো। সুতরাং শুধু গান না, অতীতের যে কোনো ধারার বর্তমানকে পরিপুষ্ট করে অতীতের অভিজ্ঞতা, সেই জন্যে প্রতিটি বর্তমানের মানুষের অবশ্যই উচিত অতীতকে পর্যালোচনা করা, জানা, বোঝা, ইতিহাসকে তুলে আনা, যেটা নেগেটিভ হবে নেতিবাচক সেটাকে বর্জন করা, ইতিবাচকটা নিয়ে এগোতে শুরু করা, এই প্রক্রিয়াতে লোকসঙ্গীতও চলছে। তো সেখান থেকেই আমি আমার মতো করে যতটা পেরেছি প্রথমেই শেখা, সংরক্ষণ করবো ওই রকম সাইন্টিফিক্যালি ওগুলো অতটা তখনও শুরুতে মাথার ভিতরে ঢোকেনি তখন, কিন্তু পরবর্তীকালে মনে হয়েছে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা করাই উচিত।
0: শুনি
1: যতটা পারি,
0: ভাওয়াইয়ার তো ভ্যারিয়েশন রয়েছে।
1: হ্যাঁ, বিয়ের গানও করতে পারি, একটা বিয়ের গান বা মহিশালী গানও আছে, তারপর জেনারেল প্রেমের গান, বিচ্ছেদের গান প্রচুর আছে,
0: আপনার যেমন এখন ইচ্ছে করছে।
1: আমি একটা বিয়ের গান গাইছি আবার।

0: লোকসঙ্গীতের ওপর আপনি কিছু লেখাও লিখেছেন, সে বিষয়ে একটু শুনি।
1: হ্যাঁ, এই মন্ত্রটা আমি পেয়েছি হেমাঙ্গদার কাছ থেকেই। তো আস্তে আস্তে মনে হয়েছে যে গুরুমানা বিদ্যা হেমাঙ্গদা বলতেন, তার কাছ থেকে গান লেখার প্রেরণা পেয়েছি। আমার লেখা কিছু গানও আছে রক্তদান, চক্ষুদান নিয়ে, বাংলা ভাষা নিয়ে, বইমেলা নিয়ে, মুক্ত চিন্তা, প্রতিবাদী গান, পরিবেশ। বর্তমান বিশ্বে যে পরিবেশ নিয়ে দুশ্চিন্তা চলছে, সেটা নিয়ে আমারও মনে হয়েছে যে একজন শিল্পীর তার দায় এড়াতে পারেন না। ওই ভাবনা থেকে আমি কিছু পরিবেশ নিয়েও গান লিখেছি, আর কিছু প্রবন্ধ যেমন বাংলা লোকসঙ্গীতের বুলবুল, প্রেম বিরহে ভাওয়াইয়া ভাটিয়ালি, গোয়ালপাড়ার লোকসঙ্গীতের স্থান মহিমা, গোয়ালপাড়ার গান ও প্রতিমা বড়ুয়া, উত্তরবঙ্গের লোকসঙ্গীতে পশু পাখি, গৌরীপুরিয়া মাহুত, লালন মেলার মনের মানুষ, হেমাঙ্গ বিশ্বাস আমাকে বলেছেন দোতলাটা ছাইড় না, এটা আমি লেখা একটা লিখেছিলাম। এইরকম আরও কিছু লেখা, তার ভিতরে আমি এগুলো বললাম, এগুলো আমার মনে হয়েছে এগুলো মানুষকে জানানো উচিত, এটা ভেবেই আমি লেখালেখি করেছিলাম, যদিও আমার কোনো গ্রন্থ প্রকাশনা হয়নি এখনও। এইভাবেই চলছে আর কি।
0: আপনি একা থাকলে কোন গানেতে ডুব দিতে ইচ্ছা করে, কোন গান গাইতে ইচ্ছে করে?
1: অবশ্যই আমার প্রায়োরিটি হচ্ছে লোকসঙ্গীত। আমি মনে করি পৃথিবীর সমস্ত সঙ্গীতের উৎস হচ্ছে লোকসঙ্গীত থেকে,
0: লোকসঙ্গীতের।
1: অবশ্যই বাংলাই আমার সব থেকে গুরুত্বপূর্ণ। বাংলার ভিতরে যেগুলো ভ্যারাইটি আছে সেগুলো ভাওয়াইয়া আমাকে বেশি টানে, স্পেশাল রেফারেন্স টু গোয়ালপাড়া।
0: আরেক রকম ভাওয়াইয়া শুনি তাহলে।
1: আচ্ছা, আমি একটা মৈশালী গান গাই তাহলে।

0: আচ্ছা, এই ভাওয়াইয়া এটা তো আমাদের উত্তরবঙ্গেতেও রয়েছে,
1: উত্তরবঙ্গ এবং আসামের গোয়ালপাড়া, বাংলাদেশের রংপুর, এই জোনটা,
0: এই জোনটাতে রয়েছে। বিশেষত্ব কি এই যে এতগুলো জোনে ছড়িয়ে রয়েছে? গোয়ালপাড়ার ভাওয়াইয়া তার বিশেষত্ব কি, আমাদের উত্তরবঙ্গের ভাওয়াইয়া কোথায় আলাদা?
1: ভাষাগত দিকটা একদমই এক, যদিও এর অ্যাকসেন্ট নৃবিজ্ঞানীরা যেটা পাচ্ছেন যে 16-20 কিলোমিটার অন্তর ভাষার ভ্যারিয়েশন হতে পারে, উচ্চারণে এটা হতে পারে। সেই দিক দিয়ে টোটাল

0: একাই এখন ভাবাচ্ছে। এই যেমন আমিই বুঝছি, আমি তো দক্ষিণবঙ্গের বাউলভাটি এরিয়া অঞ্চলের মানুষ, আমি গোয়ালপাড়াটাকে ধরে নিয়েছি। ঘটনাচক্রে সমস্ত সাধারণ ঘটনার কিছু ব্যতিক্রম থাকে, কারো কারো গলায় হয়তো ম্যাচ করে যেতে পারে, কিন্তু সেটা জ্যাল নয়, কারো কারো ক্ষেত্রে হতেও পারে, ইন জ্যাল এটা হবে না। তা যার জন্যে এক একজনের গলার বৈশিষ্ট্য অনুযায়ী এক একটা সুর ম্যাচ করে যায়, সেই গানটা সে যখন গাইবে। যেমন দেখবেন বাউল যারা গায় তারা কিন্তু বাউয়া গান গাইলে পরে তার ভালো লাগবে না, আমার
1: ভঙ্গিটা যেহেতু
0: আসবেই না, ওটা আবেগটা আসবে না। আমার মাস্টারমশাই হেমাঙ্গ বিশ্বাস তিনি একটাও ভাওয়াইয়া গান গাননি, তিনি বাউল গান গিয়েছে, তিনি মূলত ভাটিয়ালিটাই করতেন।
1: আচ্ছা,
0: অন্যান্য গান করেছেন, জানতেন গানটাও কিন্তু জানতেন, কিন্তু গাইতেন না, উনি নিজে স্বীকার করতেন ভাওয়াইয়াটা আমার গলায় আসে না। এরকম আরেকজনও আছেন আমাদের শচীনদেব বর্মন, উনিও একটাও ভাওয়াইয়া গান নি, ওনার কিন্তু প্রচুর ভাটিয়ালি গান আছে।
1: আচ্ছা,
0: এই সমস্যাগুলো আছে গানের ক্ষেত্রে, তার যারা খুব কনসিয়াস আর্টিস্ট তারা সমস্ত গান গাইতে যায় না। আর একটা যেটা কথা বললেন, গানের বিকৃতি অবশ্যই হয়, সেই জীবনের সঙ্গে যে যতটা একাত্ম হতে পারবে
1: গ্রামে,
0: সে যত ওই গানটা ওই অঞ্চলের ভাষাটা উচ্চারণটা আয়ত্তে আনবে, তারপর গানটা হতে পারে, তাছাড়া এটা হতে পারে না।
1: আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, শ্রোতাদের কি গান শুনিয়ে আপনি শেষ করতে চাইছেন? আপনার ভাড়ারে তো প্রচুর লোকগান।
0: আমি পাখি নিয়ে একটা গান গাইছি, এই গানটা আমার প্রতিমা বড়ুয়ার কাছ থেকে শেখা।
1: বেশ।

এই গানটি দিয়েই শেষ করতে হচ্ছে আজকের এক মাটি এক সুর। আমরা আজকে পেয়েছিলাম, আমাদের সঙ্গে ছিলেন লোকসঙ্গীত শিল্পী রমেন্দ্রনাথ সাহা, যিনি হেমাঙ্গ বিশ্বাস এবং প্রতিমা বড়ুয়ার ভীষণ স্নেহের ছাত্র ছিলেন, যিনি লোকসঙ্গীতকে, বিশেষত আসামের গোয়ালপাড়ার ভাওয়াইয়াকে প্রাণে ধরেছেন। আজকের এক মাটি এক সুর তাঁর গান দিয়ে, তার কথা দিয়ে জমাটি আড্ডা হয়ে রইল। শেষ করি বন্ধুরা, এক মাটি এক সুর।

শুনছিলেন অনুষ্ঠানে এক মাটি এক সুর। আজকে শুনলেন রমেন্দ্রনাথ সাহার সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণী শর্মিষ্ঠা রায়, সম্পাদনা প্রণয় দে, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

0: আসছি, ধরো ধরো, আমি যেন তোমায় বলছি দেখে, আমি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা যাবার ফুল, আমি বলি দাঁড়া খাবার দাও, এক পা কাছে আসিস যদি আর, এই ছেলেটা আমার তলোয়ার, শুকনো করে দেবো তোদের সেরে। শুনে তারা লপ্প দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল, আরে রে রে রে রে, তুমি বললে আসলে খোকা উড়ি, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে, ধাও তলোয়ার ঝান্ডা নিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাঁটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছে এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় খোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না, কি যেন এক গল্প হতো, তবে শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।
1: কথায় গানে আজকের বিষয় কথা এবং গান। হ্যাঁ, আজকে অনেক কবিতা শোনাবো, এইটুকু সময় আমরা পেয়েছি, তার মধ্যে অনেক কবিতা শোনাবো এবং তার সঙ্গে রয়েছে গান। আজকে প্রথম কবিতা একদম আমাদের আর্কাইভ থেকে, একদম রবীন্দ্রনাথের কণ্ঠে, তার লেখা, বিশ্বকবি গুরু যাই বলি না কেন, আমাদের প্রাণের ঠাকুরের কণ্ঠে তারই লেখা কবিতা শুনলাম, এবং তার কবিতার পরে তার লেখা গান যদি না হয় তাহলে গঙ্গা জলে গঙ্গা পুজো অসম্পূর্ণ থেকে যায়। তাই তারই একটি লেখা গান কণ্ঠে সুচিত্রা মিত্র এবং অন্যান্য শিল্পীবৃন্দ।

কথাই গানে আজকে প্রথমেই যেটা বলেছিলাম যে আমি কথা বেশি বলবো না, কারণ আজকে অনেক কবিতা শোনাবো। তার কারণ আজকে আকাশবাণী মৈত্রীতে আছি, কিন্তু আকাশবাণী

0: কলকাতার 99তম বছরের শেষ দিন এবং কালকে থেকে আমরা এক বছর ধরে 100 বছর পূর্তি অনুষ্ঠান বিভিন্ন সময় বিভিন্ন রকম সারা চ্যানেল জুড়ে করব এবং অনেক কিছু আপনাদের সঙ্গে থাকবে এই একটি বছর জুড়ে। তো কোথাও গিয়ে এই 99তম বছরের শেষ প্রান্তে এসে আমাদের কাছে যে সমস্ত গান, যে সমস্ত কবিতা আছে তার ডালি নিয়ে আজকে সাজানো কথায় গানে, তাই অন্য কোনো বিষয় না, আজকে শুধু আবৃত্তি, কবিতা আর গান, সেই দিয়ে সাজানো কথায় গানে। এবারের কবিতায় সৌমিত্র চট্টোপাধ্যায়।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে, জলাঙ্গির ঢেবে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে।
0: সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে অপূর্ব একটি কবিতা এবং কথায় গানে আজকে শুরু করেছিল আমাদের বিশ্বকবি, আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের কণ্ঠে তারই লেখা কবিতা দিয়ে, এবং পরের কবিতায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আসলে কথায় গানে বলে একটি গান আজকে বাজিয়েছি, কারণ না হলে অনুষ্ঠানটি অসম্পূর্ণ থেকে যায়। তবে প্রথমেই প্রমিস করার মতনই শেষ একটি আবৃত্তি শোনাব, সেটি এই মুহূর্তে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, রবীন্দ্রনাথ সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং শেষ করব অনুষ্ঠান ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কবিতা দিয়ে, কুড়ি এবং কোমল কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি তার কণ্ঠে।
2: বৃষ্টি পড়ে টাপুর টুপুর, দিনের আলো নিবে এলো সচ্ছি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজল ঠং ঠং, ও পারেতে বৃষ্টি এলো ছাপসা গাছ।

মনে পড়ে খট্টি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্মি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে।

রতুদী বন্দ্যোপাধ্যায়ের কবিতা দিয়ে কথায় গানে এখানেই শেষ করছি। একটু অন্যরকমভাবে আজকে চেষ্টা করেছিলাম। যদি আপনাদের ভালো লাগে বন্ধু, আবারও এরকম অনেক কবিতা শোনাব, কারণ কথায় গানে এমন একটি অনুষ্ঠান যেখানে কবিতা, গান, বিভিন্ন ধরনের শিল্পীদের, বিভিন্ন সময়ের শিল্পীদের শেখানো যায় বা শোনানো যায়। তাহলে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের, দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে।
1: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে চীনের উপরাষ্ট্রপতি হান ঝেন এবং বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন।
0: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোর উপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন।
1: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আমূল রূপান্তর ঘটানো ইউপিআই ব্যবস্থার এক দশক পূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআই একটি বড় মাইল ফলক।
0: সুপ্রিম কোর্ট আজ তেহেলকা ম্যাগাজিনের প্রাক্তন প্রধান সম্পাদক তরুণ তেজপালকে 3 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছে।
1: অপেক্ষাকৃত সচ্ছল অনগ্র শ্রেণীর বিচারের মাপকাঠি পর্যালোচনার জন্য বিশেষ বেঞ্চ গঠনের কেন্দ্রের আবেদন শীর্ষ আদালত মঞ্জুর করেছে।
0: কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে।
1: পূর্বাঞ্চল দলীপ ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে।
0: আজকে বিস্তারিত খবরে, আজ প্রথমেই বিদেশের খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতরাতে মস্কোতে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক সংঘাত, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ এবং বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। সেদেশের সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেন, ইরান ও আফগানিস্তানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়েও দুই দেশের বিদেশমন্ত্রী বার্তালাপ করেছেন। এর আগে ডক্টর জয়শঙ্কর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাণিজ্য, জ্বালানি, সার ও পারমাণবিক ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। এছাড়াও ডক্টর জয়শঙ্কর রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভের সঙ্গে যৌথভাবে ভারত রুশ আন্তঃসরকারি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা কমিশন IRIGC-TEC এর একটি বৈঠকের সভাপতিত্ব করেছেন।
1: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা ভারত চীন সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি অজিত ডোভাল আজ চীনের উপরাষ্ট্রপতি হান ঝেং এর সঙ্গে সাক্ষাৎ করেন।

0: সমাজ মাধ্যমে এক বার্তায় বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা জোরদার করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। এছাড়া দুদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপাক্ষিক স্তরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়েও তারা আলোচনা করেছেন।
1: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আজ বেইজিংয়ে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ভারত চীন সীমান্ত সমস্যা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। ভারতে আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নতুন দিল্লি সফরের সম্ভাব্য কর্মসূচির ঠিক আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 3488 কিলোমিটার দীর্ঘ ভারত চীন সীমান্ত সংক্রান্ত বিরোধের সামগ্রিক নিষ্পত্তির লক্ষ্যে 2003 সালে এই আলোচনা চক্র চালু করা হয়েছিল।
0: ভারত ও নিউজিল্যান্ড অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অনুষ্ঠিত ডিফেন্স স্ট্র্যাটেজিক ডায়ালগে উচ্চ পর্যায়ের আলোচনায় সামুদ্রিক নিরাপত্তা জোরদার, যৌথ সামরিক প্রশিক্ষণ এবং সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং নিউজিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রকের উপসচিব রিচার্ড স্মিথ যৌথভাবে এই আলোচনায় পৌরোহিত্য করেন। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দুদেশের প্রতিনিধি দল সেদেশের স্থল, নৌ ও বিমান বাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ মহড়া, বিভিন্ন বাহিনীর কর্মীদের পারস্পরিক আদান প্রদান সহ বিভিন্ন বিষয়ে বিশদ পর্যালোচনা করেছে। ভারতীয় প্রতিনিধি দল নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। প্রতিরক্ষা বাহিনীর ভাইস চিফ, নিউজিল্যান্ডের জয়েন্ট ফোর্সেস কমান্ডার এবং ক্যাপাবিলিটি ডেলিভারি বিষয়ক ডেপুটি সেক্রেটারি উপস্থিত ছিলেন।
1: দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘের মিশনে নিযুক্ত শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। এই হামলায় ইথিওপিয়ার একজন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের স্থায়ী ভারতীয় মিশন নিহত ইথিওপিয়ান শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। মিশন জানিয়েছে, রাষ্ট্রসংঘ প্রাঙ্গণ ও কর্মীদের নিরাপত্তা বজায় রাখার মৌলিক গুরুত্বের বিষয়টি ভারত পুনর্ব্যক্ত করেছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের শর্তানুযায়ী কর্মরত শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে ভারত। দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘের মিশন এলাকাটি সুরক্ষিত করতে একটি কুইক রিয়াকশন ফোর্স মোতায়েন করে তদন্ত শুরু করা হয়েছে।
0: রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোর উপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। গুটেরেস সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কৃষ্ণ সাগর, হরমুজ প্রণালী ও লোহিত সাগরে অসামরিক জাহাজ পরিকাঠামো এবং নাবিকদের সুরক্ষার উপর জোর দেন। এদিকে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জাহাজগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের উপর আরোপিত নৌ অবরোধের অঙ্গ হিসেবে তারা 71টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে, 3টি জাহাজে আঘাত এনেছে এবং 2টিতে তল্লাশি চালিয়েছে।
1: ইরানের সামরিক কার্যকলাপ, সরঞ্জাম সংগ্রহ এবং পেট্রোপণ্য বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন ইকোনমিক আউটকাস্টের আওতায় প্রায় 60টি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন বিদেশ দপ্তরের প্রকাশিত একটি তথ্য অনুযায়ী এর লক্ষ্য হল এমন সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করা যারা মার্কিন বাহিনীর উপর হামলার সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে ইরানের আয়ের উৎস সীমিত করা, যা ব্যবহার করে ইরানি শাসক গোষ্ঠী প্রতিবেশী দেশগুলির উপর হামলা চালায়, বিদেশে সন্ত্রাসবাদে সহায়তা করে, নিজের দেশের জনগণের উপর নির্মম দমন পীড়ন চালায় এবং বিশ্ব অর্থনীতিকে দ্বাররুদ্ধ করে রাখে।
0: মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাদের আয়ের সব উৎস বন্ধ করবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, তেহরানের সঙ্গে আর্থিক লেনদেন ছিন্ন না করলে পদক্ষেপ নেওয়া হবে বলে অন্য দেশগুলিকেও সতর্ক করেছেন তিনি, যদিও কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি। জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির কালিবফ আমেরিকার হুমকি খারিজ করে বলেছেন, অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষমতা ওয়াশিংটনের নেই। মার্কিনিরা জানে তাদের প্রলাপ কেউ বিশ্বাস করে না। ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেও বলেছেন, পাল্টা ব্যবস্থা নেওয়ার নিজস্ব উপায় ইরানের রয়েছে। ইরান সতর্ক করে বলেছে, তারা ওই অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দিতে পারে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করতে পারে।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি H-1B ভিসার আওতাভুক্ত সমস্ত আবেদনের ক্ষেত্রে বর্তমান ধার্যমূল্যের পাশাপাশি অতিরিক্ত 1,03,265 মার্কিন ডলারের নতুন মাশুল আরোপের প্রস্তাব করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রস্তাবিত এই মূল্য আবেদন জমা দেওয়ার সময় পরিশোধ করতে হবে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এই আয়ের ফলে অভিবাসন সংক্রান্ত সুবিধা প্রদান ও তার বিচার বিভাগীয় প্রক্রিয়া, জালিয়াতি শনাক্তকরণ, জাতীয় নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যয় পুষিয়ে যাবে। তবে H-1B ভিসার আওতাধীন

0: এমন নির্দিষ্ট কিছু অলাভজনক গবেষণা সংগঠন, সরকারি গবেষণা প্রতিষ্ঠান এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের করা আবেদনের ক্ষেত্রে এই মাশুল প্রযোজ্য হবে না। এবার দেশের খবর।
1: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই ব্যবস্থার এক দশক পূর্ণ করল ভারত।

0: यूपीआई के 10 साल डिजिटल आत्मनिर्भर बेफिक्र।
1: 2016 সালের 25 আগস্ট চালু হওয়া ইউপিআই ব্যবস্থার মাধ্যমে আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, বার্ষিক লেনদেনের পরিমাণ 2016-17 সালের 1.78 কোটি টাকা থেকে বেড়ে 2025-26 সালে 24,162 কোটিরও বেশিতে পৌঁছেছে। একই সময় লেনদেনের মূল্যমানও 7,000 কোটি টাকা থেকে বেড়ে প্রায় 314 লক্ষ কোটিতে পৌঁছেছে। মন্ত্রক আরও জানিয়েছে, ইউপিআই ব্যবস্থা এখন সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবেও আত্মপ্রকাশ করেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, মরিশাস, কাতার, কম্বোডিয়া, গ্রিস এবং মালদ্বীপে এই ব্যবস্থা চালু রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর এক দশকের সফল পরিষেবার প্রশংসা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআই কে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। দেশবাসীকে তাদের ইউপিআই সংক্রান্ত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউপিআই এর বিশাল ব্যাপ্তি ও প্রসার এমন একটি বিষয় যা নিয়ে প্রত্যেক ভারতীয়ের গর্ব করা উচিত।
2: ये जो मैं डिजिटल पेमेंट की बात करता हूँ वो कैसा रिवॉल्यूशन लाएगा, और जब ये भीम सामान्य नहीं है, आपके परिवार की वो आर्थिक महासत्ता बनने वाला है। अगर आपके पास मोबाइल फोन है, स्मार्टफोन है, कम से कम 5 लेन देन तो करिए। हर हिंदुस्तानी एक बार 5 लेन देन करना देखे तो फिर उसको आदत हो जाएगी और देश डिजिटल मूवमेंट को लीड कर जाएगा।
3: भारत के जिस रिफॉर्म ने दुनिया में हलचल मचा दी है वो है यूपीआई, भारत का डिजिटल पेमेंट सिस्टम। ये सिर्फ एक ऐप नहीं है, ये पॉलिसी, प्रोसेस और डिलीवरी के एक शानदार कन्वर्जेंस का प्रमाण है।
1: ইউপিআই এর কার্যক্রমে 10 বছর পূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর প্রশংসা করেছেন। বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট ব্যবস্থা হিসেবে ইউপিআইকে অভিহিত করে তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের ফলেই মানুষ দ্রুত, নিরবচ্ছিন্ন ও নিরাপদ লেনদেনের এই সুবিধা পেয়েছে।
4: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ভারতের ডিজিটাল যোগাযোগের যাত্রা কেবল মানুষকে যুক্ত করার মাধ্যমেই সংজ্ঞায়িত হবে না, বরং নেটওয়ার্কগুলি যাতে বিশ্বস্ত, নিরাপদ ও স্থিতিস্থাপক হয় তা নিশ্চিত করার মাধ্যমেই অর্জিত হবে। নতুন দিল্লিতে আজ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেট্রিক্স বা সিডটের 43তম প্রতিষ্ঠা দিবসে শ্রী সিন্ধিয়া দেশের টেলিযোগাযোগ ক্ষেত্রে রূপান্তরে সিডটের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সাইবার নিরাপত্তা এবং দুর্যোগ সহনশীল যোগাযোগ নেটওয়ার্কে সিডটের বিভিন্ন উদ্ভাবনীমূলক কাজের কথা তুলে ধরেন তিনি।
5: It will be defined by ensuring that connectivity and the networks that we evolve are trusted, are resilient, are intelligent, and most importantly are secure. Now as India marches on her journey, that as CDOT marches from lab to market and from research to development and globally marketing those developmental products, that the spirit of India's journey.
1: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি বিষয়ক ডিগ্রি কোর্সের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে আজ ICAR ইনস্টিটিউটের উপাচার্য এবং ডিরেক্টরদের এক সম্মেলনের সূচনা করে তিনি বলেন, বর্তমান সময়ের প্রয়োজনে কৃষি শিক্ষার পাঠ্যক্রম ও পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। কৃষি বিষয়ক শিক্ষা কেবল শ্রেণীকক্ষে সীমাবদ্ধ রাখা যায় না, বরং তা খামার ও কৃষকদের সান্নিধ্যে থেকেই শিখতে হবে বলে তিনি মন্তব্য করেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে AI ভিত্তিক সরঞ্জাম ব্যবহার করে তাদের শিক্ষাদান পদ্ধতিতে পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।
6: পরিস্থিতি হিসাব

0: एग्री एजुकेशन कैसी होनी चाहिए, आज की चुनौतियां हैं, क्लाइमेट चेंज की हो, ग्लोबल वार्मिंग की हो, बदलती हुई टेक्नोलॉजी हो, नए नए रोगों का प्रकोप हो, मिट्टी का खराब स्वास्थ्य हो, उन सब का समाधान भी ढूंढना है। कृषि शिक्षा प्राप्त करके जो विद्यार्थी निकलते हैं उनका कैसे भविष्य बेहतर हो और वो कृषि को कैसे बेहतर करें, किसानों को उससे कैसे फायदा हो, इस पर विस्तार से चर्चा हो रही है।
1: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের লক্ষ্যে ডিআরডিওর তৈরি সমস্ত প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রযুক্তি ভারতীয় প্রতিরক্ষা শিল্প বিভাগের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছেন। এই উদ্যোগের লক্ষ্য হল পরিচালনগত সক্ষমতা বৃদ্ধি করা এবং আমদানির উপর নির্ভরতা কমানো, দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা, প্রতিরক্ষা শিল্পের ভিত্তি সুদৃঢ় করা এবং সরবরাহ শৃঙ্খলে ভারতীয় এমএসএমই ও অন্যান্য সহযোগীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি।
2: প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দপ্তরের সচিব সঞ্জীব কুমার বলেছেন, ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। 2013-14 অর্থবছরে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের মূল্য ছিল 43,000 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থবছরে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে 1.78 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। নতুন দিল্লিতে আয়োজিত এরোস্পেস অ্যান্ড ডিফেন্স ম্যানুফ্যাকচারিং বিষয়ক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় শ্রী কুমার দেশের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার দ্রুত অগ্রগতির ওপর আলোকপাত করেন।
1: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন, ভারতে কারখানা তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রাংশের ক্ষেত্রে বাধ্যতামূলক ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বিআইএস শংসাপত্রের আওতা থেকে জাপানি সংস্থাগুলিকে ছাড় দেওয়ার ব্যাপারে সরকার নতুন নিয়ম তৈরির কথা ভাবছে। শ্রী গোয়েল আজ টোকিওতে সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, প্রয়োজনীয়তার ভিত্তিতেই ছাড় দেওয়া হতে পারে। এর উদ্দেশ্য হল ভারতে কারখানা স্থাপনকারী উচ্চ প্রযুক্তির সংস্থাগুলির জন্য সময়মতো প্রয়োজনীয় সরঞ্জাম, পণ্য ও পরিষেবা নিশ্চিত করা এবং সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে সার্থক করা। 2032 সালের মধ্যে ভারতে সেমিকন্ডাক্টরের চাহিদা 150 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রী গোয়েল দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাড়াতে এবং ভারত জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে জাপানের নেতৃস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলির আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেছেন। 2047 সালের মধ্যে ভারত 30 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেও মন্ত্রী মত প্রকাশ করেন।
2: কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল আজ নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত 58তম যুব সংসদ প্রতিযোগিতা 2025-26 কৃতিত্ব অর্জনের জন্য শিক্ষার্থী ও বিদ্যালয়গুলিকে যুব সংসদ পুরস্কার বা ইউথ পার্লামেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন। দিল্লির পিতামপুরার বালভারতী পাবলিক স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন।
1: বই প্রকাশনায় উৎকর্ষের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশনা বিভাগ 7টি ফেডারেশন অফ ইন্ডিয়ান পাবলিশার্স পুরস্কার জিতে নিয়েছে। এই বিভাগ থেকে প্রকাশিত হিন্দি, ইংরেজি এবং উর্দুতে লেখা বিভিন্ন বই এবং জার্নালস বিভিন্ন ক্ষেত্রেই পুরস্কার পেয়েছে। প্রকাশনা বিভাগের মহানির্দেশক ডক্টর ধীরাজ কাকাড়িয়া বলেছেন, এই বিভাগ থেকে প্রকাশিত পুস্তক এবং জার্নালগুলি জাতীয় উন্নয়ন, সাহিত্য সংস্কৃতি এবং সমসাময়িক বিভিন্ন ক্ষেত্রে পাঠকের কাছে বৈচিত্র্যপূর্ণ এবং মূল্যবান বিষয়গুলি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2: উপভোক্তা বিষয়ক দপ্তরের সচিব নিধি খাড়ে জানিয়েছেন, কান্দা বা পেঁয়াজ এক্সপ্রেসের মাধ্যমে প্রায় 800 মেট্রিক টন পেঁয়াজ দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। নাফেড, NCCF এবং কেন্দ্রীয় ভাণ্ডারের দোকানগুলিতে এই পেঁয়াজ 35 টাকা প্রতি কিলো দরে বিক্রি করা হবে।
1: তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার দেশের সৃজনশীল দক্ষতা এবং জনসংযোগ মজবুত করতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে গঠনমূলক সহযোগিতা আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে কেন্দ্র এবং রাজ্যগুলির তথ্য ও জনসংযোগ দপ্তরের সচিবদের এক জাতীয় সম্মেলনে শ্রী কুমার বলেন, সৃজনশীল এই অর্থনীতির একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টির ক্ষমতা রয়েছে, অন্যদিকে রয়েছে বিনিয়োগ আকর্ষণের ক্ষমতাও। সৃজনশীল অর্থনীতির বিকাশে কোনো একক মডেল কাজ করে না বলে উল্লেখ করে তিনি বলেন, সাংস্কৃতিক শক্তি, প্রতিষ্ঠানগত দক্ষতা এবং আঞ্চলিক প্রতিভার বিকাশকে আরও বেশি করে উৎসাহ দেওয়া উচিত।
2: সুপ্রিম কোর্ট আজ তেহেলকা ম্যাগাজিনের প্রাক্তন প্রধান সম্পাদক তরুণ তেজপালকে 3 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছে। 22 সেপ্টেম্বরের মধ্যে এ সংক্রান্ত শংসাপত্র আদালতের কাছে দাখিল করতে হবে। বিচারপতি অলোক আরাধের বেঞ্চ আত্মসমর্পণ থেকে অব্যাহতি পাওয়ার জন্য তেজপালের আবেদন খারিজ করে দেয়। উল্লেখ্য, তেজপাল 2013 ধর্ষণ মামলায় বোম্বে হাইকোর্টের দেওয়া 10 বছর সশ্রম কারাদণ্ডের সাজাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন। তেজপালের আইনজীবী কপিল সিব্বল আদালতের কাছে জানান, আবেদন শোনার জন্য তেজপালকে আত্মসমর্পণের কোনো প্রয়োজন নেই। সরকার পক্ষে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, আত্মসমর্পণ ছাড়া তার আবেদনের শুনানি গ্রহণ উচিত নয়।
1: আর্থিকভাবে অপেক্ষাকৃত সচ্ছল অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি ক্রিমিলেয়ার সংক্রান্ত মাপকাঠি নিয়ে কেন্দ্রীয় সরকারের আবেদনের শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠনের বিষয়টি বিবেচনা করতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। কেন্দ্রীয় সরকার 2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষার প্রার্থীদের ক্ষেত্রে শীর্ষ আদালতের 11 মার্চের রায়ের প্রয়োগযোগ্যতা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। কেন্দ্রের পক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনের বেঞ্চকে জানান, কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ একটি নিষ্পত্তি হয়ে যাওয়া মামলায় জরুরি নির্দেশ চেয়ে আবেদন করেছেন। প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, 11 মার্চের ওই রায় বিচারপতি নরসিমহা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ দিয়েছিল, এই আবেদনটির শুনানিও সেই একই বেঞ্চের করা উচিত।
2: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। এসএসসির বক্তব্য, শীর্ষ আদালত 31 অগস্টের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিলেও তা কার্যকর করার সময়সীমা আরও বাড়ানো প্রয়োজন। শীর্ষ আদালত এই আবেদন গ্রহণ করে জানিয়েছে 31 অগস্টের আগেই মামলা শুনানি হবে।
1: পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে দ্রুত আবেদনের নিষ্পত্তির দাবিতে দায়ের করা দুটি মামলায় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেছে শীর্ষ আদালত। কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ও অধীর চৌধুরীর দায়ের করা মামলা দুটিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত আগামী লোকসভা নির্বাচনের আগে সমস্ত আপিলের নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। শীর্ষ আদালত কমিশনের কাছে নিষ্পত্তি এবং শুনানি বাকি থাকা মামলার সংখ্যা জানতে চেয়েছে। পাশাপাশি বাদ পড়ার পর কতগুলো নতুন আবেদন জমা পড়েছে তা হলফনামায় জমাতে নির্দেশ দেয় আদালত।
2: জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গুজরাট সাইবার সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার সূত্রে মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, বিহার এবং দিল্লিতে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। উল্লেখ্য, এই মামলাটি গত বছর গুজরাটে দায়ের করা হয়। আসামিরা অপারেশন সিন্দুরের সময় কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির 54টি ওয়েবসাইটে অত্যন্ত জটিল বা অত্যাধুনিক ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস হামলা চালায়। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ঐক্যকে ক্ষুণ্ণ করা এবং জনগণের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ।
1: পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে আটক দুজন বাংলাদেশি নাগরিককে বিধাননগরের একটি হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। গতকাল শিলিগুড়ির কাছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে পুলিশ তাদের আটক করে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করেন। সূত্রের খবর, তাদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। তারা বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। তাদের ফের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।
2: ভারতীয় নৌসেনা চলতি মাসের 31 তারিখে মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে নিস্তার শ্রেণীর ডুবুরিদের সহায়তা করার জন্য বিশেষ জলযান বা ডাইভিং সাপোর্ট ভেসেল নিপুণ আনুষ্ঠানিকভাবে পরিষেবা অন্তর্ভুক্ত করবে। বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই জাহাজটির নকশা ও নির্মাণ সম্পন্ন করেছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ এ মিলাদুন্নবীর প্রাককালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ঈদ এ মিলাদুন্নবী হল হজরত মোহাম্মদের বাণী ও আদর্শ স্মরণ করার একটি বিশেষ উপলক্ষ। তিনি বলেন, তাঁর শিক্ষা নাগরিকদের সৎ আচরণ ও কর্তব্যপরায়ণতার পথে চলতে অনুপ্রাণিত করে। ওনাম উৎসবের প্রাককালে রাষ্ট্রপতি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, নতুন ফসল ঘরে তোলার এই মুহূর্ত প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। রাষ্ট্রপতি বলেন, ওনাম উৎসব বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট সকাল 11টায় আকাশবাণীর মন কি বাতের 137তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মাইগভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800-1178-00 মারফত বার্তা পাঠানো যাবে এ মাসের 28 তারিখ পর্যন্ত। এবার খেলার খবর।
1: কলম্বোর সিনহলি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। 2 উইকেটে 8 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে দিনের শেষে 8 উইকেটে 265 রান তুলেছে। সোনাল দিনুষা 85 রানে অপরাজিত আছেন। পাসিন্দু সূর্যবান্দারা 80, কামিন্দু মেন্ডিস 32 রান করেছেন। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা, মানব সুথার 3টি করে উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা 1টি করে উইকেট নেন। বৃষ্টির কারণে দফায় দফায় দিনের খেলা ব্যাহত হয়। উল্লেখ্য, ভারত 9 উইকেটে 503 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল। এদিকে কলম্বো টেস্টে শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রভাত জয়সূরিয়াকে শাস্তির মুখে পড়তে হয়েছে। তাকে 1 ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। এর আগে বাদানুবাদে জড়িয়ে পড়ায় শাস্তি পেয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল এবং শ্রীলঙ্কার আশিতা ফার্নান্ডো।
2: পূর্বাঞ্চল দলীপ ট্রফি ক্রিকেটের সেমিফাইনাল উঠেছে। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে আজ দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচের তৃতীয় দিনে পূর্বাঞ্চল ইনিংস ও 210 রানে উত্তর পূর্বাঞ্চলকে হারিয়ে দিয়েছে। ফলোয়ানের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উত্তর পূর্বাঞ্চল আজ মধ্যাহ্নভোজের বিরতির পর 146 রানে অল আউট হয়ে যায়। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর, পূর্বাঞ্চল 467, উত্তর পূর্বাঞ্চল 111 ও 146। 167 রান করে 4 উইকেট নিয়ে পূর্বাঞ্চলের অলরাউন্ডার শাহবাজ আহমেদ ম্যাচের সেরা হয়েছেন। সেমিফাইনালে পূর্বাঞ্চল মধ্যাঞ্চলের বিরুদ্ধে খেলবে। আগামী রবিবার সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। এদিকে সেন্টার অফ এক্সিলেন্সে আরেক মাঠে অপর কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তরাঞ্চলের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলকে জয়ের জন্য শেষ দিনে 67 রান তুলতে হবে। হাতে রয়েছে 3 উইকেট। ম্যাচ জয়ের জন্য 287 রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে পশ্চিমাঞ্চল তৃতীয় দিনের শেষে 7 উইকেটে 220 রান করেছে।
1: পুরুষদের AFC অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবল 2027 যোগ্যতা অর্জন পর্ব খেলতে ভারত আগামীকাল উজবেকিস্তানে রওনা হবে। ভারত গ্রুপ

0: দিতে রয়েছে 31 আগস্ট সিরিয়া, 3রা সেপ্টেম্বর উজবেকিস্তান এবং 6ই সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
1: লন্ডনের ক্র্যাভেন কটেজে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচে চেলসি 3-2 গোলে ফুলহ্যামকে হারিয়ে দিয়েছে। চেলসির হয়ে জোয়াও পেদ্রো, মর্গান রজার্স ও কোল পামার গোল করেন। ফুলহ্যামের হয়ে জস কিং ও গঞ্জালো গার্সিয়া গোল করেছেন।
0: এবার দৃষ্টিকোণ।

রবীন্দ্রনাথের গানে বারবার এসেছে আগুনের কথা। আগুনের অনেক রূপ, কখনো আক্ষরিক অর্থে, কখনো রূপকের আড়ালে আগুনের জয়গান গেয়েছেন তিনি। যা কিছু ব্যক্তিময়, যা কিছু আলোর সন্ধান দেয়, তার প্রায় সবেতেই রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করেছেন আগুনের আভা। কখনো তার দেখা মেলে বজ্রানালে, কখনো বা গভীর দুঃখে তার উদ্ভাস। কখনো সে সর্বগ্রাসী, কখনো সে মঙ্গলময় প্রদীপ শিখার মতো। আগুন যখন সুরমূর্ছনায় ঝরে, তা নাচের তালে স্পন্দিত হয় আমাদের জীবন বিনা। সুরের আগুন আমাদের প্রাণে নবজীবন রস।

অগ্নি দগ্ধ করে, কিন্তু দাহিত হওয়াই শেষ কথা নয়। আগুনই পারে সব কালিমা ব্যর্থতা ঘুচিয়ে প্রাণকে শুদ্ধ করে তুলতে। আঁধারে পথ দেখায় সেই আগুনের আলো, আগুন সেখানে সর্বজীর্ণ নাশক। আলোক

আগুন আসে আঘাত হয়ে, আঘাত চলে ওঠে আগুন। কবির কাছে এই আঘাত, এই দহন অভিপ্রেত, এই দহন ব্যতীত মানব মনে প্রকৃত উত্তরণ সম্ভব নয়। আঘাতের পর আরো আঘাত সহ্য করে নিতে প্রস্তুত তার হৃদয়। অগ্নিশুদ্ধিতেই যে আত্মশুদ্ধি, দুঃখ যন্ত্রণার অনালেই ঘটে চিত্তশুদ্ধি। নিঠুর তরুদির আঘাতেই অচেতন চিত্ত জাগে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের। দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে।
1: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে চীনের উপরাষ্ট্রপতি হান জেন এবং বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠক করেছেন।
0: রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোর উপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন।
1: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আমূল রূপান্তর ঘটানো ইউপিআই ব্যবস্থার এক দশক পূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআই একটি বড় মাইল ফলক।
0: সুপ্রিম কোর্ট আজ তেহেলকা ম্যাগাজিনের প্রাক্তন প্রধান সম্পাদক তরুণ তেজপালকে 3 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছে।
1: অপেক্ষাকৃত সচ্ছল অনগ্রসর শ্রেণী বিচারের মাপকাঠি পর্যালোচনার জন্য বিশেষ বেঞ্চ গঠনের ব্যাপারে কেন্দ্রের আবেদন শীর্ষ আদালত মঞ্জুর করেছে।
0: কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী কলকাতা কলতান, কলকাতায় কুস্তি রাখড়া, দ্বিতীয় ও শেষ পর্ব, সাক্ষাৎকার গ্রহণ রাখি দাশগুপ্ত।
1: এখন কথা বলবো দুজন পালোয়ান কুস্তিগির আমাদের সঙ্গে আছেন, বয়সে তারা অত্যন্ত ছোট, সাগর সাহা আর রোশনরাজ যাদব। আমি সাগর প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে অনেক বছর ধরে কি আপনি প্র্যাকটিস করছেন এখানে?
2: আমি গত 4 থেকে 5 বছর এখানে প্র্যাকটিস করছি।
1: মানে আপনার অভিজ্ঞতা কেমন?
2: প্র্যাকটিস করে প্রচুর শক্তি আসে। এর আগে যখন প্র্যাকটিস করতাম না, নর্মাল সেরকম শক্তি ছিল না, জানতামও না যে শক্তি জিনিসটা কি, কিন্তু এখানে এসে এত শক্তি এত এনার্জি আসে যে আমরা মেডিটেশন সম্পর্কে জানি। মেডিটেশন যেমন ধ্যান করলে হয়, এইটাও কিন্তু মেডিটেশনের মতনই, আমাদের মন শান্ত থাকে। এখানে আমরা সকালে এসে আখাড়া, যেমন চাষিরা যেমন এ করে, ওরকম আমরা আখাড়া খুদি, আখাড়া তৈরি করি, কোদাল দিয়ে আখাড়া এ করে গর্ত করে ওটা আমরা আখাড়া তৈরি করি, আর এখানে ব্যায়াম করি। এখানে আমরা দড়ি চড়ি, তারপর আরো যত রকম ব্যায়াম আছে, সব ব্যায়াম মিলিয়ে আমাদের এত শক্তি আমাদের মধ্যে শরীরে আছে, মানে দারুণ শক্তি।
1: অনেক সিনিয়ররা আপনাদের প্র্যাকটিস করায় সাগর, তাদের কাছে প্র্যাকটিসের অভিজ্ঞতা কেমন?
2: এখানে মেনলি আমাদের সুরজকান্ত তিওয়ারি মেন, বর্তমান যিনি আমাদের গুরুজি, ইনি, এনার কাছে আমি শিখছি। এনার আগে যিনি এনার বাবা ছিলেন জ্বালা তিওয়ারি, ওনার কাছে শিখতাম, খুব ভালোভাবে শেখায়। এখানে প্রচুর ছোট ছোট বাচ্চারা থেকে আছে এখানে শেখে।
1: বাচ্চার কথাতে আমার মনে হচ্ছে আমার সঙ্গে রোশন রয়েছে। রোশন, তোমার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো। তোমার বয়স কত আগে বলো?
3: 14 ইয়ার্স। হম ডেলি আখাড়া আতে হ্যাঁ, সজাতে হ্যাঁ, বাবা হনুমান জি কা মন্দির মন্দির ধোতে হ্যাঁ, আর মন্দির ধোকর পূজা উজা কর কর থোড়া হম লোক পিটি করতে হ্যাঁ, দৌড়তে হ্যাঁ, শরীর কো আপনা থোড়া গরম করকে পিটি উটি করতে হ্যাঁ, উসকে বাদ হম লোক কো মেরে গুরুজি চাহে মেরে সিনিয়র জো ভি হ্যাঁ, তো হম লোক কো লড়বাতে হ্যাঁ, আর টেকনিক উকনিক দাও সিখাতে হ্যাঁ, উসকে বাদ হম লোক নহা ধোয়া কর থোড়া রেস্ট কর কর প্রবল পেন কে ঘর চলে যেতে হ্যাঁ। ইসে মন শান্ত রহতা হ্যাঁ, শরীর ঠিক রহতা হ্যাঁ, শরীর আপনা ডিসিপ্লিন মে রহতা হ্যাঁ, সব। আখাড়া হ্যাঁ এক নেশা কি তরহ, জেসে এক বার আ গিয়া তো ওয়েসে আনে কা বহুত মন করতা হ্যাঁ।
1: এটাই আমি সাগরের কাছে জানতে চাইবো। সাগর, অনেক রকম খেলাই তো আছে, তো সেগুলো ছেড়ে দিয়ে কেন কুস্তি কেন?
2: ছোট ভাই যেমন বললো, একটা নেশার মতো। এখানকার ছেলেরা কিন্তু অন্যান্য খেলাতে সেরকম অভিজ্ঞতা আমার নেই, কিন্তু কুস্তিতে আমি এসেছি এবং এখানকার অভিজ্ঞতা খুবই ভালো। এখানকার ছেলেরা নেশা করে না।
1: এবং এই যে এত বছর ধরে প্র্যাকটিস করছো, আগামী দিনে তোমার সামনে কি লক্ষ্য রাখছো? মানে এখান থেকে কোথায় যেতে চাও, নিজেকে কোন জায়গায় দেখতে চাও?
2: ম্যাম, এখান দিয়ে আমি মেডেলের আমার স্বপ্ন আছে, যেখান দিয়ে একটা গোল্ড মেডেল আমি যাতে আনতে পারি, সেজন্য আমি প্র্যাকটিস করছি, সেটাই লক্ষ্য ম্যাম।
1: এই আখড়া সম্মানটা ধরে রাখতে হবে, কারণ সুরজকান্ত তিওয়ারি তার বাবা ঠাকুরদার আমল থেকে যে ঐতিহ্য তিনি নিজেও বয়ে নিয়ে চলেছেন, তারও খুব একটা বেশি বয়স নয়, কিন্তু তিনি যেভাবে একাগ্রতা, যেভাবে তিনি ডেডিকেটেডলি নিজেকে এইভাবে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন সবাইকে নিয়ে, এটা কিন্তু তারিফ করার মতো। তো সাগর, নিশ্চয়ই আমি বলবো যে তোমরা সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবে।
2: হ্যাঁ ম্যাম, একদম। গত 5 বছর দিয়ে আছি, আমি থাকবো, আরো অনেক ছোট ছোট বাচ্চারা আপনারা দেখছেন যে আমরা আরো ছেলেমেয়েদের বলছি যাতে এখানে আসুক তারা। এটাই এক নম্বর এমন একটা জায়গা যে নেশা থেকে দূরে রাখবে, শারীরিক শক্তি প্রচুর বাড়িয়ে দেবে ম্যাম।
1: আসলে একদিকে

0: হুগলি নদী বয়ে চলেছে মাথার উপর, হাওড়ার ব্রিজ আর পাশেই রং বেরঙের ফুলের বাজার, আর তার মধ্যে এই সিয়ারা মাখরা ব্যায়াম সমিতির কুস্তিগিরা আজও মাটির মধ্যে অনুশীলন করে যাচ্ছেন। এবং এত আধুনিকতার মধ্যেও ওই যে এই প্রাচীন পদ্ধতিটা তা ধরে রেখেছেন সেটা কিন্তু তারিফ করার মতো। এবং এই যে মনোযোগ বা মানসিক শক্তি সবকিছু মিলিয়ে যে এই রকম ভাবে একটা অনুশীলন করে যায় বছরের পর বছর ধরে, সেটা কিন্তু ভারতবর্ষের খুব একটা বেশি জায়গায় এই মাটির আখড়ায় দেখা যায় না। ওই যেটা বলে যে কুস্তির প্রধান যে তিনটে জিনিস, সেটা হচ্ছে মানসিক শক্তি, শারীরিক পবিত্রতা আর মনোযোগ। এই তিনটে এই জেনারেশনের অনেক বাচ্চার মধ্যেই আছে, যেটা আমি এখানে এসে যে সকাল থেকে আপনাদের সঙ্গে কাটাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে কত একাগ্রতা তাদের অনুশীলনের মধ্যে। আচ্ছা, এখানে একটা বিষয় আমার খুব, আমি নিজে থেকে জানতে চাইছি যে আমরা অন্যান্য খেলার ক্ষেত্রে আমাদের ড্রেস কোড কিছু না কিছু থাকে, সেই সব খেলার ক্ষেত্রে কুস্তির ক্ষেত্রে এই যে নেংগুটিটা থাকে, এটার পেছনে কি কোনো গল্প বা ইতিহাস আছে?
1: কেন বজরংবলীকে দেখবেন নঙ্গট পর, কিন্তু ওনার নঙ্গট সামনে একটু ঝুলা থাকতো, কিন্তু আমাদের পুরো নঙ্গট ঝুলা থাকলে তো লড়তে পারবো না, টাইট বাঁধতে হবে। আর নঙ্গট ওর ড্রেস আছে, আর খেলাতে আপনি গেলে নঙ্গট পরতেই হবে। যেমনি ম্যাটে কুস্তি হয় তাহলে কস্টিউম পরা হয়, মাটি কুস্তি মেয়েরা লড়ে তো ওরা ভি কস্টিউম পরে লড়ে, আর আমরা ছেলে নঙ্গট পরে লড়ি। নঙ্গটের উপরে ভি একটা কচ্ছি হয়, ওইটা ভি রেসলিং মধ্যে পাওয়া যায়, ওইটা ভি পরতে পারেন, কিন্তু আগে নঙ্গট পরতেই হবে। নঙ্গট পরলে আপনি একটু গায়ে একটু তাকত মতন আসবে।
2: না, আগে ঋষিমণিরা নঙ্গট পরতো, তাহলে একটু সান্ধনা হতো, তাই ওই জন্য নঙ্গট পরে তারপরে প্র্যাকটিস করা হয়।
0: আচ্ছা, কথায় কথায় সুরজ ভাই যেটা বলছিলেন যে আমার এটাও জানতে ইচ্ছে করছে যে এখানে সব ছেলেদেরই দেখছি, মেয়েদের কি এই আখড়ায় আগমন হয়, মানে তারা কি আসে মানে প্র্যাকটিস করে, কতটা ভবিষ্যৎ তাদের রয়েছে এখানে?
1: ছিল আমার আখড়ায় 4-5 খানা মেয়ে ছিল, কিন্তু বাঙালি দেখবেন মেয়ে একটু কম কুস্তি করে করে, কিন্তু অনেক কম করে। দিল্লি হরিয়ানাতে চলে যান, ইউপিতে চলে যান, ওদিকে মেয়ে প্রচুর মেয়ে পাবে কুস্তির জন্য, কিন্তু আমাদের বাঙালি তো বেশি দেখবেন তো ওরা পড়াশোনা বেশি করে, তো ডান্স ফান্স যা অন্য দিকে ধ্যান বেশি থাকে। রেসলিংতে থাকলে আমি চাই মেয়েরা ভি আসুক রেসলিং করে, তাহলে ওরা ভি ফিট থাকবে।
0: না, আজকে যেমন আমি দেখতে পাচ্ছি যে আখড়ায় কোনো মেয়ে নেই, শুধু ছোটো ছোটো বাচ্চা আর আপনারা করছেন বড়োরা সবাই, তো এখানে মানে মেয়েদের কি সেই সিকিউরিটি বা মেয়েদের সেই সুযোগ স্বাচ্ছন্দ্য কি আছে যেটাতে মেয়েরা আসলে তারা এখানে অনুশীলন করতে পারবে?
1: করতে পারো, দেখুন আমরা পালোয়ান আছি, আমরা যে যদি মেয়ে এদিকে প্র্যাকটিস করে তাকে আমরা বোন হিসাবে দেখি, কি আমাদের বোন আছে, আমার বোনে বড়ো আছে, তো বাবা মতন দেখি ওকে, কি মানে আমার বোন আছে, দিদি আছে, ওর মধ্যে আমরা দেখে করি, কোনো নজর খারাপ দিয়ে কারো মেয়েকে আমরা দেখতে চাই না, কেন আমাদের বোনের মতন প্র্যাকটিস করাই। আমার কাছে ছিল 3-4টে মেয়ে ছিল, আমি প্র্যাকটিস করাতাম, কিন্তু এখন ওরা ছেড়ে চলে গেছে, ইউপির মেয়ে ছিল ও ইউপি চলে গেছে।
0: হ্যাঁ, আমি যেটা রোহিত ভাইয়ের কাছে জানতে চাইবো যে মানে উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাবে ওইসব জায়গায় তো প্রচুর মেয়েরা মানে খুবই ভালো, মানে তারা অনুশীলন করছে, রেকর্ডও করছে, তারা অনেক কিছু মেডেলও আনছে, বাংলায় মেয়েদের সেরকম করে দেখা যাচ্ছে না। যদি মানে আপনাদের কাছে বলা হয় যে এই আখড়া এত অতি প্রাচীন একটা আখড়া, সেখানে মেয়েদের ভবিষ্যৎও আছে, তাহলে সেই সব মেয়েদের কাছে আপনি কি বলতে চাইবেন, তাদের কিভাবে তাদের আশ্বাস দেবেন আসার জন্য?
2: আমি 6 মাস দিল্লিতেও প্র্যাকটিস করেছি, গীতা ফগাট আছে ও হরিয়ানাতে প্রথমে মেয়ে আছে যে কুস্তিতে এসেছিল, আমি ওনারা খাড়াতে প্র্যাকটিস করে 6 মাস। তো যত আছে মতলব বাঙালি যত মেয়েরা আছে, আগার ওর বাবা মা আগার বলবে কি হ্যাঁ ঠিক আছে যাও, ওর বাবা মা নিজেই নিয়ে আসবে খাড়াতে চলো।
0: মেয়েরা যখন আসবে সেদিনই বাংলা দুর্গা পুজো,
2: হ্যাঁ ওই দিন মানবো, কি ওই দিন সত্যি দুর্গা পুজো, আমরা বাঙালি, আমার মেয়ে কাউ ছেলে দিকে কম নেই। তারপরে আপনিও দেখতে পারবেন ছেলে দিকে বেশি আপনি মেয়েকে দেখবেন, তারপরে ও মেয়ে ওটা মেয়েটা যা প্র্যাকটিস করবে, ও মেয়ে ভবিষ্যতে গিয়ে বিয়ে হয়ে করবে, তারপরে ও যা বাচ্চা হবে ও মতলব
0: আসবার জন্য
2: বলবে কি তুমিও আখড়াতে যাও, আমিও লড়েছিলাম এক সময়,
0: মানে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের কথা শুনে যেটা বুঝতে পাচ্ছি যে এখানে এত সুন্দর একটা পদ্ধতিতে মাটিতে, যেটা দেখা যায় না, বারবার বলছি এরকম গঙ্গার পাড়ে হাওড়া ব্রিজের পাশে এরকম একটা মনোরম পরিবেশে এই রকম আখড়া 1961 সালে সুরজ ভাই আপনাদের এই আখড়ার প্রতিষ্ঠা হয়েছিল।
1: এর আগে আখড়া ছিল আমাদের ঢাকাপট্টি, বড় বাজারে ঢাকাপট্টি আছে, তো ওই সন তার ডালা গেলো না এইদিকে, কিন্তু এইদিকে যখন স্থাপিত হলো 1961 স্থাপিত হলো, কিন্তু এর আগে আমাদের ঢাকাপট্টি আখড়া ছিল, এরপরে 1961 এইদিকে স্থাপিত হয়ে গেল আমাদের আখড়া।
0: আমার যেটা ওভারঅল এবার একটুখানি জানতে ইচ্ছে করছে, যদি বলি যে এই আখড়ায় তো এখন যে প্রাচীন পদ্ধতিতে আপনারা অনুশীলন করছেন, এবার আধুনিক ব্যবস্থা চারিদিকে এখন প্রচুর পরিমাণে চলে এসছে, তো কি ধরনের সুযোগ সুবিধা আপনাদের প্রয়োজন আরও উন্নততর কিছু অনুশীলনের ক্ষেত্রে?
1: সরকার একটুও ধ্যান দিলে আমাদের খুব ভালো হতো, যেমন আমার একটু আখড়াতে জিম নাই, একটু জিম ফিম দিয়ে দিলে, বেশি জিম লাগবে না আমাদের, বডি করানোর দরকার নাই আমাদের, একটু জিম, যেমনি পাঁয়ের একটু ব্যায়াম হয়ে যাক, হাতের ব্যায়াম হয়ে যাক, জিম হয়ে যেত আর এইদিকে ম্যাট করে।

0: যদি খুব দারুণ ম্যাট হয়ে যেত আর একটু ওর উপরে বেশি না একটু ছাউনি হয়ে গেলে আর ম্যাট হয়ে গেলে তাহলে আরও আগে আমাদের খেলা যাবে, তাই আমরা ন্যাশনাল কি ইন্টারন্যাশনাল বি মেডাল দিতে পারবো, বাঙালের ছেলে ন্যাশনাল বি আর ইন্টারন্যাশনাল মেডাল দিতে পারবো আমরা।
1: যখন বৃষ্টি এত, বৃষ্টির জল পুরো খেলাতে চলে যায় তাহলে খুবই কষ্ট হয়, আর আমরা আগে ম্যাট পেয়ে যাব তাহলে আমাদের জায়গাও আছে ম্যাট লাগানো, আগে ম্যাট পেয়ে যাব তারপরে কি আছে বৃষ্টি কত হোক না আমার কি দরকার, আমরা প্র্যাকটিস চলে যাবে। আমরা
2: কথা বলে এটুকুনি তো বুঝতেই পাচ্ছি যে আপনাদের চাহিদা খুবই কম, সামান্য একটা ম্যাট আর একটু জিমের কিছু সরঞ্জাম, যেটা হয়তো ভবিষ্যতে আমি অবশ্যই আশা করব এবং আপনাদের মাধ্যমে আমরা পৌঁছবার চেষ্টা করব সেই সব মানুষজনদের কাছে, তারাও যদি এগিয়ে আসেন এই সিয়ারাম ব্যায়াম সমিতি আখড়া যেটা রয়েছে আপনাদের এখানে এসে যদি তারাও কিছু দিতে চান, সাহায্য করতে চান করতেই পারেন, আর সরকার থেকেও যদি নিশ্চয়ই আপনারাও অ্যাপ্রোচ করুন, আপনারা যেগুলো বলবার চেষ্টা করছেন আমরা তো তুলে ধরবই আমাদের শ্রোতা বন্ধুদের কাছে, আশা করব আপনারা সেই জায়গা থেকেও খানিকটা সাহায্য পাবেন। তবে সবশেষে এইটুকুনি বলবো যে এই ক্রমবর্ধমান এই আধুনিকতার ছোঁয়ার মধ্যে আপনারা যেভাবে চালিয়ে যাচ্ছেন এটা কিন্তু স্যালুট করার মতো, এবং আকাশবাণী মৈত্রী আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সত্যি আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই, এই যে এত বছর ধরে আপনারা চালিয়ে যাচ্ছেন, আরও এভাবে চালিয়ে যান, নিশ্চয়ই আগামী দিনে আরও সুযোগ সুবিধা আসবে। আজকে আকাশবাণী মৈত্রী চ্যানেলের শ্রোতা বন্ধুদের জন্য এই আখড়া থেকে এতটুকুই তুলে ধরলাম, আগামী দিনে নিশ্চয়ই আরও কথা হবে অন্যান্য আখড়াগুলো সম্পর্কে, ভালো থাকবেন শ্রোতা বন্ধুরা।
3: কলকাতায় কুস্তির আখড়া দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন কলকাতা কলতান অনুষ্ঠানে, সম্পাদনা শিরোপা রায়, সাক্ষাৎকার গ্রহণ রাখি দাশগুপ্ত, কথা হবে পরের অনুষ্ঠানে, নমস্কার।
4: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে, ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে, গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনোরকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়, শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
5: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি মৈত্রীবন্ধু23@gmail.com,

BANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, মৈত্রীবন্ধু 23@gmail.com, MAITREEBANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প রূপায়নে বিলম্ব নাগরিকদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করার পাশাপাশি বাণিজ্য অর্থনীতির ক্ষেত্র বিপজ্জনক হয়ে ওঠে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআইয়ের দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় DRDO এর তৈরি প্রযুক্তি দেশের বেসরকারি প্রতিরক্ষা ক্ষেত্রকে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেইজিংয়ে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে ভারত চীন সীমান্ত সহ একাধিক বিষয়ে কথা বলেছেন। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ নতুন দিল্লিতে 58তম যুব সংসদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার 2025 প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেটের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প রূপায়নে বিলম্ব নাগরিকদের প্রাপ্য সুবিধা থেকে যেমন বঞ্চিত করে, তেমনি বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রেও তা বিপজ্জনক। সেবা তীর্থে আজ 53তম প্রগতি বৈঠক সভাপতিত্ব করেন তিনি। শ্রী মোদী বলেন, মন্ত্রক এবং রাজ্যগুলিকে এই ধরনের প্রকল্প রূপায়নে একযোগে কাজ করতে হবে। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষেত্রে বিশেষ সমন্বয়ের উপর জোর দিয়েছেন তিনি। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই দীর্ঘ এক দশক পূরণ করেছে। ভারতের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই এক বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআইয়ের দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআইকে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন। দেশবাসীকে তাদের ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ব্যবস্থার ব্যাপ্তি নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত।
1: ये जो मैं डिजिटल पेमेंट की बात करता हूं वो कैसा रिवॉल्यूशन लाएगा और जब ये भीम सामान्य नहीं है आपके परिवार की वो आर्थिक महासत्ता बनने वाला है। अगर आपके पास मोबाइल फोन है स्मार्टफोन है कम से कम 5 लेन देन तो करिए। हर हिंदुस्तानी एक बार 5 लेन देन करना देखे तो फिर उसको आदत हो जाएगी और देश डिजिटल मूवमेंट को लीड कर जाएगा।
0: অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 2016-17 অর্থবর্ষে ইউপিআইতে লেনদেনের পরিমাণ ছিল 1,78,00,000 টাকা। 2025-26 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় 24,162 কোটি টাকায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় DRDO এর তৈরি প্রযুক্তি দেশের বেসরকারি প্রতিরক্ষা ক্ষেত্রকে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করেছেন। দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। এর ফলে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্র আরও বিস্তৃত হবে, প্রতিরক্ষা ক্ষেত্রে রূপান্তর আসবে। একই সঙ্গে দেশীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে

0: ভিত আরও মজবুত এবং এদেশের এক্ষেত্রে দেশের অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পক্ষেত্র MSMEর অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেছেন। উভয় পক্ষের মধ্যে ভারত চীন সীমান্ত এবং দুদেশের সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনের রাষ্ট্রপতি জি জিনপিংয়ের প্রস্তাবিত ভারত সফরের প্রাক্কালে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী ডোভাল এবং শ্রী ওয়াং উভয় সীমান্ত বিষয়ক আলোচনার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত। সীমান্ত বিষয়ক কমিটি গঠিত হয় 2003 সালে। 3488 কিলোমিটার বিস্তৃত ভারত চীন সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এই কমিটি কাজ করে। উল্লেখ্য, শ্রী ডোভাল চীনের উপরাষ্ট্রপতি হ্যান ঝাংয়ের আহ্বানে গতকাল বেজিং পৌঁছান। বেজিংয়ে ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক উন্নতি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। উপরাষ্ট্রপতি হ্যান ঝাং বলেছেন, চীন এবং ভারত দীর্ঘমেয়াদী ও কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে একযোগে কাজ করতে হবে। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ নতুন দিল্লির সংসদ ভবন কমপ্লেক্সে 58তম যুব সংসদ প্রতিযোগিতা 2025-26 অংশগ্রহণকারী কৃতি ছাত্রছাত্রী ও স্কুলগুলির হাতে পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির পিতমপুরার বাল ভারতী পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। অনুষ্ঠানে শ্রী মেঘওয়াল বলেন, যুব সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা তৈরিতে এই ধরনের প্রতিযোগিতা বিশেষ সহায়ক হতে পারে। আগামীকাল শতবর্ষে পা দেবে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণীর কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে দুটি ভাগে। প্রথম পর্বের সম্প্রচার বুধবার রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে OBC ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। এই বেঞ্চ OBC ক্রিমি লেয়ার মানদণ্ড নিয়ে কেন্দ্রের আবেদনের শুনানি করবে। সর্বোচ্চ আদালত গত 11 মার্চ এই সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছিল তা 958 জন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়ে আবেদন করে কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তর DOPT। 2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ 958 জন প্রার্থীর ক্ষেত্রে OBC ক্রিমি লেয়ার ব্যবহারের বিষয়ে 11 মার্চের আগে যে ব্যবস্থা নেওয়া হতো তা বজায় রাখার উপর জোর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বুথ স্তরের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। আজ উত্তরপ্রদেশের লখনৌতে তিনি 500-এর বেশি বুথ স্তরের আধিকারিক BLRO-দের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ভোট প্রক্রিয়াকে আরও কার্যকরী, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং ভোটার কেন্দ্রিক করার বিষয়ে আলোচনা হয়।
1: बूथ लेवल ऑफिसर्स भारत के लोकतंत्र की आधारशिला। हर बूथ लेवल ऑफिसर अपनी पारदर्शिता और कर्मठता के लिए न केवल अपने बूथ के मतदाताओं के बीच में जाना जाता है बल्कि पूरे भारत में और पूरे विश्व में जाना और माना भी जाता है।
0: কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লিতে কহ কালিদাস বইটি প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, মহাকবি কালিদাসের জীবন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুব একটা পাওয়া যায় না। তিনি কালিদাসের সাহিত্যকর্মের মধ্যে দিয়ে তাঁর ব্যক্তিত্বকে নতুন করে ফুটিয়ে তোলার ক্ষেত্রে লেখকের প্রচেষ্টার প্রশংসা করেন। শ্রী শেখাওয়াত আরও বলেন যে লেখক কালিদাসের ব্যক্তিত্ব, চরিত্র

0: ও অনন্য বৈশিষ্ট্যগুলোকে অত্যন্ত প্রাণবন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরে তাঁর এক পূর্ণাঙ্গ চিত্ররূপ দেওয়ার চেষ্টা করেছেন। উল্লেখ্য, কহ কালিদাস বইটি লিখেছেন যুগল যোশী। পাঞ্জাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ আম আদমি পার্টিকে তীব্রভাবে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন যে উন্নয়নমূলক কাজ করার পরিবর্তে সরকার মাদক সংক্রান্ত পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় প্রতিরক্ষা কৌশলগত আলোচনায় দুই দেশ মুক্ত, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপর জোর দিয়েছে। কলম্বোর সিনহালি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। 2 উইকেটে 8 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তুলেছে। সোনাল দিনুশা 85 রানে অপরাজিত আছেন। পাসিন্দু সূরিয়াবান্দারা 80 ও কামিন্দু মেন্ডিস 32 রান করেছেন। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা এবং মানব সুথার 3টি করে উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা নিয়েছেন 1টি করে উইকেট। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে বিলম্ব নাগরিকদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করার পাশাপাশি বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রেও বিপজ্জনক হয়ে ওঠে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই দীর্ঘ 1 দশকের সাফল্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীতে কালকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে একটু বলে দিই, কালকে কি আছে অনুষ্ঠানে। কালকে আপনারা প্রথম অধিবেশনে, অর্থাৎ বুধবার প্রথম অধিবেশনে আকাশবাণী মৈত্রীর সূচনা শুনবেন সকাল 5:58। 6:05 সুচিন্তন কোরআন থেকে পাঠ, 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত, খেয়াল পণ্ডিত নারায়ণ রায় যোশী, রাগ আহির ভৈরব এবং জোনপুরি। 6:30 এই মহাজীবন, মাদার টেরেসার জীবন কথা, 6:40 রবীন্দ্রসঙ্গীত, চন্দ্রিমা চক্রবর্তী। 6:55 কৃষক বন্ধুদের জন্য গৃহপালিত প্রাণীদের রোগ প্রতিকার, এ বিষয়ে বলবেন ডক্টর অনিমেষ শিকদার। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:45 সকালের 8:30, 8:30 বুধ সকালে বিষয় অগ্নিযোগের অচেনা, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়ালে জয়নাল আবেদিন, রাগ আলাহিয়া বিলাবল। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন শ্যামা সঙ্গীত অঞ্জনা রায়ের কণ্ঠে, পরে লোকগীতিতে লুপ্তা রায়। 11:00 সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে বিশিষ্ট কবি মৈত্রী দেবীর সাক্ষাৎকার নিয়েছেন প্রদীপ কুমার মিত্র। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় চয়নিকা ধারা। 12:30 নজরুল গীতি। একটাই নাটক হলুদ পোড়া, কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবাশিস বন্দ্যোপাধ্যায়, প্রযোজনায় ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 1:20 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন আপনারা শুনতে পাবেন 3:30 ভারতীয় সময়, 3:35 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর এক কলমে দুই নারী, উপস্থাপনায় সঞ্চিতা বটকবেল। 4:35 কলকাতা কলতান কুস্তির আখড়া, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা। গবেষণা সংক্রান্ত অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পার্থ সরতি রাউত। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে

মোবাইল কম্পিউটার টেলিভিশন চোখের স্বাস্থ্যের বিষয়ে বলবেন ডক্টর শাকনিক সূর্যদাস। সাতটায় নাটক হলুদ পোড়া, নাটকটি পুনঃসম্প্রচার হবে এই সময়। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় পল্লবী সেনা, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগতে শুনবেন ছবি দেখব কিভাবে বিষয় এটি, এবং পর্ব শুনবেন আট বলবেন অভিজিৎ দাশগুপ্ত। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসর, তবলায় চিরদীপ বন্দ্যোপাধ্যায়, তাল রূপক হারমোনিয়ামে হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পল্লবী সেনা, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন কালকের অর্থাৎ বুধবারের অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী, তাল অধ চৌতাল, হারমোনিয়ামে শিল্পীকে সহযোগিতা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তাল অধ চৌতাল।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ আধা চৌতাল রাগে শুনছিলেন তবলা, শিল্পী ছিলেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। শুনলেন তাল, আধা চৌতাল, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আর এ পর্যন্তই, এখন শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকে শিরোনামে রয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের, দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে।
1: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে চীনের উপরাষ্ট্রপতি হান জেন এবং বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন।
0: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আমূল রূপান্তর ঘটানো ইউপিআই ব্যবস্থার এক দশক পূর্ণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআই একটি বড় মাইল ফলক।
1: সুপ্রিম কোর্ট আজ তেহেলকা ম্যাগাজিনের প্রাক্তন প্রধান সম্পাদক তরুণ তেজপালকে 3 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছে।
0: কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতরাতে মস্কোতে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক সংঘাত ও বিশ্বব্যাপী চ্যালেঞ্জ এবং বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। সেদেশের সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেন, ইরান ও আফগানিস্তানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়েও দুই দেশের বিদেশমন্ত্রী আলোচনা করেছেন। এর আগে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে বাণিজ্য, জ্বালানি, সার ও পারমাণবিক ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। এছাড়াও তিনি রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরাভের সঙ্গে যৌথভাবে ভারত রাশিয়া আন্তঃসরকারি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা কমিশন IRIGC TEC এর একটি বৈঠকে সভাপতিত্ব করেন।
1: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা ভারত চীন সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি অজিত ডোভাল আজ চীনের উপরাষ্ট্রপতি হান জেং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বেইজিং এ অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা জোরদার করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। এছাড়া দুদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপাক্ষিক স্তরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়েও তারা আলোচনা করেছেন। শ্রী ডোভাল আজ বেইজিংয়ে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ভারত চীন সীমান্ত সমস্যা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। ভারতে আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নতুন দিল্লি সফরের সম্ভাব্য কর্মসূচির ঠিক আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 3488 কিলোমিটার দীর্ঘ ভারত চীন সীমান্ত সংক্রান্ত বিরোধের সামগ্রিক নিষ্পত্তির লক্ষ্যে 2003 সালে এই আলোচনা চক্র চালু করা হয়েছিল।
0: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই ব্যবস্থার এক দশক পূর্ণ করল ভারত। 2016 সালের 25শে আগস্ট চালু হওয়া ইউপিআই ব্যবস্থার মাধ্যমে আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, বার্ষিক লেনদেনের পরিমাণ 2016-17 সালের 1,78,00,000 টাকা থেকে বেড়ে 2025-26 সালে 24,162 কোটিরও বেশিতে পৌঁছেছে। একই সময় লেনদেনের মূল্যমানও 7,000 কোটি টাকা থেকে বেড়ে প্রায় 314,00,000 কোটিতে পৌঁছেছে। মন্ত্রক আরও জানিয়েছে, ইউপিআই ব্যবস্থা এখন সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, মরিশাস, কাতার, কম্বোডিয়া, গ্রিস এবং মালদ্বীপে এই ব্যবস্থা চালু রয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর এক দশকের সফল পরিষেবার প্রশংসা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআই কে একটি বড় মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। দেশবাসীকে তাদের ইউপিআই সংক্রান্ত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউপিআই এর বিশাল ব্যাপ্তি ও প্রসার এমন একটি বিষয় যা নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত। ইউপিআই এর কার্যক্রমের 10 বছর পূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর প্রশংসা করেছেন। বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট ব্যবস্থা হিসেবে ইউপিআই কে

0: করে তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের ফলেই মানুষ দ্রুত, নিরবচ্ছিন্ন ও নিরাপদ লেনদেনের এই সুবিধা পেয়েছে।
1: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ভারতের ডিজিটাল যোগাযোগের যাত্রা কেবল মানুষকে যুক্ত করার মাধ্যমেই সংজ্ঞায়িত হয় না, বরং নেটওয়ার্কগুলি যাতে বিশ্বস্ত, নিরাপদ ও স্থিতিস্থাপক হয় তা নিশ্চিত করার মাধ্যমে অর্জিত হবে। নতুন দিল্লিতে আজ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স বা সিডটের 43তম প্রতিষ্ঠা দিবসে শ্রী সিন্ধিয়া দেশের টেলিযোগাযোগ ক্ষেত্রের রূপান্তরে সিডটের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
0: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি বিষয়ক ডিগ্রি কোর্সের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে আজ ICAR ইনস্টিটিউটের উপাচার্য এবং ডিরেক্টরদের এক সম্মেলনের সূচনা করে তিনি বলেন, বর্তমান সময়ের প্রয়োজনে কৃষি শিক্ষার পাঠ্যক্রম ও পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। কৃষি বিষয়ক শিক্ষা কেবল শ্রেণীকক্ষে সীমাবদ্ধ রাখা যায় না, বরং তা খামার ও কৃষকদের সান্নিধ্যে থেকেই শিখতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।
1: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের লক্ষ্যে DRDO তৈরি সমস্ত প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রযুক্তি ভারতীয় প্রতিরক্ষা শিল্প বিভাগের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছেন। এই উদ্যোগের লক্ষ্য হল পরিচালনগত সক্ষমতা বৃদ্ধি করা এবং আমদানির উপর নির্ভরতা কমানো, দেশীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা, প্রতিরক্ষা শিল্পের ভিত্তি সুদৃঢ় করা এবং সরবরাহ শৃঙ্খলে ভারতীয় MSME ও অন্যান্য সহযোগীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।
0: প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দপ্তরের সচিব সঞ্জীব কুমার বলেছেন, ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। 2013-14 অর্থবছরে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের মূল্য ছিল 43,000 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থবছরে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। নতুন দিল্লিতে আয়োজিত এরোস্পেস অ্যান্ড ডিফেন্স ম্যানুফ্যাকচারিং বিষয়ক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় শ্রী কুমার দেশের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার দ্রুত অগ্রগতির উপর আলোকপাত করেন।
1: কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল আজ নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত 58তম যুব সংসদ প্রতিযোগিতা 2025-26 কৃতিত্ব অর্জনের জন্য শিক্ষার্থী ও বিদ্যালয়গুলিকে যুব সংসদ পুরস্কার বা ইউথ পার্লামেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন। দিল্লির পিতামপুরার বালভারতী পাবলিক স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মেঘাওয়াল বলেন, এ ধরনের কর্মসূচি তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0: বই প্রকাশনায় উৎকর্ষের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশনা বিভাগ 7টি ফেডারেশন অফ ইন্ডিয়ান পাবলিশার্স পুরস্কার জিতে নিয়েছে। এই বিভাগ থেকে প্রকাশিত হিন্দি, ইংরেজি এবং উর্দুতে লেখা বিভিন্ন বই এবং জার্নালস বিভিন্ন ক্ষেত্রে এই পুরস্কার পেয়েছে।
1: উপভোক্তা বিষয়ক দপ্তরের সচিব নিধি খাড়ে জানিয়েছেন, কান্দা বা পেঁয়াজ এক্সপ্রেসের মাধ্যমে প্রায় 800 মেট্রিক টন পেঁয়াজ দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। নাফেড, NCCF এবং কেন্দ্রীয় ভাণ্ডারের দোকানগুলিতে এই পেঁয়াজ 35 টাকা প্রতি কিলো দরে বিক্রি করা হবে। তিনি আরও জানান, এই কান্দা এক্সপ্রেস প্রাথমিকভাবে এরপর চেন্নাই, এর্নাকুলাম, মাদুরাই এবং গুয়াহাটিতে পৌঁছবে।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার দেশের সৃজনশীল দক্ষতা এবং জনসংযোগ মজবুত করতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে গঠনমূলক সহযোগিতা আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে কেন্দ্র এবং রাজ্যগুলির তথ্য ও জনসংযোগ দপ্তরের সচিবদের এক জাতীয় সম্মেলনে শ্রী কুমার বলেন, সৃজনশীল এই অর্থনীতির একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টির ক্ষমতা রয়েছে, অন্যদিকে রয়েছে বিনিয়োগ আকর্ষণের ক্ষমতাও। শুনছেন উপমহাদেশের খবর।

0: সুপ্রিম কোর্ট আজ তেহেলকা ম্যাগাজিনের প্রাক্তন প্রধান সম্পাদক তরুণ তেজপালকে 3 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছে। 22শে সেপ্টেম্বরের মধ্যে এ সংক্রান্ত শংসাপত্র আদালতের কাছে দাখিল করতে হবে। বিচারপতি অলোক আরাদের বেঞ্চ আত্মসমর্পণ থেকে অব্যাহতি পাওয়ার জন্য তেজপালের আবেদন খারিজ করে দেয়। উল্লেখ্য, তেজপাল 2013 ধর্ষণ মামলায় বোম্বে হাইকোর্টের দেওয়া 10 বছর সশ্রম কারাদণ্ডের সাজাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন। তেজপালের আইনজীবী কপিল সিব্বল আদালতের কাছে জানান, আবেদন শোনার জন্য তেজপালকে আত্মসমর্পণের প্রয়োজন নেই। বেঞ্চ পাল্টা জানায়, 22শে সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করলে তবেই অপরাধীর আবেদন শুনানির জন্য গ্রহণ করা হবে। সিব্বল আরও জানান, মামলা চলাকালীন 6 মাস বাদ দিয়ে পুরো সময়ই তেজপাল জামিনে ছিলেন। বর্তমানে তিনি প্রবীণ নাগরিক। সরকার পক্ষের ভারতীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, আত্মসমর্পণ ছাড়া তার আবেদনের শুনানি গ্রহণ উচিত নয়।
1: আর্থিকভাবে তুলনামূলক সচ্ছল অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি ক্রিমিলেয়ার সংক্রান্ত মাপকাঠি নিয়ে কেন্দ্রীয় সরকারের আবেদনের শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠনের বিষয়টি বিবেচনা করতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। কেন্দ্রীয় সরকার 2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষার প্রার্থীদের ক্ষেত্রে শীর্ষ আদালতের 11 মার্চের রায়ের প্রয়োগযোগ্যতা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। কেন্দ্রের তরফে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা, প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চকে জানান, কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ একটি নিষ্পত্তি হয়ে যাওয়া মামলায় জরুরি নির্দেশে আবেদন করেছেন। প্রবীণ আইনজীবী

0: সঞ্জয় হেগড়ে বলেন, 11ই মার্চের ওই রায় বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ দিয়েছিল। এই আবেদনটির শুনানিও সেই একই বেঞ্চের করা উচিত।
1: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। এসএসসির বক্তব্য, শীর্ষ আদালত 31শে অগস্টের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিলেও তা কার্যকর করার সময়সীমা আরও বাড়ানো প্রয়োজন। শীর্ষ আদালত এই আবেদন গ্রহণ করে জানিয়েছে 31শে অগস্টের আগেই মামলার শুনানি হবে।
0: পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে দ্রুত আবেদনের নিষ্পত্তির দাবিতে দায়ের করা দুটি মামলায় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেছে শীর্ষ আদালত। কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ও অধীর চৌধুরীর দায়ের করা মামলা দুটিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত আগামী লোকসভা নির্বাচনের আগে সমস্ত আপিলের নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। শীর্ষ আদালত কমিশনের কাছে নিষ্পত্তি এবং শুনানি বাকি থাকা মামলার সংখ্যা জানতে চেয়েছে। পাশাপাশি বাদ পড়ার পর কতগুলি নতুন আবেদন জমা পড়েছে তা হলফনামায় জমাতে নির্দেশ দেয় আদালত।
1: জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গুজরাট সাইবার সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলা সূত্রে মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, বিহার এবং দিল্লিতে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। উল্লেখ্য, এই মামলাটি গত বছর গুজরাটে দায়ের করা হয়। আসামিরা অপারেশন সিন্দুরের সময় কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির 54টি ওয়েবসাইটে অত্যন্ত জটিল বা অত্যাধুনিক ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস হামলা চালায়। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ঐক্যকে ক্ষুণ্ণ করা এবং জনগণের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ।
0: পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে আটক দুজন বাংলাদেশী নাগরিককে বিধাননগরের একটি হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। গতকাল শিলিগুড়ির কাছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে পুলিশ তাদের আটক করে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেন। সূত্রের খবর, তাদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। তারা বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। তাদের ফের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদে মিলাদুন্নবীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, ঈদে মিলাদুন্নবী হল হযরত মুহাম্মদের বাণী ও আদর্শ স্মরণ করার একটি বিশেষ উপলক্ষ্য। রাষ্ট্রপতি বলেন, তাঁর শিক্ষা নাগরিকদের সৎ আচরণ ও কর্তব্য পরায়ণতার পথে চলতে অনুপ্রাণিত করে। হযরত মুহাম্মদের মহান আদর্শ দেশবাসীকে একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নত রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে।
0: ওনাম উৎসবের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, নতুন ফসল ঘরে তোলার এই মুহূর্ত প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ্য। রাষ্ট্রপতি বলেন, ওনাম উৎসব বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। নৌকাবাইচ, লোকনৃত্য, সঙ্গীত ও খেলাধুলার ঐতিহ্য কেরালার সংস্কৃতি ও মূল্যবোধকে তুলে ধরে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30শে আগস্ট সকাল 11টায় আকাশবাণীর মন কি বাতের 137তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মাইগভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800-11700 মারফতও বার্তা পাঠানো যাবে এ মাসের 28 তারিখ পর্যন্ত।
0: কলম্বোর সিনহালি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। 2 উইকেটে 8 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে দিনের শেষে 8 উইকেটে 265 রান তুলেছে। সোনাল দিনুশা 85 রানে অপরাজিত আছেন। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা, মানব সুথার 3টি করে উইকেট নিয়েছেন। বৃষ্টির কারণে দফায় দফায় দিনের খেলা ব্যাহত হয়। উল্লেখ্য, ভারত 9 উইকেটে 503 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল।
1: পূর্বাঞ্চল দলীপ ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে আজ দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচের তৃতীয় দিনে পূর্বাঞ্চল ইনিংস ও 210 রানে উত্তর পূর্বাঞ্চলকে হারিয়ে দিয়েছে। ফল ওয়ানের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উত্তর পূর্বাঞ্চল আজ মধ্যাহ্নভোজের বিরতির পর 146 রানে অল আউট হয়ে যায়। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর, পূর্বাঞ্চল 467, উত্তর পূর্বাঞ্চল 111 ও 146। 167 রান করে ও 4 উইকেট নিয়ে পূর্বাঞ্চলের অলরাউন্ডার শাহবাজ আহমেদ ম্যাচের সেরা হয়েছেন। সেমিফাইনালে পূর্বাঞ্চল মধ্যাঞ্চলের বিরুদ্ধে খেলবে। আগামী রবিবার সেমিফাইনাল ম্যাচ শুরু হবে।
0: পুরুষদের এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবল 2027-এর যোগ্যতা অর্জন পর্ব খেলতে ভারত আগামীকাল উজবেকিস্তান রওনা হবে। ভারত গ্রুপ বিতে রয়েছে। 31শে আগস্ট সিরিয়া, 3রা সেপ্টেম্বর উজবেকিস্তান ও 6ই সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। 8টি গ্রুপের প্রথম স্থানাধিকারী দল ও 7টি সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ 2027-এ খেলার যোগ্যতা অর্জন করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের। দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে।
1: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে চীনের উপরাষ্ট্রপতি হান ঝেন এবং বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন।
0: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আমূল রূপান্তর ঘটানো ইউপিআই ব্যবস্থার 1 দশক পূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআই ওডিআই একটি বড় মাইল ফলক।

0: সুপ্রিম কোর্ট আজ তেহেলকা ম্যাগাজিনের প্রাক্তন প্রধান সম্পাদক তরুণ তেজপালকে 3 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছে।
1: কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন হারানো দিনের গান। সঙ্গে রয়েছি আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, নানাবিধ নায়কের করিব বর্ণন। হই হই চই চই আনন্দের ঢেউ, সদালাপি হাসি মুখ নায়ক কেউ কেউ। গম্ভীর কম কথা তারই মাঝে মাঝে, নায়কের মন হারায় সকালেও সাজে। আত্মভোলা ভবগুড়ে নায়ক আছে ভাই, কোথায় বলি, ওই যে এই রাতে কান পাতা চাই। হ্যাঁ, সিনেপর্দায় বিভিন্ন চরিত্রের বিভিন্ন রকমের নায়ক নিয়ে আজকে নানা চরিত্রের নায়ক, তাদের নিয়েই সারাটা হারানো দিনের গান। আর সেই গান কোন সিনেমা থেকে, প্রথমেই শুনে নেব আমরা একদম আসিতে আসিও না, এই সিনেমা থেকে যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় বার্ধক্য থেকে যৌবনে পদার্পণের জন্য যা কামাল করেছিলেন এবং সেই নিয়ে একটা হই হই চই চই ব্যাপার। সেই সিনেমা কী করে ভুলি এবং সেই গান কী করে ভুলি, মান্নাদের কণ্ঠে এই গানটি আসিতে আসিও না সিনেমা।
1: আরে বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর, হে বাবা বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর। ভরা ডুব একটি শুধু দাও, ভরা ডুব একটি শুধু দাও, দাও ডুব ডুব।

0: ডুব দিয়েছে সিনে পর্দায় সেই সমস্ত নায়ক চরিত্রদের নিয়ে, যাদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছি এবং আমাদের মনের মধ্যে গাথা আছে সেই সব সিনেমা, সেই সব ডায়লগ এবং সেই সব গান। এই যে প্রথমেই কমেডি দিয়ে যখন শুরু করেছি তখন অবশ্যই ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা তো বলতেই হয়, আর তার সিনেমা আসিতে আসিও না দিয়ে শুরু করলাম। এবারে কমেডি মানেই আর কোন নায়কের কথা মনে পড়ে, অনেকের কথাই মনে পড়ছে, তবে ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে চিন্ময় রায়কে কী করে ভুলি। একটা সিনেমা ছিল ননি গোপালের বিয়ে, আপনারা অনেকেই দেখেছেন, 1973 সালে জনপ্রিয় বাংলা কমেডি সিনেমা, যার পরিচালক ছিলেন সুধীন মুখোপাধ্যায়। এবারে চলচ্চিত্রের মূল গল্প কী, প্রেক্ষাপট কী, ননির প্রেম, এটাই ছিল এই সিনেমার মূল চরিত্র ননি গোপাল, যিনি ছিলেন চিন্ময় রায়, আর তিনি মানসী নামের একটি কলেজ ছাত্রীর প্রেমে পড়েন এবং বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব, মানসীকে কেন্দ্র করে বন্ধুমহলে মজা, রোমাঞ্চকর পরিস্থিতি সৃষ্টি, হাস্যরসে ভরপুর সেই সিনেমা। ননি গোপালের বিয়ে যারা দেখেননি, অবশ্যই কমেডি জনার যাদের পছন্দ তারা একদম দেখে নেবেন ননি গোপালের বিয়ে। চিন্ময় রায় এবং ননি গোপালের বিয়ে মানেই এই গানটা, আর গানের কণ্ঠে মান্না দে।
1: হয় কি আমি বাঘ নই যে শীতের চোটে গিলব।

0: থাকে নুন মাখিয়ে দিলে খাবো টপ করে
1: গপ করে গপ গপ করে গপ করে গপ গপ করে বাঘ নয় যে
0: খিদের চোটে গিলব তো মায় গপ করে

0: করবে?
1: আর এই যে গপ করে গিলে ফেলার মতো যারা অভিনয় করতেন, হ্যাঁ পর্দায় যদি তাদের আমরা দেখি, তারা বাঘ, তারা সিংহের মতো দাপিয়ে বেড়াতেন, কখনো কমেডি চরিত্রে, আবার কখনো অন্য কোনো চরিত্রে। তবে অন্য কোনো চরিত্রে যাবার আগে কমেডিটা শেষ করি। এই আর কমেডি বললেই ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, চিন্ময় রায়ের কথা বললাম, এমন একজনের কথা বলবো যিনি পরবর্তীতে অনেক অনেক ধরনের চরিত্র করেছেন, সিরিয়াস সিরিয়াস চরিত্র করেছেন, কিন্তু তার কমেডির এই সিনেমাটা কী করে আমরা ভুলি। সেদিন শুধু তিনি নন, তার সাথে রবি ঘোষ ছিলেন, তার সাথে আরও অনেকে ছিলেন। আচ্ছা সিনেমাটার নাম বলবো, আচ্ছা আরও একটু ক্লু দিই, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, ছিলেন অপর্ণা সেন, ছিলেন রবি ঘোষ। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথাই বলছি, তিনি অনেক রূপে আমরা তাকে দেখি, কখনো ডিটেকটিভ, কখনো সিরিয়াস একদম রোলে, বিভিন্ন রকমভাবে। কিন্তু এই যে কমিক সেন্স বা পর্দায় নায়ক আবার কমেডির নায়ক, সেই সিনেমার কথা আমরা কী করে ভুলি। তাই নানা চরিত্রের নায়কদের কথা বলতে বসলে অবশ্যই বসন্ত বিলাপের কথা আসবে, আসবে এই গানের কথা যেখানে মান্না দে, রবি ঘোষ এবং চিন্ময় রায় একসাথে গান গেয়েছেন। চিন্ময় রায়ের কথা বলছিলাম, দেখুন আবারও এই সিনেমায় চিন্ময় রায়।
2: আগুন, আয় তোরা দেখে।

0: তন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। জল দে
1: জল দে
0: ওরে জল দে
1: জল দে,
0: দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। আরে দমকল দমকল যতই চাচাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। ও গরু পশি রম্ভা উর্বশী, গর যা খুশি কিছুতে নেবে না। না না না না জল।

বসন্ত বিলাপ থেকে এই গানটা শুনতে শুনতে এবং নানা চরিত্রের নায়কের কথা বলতে বলতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে এই যে যেমন এই গানে রবি ঘোষ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ছিলেন চিন্ময় রায়, তেমনই আমরা যদি সৌমিত্র চট্টোপাধ্যায়কে একটু সরিয়ে রাখি সেখানে রবি ঘোষ এবং চিন্ময় রায় দুজন থাকতেন, এবং আরও একজনকে আমরা নিয়ে আসব যিনি একদম পর্দায় ফাটিয়ে অভিনয় করেছেন এবং নায়ক, তার জন্যই বোধ হয় নামটা একদমই। তো সেই সিনেমাটার কথা আগে বলি, তারপরে তার নাম বলবো। তিনি ব্রজরাজ কারফার্মা, তিনি একজন অভিজ্ঞ অফিসের ক্লার্ক যিনি সাধারণত ভীষণ দেরিতে আসেন এবং এসেই গল্প গুজব করে নিজের নামে বাড়িয়ে চড়িয়ে বলেন এবং চার্লি চাপলিন আমার বন্ধু এই রকম দাবি করেন। মোটামুটি যদি তার চরিত্রকে আমরা দেখে নিই, তিনি হলেন একদম গুলবাজ ফাঁকিবাজ ক্লার্ক এবং এই সিনেমা জুড়ে জমজমাট অভিনয় করেছিলেন আমাদের সকলের প্রিয় নায়ক কে, হ্যাঁ উত্তম কুমার। তাহলে ওই যে বসন্ত বিলাপ যেখানে হচ্ছে যে রবি ঘোষ চিন্ময় রায় ছিলেন, ঠিক সেই রকম একটা সিনেমা ব্রজ বলি যেখানে রবি ঘোষ আর চিন্ময় রায় ছিলেন শুধু বসন্ত বিলাপে সৌমিত্র চট্টোপাধ্যায়, আর এখানে ছিলেন

স্বয়ং উত্তম কুমার। এবং উত্তম কুমার যেখানে গুলবাজ আমরা নায়ক হিসেবে পাই, যেখানে তিনি আকাশ কুসুম কল্পনা সেটা পাই, এবং সারা সিনেমা জুড়ে অনেক কমিক সেন্স, অনেক ডায়লগ থ্রোয়িংয়ের মাধ্যমে এখনও ব্রজবুলি সিনেমা দেখতে বসলে আমাদের হেসে হেসে কিন্তু পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। আর সেই সিনেমা থেকে একটু কম বাজে এরকম গান, একটু কম শোনা যায় গান, কিন্তু ভীষণ জনপ্রিয় গান মান্যদের কণ্ঠে।

এই তো শুনছিলাম ব্রজবুলি সিনেমা থেকে যে গানটি, এবং সেখানে ওই যে বললাম যে উত্তম কুমারকে আমরা গুলবাজ নায়ক হিসেবে দেখি। আবার এই উত্তম কুমার যেখানে আমাদের প্রাণের মানুষ, সেখানে প্রাণের নায়ক, তাকে আবার অপরাধী হিসেবে দেখা যায় কুহক সিনেমায়। তাহলে কুহক সিনেমায় সেই অপরাধ প্রবণতা, অপরাধী নায়ককেও আমরা যখন দেখি আমরা মুগ্ধ হই তার অভিনয়ে। ভাবি একটি মানুষ কখনো সে কমিক ক্যারেক্টার প্লে করছে, কখনো সে অপরাধী হয়ে যাচ্ছে, ভিলেন হচ্ছেন, আবার কোথাও, সেখানেও আসবো সেই সিনেমার প্রসঙ্গে পরে আসবো, আবার কোথাও মনের মধ্যে অপরাধ নিয়ে ঘুরছেন, অপরাধী তিনি। তেমনি কুহক সিনেমা, সেই সিনেমা থেকে গান, এবং উত্তম কুমার মানে কে? অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়, তার কণ্ঠে এই গানটি।

উত্তম কুমার এখানে যদি বলি তাকে যে অপরাধী এই রোল প্লে করেছেন, এবং এই গানটি শুনছিলাম কুহক সিনেমা থেকে, এবং বলার আগে বলছিলাম যে আরও একটি এমন সিনেমা বলবো যেখানে উত্তম কুমার একদম অরিজিনাল ভিলেনের রোল প্লে করেছেন, একদম মানে তাকে দেখলেই অনেক সময় রাগ ধরে, তাকে দেখলেই মনে হয় যে পারফেক্ট তিনি ভিলেনও, তেমনই একটি সিনেমা বাঘবন্দির খেলা। আর এই গান মান্নাদের কণ্ঠে, সেই যে বলে না মেয়েদের যে ভ্যাম্প একটা ব্যাপার, সেখানে লাস্য থাকে, কোথাও গিয়ে একটা শয়তানি থাকে, সমস্ত কিছু মিলিয়ে মহিলারা যখন ভিলেন হয়ে ওঠেন বা ভ্যাম্প হয়ে ওঠেন, সেই একটা একটা অবিস্মরণীয় আকর্ষণ থাকে তার মধ্যে। তেমনি এই বাঘবন্দির খেলায়ও উত্তম কুমারের মধ্যে এমন একটা চুম্বকীয় তরঙ্গ ছিল, ভিলেনের যে আকর্ষণ সেটা আমরা এই বাঘবন্দির খেলায় দেখতে পাই। সেখান থেকে মান্নাদের কণ্ঠে এই গানটি।

আসলে আমাদের মহানায়ক যখন ভিলেনেরও চরিত্রে অভিনয় করেন, তখন সেটাও যেন মনে হয় কোথাও গিয়ে সেই ভিলেন যেন মনে হয় তিনিই নায়ক, আর যেটা অবশ্যই সব ক্ষেত্রে হয়েছে। তিনি যখন বাঘবন্দির খেলা অভিনয় করছেন, পর্দা জুড়ে যেন তারই উৎসব। আর এই উৎসব মানে এমন একটা কথা মনে পড়ে যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে নানান চরিত্রের নায়ক করতে করতে 11:30টায় উপস্থিত হয়েছি, আর আধ ঘন্টা পরে আমরা এমন একটা উৎসবে পা দেব যেখানে একটা স্মরণীয় দিন বলতে পারি, স্মরণীয় মুহূর্ত বলতে পারি, গায়ে কাঁটা দেওয়ার একটা মুহূর্ত বলতে পারি। কারণ সেই সময় যখন আকাশবাণী শুরু হয়েছিল সেই সময়টা আমরা ছিলাম না, কিন্তু 99 বছর পেরিয়ে 100 বছরে পদার্পণ করছেন আকাশবাণী কলকাতা। আর সেই আকাশবাণী কলকাতার জন্মদিন সারা বছর ধরে পালন করা হবে, সেই 100তম উদযাপন জন্মদিনের হবে, এবং যার ছোঁয়া লেগেছে আমাদের মৈত্রের মধ্যেও। তাই আজকে অনুষ্ঠানে এই পর্যায়ে এসে, একদম অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে এসে, কালকের কী অনুষ্ঠান আছে, ওই 100তম বছরে পদার্পণে কী অনুষ্ঠান আছে, কী অনুষ্ঠানে ডালি সাজিয়ে রেখেছে আমাদের হারানো দিনের গান, সেটা একটু শুনে নিই। বেতারের গান শুনে ভোরে মন প্রাণ, তার কিছু অংশ রেকর্ড হয় আকাশবাণী স্টুডিওর 4 দেওয়ালের মধ্যে, বাকিটা জমা হয়ে সম্প্রচার কক্ষে পৌঁছেছে নানাভাবে। আজকের কথা থাক, আসুন সেই সময়ে ফিরি যেখানে কণ্ঠ সুর বাঁধা থাকত কালো চাকতিতে, গ্রামোফোন রেকর্ডে স্টুডিওর আলোকিত পদ বেয়ে হেঁটে যাব অবহেলিত সেই সমস্ত রেকর্ডের ঘরটিতে। বেছে নিয়ে শোনাব কিছু গান, আর শোনাব জুড়ে থাকা কিছু গল্প, তাতেই যদি চলকে পড়ে শতবর্ষের খানিক আমেজ। আগামীকাল হারানো দিনের গানে থাকছে গ্রামোফোনে গত 100, উপস্থাপনায় পল্লবী সিনহা। আসলে এই মুহূর্তে বসে আমারও সেই আমেজই আসছে, গ্রামোফোন এবং 100 বছর আকাশবাণীর। সেই কত কথা, কত ঘটনা, কত মানুষ এখানে এসেছেন, সুর দিয়েছেন, এখানে সুরকার ছিলেন, গায়ক ছিলেন, আবার কত মানুষের গল্পে আছে তিনি নাকি আকাশবাণী পাস করতে পারেননি। হ্যাঁ, এরকম অনেক গল্প সারা বছর ধরে আমরা পালন করব। তবে এই আমেজে ভাসতে ভাসতে আবার চলে আসি, ফিরে আসি আমার অনুষ্ঠানে, আপনার অনুষ্ঠানে। হারানো দিনে আছি, আর আজকের বিষয় সিনেপর্দায় নানা চরিত্রের নায়ক। পরের গানে কে বা হতে পারে হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া।

নানা চরিত্রের নায়কের কথা বলছি এবং সেখানে শেষ অঙ্ক সিনেমা থেকে এই গানটি শোনালাম, যেখানে আমাদের মহানায়ক খুনির অভিনয় করেছিলেন। আর খুনির কথা বলতে গেলেই বা খুনের কথা বলতে গেলেই কি কথা আসে বলুন তো, কার কথা আসে? আর চরিত্রের কথা বলছি, নায়কদের নিয়ে কথা বলছি, তাহলে গোয়েন্দার কথা বলতেই হবে। আর গোয়েন্দা মানেই সেই ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট। সেখান থেকে এই গানটি না শুনিয়ে কেমন করে পারি বলুন? নানা চরিত্রের নায়ক, সেই নিয়ে সাজানো আজকে আমাদের হারানো দিনের গান, প্রচুর প্রচুর গান এবং তার সঙ্গে প্রচুর প্রচুর গল্প, আড্ডা আর সিনেমা। কণ্ঠে কে? শ্যামল মিত্র।

0: ধারে কে বলতে পারে?
1: বলতে তো তিনিই পারেন যারা গোয়েন্দা হন, তাই না? ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট থেকে এই গানটি শুনছিলাম, মিষ্টি মিষ্টি গান, হ্যাঁ, শ্যামল মিত্রের কণ্ঠে। ওই যে বললাম যে প্রথমে শুরু করেছিলাম কমেডি দিয়ে, সেখান থেকে মোটামুটি গুলবাজ নায়ক, অপরাধী নায়ক, এবং নায়ক যখন ভিলেন এসবও হলো, নায়ক আবার খুনি হয়ে গেলেন, এবং খুন মানেই তো মামলা মকদ্দমা, মানেই তো গোয়েন্দা। আর ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট থেকে এই গানটি শুনতে শুনতে গোয়েন্দা মানে আর কাদের কথা মনে পড়ছে? সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মানে এই চোখ বুঝলেই, মানে এখন আমি চোখ বুঝেই আছি, ফেলু মিত্তিরের কথা, ফেলুদা। কিন্তু একটাই প্রবলেম জানেন তো, ফেলুদার সিনেমায় গান ভীষণ কম। গোয়েন্দা চরিত্রের আমরা যখন সিনেমা দেখতে বসি সেখানে গান মোটে পাই না, একটা দুটো গান পাই এবং সেটা সারা বছর ধরেই বাজানো হয়। বরং এই ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট থেকে এই গানগুলো একটু কম শ্রুত বা কম বাজানো হয়, এটা বলতে পারি। তাহলে ফেলু মিত্তির এবং ব্যোমকেশ বক্সী, সেই ঘুরে ফিরে উত্তম কুমার। আচ্ছা, এই যে গোয়েন্দার কথা বললাম, ঠিক আছে, ফেলুদার কথা বললাম, ব্যোমকেশের কথা বললাম, সত্যজিৎ রায়ের কথা এখানে আসবে, আবার তার কথা বলতে গিয়ে, আচ্ছা তার কথা একটু পরে নয় বলবো, এই যে গোয়েন্দার প্রসঙ্গ বলছি, আসলে এত প্রসঙ্গ আছে নায়কের কথা বলতে গেলে, এত চরিত্র বেরিয়ে আসে যে কার কথা বলবো আর কার কথা বলবো না এইটুকু সময়ের মধ্যে সেটাই বুঝে ফেলতে হয়। তো এই যে গোয়েন্দাদের কথা বলছিলাম, গোয়েন্দা মানে কি? ছদ্মবেশ সেখানের অঙ্গ। আর ছদ্মবেশের কথা বললাম যখন, আর এই গানটায় যখন একটু প্রেমের ছোঁয়াই ছিল, তাহলে ছদ্মবেশ সিনেমাতেই চলে যাই, একটু প্রেমিক নায়ক সেখানে ঢোকা যাক। ছদ্মবেশ সিনেমা থেকে একদম প্রেমে ভরপুর, প্রেমে হাবুডুবু খেলে কি হয়, শরম কি বাত হয়, সেরকমই অনুপ ঘোষালের কণ্ঠে দুর্ধর্ষ জনপ্রিয় একটি গান।

0: দেখুন, পৃথিবীতে যত সর্বনাশা কাণ্ড, যত ওই যে সমালোচনা, সবই ওই প্রেমকে ঘিরে। কিন্তু ওই যে ভালোবাসার অদম্য টান, সেটাকে কী করে এড়ানো যায়? তাই জন্য নানা চরিত্রের নায়কের মধ্যে এই ভালোবাসার কথা, রোম্যান্টিসাইজার কথা, সমস্তভাবে রোম্যান্টিক নায়কের কথা সমস্তভাবে আসবে। এবং গোয়েন্দা, তার মধ্যে রহস্য, তার মধ্যে প্রেম, ছদ্মবেশ, আর সেই ছদ্মবেশ নিয়ে নিয়ে ছদ্মবেশ সিনেমায় ঢুকলাম, সেখানে প্রেম, সেখানে রোম্যান্স, এই সমস্ত কথা যখন বলছি, এমন একজনের কথা এখন বলবো যাকে খুব একটা রোম্যান্টিক মুডে দেখি না, বরং আমরা তাকে ভিলেন চরিত্রে দেখি, তাকে কমেডি করতে দেখি। কিন্তু রোম্যান্টিক ডায়লগ ডেলিভারি যদি তিনি করেন, আবার ওথেলো ডেস্টিমোনার মতো ডায়লগ ডেলিভারি যদি তার শুনি, কণ্ঠটা তার, লিপে আমাদের উত্তম কুমার, হ্যাঁ বুঝতেই পারছেন নিশ্চয়ই সপ্তপদী সিনেমা থেকে, তবে যার কথা বলছি তিনি উত্তম কুমার নয়, তিনি উৎপল দত্ত, অবশ্যই যাকে আমরা হীরক রাজা হিসেবে চিনি। কিন্তু তিনি যখন অন্য কথা বলেন, তিনি যখন সেই ব্যর্থতা, প্রেম, প্রতিহিংসা, ভালোবাসা সব কিছু মিলেমিশে যখন তার কণ্ঠে উচ্চারিত হয় অন্য রকমের এক বাণী, সেখান থেকে আমরা পাই এই রকম ডায়লগ।
1: It is a cause, my soul. Let me not name it to you, you chase stars. It is a cause. Yet I'll not shed her blood, nor scar that whiter skin of hers than snow, and smooth as monumental alabaster. Yet she must die, else she'll betray more men, put out the light, and then put out the light. If I quench thee, thou flaming minister, I can again thy former life restore, should I repent me. But once put out thy light, thou cunningest pattern of excelling nature, I know not where is that Promethean heat that can thy light relume. When I have plucked the rose, I cannot give it vital growth again. It needs must wither. I'll smell it on the tree. Balmy breath that dost almost persuade justice to break her sword. One more, one more. Be thus when thou art dead, I'll kill thee and love thee after. One more, and this the last. So sweet was ne'er so fatal. I must weep, but they are cruel tears. This sorrow's heavenly.
0: আসলে প্রেম বোধ হয় তখনই পূর্ণতা পায় যখন সেটা বিচ্ছেদে নামান্তর হয়। সমস্ত প্রেমই কোথাও গিয়ে আমাদের নিজের থেকে নিজেকে পালিয়ে সেই মানুষটার কাছে নিয়ে যায়, বা সেই ভালোবাসার জায়গাটায় নিয়ে যায় যেটাকে আমি খুব ভালোবাসি। সেটা মানুষ হতে পারে, কোনো শিল্প হতে পারে, কোনো গান হতে পারে। আমরা আসলে নিজের থেকে পালাতে পালাতে, ভালোবাসার জিনিসের দিকে ছুটতে ছুটতে নিজেকে হারিয়ে ফেলি, আবার নিজেকে হারিয়ে খুঁজেও পাই। তেমনই এক নায়ক

যেখানে পালাতে পালাতে তিনি নিজেকে খুঁজে পেয়েছিলেন। শেষ পর্যন্ত তাকে ফিরে আসতে হয়েছিল নিজের কাছে। পলাতক সিনেমা থেকে এই গানটি পঙ্কজ মিত্রের কণ্ঠে।

0: সোনা দানা সেজে উড়ে যায় উড়ে যায় যায় যায়
1: এই যে পলাতক সিনেমা, সেখান থেকে আমরা একটা উত্তরণের পথ দেখতে পেয়েছি, পরিবর্তন দেখতে পেয়েছি নায়কের মধ্যে। আর সেই উত্তরণ, সেই পরিবর্তন আমরা দেখতে পাই সন্ন্যাসী রাজা সিনেমাতেও। নানা চরিত্রের নায়ক, সন্ন্যাসী রাজার গান দিয়ে শেষ করব। এবং কোথাও গিয়ে প্রত্যেকটা সিনেমাই, অনেক সিনেমার কথা এখানে বলাও হলো না এখানে, তো প্রত্যেকটা সিনেমাই, প্রত্যেকটা অভিনয়, প্রত্যেকটা চরিত্রের মধ্যে দিয়ে আমরা একই ব্যক্তিকে বিভিন্নভাবে পেয়েছি। এবং গোয়েন্দা চরিত্রে যদি আমরা বলি, তাহলে অন্য অন্য রকমভাবে গোয়েন্দা চরিত্র পেরেছি। আবার প্রেমের ক্ষেত্রেও নায়ককে বিভিন্নভাবে পেয়েছি, একই নায়ককে বিভিন্নভাবে। এই যে জুড়ে থাকা বা বিভিন্ন সময়ে তার অভিনয়ের মুনশিয়ানা দিয়ে উত্তরণ কোথাও গিয়ে সিনেমার গল্পের সঙ্গেও মিলে মিলে যায়, তেমনই এই গানটি দিয়ে, ভালোবাসা দিয়ে শেষ করব হারানো দিনের গান মান্না দের কণ্ঠে সন্ন্যাসী রাজা সিনেমা থেকে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 18 সেকেন্ড এবং বাংলাদেশ সময় রাত 12:28 হয়ে 13 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে শুনবেন DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান একযোগে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আধুনিক গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন মান্নাদের কণ্ঠে পরপর কয়েকটি আধুনিক গান, শিল্পী মান্না দে।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুনছেন আধুনিক গান, মান্নাদের পরে এবারের শিল্পী কিশোর কুমার।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে শুনছেন আধুনিক গান।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। এতক্ষণ আধুনিক গান শুনছিলেন। এই অনুষ্ঠানে আজকের শিল্পীরা ছিলেন মান্না দে, কিশোর কুমার এবং ভূপেন হাজারিকা। আকাশবাণী কলকাতা।

স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:06। এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন কুহক ছায়াছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। পরপর 6টি গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম কুহক।

কুহক ছায়াছবির গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে বাঘিনী ছায়াছবির গান। প্রথম গানটির শিল্পী লতা মঙ্গেশকর।

বাঘিনী ছায়াছবির গান শুনছেন। আশা ভোঁসলের পরে এবারে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম বাঘিনী।

বাঘিনী ছায়াছবির গান শুনছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের পরে এবারে রুমা গুহ ঠাকুরতা।

রুমা গুহ ঠাকুরতার পরে বাঘিনী ছায়াছবি থেকে এবারের গানটি মান্না দের কণ্ঠে।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে বাঘিনীর পর এবারে ইন্দ্রাণী ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম ইন্দ্রাণী।
1: ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ।

0: Ves tú, ves tú.
1: ইন্দ্রাণী ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে।
2: মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে ইন্দ্রাণী ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর তিনটি গান গীতা দত্তের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনলেন প্রথমে কুহক, তারপর বাঘিনী এবং সবশেষে ইন্দ্রাণী ছায়াছবির গান। বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:05। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান সমবেত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন অতুল প্রসাদের গান সমবেত কণ্ঠে। এবারে দ্বিজেন্দ্র গীতি সমবেত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে সমবেত কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি শুনলেন। এবারে নজরুল গীতি সমবেত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে অতুল প্রসাদের গান, পরে দ্বিজেন্দ্রগীতি এবং সবশেষে নজরুলগীতি শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

এখন প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আমরা প্রথমে শুনব শরদ, শিল্পী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, রাগ আনন্দ ভৈরব।

আমরা শুনলাম শরদ, শিল্পে ছিলেন অনিন্দ বন্দ্যোপাধ্যায়, রাগ আনন্দ ভৈরব। শুনছে প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এরপর একক তবলাবাদন, শিল্পী পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, রূপক এবং তিনতাল।

0: আমরা শুনলাম একক তবলাবাদন। শিল্পী ছিলেন পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, রূপক তিনতাল। এই সঙ্গে শেষ হল আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আজ 26শে আগস্ট বুধবার। আজকের দিনটা তো একটু আলাদাই। জন্মদিনের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ, নির্মল, পবিত্র। এই উঠোনে যে এত সুন্দর মিষ্টি আলো, এ যেন চড়ুই বেতির মন্ত্র নিয়ে আসে বারবার, বয়ে যাক নিরবধি স্রোতস্বিনীর মতো। এ চলা যেন না থামে, এ বলা যেন না থামে। শ্রেয়া গো ঠাকুরতার কণ্ঠে শুনলাম আনন্দধারা বহিছে ভুবনে। এরপর শ্রীকান্ত আচার্য, আজ আনন্দের গান, আজ ভালো লাগার ভালোবাসার গান। আপনারা শুনছেন আনন্দধ্বনি 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। আর আপনাদের সঙ্গে রয়েছি তপজা মিত্র। শুনতে থাকুন

শিল্পী ছিলেন রমা মণ্ডল, এরপর প্রমিতা মল্লিক। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শ্রাবণী সেনের কণ্ঠে শুনলাম আমার এই পথ চাওয়াতেই আনন্দ, এরপর স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।